গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত।

এই গানটা শুনলে এইরকম যখন কোনো কথা গানের সুর ভেসে আসে, তুমি কেমন করে গান করো হে গুণী, মনটা তখন অনেক কিছুই বলে। এই রবীন্দ্রসঙ্গীতের তালে তালে এবং রবীন্দ্রসঙ্গীতের মনে মনে এই গানগুলো শুনতে শুনতে মনের মাঝে মনে হয় সত্যি যে তুমি কেমন করে গান লিখেছিলে হে গুণী। এই কথাটাই বোধহয় আমাদের মনের মাঝে বারবার মনে ওঠে, জেগে ওঠে। এই প্রশ্ন আমাদের বারবারই মনে হয় যে এত গান, এত রকমের গান, এত পর্যায়ের গান, এত ঋতুর গান কেমনভাবে তিনি লিখেছিলেন এই বিশ্বের দরবারে, সে প্রশ্ন আমাদের মনে থাকে। এই গান শুনতে শুনতে আমরা সে কথাই ভাবি, আর সেই জন্যই আমরা গান শুনছি আজকে রবীন্দ্রসঙ্গীত আনন্দধ্বনি অনুষ্ঠানে। এবারে শিল্পী পীযূষকান্তি সরকার।

গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানাচ্ছে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হবে। যেতে যেতে ফ্লোরা আমাদের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আপাতত আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM Rainbow।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে।

রাত শেষে এখন আলো ফুটেছে। ব্রাহ্ম মুহূর্ত কাটিয়ে সূর্য উঠেছে আজ ঠিক ভোর 4:51। গত রাতের আবেশ জড়ানো মেঘের চাদরটাকে সরিয়ে জেগে উঠেছে চারপাশ। আর যে সূর্যটা পূবাকাশে উঠেছে তার আলো আকাশের সীমা ছাড়িয়ে নেমে এসেছে মাটিতে, আর অবশ্যই জলে। নদী, পুকুর, খাল, বিল, সাগরের জলে এখন এই মুহূর্তে আলো। ধীরে ধীরে ছন্দে ফিরছে আমাদের এই শহর কলকাতাও, জেগে উঠছে সব কিছু, নতুন দিন, নতুন তারিখ। আর এখন এখন আমার আপনার প্রত্যেকের জীবনেই একটা নতুন দিন এলো, নতুন তারিখও এলো। স্টিমারের ভোঁ থেকে কারখানার সাইরেন সব কিছুই জানাচ্ছে নতুন দিনের শুরু হচ্ছে এখন। অনেকেই হয়তো এখন এই মুহূর্তে গঙ্গায় ডুব দিয়ে বুক জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম সারছেন, আবার এই জলেই ডুব দিয়ে মহালয়া তিথিতে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন বহু মানুষ, আবার উৎসবের পর প্রতিমা বিসর্জন সেও কিন্তু এই জলেই হয়। আপনি হয়তো গঙ্গায় বা নদীতে বা পুকুরে স্নান নয়, শাওয়ারে বা বাথটাবে স্নানেই আপনি হয়তো অভ্যস্ত, আর এই মুহূর্তে হয়তো বা কোনো সাগর কিনারে আপনি বালিতে হাঁটছেন, সি বিচে গিয়ে হয়তো আপনি এই মুহূর্তে একটু সেই হাঁটাহাঁটিটা করছেন, ছোট্ট ছোট্ট ঢেউতে পা ভেজাচ্ছেন, অথবা এইসব কিছুই নয়, এই মুহূর্তে হয়তো আপনি দিনটা শুরু করেছেন এক গ্লাস জল খেয়ে বা জলে লেবু মধু বা আরও কিছু অ্যাড হয়তো করেছেন, হেলথ কনসাস বলেই হয়তো আপনি সেই রকম একটা জলেই হয়তো চুমুক দিয়ে সকালটা শুরু করেন, দিনের শুরুটা করেন। তবে এই জলটা কিন্তু দরকার আমার, আপনার, আমাদের সমস্ত জীবকুলের প্রত্যেকের কাছে কিন্তু জলটা ভীষণভাবেই জরুরি। ওই দেখুন, আপনি হয়তো এই পর্যন্ত শুনে ভাবছেন সকালবেলা ভোরাইতে এত এত জল নিয়ে কেন কথা বলছি, গঙ্গা, খাল, বিল, সাগর বা ওই স্নান করা যাই বলি না কেন বা জল খাওয়া, এই সব কথা কেন হচ্ছে? আসলে প্রত্যেকটা দিনই তো আসে তার নিজস্বতা নিয়ে, তো আমাদের কাছে কিন্তু সেইভাবেই দিনগুলো চলে আসে, প্রত্যেকটা দিনের আবেদন একেবারেই আলাদা আলাদা। আর আজকে ক্যালেন্ডারটা তো দেখাচ্ছে 8th June, গত মার্চ মাসের 22 ছিল বিশ্ব জল দিবস, আবার 3rd April ছিল জলে থাকা জলজ প্রাণীদের দিন, আর জলই যাদের ঠিকানা, যাদের আশ্রয় তাদের, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক ডে ছিল সেদিন, যাদের গুরুত্ব অনেকখানি গোটা পৃথিবীর কাছে, কারণ একটাই, ওই যে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, তাদের অবদান অনেকটাই ডিপেন্ড করছে, অনেকটাই নির্ভর করছে, সে না হয় হলো। তাহলে আজকে সকালে এই 8th June, সেই 3rd April বা 22 March, এই যে এই কথাগুলো বলছি, তাহলে আজ আবার 8th June কিসের জন্য, এইসব জল টলের কথা কেন আসছে, এরা মনেই হতে পারে। আজকে কথা বলবো, ফিরে দেখব এবং মাঝে মাঝেই চলে যাব, খুঁজে ফিরব পৃথিবীর সেই বিশাল নীল বিস্ময়কে, যা আমাদেরকে, আমাদের এই গ্রহের প্রায় 71% জুড়ে বিস্তৃত, অথচ যার গভীরতা, যার রহস্য আর গুরুত্ব সম্পর্কে আমরা এখনও খুব কম জানি। চোখ বন্ধ করে একবার আপনি ভাবুন না, অসীম নীল জলরাশি, ঢেউয়ের গর্জন এবং আকাশ আর সমুদ্র যেন এক বিন্দুতে এসে মিলেমিশে গেছে। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যের অতলে লুকিয়ে আছে পৃথিবীর প্রাণের অন্যতম উৎস। আমরা অনেকেই ভাবি সাগর বা সমুদ্র মানে অত মাছ ভেসে বেড়ানোর জায়গা, বড় বড় মাছ, জাহাজ, আর অবশ্যই আমার, আপনার, আমাদের বিনোদনের জায়গা মানে বেড়ানোর জায়গা, কিন্তু বাস্তবটা হলো আমার আপনার প্রতি মুহূর্তের এই যে শ্বাস নেওয়া, শ্বাসের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, কারণ বিজ্ঞানীরা যে বলছেন পৃথিবীর প্রায় 50% অক্সিজেন আসে ওই সাগর মহাসাগরে আশ্রয় নেওয়া ঠিকানা যাদের, সেই সব ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র উদ্ভিদ, যাকে আমরা ওই বিজ্ঞানের ভাষায় ফাইটোপ্ল্যাঙ্কটন বলি, সেই ফাইটোপ্ল্যাঙ্কটন, সেখান থেকে কিন্তু আমি আপনি অক্সিজেন নিচ্ছি। অর্থাৎ হিসেবটা যেটা দাঁড়াচ্ছে, এই যে প্রত্যেক 2 যে শ্বাস নিচ্ছি আমরা, মানে তার অন্তত একটা করে সেটা অক্সিজেনটা আসছে কিন্তু কোথায় থাকা এক সমুদ্র থেকে। আপনি হয়তো অনেক দূরে কোথাও আছেন এই মুহূর্তে, যেখানে সাগরের কোনো ব্যাপারই নেই, কিন্তু আপনার কাছে কিন্তু সেই সাগরের ব্যাপারটা অনেকটাই রয়েছে, পুরোটাই জুড়ে রয়েছে, কারণ ওই যে অক্সিজেন নেওয়ার যে শ্বাস নেওয়ার যে হিসেব, বিজ্ঞানীরা তো সেটাই দেখাচ্ছেন। সাগর বা মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় জলবায়ু নিয়ন্ত্রক। আজকে সেই সাগরের দিন, ওয়ার্ল্ড ওশান ডে। 107 FM রেইনবো স্টুডিওতে সেই নীল জলরাশিতে পূর্ণ না, সেই নীল জলরাশিতে পূর্ণ নয়, পূর্ণ না থাকলেও মনে মনে অন্তত যাবো তো আমরা সাগরে আর মহাসাগরে।

খুঁজে ফিরব। মহাসাগর না থাকলেও কি হবে, এর গুরুত্ব কতটা বাস্তুতন্ত্রে সেটা আমরা কিন্তু বলবো। এই জলই তো জলজ প্রাণীর সঙ্গে সঙ্গে আমাদের কাছেও এই ওয়াটার রিচার্জ অবশ্যই সেটা রয়েছে। আর সাগর মহাসাগর থাকলে সেই সব ওই 245,000 প্রজাতির প্রাণী থাকবে যা ওয়ার্ল্ড রেজিস্টার অব মেরিন স্পেসিস অনুযায়ী আদমশুমারিতে জীবকুলকে টিকিয়ে রাখলে আমাদের প্রাণ তবেই কিন্তু বাঁচবে। ইকোসিস্টেম ধরে রেখেছে এই সাগরে থাকা জীবকুল। আর আজ 8 জুন আবারও আমরা খুঁজে ফিরব সেই ওয়ার্ল্ড ওশান ডেতে। তার গুরুত্ব আমাদের লাইফে, আমাদের জীবনে ঠিক কতখানি। জলের রং যে নীল, নীল জলের হাতছানিতেই আজকে আমরা ভাসব। আপাতত ওই ভোরের ঝিলের জলের কাছেই যাই গানে গানে।

এই যে ঝিল, এই ঝিল, খাল, বিল, নদী, নালা, হাওড়, বাঁওড়, এই সমস্ত জলাধার বা সাগর, মহাসাগর সব কিছু ঘিরে রেখেছে আমাদের দেশকে। আর এই তাই আমাদের দেশ নদীমাতৃক দেশ, এবং আমাদের দেশে শুধু নয়, গোটা পৃথিবীতেই কিন্তু জলের পরিমাণ সব থেকে বেশি। নদী, সাগর এসব নিয়েই তৈরি হয়েছে আমাদের সভ্যতা, এবং এই সভ্যতা শুধু বলতে গেলে যেখানে রয়েছে শহর, আমার আপনার আমাদের প্রিয় শহর কলকাতা, সেখানেও কিন্তু নদীর ধারেই সেটা রয়েছে, গঙ্গা নদীর ধারে। তেমনই অনেক বড় বড় শহর, বেনারস, হরিদ্বার, পাটনা, ভাগলপুর, সেগুলো রয়েছে কোথায়? সেগুলো রয়েছে সবই গঙ্গার পাশে। আবার যমুনার পাশে রয়েছে মথুরা, দিল্লি, আগ্রা, সরজুর পাশে রয়েছে অযোধ্যা, সবরমতীর পাশে রয়েছে আহমেদাবাদ, মহানদীর তীরে রয়েছে কটক, ব্রহ্মপুত্রের পাশে রয়েছে গুয়াহাটি, আর গোদাবরীর তীরে রয়েছে নাসিক, আবার টেমসের তীরে রয়েছে লন্ডন। আর

নীলনদ, সেই নীলনদ মানেই তো মিশর। একের পর এক শহর সবই কিন্তু নদী অর্থাৎ জলকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। আবার বিভিন্ন রকম শহর, বড় বড় শহর, সেগুলো আবার সাগরের পাশেও রয়েছে। সেই সাগরকে জড়িয়ে কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু হচ্ছে। সভ্যতা মানেই হচ্ছে একটা জলের ব্যাপার কিন্তু রয়েছে, সে নদী হোক সে সাগরই হোক, সব জায়গায় কিন্তু জড়িয়ে রয়েছে, সাগর মহাসাগর সর্বত্র। আর এই যে বেঁচে থাকার জন্য যে অক্সিজেন, সেই অক্সিজেন থেকে বেড়াতে যাওয়া বা বাণিজ্য করা, সব কিছু সব জায়গায় জুড়ে রয়েছে, আবার তার মধ্যে সাগর বা মহাসাগরও রয়েছে। আবার সেই যে এই সাগর মহাসাগর নদী যাই বলি না কেন, সেই সব জায়গার জলেই কি থাকছে, অসংখ্য জলজ প্রাণী রয়েছে। আর এই যে গোটা পৃথিবী, এই গোটা পৃথিবীতে 800 কোটিরও বেশি মানুষ, মানে আমরা লোকজন রয়েছি, বাস করছি। আর দিনে দিনে তো মানুষ বা লোকজন কমবে না, আরও বাড়বে। আর আমরা সবাই জানি জলই তো জীবন, জলের জন্যই রয়েছে এই প্রাণ। পৃথিবীর 3 ভাগ জল, এটা আমরা একদম সেই ছোট্ট থেকে বইতে পড়ে আসছি, 1 ভাগ মাত্র স্থল আর 3 ভাগ জল। আর সেই স্থলই আবার হচ্ছে আমার আপনার আমাদের ঠিকানা। আর ওই 3 ভাগ জলের মধ্যে 9.7% জল হলো মিঠা জল বা খাবার জল। আর সেই জলেই, সেই মিঠা জলেই 450 প্রজাতির মাছ আছে, জলই যাদের ঠিকানা। শুধু তো রুই কাতলা মৃগেল নয় করে গোলাম স্নেক হেড, ঘড়িয়াল, ডলফিন, এরা তো থাকেই। আর জলের ঠিকানায় যারা রয়েছে, যাদের জলেই ঠিকানা, সাগরের যেমন জল হচ্ছে তাদের ঠিকানা, কারা তারা? জেলিফিশ, হাঙর, স্টারফিশ, শামুক, ঝিনুক, আরও কত কী, যাদের সবার ঠিকানায় কিন্তু সাগরের জল। অথচ এই এত এত জল, সেই জলেও কিন্তু এই সমস্ত জলজ প্রাণী থাকার পরেও তাদের জীবন কিন্তু আজকে বিপন্ন, কারণ জল যাচ্ছে ফুরিয়ে। গত 100 বছরে আমাদের জলের ব্যবহার এতটাই বেড়েছে যে সমীক্ষা করে বলছে প্রত্যেক বছর 1% করে জলের ব্যবহার বেড়ে চলেছে। আর এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন সত্যি সত্যি জল শূন্য হয়ে যাবে এই এত বড় পৃথিবী। আর জলই যদি না থাকে তাহলে জলই যাদের ঠিকানা, তারা কোথায় থাকবে, কীভাবেই বা বাঁচবে? এবং শুধু তারা না বাঁচলে তো আমাদের খাদ্য শৃঙ্খলটাই ভেঙে যাবে। আর তাই সেই সমস্ত জলের ঠিকানায় যেসব প্রাণী রয়েছে, জলজ প্রাণী, তাদের তো বাঁচিয়ে রাখতেই হবে, যত্নে রাখতেই হবে। তাদের ঠিকানা সেই জলাধার, পুকুর, খাল, বিল, নদী, নালা, বিল বা সমুদ্র বা মহাসমুদ্র, মানে জলের আমাদেরকে শুধু আমরা নই, গোটা পৃথিবী টিকিয়ে রাখার জন্য, বাস্তুতন্ত্রটাকে ধরে রাখার জন্য, ইকোসিস্টেমের ব্যালেন্স রাখার জন্য অবশ্যই দরকার তাদেরকেও টিকিয়ে রাখা। তাদের জীবন বিপন্ন, তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে। আর সেই জন্যই কিন্তু প্রত্যেক বছর সেলিব্রেট করা হচ্ছে ওয়ার্ল্ড ওশান ডে। আর এরপর ফিরে দেখবো এই দিনটাকে বেছে নেওয়া হলো কেন, সেটা তো অবশ্যই দেখব। আপনি যখন নিজের বাড়িটা কিনছেন তখন কিন্তু, আপনি শুধু নন, আমিও যখন কিনছি তখন কিন্তু ডেভেলপার বা প্রমোটারের কাছ থেকে, যখন আমরা ফ্ল্যাট কিনছি বা আবাসন কিনছি, তখন কেউই জানতে চাই না এই জায়গাটা আগে কী ছিল। হ্যাঁ, দরকারটা পড়ে যখন আমাদের ওই মিউটেশন করছি বা আমরা যদি লোনের জন্য কিনতে যাচ্ছি জমি, যখন তখন ওইটা জলাভূমি ছিল নাকি বাস্তু জমি, এটা আমরা একটা দেখি বটে, কারণ না হলে লোন স্যাংশন হয় না, এই সমস্ত ব্যাপার থাকে। তো সেখানে এই জলাভূমি যদি থেকে থাকে সেটাও আবার অনেক কিছু করে টোরে সব হয়ে যায়, কারণ এত বেশি জমি হাঙররা রয়েছে, তো সেই তাদের কাছ থেকে জমি নিতে গিয়ে, তাদের কাছ থেকে ফ্ল্যাট নিতে গিয়ে আমাদের এটা হয়ই আর কি, জেনে শুনে সেগুলো। কিন্তু এই যে আমরা কেউ হঠাৎ করে কিন্তু নিজে থেকে যে আমাদের এই জায়গাটা কী ছিল তাকে বাঁচানোর দরকার, এই হিসেবে কেউ আমরা বাড়ি কিনি না, নিজেরা আগে বাঁচি, সে জলাভূমি থাকুক, সে ভরাট হোক, সে ভরাট হয়ে সেই সেখানেই হয়ে যাক বাড়ি। যেমন সাগরগুলোর পাশে একবার ভেবে দেখুন কীভাবে হোটেলগুলো গড়ে উঠেছে, হোটেলগুলো তৈরি হয়েছে। এবং যদি হোটেল থেকে সমুদ্র আমি না দেখতে পাই তাহলে সেই হোটেলের রুম গিয়ে আমার থাকার কোনো মানেই হয় না, এবং সেই রুমের রেন্টটাও অনেক বেশি হয়ে যায় পার ডেটা, সেটা অনেকটা বেশি থাকে তখন। কিন্তু আমরা প্রত্যেকে চাই সেই সমুদ্রের একদম পাশেই থাকবো, সমুদ্রকেই দেখব। আর এই দেখতে গিয়ে, তাকে দেখতে গিয়ে তার যে কতখানি ক্ষতি করে ফেলছি, তার না দেখা দিকটাই যে বেশি করে ফেলছি, সেইটাই কিন্তু আমরা সবাই ভুলতে বসেছি। আর সেই সমস্ত মনে করানোর জন্যই কিন্তু আজকের দিনটা সেলিব্রেট করা, কারণ ওই যে একটাই কারণ, আমাদের সাগর যদি বাঁচে, আমাদের নদী নালা খাল বিল যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, টিকিয়ে রাখতে পারি, যাদের ঠিকানা এগুলো, সেই প্রাণীরা বেঁচে থাকবে, সেই উদ্ভিদরা বেঁচে থাকবে, তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন বা জুপ প্ল্যাঙ্কটন যেগুলোই বলি না কেন

সমস্ত থাকলে পরেই কিন্তু ইকোসিস্টেমের ব্যালেন্সটা ঠিক থাকবে, আর ইকোসিস্টেম ঠিক থাকলে তবেই না আমি আপনি বাঁচবো, তবেই না আমাদের এই এই দরকার, ব্যাংক ব্যালেন্স বাড়বে বা আমরা টিকে থাকবো, আমরা ওই কম্পিটিশনে পার্টিসিপেট করবো, প্রচুর প্রচুর টাকা পয়সা ইনকাম করবো, সব কিছু হবে তবেই, যদি ইকোসিস্টেম টিকে থাকে তবেই, মানে আমাদেরকে টিকিয়ে রাখতেই হবে। আর সেই জন্যই কিন্তু ওই নীল জলের হাতছানি আমাকে আপনাকে যখন দেয়, শুধু বিনোদনের জন্য নয়, তাকে টিকিয়ে রাখা ভালো রাখার জন্য কিন্তু আমাদের একটু মাঝে মাঝেই তার কাছে ফিরে যেতে হবে। না, এখন এই মুহূর্তে ফিরে যাচ্ছি কোথায়, জলদেবীর কাছে।

জলই জীবন। এই যে জীবন, সেই জীবনকে সচল রাখবার জন্য কি চাই? অবশ্যই জল চাই। জল আছে 138.6 কোটি ঘন কিমি, আর এর মধ্যে লবণাক্ত জল অর্থাৎ সাগরের জল হচ্ছে 135.1 কোটি ঘন কিমি, আর মিষ্টি জল মাত্র 3.5 কোটি ঘন কিমি। এইটুকুই হচ্ছে আমাদের এই মিষ্টি জল, মানে হচ্ছে আমাদের খাবার জল। তাহলে সেই জলকে অবশ্যই সংরক্ষণ করতেই হবে। এটা যেমন ঠিক, ঠিক তেমনই কিন্তু জল যাদের ঠিকানা তাদের জন্যও কিন্তু জলকে সংরক্ষণ করতেই হবে আমাদেরকে। নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্যই কিন্তু তাদেরকে টিকিয়ে রাখার দরকার, অর্থাৎ নিজেদের স্বার্থের জন্যই তাদেরকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে আমাদের। শুধু জল খেয়ে জীবন ধারণ হবে তা তো নয়, তার জন্য আমাদের যে আমাদের জীবন ধারণের জন্য আমাদের পুষ্টির জন্য অবশ্যই দরকার খাবার। আর এই খাবারটার উৎসটাই কিন্তু শাকসবজির পাশাপাশি অবশ্যই প্রোটিনের চাহিদা পূরণ করছে, যে সে হচ্ছে মাছ। আবার নানা রকম মাছ থেকে অন্যান্য জলজ প্রাণী, তারাও তো জলেই থাকে, আর সেই সমস্ত কিছু কিন্তু অন্যান্য যে জলজ প্রাণী রয়েছে তারাও তো সেই জলে যেহেতু রয়েছে, তাদেরকেও

0: টিকিয়ে রাখার জন্য, তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের ইকোসিস্টেমের ভারসাম্যটা তারাই তো রক্ষা করছে, তো তাদেরকে আমাদের বাঁচাতেই হবে। এরা এই জলজ প্রাণী বাঁচলে তবেই আমরা বাঁচব, আমাদের মানব সভ্যতা বাঁচবে। কেন বলছি এই কথাগুলো? শুধু তো ইকোসিস্টেমের ব্যালেন্স রাখায় যে এদের ভূমিকা রয়েছে তা তো নয়, এরা জলবায়ুও কিন্তু নিয়ন্ত্রণ করছে। জলজ প্রাণী অনেক মানুষের জীবিকার উৎস, তবুও এত কিছুর পরও সেই সাগর হয়তো আমি আপনি ভরাতে পারছি না, ভরাট করতে পারছি না ঠিকই, কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে সাগরের পাশে প্রচুর প্রচুর ওই হোটেল, বিভিন্ন রকম রিসর্ট, এগুলো আমরা তৈরি করছি। আর ওইভাবেই কিন্তু সাগরের জলে গিয়ে দূষিত হচ্ছে জল, আস্তে আস্তে পাড় ভাঙছে, এই যে এইভাবে কিন্তু একদম আমরা নষ্ট করে ফেলছি। আর সেই সাগরের জল বলি বা নদীর জল যাই বলি না কেন, সব জায়গায় তো সেই জলজ প্রাণী রয়েছে, আর সেই জলজ প্রাণীরও কিন্তু জীবন একেবারেই সেই জন্যই বিপন্ন হয়ে যাচ্ছে। তারপরে আমরা যেটা করছি, ভূমি রাক্ষসদের মুখে চলে যাচ্ছে, হাউজিং কমপ্লেক্স হচ্ছে, শপিং মল হচ্ছে, হোটেল তৈরি যেমন হচ্ছে, তো সেই সমস্ত কারণে কিন্তু আজকে জলজ প্রাণীর ঠিকানাও একেবারেই হারিয়ে যাচ্ছে, শুধুমাত্র এই জলকে আমরা একেবারেই শেষ করে দিচ্ছি। আবার মাছ বড় করতে আমরা জলে কীটনাশকও দিচ্ছি, বিভিন্ন তেল স্প্রে করছি, আর এতে উল্টোটাও হচ্ছে, জলের পিএইচ নষ্ট হয়ে মাছের সঙ্গে থাকা অন্যান্য জলজ প্রাণীর জীবন একদম বিপন্ন হচ্ছে, পুরো ইকোসিস্টেমটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে। তাই সেটা বুঝেই সবাইকে আমাদেরকে সচেতন হতে হবে, জল এবং জলজ প্রাণীকে বাঁচাতেই হবে, তবেই না নীল জল আমাকে আপনাকে ডাকবে। তাকে রক্ষা করার জন্য, নিজেদের স্বার্থ রক্ষার জন্যই কিন্তু আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। হবে আজকে আরও অনেক কথা, ওই যে আজকে তো তাকে নিয়েই কথা হচ্ছে, কবে থেকে এই দিনটা সেলিব্রেট শুরু, মানে আমরা শুরু করলাম, কেনই বা করছি এই আমরা ওশান ডে পালন, তার পেছনে কারণটাই বাকি, সমস্ত কিছুই আজকে কথা হবে। আর দেখতে দেখতে আজকে 8th June হয়ে গেল, মানে একদম জুন মাসের প্রথম শনিবার রবিবার চলে গিয়েছে। আর শনি রবিবার মানেই তো আপনাদের মতামত জানানোর জায়গা, মানে আপনারা যে মতামতগুলো গোটা সপ্তাহ জুড়ে শেয়ার করেন সেইগুলো নিয়েই কিন্তু আমরা শনি রবিবার ঘোরাইতে চলে আসি। প্রত্যেক মাসের মতোই এই মাসেও কোন বিষয়ে আপনি আপনার মতামত, আপনার বার্তা শেয়ার করবেন শুনেছেন কি? যদি না শুনে থাকেন তাহলে একবার ঝট করে শুনে নিন, তারপর গানের ওপারে ফিরছি। আমি আর যে মৌমিতা, আজ আমরা সেই নীল জলের হাতছানি, জলের রং নীল সেটাই তো খুঁজে ফিরছি। না, স্টুডিওয়ে জলপূর্ণ নয়, স্টুডিওয়ে এখন মোটেই জল নেই, কিন্তু আমরা জলের হাতছানিটা কিন্তু ফিল করছি এই স্টুডিওতে বসে আছি, যেমন আমি আপনি আছেন রেডিও সেটের ওপারে। না, এখন আর কোনো কথা নয়, এখন সোজা চলে যাচ্ছি এই মাসে, এই জুন মাসে শনি রবিবার আপনি কোন বিষয়ে বার্তা শেয়ার করবেন সেই বিষয়টা ঝট করে একবার শুনে নিন।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুরু গুরু অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন AIRFMRainbowKolkata@gmail.com এ। AIRFMRainbowKolkata, দ্যাট ইজ AIRFMRAINBOWKOLKATA, AIRFMRainbowKolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: থেকে ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:33 হয়েছে 40 সেকেন্ড। আমরা সময় সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি, দেখতে দেখতে মে মাস চলে গিয়ে আমরা এই মুহূর্তে জুন মাসে। আর আজকে জুনের 8 তারিখ, 8th জুন। 8th জুন মানেই ওশান ডে, ওশান বা মহাসাগর দিবস আজ। আর এই মহাসাগর এবং যাদের ঠিকানা এই জল, তাদের গুরুত্ব যে ঠিক কতখানি আমাদের টিকে থাকার জন্য, আমাদের শ্বাস প্রশ্বাস থেকে গোটা পরিবেশকে রক্ষা করা, অর্থাৎ সভ্যতা টিকে থাকার জন্য সেই গুরুত্বটা যে কতটা, সেটা বোঝানোর জন্যই কিন্তু দিনটা সেলিব্রেট করা হচ্ছে প্রত্যেক বছর। সেই 1992 সালে ব্রাজিলের রিও দ্য জেনে

ইউরোপীয়তে জাতিসংঘের আর্থ সামিট বা পরিবেশ উন্নয়ন সম্মেলন হয়েছিল এবং সেখানে কানাডার পক্ষ থেকে সবার প্রথম এই দিনটা পালন করবার একটা প্রস্তাব ওঠে। এরপর জল গড়ায় অনেক মিটিং, সম্মেলন সব কিছু কিন্তু হতে থাকে। তারপর সেই 1992 প্রথম কথাটা ওঠে, কিন্তু তারপরে সেটাকে একদম মানে পুরোপুরি অ্যাপ্লাই করবার জন্য অনেকটা দিন অপেক্ষা করতে হয়, অনেকগুলো বছর। তাই জন্যই বললাম অনেক জল গড়িয়েছে, অনেক মিটিংয়ের সঙ্গে সঙ্গে সম্মেলন সব কিছুই হয়েছে। 2002 দ্য ওশান প্রজেক্ট ফর্ম করে এবং 2008 সালের ডিসেম্বরে জাতিসংঘ পাস করে 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পৃথিবী জুড়ে পালিত হবে। লক্ষ্য একটাই, যে পৃথিবীকে বাঁচাতে হবে। পরিবেশ যে বাস্তুতন্ত্রের ব্যালেন্স, সেটা রাখলে, সেটা যদি থাকে, তবেই না মানুষ, শুধু মানুষ না পুরো গোটা জীব জগৎ টিকে থাকবে। সেই 2008 থেকে চলে আসছে এই দিনটা সেলিব্রেট করা বা এই দিনটা পালন করা, সেই সময় থেকে কিন্তু চলছে। নানা রকম থিম থাকে প্রত্যেক বছরই, যেমন 2015 ছিল সুস্থ মহাসাগর সুস্থ পৃথিবী, 2016 ছিল আমাদের মহাসাগর আমাদের ভবিষ্যৎ, 2021 ছিল মহাসাগর জীবন জীবিকা, 2025 ছিল টেকসই মৎস্য চাষ, মানে আরও বেশি করে উপার্জন, তার জন্যই কিন্তু এই সমস্ত কিছু একটা একটা করে থিম নেওয়া হয়েছিল। আর 2026 এ বছরের থিম হচ্ছে এটাই যে আমাদের নীল গ্রহ অর্থাৎ পৃথিবীর জন্য মহাসাগর সংরক্ষিত এলাকা। 2030 মধ্যে 4 কোটি মানুষের কর্মসংস্থান হবে এই মহাসাগর রিলেটেড, জলজ প্রাণী থেকে ব্যবসা বাণিজ্য এই সমস্ত কিছু করেই কিন্তু হবে, এটাই হচ্ছে টার্গেট। মানে 2030 মধ্যে ভাবুন একবার, 4 কোটি মানুষের কর্মসংস্থান আর কি রয়েছে, কিভাবে না মহাসাগরকে ঘিরে, সেই সেখান থেকেই জলজ প্রাণী থেকেই কিন্তু ব্যবসা বাণিজ্য সব কিছু হবে, এটাই হচ্ছে টার্গেট। আমার বা আপনার আমাদের উদর পূরণ থেকে আমাদের প্রোটিনের যে চাহিদা সেই সমস্ত কিছু মেটানো বা আমাদের শখ পূরণ, এই যে জলে থাকা জলজ প্রাণীরা এরাই তো এগিয়ে এসেছে শখ পূরণেও। সমুদ্রে যাই আমরা, ঢেউতে ঘা একদম আমাদের গা ভাসিয়ে পা ভিজিয়ে আমরা আমাদের আনন্দটা আর কি আমরা নিয়ে থাকি, এইভাবে আমরা মজা করি, এইভাবে শরীর ভাসিয়ে দিচ্ছি আমরা, সাগরের জলে স্নান করছি, বিনোদন খুঁজি আর কি। আবার সাগরে গিয়েই আমরা ক্রুজে যেমন চড়ি, তেমন কিন্তু সাবমেরিনে চড়েও সাগরের জলের নিচে জীবগুলোকে চিনতে জানতে আমরা সেই সেখানেও যাচ্ছি, মানে এটাও একটা বিনোদনের পার্ট বলতে পারি। আবার ড্রয়িং বা ডাইনিং রুমে অ্যাকোয়ারিয়াম, সেখানেও তো রাখি, আর সেই অ্যাকোয়ারিয়ামে আমাদের কি থাকে, জলজ প্রাণীরা থাকে, যে জলজ প্রাণীরা ওই পুকুরের, শুধু যে পুকুরের যে জলজ প্রাণী তাকে তো নিয়ে এসে রাখছি না, রাখছি কাদেরকে, সাগরের জলে যারা থাকছে, সেই গোল্ড ফিশ থেকে অস্কার ফিশ, গাপ্পি থেকে অ্যাঞ্জেল ফিশ, আবার ফ্লাওয়ার হর্ন থেকে থাকে সেখানে হ্যামার হেড ফিশ, টাইগার শার্ক, মলি, এমনকি থাই কচ্ছপ পর্যন্ত আমরা রাখি আমাদের ঘরে থাকা ওই অ্যাকোয়ারিয়ামে। অর্থাৎ কি না, সেখানে মানে জলে যাদের ঠিকানা, সেই যেটা বললাম আর কি, নদী বা পুকুর নয়, যে নীল জল মানে সাগর মহাসাগর যাদের ঠিকানা, তাদেরকে কিন্তু আমরা এইভাবে ঘরে এনে রেখে দিচ্ছি। সেখানে ওদের যত্নে রাখতে পারলেও অ্যাকোয়ারিয়ামের মতো জল পাল্টে দিচ্ছি, বা সেখানে ওদের যে খাবার দাবার মানে যা খায় ওরা সাধারণত, শাকপুচি, ফ্লেক্স, গ্র্যানুলস, এই সমস্ত কিছু দেওয়া সম্ভব হচ্ছে আমাদের, কিন্তু সাগরে গিয়ে নীল জলের কাছে তো এগুলো দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, তাদের যত্ন নেওয়া সম্ভব তবেই কিন্তু যদি আমরা দূষণটা আটকাতে পারি, এইভাবে আমরা তাদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তাদের যত্ন নিতে পারি আমরা। শুধু দূষণ আটকানো বলতে কীভাবে, কলকারখানার বর্জ্য, তারপরে রয়েছে সাগরের পাশে যে বড় বড় হোটেলগুলো তৈরি হয়েছে, সেই হোটেলের যত নোংরা জল, আবর্জনা ফেলা, বা বড় বড় যে জাহাজগুলো জলে ভেসে আসছে, সাগরের জলে ভেসে আসছে, নীল জলে হঠাৎ করেই সেখানে তেল নষ্ট হলো, জাহাজ থেকে রাসায়নিক জলে ফেলে দেওয়া হলো, এইগুলো কিন্তু আমি আপনি আমরা আটকাতে পারি। হ্যাঁ, সেখানে গিয়ে আমি আর বা আপনি কি মহাসাগরের মাঝখানে গিয়ে চিৎকার করব, তা নয়, কিন্তু সবাই মিলে আন্দোলন করে, সবাইকে সচেতন করে কিন্তু আমরা সেটা করতেই পারি, অনায়াসেই সেটা আমাদের পক্ষে সম্ভব। এগুলো সব কিছু সম্ভব যদি আমি আপনি আমরা প্রত্যেকে এগিয়ে আসি, কারণ আজকে ওদের জীবন বিপন্ন, ওদের জীবন বিপন্ন মানে যারা সাগরে রয়েছে, যারা নীল জলের মধ্যে রয়েছে, সাগর মহাসাগর নদী পুকুর সব জায়গায়, তো সেই তারা যখন বিপন্ন তখন
তারা যদি না থাকে তাহলে তো আমি আপনিই থাকবো না, আমাদের প্রকৃতিই থাকবে না। প্রকৃতির ভারসাম্য রক্ষা থেকে মানে অর্থনৈতিক দিকটাও কিন্তু জোরালো করবার জন্য এদের গুরুত্ব জুড়িহীন, এটাই সবাইকে বোঝানোর জন্য গোটা পৃথিবী জুড়ে দিনটা পালিত হচ্ছে। 2030-এর মধ্যে ওই যে বললাম 4 কোটি মানুষের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে মহাসাগরকে ঘিরে, সবাইকে বোঝানো জানানোর লক্ষ্য এটাই যে মহা

সাগর বা নীল জল এবং নীল জলে থাকা জলজ প্রাণী, যে বা প্রাণী শুধু না, উদ্ভিদ যেটা ফাইটো এবং জুপ্লাঙ্কটন, এদের জীবন একদম সত্যি সত্যি ভীষণভাবে বাঁধার মুখে রয়েছে, ঝুঁকির মুখে রয়েছে এরা, হুমকির মুখে রয়েছে এরা। আর এরা ইকোসিস্টেমের একটা বড় দিকই কিন্তু কন্ট্রোল করছে, ধরে রেখেছে। তাই জলজ জীবকুল বাঁচলে, নীল জল নীল থাকলেই তবেই কিন্তু আমরা টিকে থাকবো। নীল জলকে হঠাৎ করে ঘোলা করে দিলে আর হবে না। আর সেটাই আইন করে, আইনের মাধ্যমে সুরক্ষায় মুড়ে ফেলে 2008 সালে এই মহাসাগর এবং জলে ঠিকানা যে জীবকুল, গোটা পরিবেশ মানব সভ্যতা রক্ষার বড় একটা দায়িত্ব যেহেতু পালন করে চলেছে, তাই তাকেও রক্ষা করা, তাকে যত্নে রাখা আমাদেরও উচিত, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। তাই তো জলকে সাগরকে সংরক্ষণ করলে জলজ জীব ঠিকঠাক থাকবে যত্নে। গ্লোবাল ওয়ার্মিং থেকে এই ওয়াটার পলিউশন, যে জল দূষণ, সমস্ত কিছু কিন্তু আমরাই করে চলেছি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, সেটা আমরা নিজেরা জানি কিন্তু আমরা মানি না। তাই যাতে মহাসাগরের যে নীল জল বা জলে থাকা যে ফাইটোপ্লাঙ্কটন, মানে জীবকুলের জীবন যাতে বিপন্ন না হয়, এরা যাতে বিলুপ্ত না হয়ে যায়, সেই লক্ষ্যেই, সেই উদ্দেশ্যেই ডেটা প্রত্যেক বছর পালন করা হচ্ছে। আজ হবে আরও অনেক কথা, কারণ আছি তো একদম 7টা পর্যন্ত নীল জলে, সামনেই তো নীল জলের হাতছানি। হ্যাঁ, 107 FM রেইনবো, সেই মহাসাগর দিবসে জলের রং নীলই খুঁজে ফিরছি আমরা। ঠিক 7টা পর্যন্ত সেই জলেই থাকবো আমি আর যে মৌমিতা, এই মুহূর্তে ডুবুরি হয়ে, কখনো বা সেই মৎস্যকন্যা হয়ে আপনাদের সঙ্গে আছি নীল জলে।

সেই জলের রং নীল, আর সেই নীল জলের হাতছানি, সাগরের হাতছানি আমাদের দিকে কিন্তু রয়েছে। আর সেই নীল জলেই তো খুঁজে ফিরছি তাকে, যাতে তাদেরকে টিকিয়ে রেখে আমাদের বাস্তুতন্ত্রটা ঠিকঠাক থাকে, আমরা যাতে নিজেরা বেঁচে থাকি, নিজেরাও যাতে টিকে থাকি। আমাদের যে জলের নিচে যারা আছে তাদেরকে নিয়েও কিন্তু আমাদের ভীষণভাবে কৌতূহল আছে, আমাদের আগ্রহ আছে, আর সেই জানাটা সম্ভব হবে খুব তাড়াতাড়ি। কারণ নাসা যেমন মহাকাশে যান পাঠিয়ে হদিশ দিচ্ছে নতুন নতুন নক্ষত্র থেকে গ্রহ, সমস্ত তাদের খুঁটিনাটি তথ্য যেমন আমাদেরকে দিচ্ছে, ঠিক নাসাই কিন্তু তেমন মহাকাশের মতোই যান পাঠিয়েছে মহাসাগরে। অরফিউস গিয়েছে মহাসাগরের তলায়, সেখানেও কিন্তু খুঁজছে জলের ঠিকানায় যারা রয়েছে সেই তাদেরকে খুঁজে ফিরছে এই অরফিউস। জলজ প্রাণী সম্পর্কে, জলজ উদ্ভিদ সম্পর্কে খুঁটিনাটি অনেক অজানা বিষয় কিন্তু এই অরফিউস খুঁজে চলেছে। আপনি জানেন কি নিজে, যে সমুদ্রের বাসিন্দারা বিপদের আগাম আঁচ করতে পারে। প্রকৃতির কাছে আমরা মানুষ তো ভীষণভাবেই অসহায়, আমরা বুঝতেই পারি না কখন ভূমিকম্প হবে, বা হয়ে যাওয়ার পরে ক্ষয়ক্ষতিটা কতটা হলো সেটা আমরা টিভির পর্দায় যেমন দেখতে পাই, বা খবরের কাগজে, রেডিওর নিউজে আমরা জানতে পারি। আবার অনেক সময় যেটা হয়ে থাকে যে যখন রিক্টার স্কেলে, মানে আমরা এটাও জানতে পারি যে রিক্টার স্কেলে তার কতটা মাত্রা কতটা, সেই সমস্তগুলো আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি। কিন্তু সাগরের নিচে যে যারা রয়েছে, যে বাসিন্দারা রয়েছে, সেই বাসিন্দারা কিন্তু আগাম আঁচ করতে পারে। প্রকৃতির কাছে সত্যিই তো আমরা অসহায়, এই সমস্ত তো আমরা কিচ্ছু জানি না। বিজ্ঞান যা পারিনি এখনও সেই কাজটাই কিন্তু করছে এক শ্রেণীর জলজ প্রাণী। এই যে কদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার থেকে থাইল্যান্ড, এমন সমস্ত বড় বা ছোট ভূমিকম্প তো প্রায় হয়, লেগেই থাকে। তো সেই রেকর্ডটা হচ্ছে যে প্রযুক্তির সাহায্যে এটা একদম যে আমরা জানতে পাচ্ছি রিক্টার স্কেলে কতটা, সেটা আমরা জানছি টেকনোলজির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে। কিন্তু আগাম যে সতর্কতা সেটা কিন্তু এখনও করে উঠতে পারেননি বিজ্ঞানীরা, সেটা বিজ্ঞান এখনও পারেইনি। কিন্তু প্রকৃতির রোষ আগাম আঁচ করতে পারে জলের অতি গভীরে থাকা সামুদ্রিক কিছু মাছ, বিরল প্রজাতির ওরফিশ। এই ওরফিশের আছে এই ক্ষমতা। জাপানের লোকজন ওরফিশকে কি বলে জানেন? সমুদ্রের বার্তাবাহক বলে থাকেন। কিন্তু কেন সেটা আমরা কেউ জানি না, কেন তাদেরকে বলছে সমুদ্রদেবের বার্তাবাহক। কারণটা এবার বলি, 2011-তে ফুকুশিমায় ভয়ঙ্কর ভূমিকম্প হয়, তখন সমুদ্রে একেবারে উপরে ঝাঁক ঝাঁক ওরফিশকে দেখতে পায় জাপানিরা। একই ঘটনা ঘটেছে স্পেনের ল্যাঞ্জারোট দ্বীপেও। শুধু ওরফিশ নয়, সেখানে অ্যাঞ্জেল ফিশ বা ব্ল্যাক সি মনস্টার, এরাও সমুদ্রের একেবারে গভীরে থাকে। অ্যাঞ্জেল ফিশ তো আপনার ওই অ্যাকোয়ারিয়ামেও থাকে, তো সেই তারাই কিন্তু সমুদ্রের একদম গভীরে থাকে, এরাও ভূমিকম্পের ঠিক আগেই সমুদ্রে ভেসে ওঠে। প্রলয়ের আগাম আঁচ এরা সত্যি সত্যিই আগে থেকেই পায়। সমুদ্রের জলের নিচে, সেই নীল জলের নিচে তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, মেরু অঞ্চলের বরফ গলে গলে সেই জলটাও বাড়িয়ে তুলছে। তাই পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে দরকার যেটা, সেটা হচ্ছে ইকোসিস্টেমকে ঠিক রাখা। আর নিতে হবে যেটা, তার জন্য যত্ন, জলাশয় অর্থাৎ সাগরের যত্ন যেমন আমাদের নিতে হবে, শুধু সাগর নয়, সাগর, মহাসাগর, নদী, খাল, বিল, মানে সবার যেমন যত্ন নিতে হবে, সেই সব জলজ প্রাণীরও কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে দেখতে হবে, যত্নে রাখতে হবে। আধুনিক জীবনে আমরা একেবারেই যা ভুলতে বসেছি, এই যে এদের প্রয়োজনীয়তাটা ঠিক কতটা, সেটা আমাদের আবারও কিন্তু সবাইকে মনে করিয়ে দিতে হবে। আমাদের স্বভাব বদলের সময় এসেছে, কারণ ওই যে মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার লড়াইটা শুরু হয়ে গিয়েছে, আর সব কিছুর ব্যালেন্স রেখেই কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব, এগিয়ে চলাটা সম্ভব আমাদের। এই যে ধরুন, আমরাই কিন্তু পরিবেশকে বাঁচাতে পারি, এবং অস্তিত্ব, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যেমন আমাদের দরকার সেটা। আর আজ হয়তো আপনি ভাবছেন যে আজকে আপনি লাঞ্চে মৌরলা মাছের ঝাল খাবেন, বা ট্যাংরা মাছ খাবেন আপনি, এই যে আপনি ভাবছেন, বা ইলিশ, পাবদা, কোথা থেকে আসবে এই মাছগুলো, এটা কিন্তু এবার ভাববার সময় এসেছে। মানে আমাদের স্বার্থ রক্ষার জন্যই দরকার জলাশয় বাঁচানো, জলের যত্ন নেওয়া। জলের রং যে নীল, সেই নীল রংটাকে কিন্তু ধরে রাখতে হবে। জলই যাদের ঠিকানা তাদেরকে আমাদের যত্নে রাখতে হবে, অথচ আমরাই গায়ের জোরে দখল করে ফেলছি জলাশয়, জলাভূমি দূষিত করছি, সেগুলোকে লণ্ডভণ্ড করে দিচ্ছি। না, এগুলো আর করলে হবে না, নিজেদের

এবার উদ্যোগী হতেই হবে, তাদের রক্ষা করতেই হবে। আমরা পারবো, নিশ্চয়ই পারবো, এই সুন্দর পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে পারবো আমরা সবার জন্য, আগামীর জন্য, কারণ আমাদের করতেই হবে। তবে এটাও ঠিক, আমি আপনি আমরা যা করে চলেছি মুখ বন্ধ করে কিন্তু সেই নদী বলি সাগরই বলি তারা কিন্তু সব কিছু সহ্য করছে। সত্যি কি সহ্য করছে? সহ্য করছে না, সহ্য করছে না বলেই তো গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তার ফলে কি হচ্ছে, দূষণ বাড়ছে, আমাদের আস্তে আস্তে কিন্তু অস্তিত্বটাই হারিয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের, তাই নীল জলের হাতছানি যেমন আমাদের দিকে রয়েছে, তাকে টিকিয়ে রাখার জন্য সেই নীল জলের যত্ন আমাদের নিতেই হবে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সময় এগিয়ে চলেছে 6:53 হয়ে 58 সেকেন্ড হয়ে গেছে। সময় এগোচ্ছে, আজকে 8ই জুন, একটা সময় মেয়ের শেষ বেলা থেকে কিন্তু বৃষ্টি হতো, ঝেঁপে প্রাক বর্ষণের বৃষ্টি, আর এখন বর্ষাও কিন্তু যাচ্ছে পিছিয়ে। পৃথিবী জুড়ে ওয়েদারের বড় সড় একটা চেঞ্জেস কিন্তু এসেছে। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন WMO-র হিসেব অনুযায়ী গত 44 বছরে 3-3 বার সুপার এলনিনো দেখেছে কিন্তু

0: বেঞ্জামিন নেতানিয়াহুকে। ভুটানে গতকাল গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলের তীব্রতা ছিল 5.8। ভারতীয় সময় রাত 11:06 ভুটানের পোনাখার কাছে 26 কিলোমিটার গভীরতায় ভূমিকম্পের উৎসস্থল ছিল। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
5: ঘড়ির কাঁটা অলরেডি 7টার ঘরে, তোমাদেরকে পাশে পেতে চলে এসেছি আজ সোমবারে। পঞ্জিকাতে আজ হচ্ছে 24শে জ্যৈষ্ঠ। সকাল থেকে গরমে পাচ্ছে হেভি কষ্ট, বাইরে গরম, ফিলিং টায়ার্ড, শরবত ভরা গ্লাস, সূচি মামার তীব্র তেজে হচ্ছে এনার্জি মাইনাস, ক্যারি করো ওয়াটার বাটল, লাঞ্চ বক্স আর ছাতা, গল্পে গানে চলতে থাকবে নমস্কার কলকাতা। সকাল থেকেই দেখো না পড়ি কি মরি করে একেবারে পারদ চড়ছে, টপ স্কোরার কিন্তু এখনও সেই সূর্যদেব। যদিও গতকাল বিকেলবেলায় বেশ ঝেঁপে বৃষ্টি হলো, কিন্তু তারপরেও বলো তো হাঁসফাঁস করা গরম থেকে এতটুকু মুক্তি মিলেছে? ফ্যানের তলা থেকে সরতে পারছো, এসি অফ করে কালকে রাতে ঘুমিয়েছো, বলো? কেউ কিন্তু আমরা সেটা করতে পারিনি। মানে বৃষ্টি হলেও সেই বৃষ্টি কিন্তু তোমাকে আমাকে এতটুকুও ঠান্ডা করেনি। হাঁসফাঁস করা গরম থেকে কবে যে মুক্তি মিলবে এই প্রশ্নটা সেজন্যই তো ঘুরপাক খাচ্ছে। আর এদিকে চায়ের কাপ হাতেই চলছে বিশ্বকাপের কাউন্টডাউন, কারণ 11 জুন আন্তর্জাতিক খেলা দিবসেই শুরু হচ্ছে বিশ্বকাপ। আর এই প্রথম ওয়ার্ল্ড কাপ ম্যাচ হতে চলেছে 32-এর বদলে 48টা দলের মধ্যে সেই পার্টিসিপেশনটা চলবে। আর এই নেট নাগরিকদের মধ্যে তো চলছেই চর্চা, গরম থেকে গরমাগরম এই বিশ্বকাপ ফুটবল নিয়ে জোর চর্চা চলছে। আর চর্চা চলছে চাল থেকে তেলের দাম বাড়াবাড়ি নিয়ে। এদিকে প্রকৃতিও গরম, বাজারও গরম। এই গরমাগরম পরিস্থিতিতেই সামলাতে হবে তোমাকে অফিস, আর অফিসে গিয়ে মিটিং, মিটিং টু ইটিং সবই কিন্তু তোমাকেই সামাল দিতে হবে। গরমকাল, সাত সকাল হচ্ছেও তুমি না জেহাল, অলরেডি 7টা ছুঁয়ে ফেলেছে ঘড়ি। সোমবারের কেজো দিনটায় দিনটাকে অকেজো না করে, নিজে অকেজো না হয়ে সারাটা দিন কীভাবে নিজেকে ম্যানেজ করবে, দিনটাকে ম্যানেজ করবে, প্ল্যানটা চক আউট করে ফেলো, সঙ্গে টুকটাক ওয়ার্কআউট করতে থাকো। আর অবশ্যই প্রে করো ঝেঁপে বৃষ্টি আজও হোক, একদম মানে পুরোপুরি বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দিনটা যাতে আবারও কাটাতে পারি এমনটাই বলো। প্রাক বর্ষণ হোক না, আর ঝেঁপে বৃষ্টিটা ভীষণভাবে দরকার। আর আমার মনের কথাই এখন থাকছে তোমার কানে।

আজ খুব মেক করুক, ইচ্ছেরা হবে, একদম স্বাধীন, চাইছি তো এমনই একটা দিন। নিশ্চয়ই চাইছো তুমিও। আজকে 24শে জ্যৈষ্ঠ, গরমে পাচ্ছি, হেব্বি কষ্ট, সকাল থেকে একেবারে ঘেমে নেই, পুরো স্নান করে যাচ্ছি। যদিও কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ভিজে অনেকেই স্নান করেছো, কিন্তু তারপরেও ঘেমে স্নান হওয়া থেকে কিন্তু ওই ব্যাপারটা কিন্তু কিছুতেই তোমার আমার কাছ থেকে বিদায় নেয়নি। সামার ভ্যাকেশন শেষ, তবে গরমের নয়, এখনই ইতি। হিট ওয়েভ পরিস্থিতি কিন্তু এখনও চলছে, বর্ষাও আসছে দেরি করে, আর বর্ষা এখনও না এলেও 144 বছর পর কিন্তু এসছে এল নিনো। আর এখন দেখার কবে হবে এই গরমের অন্ত, আর বৃষ্টি হবে ভীষণভাবে বারবার অন্ত। তো এই সূর্য ছুটিতে যাচ্ছে না বটে, কিন্তু আজ সকাল থেকে সূর্য মনে হচ্ছে ছুটিতে থাকলেও বেলা বাড়লেই কিন্তু আবারও সেই

0: হুঁকি ঝুঁকি টুকি সবকিছুই কিন্তু সে দিতে শুরু করবে। আজকে উইকডে, আজকে অফিস ডে, হবে শুধু ছুটোছুটি। সামনেই 11 জুন শুরু হচ্ছে ওয়ার্ল্ড ফুটবল কাপ, সে তো তুমি জানছোই, তুমি আমি জানি। কিন্তু জানি না যেটা, সেটা হচ্ছে আজ 8 জুন কেন মেমোরেবল, সেটা জানতে হলে দেখতে গেলে অবশ্যই উল্টাতে হবে ডায়েরির পেজ। সেই ডায়েরি এখন আর জে মৌমিতার হাতে ঠিকই, তবে তার আগে যেটা বলছি সেটা হচ্ছে ভোরাইতে আজকে যারা আমাকে শুনেছো তারা তো জেনেই গেছো যে আজকে ওশান ডে। তো যাই হোক, এরপরে আজকে আর কী কী কারণে মেমোরেবল সেটা জানার জন্য, সেটা দেখার জন্য অবশ্যই আমাকে করতে হবে ডায়েরির পেজটা আমাকে এখন এই মুহূর্তে উল্টাতে হবে। আজকে জ্যৈষ্ঠ 24 আর 1433 বঙ্গাব্দ, 8ই জুন ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও কিন্তু বলছে। আর এবারে ডায়েরির পেজ উল্টিয়ে বলছি, শেয়ার করছি ডেটা কেন মেমোরেবল। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে এই তারিখটা কিন্তু অনেক কিছু, অনেক ঘটনার কিন্তু সাক্ষী। যেমন মার্কো পোলো তাঁর ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন আজকের দিনেই। 1658 8ই জুন আগ্রা দুর্গ দখল করেন ঔরঙ্গজেব। আর আজ সেই দিন 1700 সালে যেদিন থেকে শুরু হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটি বদলে ক্যালকাটা এই নামটা লেখা। আর গান, গান আমি গাইতে পারি না, তবে হ্যাঁ এই গান না গাইতে পারলেও গানের লাইনটা তো আমি জানি, একটা দেশলাই কাঠি জ্বালাও, এই গানটার সঙ্গে তুমি আমি আমরা সবাই পরিচিত। হয়তো তুমি গাইতেও পারো কিন্তু আমি গাইতে পারি না, কিন্তু লাইনটা আমি জানি, একটা দেশলাই কাঠি জ্বালাও। তো সেই দেশলাই কাঠি আজকের দিনেই 1830 প্রথম ফস করে জ্বলে ওঠে, মানে আবিষ্কারকের হাত ধরে আজকের দিনেই প্রথম জ্বলে ওঠে 1830 কম্বোর্জের হাত ধরে। 1949 8 জুন শাম দেশ নাম বদলে থাইল্যান্ড নাম হয়। আর আজ যারা আমায় ভোরাইতে শুনেছো তারা তো জেনেই ফেলেছো যে আজকে বিশ্ব মহাসাগর দিবস কেন পালিত হচ্ছে, কবে থেকে পালিত হচ্ছে, কেনই বা হয় এই ডেটা সেলিব্রেট করা, সবটাই কিন্তু আজকে বলেছি। আর আজকে ঔপন্যাসিক মনীন্দ্রলাল বসুর জন্মদিন, সেটাও দেখছি, তবে তাঁদের কথাও বলবো সিলভার স্ক্রিনে, অনেকের বাজে কিন্তু আজকে। আর শোনো না, তোমাকে বলছি লাঞ্চ থেকে ডিনার হালকা ফুলকাই রেখো, কারণ গরম পড়েছে, তবে শরবতেও কিন্তু চুমুক দিও, সে হোক না ছাতু বা লেবু বা তরমুজ, আজকে যে শরবত চুমুক দেওয়ার দিন। তবে সন্ধেবেলায় কিন্তু স্ন্যাক্স হিসেবে পনির বল, পনির রোল বা পনির পসিন্দা কিন্তু রাখতেই পারো, কারণ আজকে আবার ডিপ ফ্রায়েড পনির ডে। এই গরমেও কিন্তু তোমার মেনু লিস্টে বেশ কিছু স্পেশাল আইটেম জুড়ে দিলাম তোমার জিভের স্বাদের অদল বদলের জন্য। আর এবং ডে সেলিব্রেশনের জন্য এখন আর কোনো কথা নয় গো, আজকের মতো ডায়েরির পেজটা বন্ধ করে রাখছি। এখন তোমার জন্য একটা রোম্যান্টিক গান,
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

এমন ভাবে যদি কেউ বলে যে সেই জন্মদিনই হোক বা যে কোনো অকেশন হোক না কেন, এরকম ভাবে বললে কিন্তু ফিয়ান্সেকে বা কাছের মানুষকে কিছুতেই কিন্তু ফেরানো যাবে না। প্রেম ভালোবাসার রিলেশন একেবারে পুরো জমাটিয়া হয়ে যাবে। গানটার আবেদন এতটাই যে প্রেম টেমের এই ইকুয়েশনটা জাস্ট জমে যাবে। আসলে প্রেম ব্যাপারটা না ওই ওয়েদারের মতো আনপ্রেডিক্টেবল, তবুও তাকে বোঝে, মানে ওয়েদারকে বোঝে তবুও রেডার। কিন্তু ভালোবাসা প্রেম প্রেডিক্ট করা না গেলেও কিন্তু মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে জাস্ট যে জমে যায় সেটা কিন্তু মোটামুটি বোঝা যায়। আর ইটিং আউটিংয়ে জমে যেটা, সেটা হচ্ছে ডে সেলিব্রেশন। আর বার্থডে জমে যায় অফকোর্স কেক কেটে।

0: バンパールバースデー、バンパールバースデー、バンパールバースデー。
1: আজকে অ্যাক্টর গিরিবাবু এবং অ্যাক্টর রাজেন্দ্র সিংয়ের কিন্তু বার্থডে। শুধু তাই নয়, আজকে অ্যাক্ট্রেস শিল্পা শেট্টি, অ্যাক্ট্রেস ডিম্পল কাপাড়িয়ারও কিন্তু জন্মদিন। সিঙ্গার বিজয় সুহাসের বার্থডে আজকে। আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে কিন্তু তুমিও এই সব সেলেবের সঙ্গে তোমার লাইফের স্পেশাল ডেটা, বার্থডেটা শেয়ার করছো। শেয়ার তো আমিও করব। এই যে রেস্টুরেন্টে যাই, তুমি আমি, আমরা কি করি, অর্ডারের পরে টেবিলে যখন আইটেমগুলো সার্ভ করে দেয়, তখন আমরা ওয়েটার যখন করে দিচ্ছে, তখন সঙ্গে সঙ্গে আমরা সেই খাবারগুলোর আগে প্রথমেই ছবি তুলি। মুখে দেওয়ার আগেই কিন্তু আমরা সোশ্যাল সাইটে পোস্টও করে ফেলি, FB বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমরা দিচ্ছি সেগুলো। এটা যেন একেবারে পুরো ম্যান্ডেটরি হয়ে গিয়েছে এবার থেকে। কিন্তু তোমাকে বলছি সাবধান, সেই কথাটাই কিন্তু আজকে তোমাকে সাবধান করার জন্যই বলছি। সাউথ চায়নাতে এক কাপল টেবিল বুক করে তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছিল এবং যথারীতি অর্ডার দিয়েছে। অর্ডার দেওয়ার সমস্ত আইটেমগুলো চলে এসেছে এবং আইটেমগুলো টেবিলে সার্ভ করবার পরেই, মুখে তোলার আগেই খাবারের ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্টও করেছিল তারা। খাওয়া শেষ হতেই হাতে আসে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় লাখ দেড়েক টাকার বিল, যা দেখে প্রায় হজম হয়ে যাওয়া খাওয়ার আবারও উঠে চলে আসে ইয়াংজি সুকুর। কারণ দুজনে খাওয়ার বিল ছিল 1.5 লক্ষ টাকা। কিভাবে হলো, কেন হলো, সেটা জানতে চাইলো তারা রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে। ওই টেবিলে থাকা কিউআর কোড স্ক্যানার ছিল, স্ক্যানারের মাধ্যমেই খাবারের অর্ডার দেওয়া হয়, আর খাবারের ছবি তোলার সময় ওই কিউআর কোড স্ক্যানারের যে ছবি সেটা উঠে যায় এবং সেটাও পোস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ব্যাস আর কি, একের পর এক অর্ডার আসতে থাকে ইয়াংজি সুকুর নাম করে। আর তাই সেই রেস্তোরাঁ সমস্ত ওই বিলের টাকা পেমেন্ট তাকেই করতে হচ্ছে, চোকাচ্ছে সে সেই বিলের পেমেন্ট। সে করছে কিভাবে, কিস্তিতে, ইনস্টলমেন্টে। তাই তোমাকে আমি জাস্ট সাবধান করছি, ইয়াংজি সুকুর মতো অবস্থা যাতে তোমার না হয়। টাকা দিতে গিয়ে, খাবার খেতে গিয়ে টাকা দেওয়ার বদলে, যদি মানে খাবার নেওয়ার বদলে তোমাকে যদি ভ্যাবা চাকা খেতে হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে বলো তো? আর সেই ভ্যাবা চাকাটা যাতে না খাও, সেই জন্যই তো তোমায় এই কথাটা বলে আগে থেকেই সাবধান করলাম। আপাতত থামছি, কারণ এখন রেইনবো ফ্ল্যাশব্যাকে তোমার জন্য সেই ভ্যাবা চাকা খাওয়া গানটাই তো আসছে এখন 107 FM রেইনবো।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:27 হয়ে 30 সেকেন্ড। সময় তো ছুটছে, আর সময়ের সঙ্গে চলতে গেলে ছুটতে গেলে অবশ্যই ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে। টাইম ম্যানেজমেন্টে এক্সপার্ট তোমাকে হতেই হবে, সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে খেয়ে দেয়ে ফিটও থাকতে হবে। আর শহরে তো অলিতে গলিতে প্রচুর রেস্তোরাঁ আছে, ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সব কিন্তু একেবারে গুছিয়ে জমিয়ে তুমি তুমি শুধু নাও, আমিও কিন্তু সারতে পারি। আবার বাড়িতেও তো রেস্তোরাঁ স্টাইলে কোনো না কোনো ডিশ বা আইটেম বানিয়েও নেওয়া যেতে পারে। আজকে এমন একটা আইটেম তোমাকে শেয়ার করবো যেটা না লাঞ্চ বা ডিনারে তুমি আজকে রাখতেই পারো, ট্রাই তুমি করতেই পারো। আজকে একটা ভাপা আইটেম তোমাকে আমি শেয়ার করব। ওই দেখো, যেই বললাম ভাপা আইটেম তোমাকে শেয়ার করব, ভাপা বললেই তোমার কি মনে হচ্ছে? ইলিশ ভাপা, নাকি চিংড়ি ভাপা, নাকি ডিম ভাপা, এমনটাই তো মনে আসছে। আবার সবজি বা ছানা ভাপাও খুব টেস্টি হয়, কিন্তু আজকে যেটা বলবো সেটা হচ্ছে চিকেন ভাপা। চিকেন ভাপা, চলো তাহলে সোজা কোথায়, রান্নাঘরে।
3: ফুড ফান্ডা,
4: খুব সহজ গো, আর কম সময় নাই টেস্টি আইটেমটা হয়ে যায়, টেস্টি রেসিপিটা হয়ে যায়। একেবারে টাইমই লাগে না, একদম সময় লাগে না, কারণ মূল ইনগ্রেডিয়েন্ট যেটা লাগছে সেটা তো চিকেন। আর সেই যেখানে কিনা ভাপা চিকেন নাম, সেটা যে চিকেনটাই যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা তো আর বলতে হবে না, আমার মানে বলার অপেক্ষা থাকে না বা রাখে না। বোনলেস চিকেনটাই কিন্তু এই ক্ষেত্রে লাগবে। তো প্রথমেই যেটা করবে, চিকেনটাকে ধুয়ে নিয়ে ওটাকে ভালো করে ধোয়ার পরে লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে বেশ কিছুটা সময় ওটাকে মাখিয়ে রাখতে হবে। এবারে 2 চামচ পোস্ত, গোটা 7-8 কাজু আর ওই 1.5 চামচ মতন সর্ষে, কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে একটু মিক্সিতে পিষে নিতে হবে। এবারে 4 চামচ টক দইতে ওই বাটা মশলা, যেটা মিক্সিতে তুমি পিষে নিলে সেই বাটা মশলাটা মিক্স করে চিকেনের গায়ে ভালো করে, মানে চিকেন টুকরোগুলোতে ভালো করে মাখিয়ে টাকিয়ে 20 মিনিট মতন ওকে রাখতে হবে। এতেই কিন্তু পুরো মাংসটা, চিকেনটা একদম সফট হয়ে আসবে। চিকেন রেস্ট নেবে ঠিক ওই 20 মিনিট, কিন্তু তুমি তো রেস্ট নেবে না, তুমি

রেস্টে যাবে না। তুমি ওই সময়টা কি করবে, প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এগুলো দিবে, একটু করে ভালো করে কষিয়ে একটু ভালো করে কুক করে নেবে। তারপর তুমি ওই ম্যারিনেট করা যে 20 মিনিট রেস্টে থাকা চিকেনটা, যাকে তুমি ম্যারিনেশন করে রেখেছিলে, সেই ম্যারিনেট করে রাখা চিকেনটাকে তুমি কি করবে, এবার এই চিকেনের বলে দাও ঢেলে, এবারে তুমি ওইটাকে ভালো করে ফ্রাই করবে। এবং এবারে যেটা করবে সেটা হচ্ছে একটা প্রেশার কুকারে অল্প জল দিয়ে ওতে একটা স্ট্যান্ড বসিয়ে বোলটা রেখে 2-3 সিটি দিয়ে জাস্ট নামিয়ে নাও সার্ভিং বলে, ভাপা চিকেনের আইটেমটা দাও ঢেলে, আর ওপর থেকে একটু সামান্য বেরেস্তা আর কসৌরি মেথি ছড়িয়ে জাস্ট সার্ভ করে দাও পোলাও, সাদা ভাত অথবা পরোটার সঙ্গে, কিংবা রুমালি রুটি বা হাত গড়া রুটি যাই হোক না কেন, মানে তুমি জাস্ট জমে যাবে এটা আমি বলতে পারি। এটা যেমন টেস্টি, তেল কম লাগে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই হেলদিও। চিকেনের সঙ্গে দই সর্ষে পোস্তর খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এই ভাপা চিকেনের স্বাদের ঠেলা। আর আজকেই প্লিজ একটু ট্রাই করতেই পারো। আর তোমাকে রান্নাঘরের দিকে এগিয়ে দিচ্ছি তো আমি, কিভাবে এগিয়ে দিচ্ছি, আরে বাবা ওই যে রান্নাবাটি সেই মুভিটার টাইটেল ট্র্যাকটাই শুনতে শুনতে তুমি এগিয়ে যাও সোজা রান্নাঘরের দিকে।

আর যে মৌমিতা, সে মৌমিতা হয়ে আজকে লাঞ্চে বা ডিনারের জন্য খুব একটা টেস্টি এবং ইজি আর হেলদি আইটেম কিন্তু শেয়ার করলাম তোমাকে। ইলিশ ভাপা থেকে চিংড়ি ভাপা বা সবজি ভাপা থেকে ডিম ভাপা, আবার ছানা ভাপা, এসব তো খেয়েইছ। আর এবারে আজকে অবশ্যই একটু ট্রাই করো এই ভাপা চিকেন ভাত বা পোলাওয়ের পাতে দিলেই তোমাকে গেস্ট বলবেই বলবে, ভাপা চিকেন আরও একটু দেবেন। চিকেনের সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিলেই তুমি সত্যি সত্যি বুঝবে স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি থেকে ইনফো আইডিয়াস পেতে শুনতে থাকো 107 FM রেনবো। প্রত্যেকদিন কিন্তু টিউন করো 107 FM রেনবো ঠিক সকাল 7:02। প্যাকেজটা কিন্তু এখন অনেকখানি লম্বা, অনেক সেগমেন্ট রয়েছে, আর তাই তো আমরা থাকি এখন ওই 2 ঘন্টা 54 মিনিট অনেক অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে এই নমস্কার কলকাতা। আর এই কলকাতায় চলছে এখন কার্টুন মেলা থেকে চলছে গ্লোবাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, তাই আজকে উইকডে হলেও কিন্তু অফিস ফেরতার পথে তুমি আসতেই পারো এন্টালিতে, সেখানেও কিন্তু চলছে ক্রাফট ফেয়ার। আর আজই তোমার ডেস্টিনেশন হতেই পারে KCC, মানে সেন্টার ফর ক্রিয়েটিভিটি, সেখানে কিন্তু শুরু হয়েছে সামার র‍্যাপসি। গম্ভীরা, টুসু, ভাদু সব রয়েছে এখানে, আর তার সঙ্গে সঙ্গে নানা রকম বেশ মানে একটা এক্সিবিশন চলছে এবং সেখানে টেস্টও নিতে পারবে তুমি, বেশ শরবতের কিন্তু একটা কাউন্টার রয়েছে। তোমার ডেস্টিনেশন আজকে হতেই পারে সায়েন্স সিটি, কারণ স্পেস সেন্টারে গিয়ে তুমি শোজ দেখতে পারো, দেখতে পারো

সেই ফুল ডোম থ্রি ডি মুভিটা জানি না এখনো দেখেছো কিনা, ওয়ান স্টেপ বাই বিয়ন্ড দ্য জার্নি টু মার্স, সেই মঙ্গলে যাওয়ার ব্যাপারটা, পৃথিবীর সীমানা ছাড়িয়ে মঙ্গলে একদম সোজা যে অভিযানটা করা যেতে পারে সেটাই কিন্তু তুমি এখানে এসে দেখতে পারো। আমি জানি না তুমি এখনো দেখেছো কিনা, তাই তোমাকে জাস্ট একটু মনে করিয়ে দিলাম। বেশ কয়েক মাস কিন্তু হতে চললো এই শোটা কিন্তু শুরু হয়েছে, তাই তোমার ডেস্টিনেশনটা সেখানেও কিন্তু হতে পারে। অফিস ফেরার পথেই তুমি আসতে পারো সায়েন্স সিটিতে। আর এদিকে ইন্ডিয়ান মিউজিয়ামে কিন্তু চলছে আর্ট ফেস্টিভ্যাল, লবণ ঠাকুরের আঁকা ছবি হাতের কাজ কিন্তু এই ফেস্টিভ্যালের মূল অ্যাট্রাকশন। তুমি আসতে পারো আমাদের শহর কলকাতায় চিলড্রেন্স মিউজিয়ামে। হ্যাঁ আরে বাবা, চিলড্রেন্স মিউজিয়াম তাতে কি হয়েছে, এখানে এলে জাপানি পুতুলের প্রদর্শনী তো তুমি দেখতেই পাবে, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে এলেই তুমি দেখতে পাবে এই সমস্ত কিছু। পরিচিত তুমি হতে পারবে নানা রঙের নানা সাজের জাপানি পুতুলের সঙ্গে, জানতে পারবে কাতাসিরো থেকে আমাগাতসুর মতন জাপানি পুতুলের ঠিকুজি কুষ্টি নারী নক্ষত্র সব কিছু তুমি এখানে এলেই জানতে পারবে। দেখতে পাবে তুমি জাপানের নানা অঞ্চলের সব পুতুলকে। আর গত শনিবার থেকে শুরু হয়েছে ছবি পার্বণ গোর্কি সদরে। কখন কোথায় যাচ্ছ প্ল্যান করো, এই শহর তো পুরোপুরি রেডি তোমাকে এন্টারটেইন করতে। কোথায় যাবে, কোথায় হারিয়ে যাবে, তুমি সেটা নিজে ডিসাইড করো।

হারিয়ে তুমি যেতেই পারো, তো যেমনটা ঠিক ওই পথ হারিয়ে ফেলেছে বৃষ্টি, মানে কিভাবে সে বর্ষা যে আসবে সেই পথটা কিন্তু সে হারিয়ে ফেলেছে। যদিও ঋতু এখন গ্রীষ্ম আর গরমের কবে যে হবে অন্ত আর কবে যে হবে বৃষ্টি বারবার অন্ত, সেই প্রশ্নটাই তো ঘুরপাক খাচ্ছে। যেমনভাবে তুমি পথ হারিয়ে যেতেই পারো শহর কলকাতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মরশুমে, কিন্তু কলকাতায় হারিয়ে যাওয়ার মতন অনেক অনেক ডেস্টিনেশন আছে কিন্তু। আর তবে যেটা বলবো যে তুমি যেখানেই হারিয়ে যাও না কেন, ছাতা ক্যারি করতে কিন্তু ভুলো না। এই গরমে যেমন বৃষ্টি হতে পারে তেমন এই গরমে তোমার রোদ্দুটাও যদি গায়ে লাগে তাহলেও কিন্তু শরীরটা খারাপ হতে পারে। সেই জন্যই তো তোমাকে জাস্ট একটু সাবধান করে দিচ্ছি, ছাতা ক্যারি করতে ভুলো না। আর তুমি যদি বিকেলের দিকে ধরো ঝড় বৃষ্টির আজকে চান্সেস আছে কি না সেটা তো আমি আপডেট দেখে তোমাদের বলবো, আপডেট জেনে তোমাদেরকে বলবো। তবে ফুরফুরে মেজাজে কিন্তু ভালোবাসার আমেজে কলকাতা শহরে তুমি ঘুরে বেড়াতেই পারো। ওই যে আছে তো পোষণ পার্ক রয়েছে, ইলিয়াট পার্ক রয়েছে, ভিক্টোরিয়া রয়েছে।

ইকো পার্ক, ইডেন গার্ডেন্স, কত সবুজের জায়গা বলতে রয়েছে। আবার শহরেই কিন্তু আছে গঙ্গা, আর সেই গঙ্গাতেই রয়েছে পিএস ভোপাল, ব্রিটিশ আমলে তিনতলা প্যাডেল স্টিমার ভোঁ ভোঁ শব্দে গঙ্গায় ভেসে বেড়াচ্ছে। তুমিও কিন্তু চাইলে সেখানে ওপেন ডেকে বসে জানতে পারবে ব্রিটিশ মিউজিয়াম থেকে কালেক্ট করা স্টিমারের নানা রকম ইনফরমেশন, নানা রকম তথ্য। ডেট তুমি ঠিক করো কবে আসছো প্যাডেল স্টিমারে ভাসতে, আর ভাসছে তো শিকারা স্টাইলে হাউস বোট ভাসছে রেডি কিন্তু স্টিমারে, মানে তোমাকে নিয়ে শিকার যেটা তোমায় বললাম আর কি, তারাও কিন্তু ওয়েলকাম করতে রেডি রয়েছে ক্রুজ থেকে ওয়াটার মেট্রো, এমনকি শাঁ করে ভেসে যেতে পারবে গঙ্গাতে ওয়াটার বাইকেও। হ্যাঁ, ওয়াটার বাইক, পাঁচটা ওয়াটার বাইক কিন্তু রেডি হচ্ছে অগস্ট থেকে, কিন্তু তোমাকে আমাকে এন্টারটেইন করবে এই শহরে গঙ্গাতে। শহর কলকাতাতে পার্ক এবং মিউজিয়ামে তো শেষ নেই, তবুও এত কিছু থাকা সত্ত্বেও না তোমার আমার কাছে গঙ্গার আকর্ষণ সব সময় অনেকখানি জুড়ে রয়েছে। কত সিনেমার শুটিং হয়েছে বলতো এখানে, মিউজিক ভিডিও শুটিং এখনো হয় বিকেলের দিকে, তাই তো তোমাকে বলছি একটু অন্যভাবে কাটানোর জন্য গঙ্গা কিন্তু এখনো পারফেক্ট এবং আইডিয়াল। আচ্ছা তোমাকেই বলছি, শোনো না, তুমি কি জানো এক্সপ্রেস বা মেল ট্রেনে রেল স্টেশনে তো থামে, তো সেই রেল স্টেশনকে বাংলাতে কি বলে? অথবা তুমি কি জানো মহাবিশ্বে এই যে সূর্য প্রথম কোথায় ওঠে? না না, আমি জানি তুমি ভাবছো জাপানে, তা কিন্তু নয়। তাহলে কোথায়, জানতে চাইলে অবশ্যই থেকে যাও 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে, কারণ দুনিয়ার খবরাখবর কিন্তু আছে আর যে মৌমিতার ঝুলিতে। মৌমিতা তো বলবেই তোমাকে দুনিয়ার খবর, আর নিকিতা দুনিয়ার গান শোনাচ্ছে তোমাকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 7:44 হয়েছে।

30 সেকেন্ড। বেলা যত বাড়ছে পারদও কিন্তু রোজ রোজ ঠিক ততটাই ঝরছে। আর দেখো মে মাসের শেষ দিক থেকে সেভাবে কিন্তু মানে বৃষ্টি শহর কলকাতায় হয়নি, কিন্তু বেশ দুটো দিন বৃষ্টি হলো, গতকালও হলো এবং তার আগের দিনও হলো। এই শহর কলকাতা কিন্তু মানে বৃষ্টি হলেও সেই শহর কলকাতা বলে না, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু সেইভাবে কিন্তু আমাদের ঠান্ডা কিন্তু আমরা কেউ হতে পারছি না। মানে আমাদের দশা একদম সেদ্ধ থেকে তন্দুর দশা হয়ে যাচ্ছে। গরমের হাত থেকে বাঁচতে লোকজন কিন্তু অনেক কম রাস্তায় বেরোচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় তো একটা ভিডিও সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছে, গরমের হাত থেকে বাঁচতে এক যুবক টেবিল ফ্যানের গায়ে জলের পাইপ সেট করে বোতল বেঁধে শুয়ে আছে, শুয়ে বসে মানে বিভিন্নভাবে কিন্তু বিছানায় সে রয়েছে এবং বিছানা শুদ্ধ সে স্নান করছে। সেই ভিডিওটা নিশ্চয়ই তুমিও দেখেছো। ফ্যান যত ঘুরছে সেই ফুটোওয়ালা বোতল থেকে শাওয়ারের স্টাইলে জল ততই ঝরছে, আর সেই বুদ্ধিমানও কিন্তু ভিজছে মনের সুখে, এমন ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়েছে। চাঁদি ফাটা গরম, বাঙালির অবস্থা চরম। আবার সমালোচকরা বলেন বাঙালি যেন ননির পুতুল, ঠান্ডাতেও জমে যায় গরমেও গলে যায়, বারে বারে স্নান করে, শরবতে চুমুক দেয়, লাইট আইটেমের ডায়েটে রাখে, গরম কাটানোর উপায় খোঁজে। গরমকে বাই বাই বলতে গরম কাটানোর যে গতে বাঁধা চেনা ছক এমনটা নয় গো। তুমি এমন কিছু উপায় 9903659992 তে শেয়ার করো যাতে কিনা গরম ভয় পায় তোমার কাছে ঘেঁষতে। আর দেখো না উটুট ফিলিংটা এখনও সেভাবে না এলেও উটুট ফিলিংটা কিন্তু আসবে, কারণ সুপার এলনিনো একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে প্রশান্ত মহাসাগরে। সে এলেই কিন্তু তোমাকে আমাকে শুধু নয় সারা পৃথিবীকে একদম পুরোপুরি গরমাগরম করে দেবে। 144 বছর পর আমাদের শহর এবার কিন্তু দেখবে আমাদের ব্রিটিশ পিরিয়ডের পর কিন্তু এইবার কিন্তু সেই গরমটাই তুমি আমি ফিল করতে চলেছি। 40 ডিগ্রি আমরা দেখে ফেলেছি কিন্তু এখনো পর্যন্ত 40 ডিগ্রি টেম্পারেচার দেখেছি কিন্তু ফিলিংটা কিন্তু হয়েছে আমাদের 50-এর কাছাকাছি, অথচ তার থেকেও বেশি গরম। মানে রাস্তায় বেরোলে কিরকম উটুট নিজেকে মনে হবে এমন ফিলিংটাই কিন্তু আসতে চলেছে, এতটাই গরম পড়তে চলেছে। এখন প্রাকবর্ষণের বৃষ্টি গতকালে ভিজেছ তুমি, কিন্তু তুমি ভেবো না যে বৃষ্টি একদম যে সে আসছে, সে এসে গেছে প্রাকবর্ষণ হচ্ছে এমনটা কিন্তু ভেবো না। বৃষ্টি সত্যি চুজি মুডি, সে মানে যে এতটাই চুজি মুডি সেটা তুমি আমি সবাই আমরা জানি। তাই তো তোমার কাছে আমি বলছি এটাই, আজকে এমন একটা মন্ত্র জানিয়ে ফেলো যাতে কিনা সে মুখ ফিরিয়ে যে রয়েছে তারপরে সে যেন ফিরে চলে আসে তোমার কাছে। একটা ক্যাচি টাচি স্লোগানে তার মান ভাঙিয়ে তাকে আনবার দায়িত্ব কিন্তু আজকে সাত সকালে তোমাকে আরজে মৌমিতা দিয়ে দিচ্ছে। একটা ওয়েলকাম স্লোগান লিখে ফেলো তো, শুরুটা আমি করে দেবো, তাহলে পরেরটা তুমি জুড়ে ফেলো 9903659992 তে অবশ্যই অবশ্যই পাঠিয়ে দাও। বৃষ্টি এসো ঝেপে তাড়াতাড়ি, এবছরে করছো তুমি বড্ড বাড়াবাড়ি। পরের লাইন জুড়ে তুমি পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি, আমি ফিরছি একদম একটু পরেই ফিরছি। তবে হ্যাঁ আর একটা কথাও একটু তোমাকে সঙ্গে জুড়ে দিচ্ছি, আজকে কিন্তু শরবতে চুমুক দেওয়ার দিন, তো কোন স্পেশাল শরবতটা তোমাকে একদম মানে এনার্জেটিক করে রাখে বা তুমি তোমার ব্যাকপ্যাকে নিয়ে বেরো বাইরে যখন বেরোচ্ছো বা সাইড ব্যাগে তোমাকে কোন শরবতটা রাখছো যেটা মাঝে মাঝে আর কি গলাটা ভিজিয়ে দিচ্ছ, কোথায় তুমি চুমুক দিচ্ছ কোন শরবতে, সে কথাটাও কিন্তু আজকে ছোট্ট করে একটু জানিয়ে দিতেই পারো 9903659992 তে। আপাতত যেটা হতে চলেছে সেটা হচ্ছে এই গরমি গরমি ব্যাপারটা তোমাকে জাস্ট শোনাতে শোনাতে মেসেজটা করবার জন্য সেন্ড করবার জন্যই কিন্তু আমি তোমাকে এই গানটা শোনাচ্ছি। আর সেই গানটা শুনতে শুনতে ঝটপট 9903659992 তে পাঠিয়ে দাও এমন কোনো উপায় যেটা কিন্তু গতে বাঁধা ছকে বাঁধা নিয়মে নয়, অন্যরকম একটু মজাদার একটু দমদার উপায় কিন্তু শুনতে চাইছে জানতে চাইছে আর যে মৌমিতা।

0: প্রকৃতিতে গরমও থাকবে বৃষ্টিও হবে, ঠান্ডাও পড়বে, এটাই হচ্ছে নিয়ম, তাই না? গরমও, গরমের সময় গরম, ঠান্ডার সময় ঠান্ডা, বৃষ্টির সময় বৃষ্টি, এমনটাই হবে, এটাই হচ্ছে নিয়ম। তাই বলে এমন তীব্র গরমে তুমি আমি কি করছি, যতটা রোদে না বেরোনোর চেষ্টা করছি, তিন চারবার করে স্নান করছি, আর তখন কিনা পুরুলিয়ার রোহন নিজের স্কুটির সিটে রোদের মধ্যে দোসার ব্যাটার ছড়িয়ে দিয়ে সেটা তাওয়াতে বানানো ধোসার মতোই কিন্তু পুরোপুরি তৈরি করছে। আবার এই গরমেই ওই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছে, অভিনব স্টাইলে টেবিল ফ্যানে জলের পাইপ সেট করে তাতে ফুটো ফুটো করা বোতল লাগিয়ে বিছানায় শুয়ে বসে গড়িয়ে এপাশ ফিরে ওপাশ ফিরে স্নান করে নিজেকে ঠান্ডা করবার উপায় খুঁজছে। তীব্র গরম থেকে মুক্তি পেতে তুমি কোন রেমেডি, কোন উপায়টা ফলো করতে বলবে বলে ফেলো। চেনা বাঁধা ছকে নয়, গতে বাঁধা ছকে একদমই নয়, গরম কমানোর উপায় এমন কিছু বলো, তুমি গরমটাকে কিভাবে কাটাচ্ছো, গরমকে ভয় কিভাবে দেখাচ্ছ সেটাই তুমি বলো। একদম অন্যরকম, মানে দমদার মজাদার এমন কোনো উপায়, এমন কোনো রেমেডি কিন্তু শুনতে চাইছি, দেখতে চাইছি 9903653992 আর যাতে কিনা একদম মানে অ্যাপ্লাই করলে বিলকুল কুল থাকা যাবে। আর সঙ্গে কিন্তু বৃষ্টিকে ওয়েলকাম বাণীটা বা থ্রেটনিং স্লোগানটাও কিন্তু পাঠিয়ে দাও, বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, এবছরে করছো বড্ড বাড়াবাড়ি। এর পরের লাইনগুলো লিখে পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি 9903653992। সঙ্গে কিন্তু অবশ্যই লিখো কোন সর্বত্রা তোমাকে সত্যি সত্যি এই গরমে এনার্জেটিক করে রাখে বা এনার্জেটিক করে তোলে, যে সর্বত্রাকে নিয়ে তুমি আলাদাভাবে কিন্তু ব্যাকপ্যাকে রেখে দাও অথবা তুমি সাইড ব্যাগে ঝুলিয়ে মানে কাঁধে ঝুলিয়ে তুমি তাকে নিয়ে বেরিয়ে পড়ছো। ঝটপট করে বলে দাও সৌভিক কসবা হালতু থেকে কি বলছে। সৌভিক বলছে যে গরম কাটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে বেরিয়ে পড়তে হবে, মাঠে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তারপর 5 মিনিট দাঁড়ানোর পর স্নান করো, গরম জাস্ট চলে যাবে। আচ্ছা, এই গরম কাটাতে করতে হবে বাইরে বেরিয়ে মাঠে কিছুক্ষণ যেতে হবে, এটা কি ঠিক দুপুর রোদ্দুরে, মানে ঠিক দুপুরবেলা বেশ যখন চড়া রোদ থাকবে, সূর্যটা ঠিক মাথার মাঝখানে থাকবে, তখনই কি এই মাঠে বেরিয়ে যেতে হবে এবং 5 মিনিট মতো থাকতে হবে, তারপরে স্নান করতে হবে, গরম জাস্ট ভ্যানিশ হয়ে যাবে, এমনটাই কি বলছো তুমি? এর সঙ্গে যে স্লোগানটাও পাঠিয়েছে, বৃষ্টি এসো তাড়াতাড়ি, তুমি করছো বড্ড বাড়াবাড়ি, তুমি না এলে করবো আমরা এবার আড়ি বা। আর শরবত, যে শরবতটা করছে ও সেটা হচ্ছে ডাব, ডাব এবং তার সঙ্গে ডাবের শাঁসের শরবত। সৌভিক এটাই কিন্তু বলছে, এটা কিন্তু একটা স্পেশাল, মানে ডাবের সঙ্গে ডাবের ওই জাস্ট শাঁসটা দিয়ে বরফ দিয়ে, এটা একটা কলেজ স্ট্রিটের স্পেশাল একটা শরবতের দোকান আছে, তো সেখানে গেলেই কিন্তু বেশ মিলে যায় এই শরবতটা। এরপরে আমাকে মেসেজ করেছে কে, সুভাষ দা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। কি বলছেন মৌমিতা? সুপ্রভাত তুমি, আচ্ছা সুপ্রভাত, বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, তুমি ছাড়া কি থাকতে পারি, হিটকে বিট করতে আমি গাছের ছায়ায় বেছে নিই। বাহ, দারুণ ব্যাপার, এটা কিন্তু চেনা গতে বাঁধা ছক, এমনটা আমি জানতে চাইছি না, এমন কিছু বলে দাও তোমরা যেটা সত্যি সত্যি গরম তোমার কাছে ঘেঁচতে ভয় পাবে, চরম গরমও কিন্তু ভয় পাবে, তুমি তাকে ভয় পাওয়াবে, এমন কিছু একটা ছকে বাঁধা গতে বাঁধা আমি শুনতে চাই না। দমদার মজাদার কিন্তু কোনো একটা উপায় জানতে চাইছি, যেমনটা ভাইরাল হয় ঠিক সেরকমটাই। 9903653992 হার্ট করে খোলা রয়েছে, তুমি তো শেয়ার করছোই কিছু অভিনব উপায় গরম যাতে কিনা কাছে ঘেঁচতে না পারে, সেইটা যেমন আমি বলছি তুমিও প্লিজ বলতে থাকো, আর তার সঙ্গে সঙ্গে আবদার বাণী বা থ্রেটনিং বাণী যা স্লোগানে সেন্ড করছো সেটাও অবশ্যই বলো। আর ওদিকে IMJ অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছে এই বছরে বর্ষা হুড়মুড়িয়ে আসবে ঠিকই, ওই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যোগ হয়েছে, তবে হ্যাঁ একটু একটু করে কিন্তু সে আসবার মধ্যেই কিন্তু সে আবারও সে চলে যাবে, মানে বৃষ্টি এলেও সেভাবে কিন্তু বৃষ্টি হবে না, এই যে তুমি কালকে বিকেলে বৃষ্টি দেখলে বা আজকেও হয়তো বৃষ্টি হতে পারে, সেই সমস্ত কিছু কিন্তু জানলেও বা হলেও গরম কিন্তু কিছুতেই করবে না, কমবে না। আর সেই সুপার এলনিনোর জন্যই, গরম কাটানোর জন্যই কিন্তু তোমাকে এমন কিছু অভিনব টেকনিক আমি শেয়ার করতে বলেছি, যেটার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই সেটা অ্যাপ্লাই করলেই গরম একদম কাছে ঘেঁষবেই না, অনেক অনেক দূরে থাকবে। সমালোচকরা তো বলেনি এই বাবা বাঙালি মানে এই গরমে পুরো গলে যায়, শীতে জমে যায়, যা তা। এই সমালোচকদের মুখে জাস্ট তুমি আজকে ঝামাটা ঘুষে দাও, তোমাকে সেই দায়িত্বটাই আর যে ভূমিতা দিয়ে দিয়েছে। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে কি বলছেন? আজ কাজের চাপ, সেই 6টার থেকে শুনছি তোমার বিষয়ে কিছু, আচ্ছা লিখলাম না শুধুমাত্র শুনবো, আচ্ছা ঠিক আছে শুনতে থাকুন। আর অবশ্যই যা যা আর কি লোকজন আর আমাদের যে লিসনাররা যা যা গরম কাটানোর উপায় বলবেন সেগুলো না অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে নিশ্চয়ই সেই গরমটা চলে যাবে। মিতালি সামন্ত হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে কি বলছে? বলছে যে দিদিভাই আমি তোমাদের, আচ্ছা মিতালি বলছে যে, মিতালি বৌদি আর কি বলছে যে গরম একটু কম লাগে গ্রামে থাকে তাই, কারণ হাওয়া বাতাস প্রচুর আছে, আর তাও গরমটা কিন্তু একেবারে কম নয়, তাই রাত্রে শোয়ার সময়, আচ্ছা সুতির কাপড় ভিজিয়ে যাকে বলে জানলার পর্দা বানিয়ে তার পেছনে টেবিল ফ্যান রেখে চালিয়ে দেয় বাইরের ঠান্ডা হাওয়া, সেই সঙ্গে ভিজে কাপড়ের হাওয়া একদম ঘরটাকে পুরো ঠান্ডা করে দেয়, মানে একদম যাকে বলে নিজের তৈরি করা এসি। তো এইরকমটা করে, আর গরমে গ্লুকোজ আর নুন চিনির জল পছন্দ করে। আর ক্যাচি টাচি স্লোগান যেটা দিয়েছো, বৃষ্টি তুমি জলদি এসো, করছো অনেক দেরি, গরমে আমরা নাজেহাল, কি তোমার আবদার বলে ফেলো খুব তাড়াতাড়ি, তোমার আসার অপেক্ষায় পথচে আমি করোনা, তুমি এত দেরি, বসাবো তোমার পছন্দের গাছ আমি মিতালি। ওরে বাস, মিতালি বৌদি যখন এমন কথা বলে দিয়েছেন হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে, তখন নিশ্চয়ই বৃষ্টি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই চলে আসবে। আর আমাকেও কিন্তু যেতে হবে কোথায়, অবশ্যই হাওয়া অফিসে। গত উইকে উইকনেস কাটিয়ে বিশ্রামপ্রিয় বৃষ্টি দয়া করেছিল, আর এই উইকেও মানে একদম উইকেন্ডে গতকাল রবিবারেও কিন্তু মোটামুটি রবিকে একটুখানি মানে রবিকে দুপুরের থেকেই কিন্তু সে ওই ছুটিটা দিয়ে দিয়েছিল, রবিবার বলে কথা না, তো সেই জন্যই রবির বার যখন তখন সে কালকে একটু ছুটি দিয়েছিল, তারপরে একটু ঝেঁপে বৃষ্টিও হলো, কিন্তু বৃষ্টি হলেও গরম তো ভ্যানিশ হচ্ছে না, সকাল থেকেই দর করে কিন্তু ঘামটা আমাদের হচ্ছে, ঘেমে নেই পুরো স্নান করে যেতে হচ্ছে, তবে আবারও সেই একই পরিস্থিতিটাই রয়েছে, হাঁসফাঁস করা গরমে গরমাগরম চর্চা চলছে, কবে মিলবে একটু স্বস্তি, কবে হবে এই গরমের অন্ত, বৃষ্টি হবে খুব খুব খুব বারবার অন্ত, এটাই কিন্তু চলছে, বৃষ্টি কবে একদম মানে উইকনেস কাটিয়ে সে কবে থেকে ভালো করে ঝরবে এই নিয়েই চলছে চর্চা। আর সেই চর্চার মধ্যেই কিন্তু আর যে মৌমিতা সোজা চলে যাচ্ছে কোথায়, সেই হাওয়া অফিসে যেতে হবে, তো না হলে কি করে জানবো বলো তো যে বৃষ্টির অবস্থা কিরকম, না হলে না জানলে কিভাবে আমি জানবো যে এই কি হতে পারে আজকে ওয়েদারটা। তাহলে চলো সোজা চলে যাই হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আজ আকাশের মুড একদম সকালের দিকে অফ থাকবে, কারণ ক্লাউডি স্কাই রয়েছে, ঝড় বৃষ্টির চান্সেস পুরোপুরি আছে কিছু কিছু জায়গায়, তবে বিকেলের দিকে। আজ টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 32 এবং 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, গতকাল রবিবার হাইয়েস্ট টেম্পারেচার ছিল 34.6 যা স্বাভাবিকের থেকে 0.6 কম, লোয়েস্ট টেম্পারেচার ছিল 23.7 যা স্বাভাবিকের থেকে 3.5 কম, বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 97%, মিনিমাম 70%, বৃষ্টি 0 to 2.1 মিলিমিটার হয়েছে। আর ওয়ার্নিং মেসেজ কিন্তু আছে ফিশারম্যানদের জন্য, তারা যেন কিছুতেই ওই আমাদের যে বাংলাদেশের যে উপকূল বা আমাদের ভারতের বঙ্গোপসাগরে কিন্তু অবশ্যই যেন তারা তাদের ওই নৌকা নিয়ে যেন অ্যাডভেঞ্চারে মানে মাছ ধরতে যেন তারা যেন না যায়, কারণ 40-50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। 8টা বাজতে চলেছে, আজকে তো মহাসাগর দিবস, সেই মহাসাগরও কিন্তু আজকে উত্তপ্ত, আন্টার্কটিকার বরফ গলে মহাসাগরে জলস্তর বাড়ছে, প্রকৃতি থেকে তুমি আমি সবাই একেবারে নাজেহাল হয়ে যাচ্ছি গরমে, আর এই গরমের হাল ধরাবে তুমি ক্যাচি ট্যাচি স্লোগানে ওয়েলকাম বানি সেন্ড করছো বৃষ্টিকে, বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, এবছরে করছো তুমি বড্ড বাড়াবাড়ি, আর পরের লাইনগুলো জুড়ে তুমি পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি, আর করতে থাকো গরমকে পান্ডা দেখানোর উপায়, অবশ্যই সেন্ড করতে থাকো গরমকে, গরম দেখিয়ে জয় করবার দমদার মজাদার উপায় কিন্তু সেন্ড করতে বলেছি, সেন্ড করতে থাকো তুমি গরমাগরম কথা। আমি যাচ্ছি নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরছি ঠিক 8টা 2-তে, তোমার গরমাগরম কথা থেকে থাকবে শহরের রীতি কথা, আর সঙ্গে অবশ্যই থাকবে সেই স্পেশাল শরবতের কথা, আর আপাতত হাওয়া খেতে খেতে যাচ্ছি পরের ঘন্টায়, 8টা 2-তে ফিরছি কিনা আর যে মৌমিতা থাকতে হবে 10টা পর্যন্ত 8টা 2 থেকে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রজাত তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়নো এবং ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সময় বিষয়টি উঠে আসে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গভীর সভ্যতার বন্ধনের ওপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রে ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে এই রাজ্য। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS সঙ্গে এই মর্মে সমঝোতা শরৎপত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। বিভিন্ন রাজ্যে 27টি রাজ্যসভার আসনে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন, আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, 1 জুন বিজ্ঞপ্তি জারি করে কমিশন, ওই দিন থেকেই শুরু হয় মনোনয়ন জমা দেওয়ার কাজ। দক্ষিণ ফিলিপিন্সের মিন্দানাও উপকূল অঞ্চলে আজ সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ায় ফিলিপিন্স এবং ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা জারি হয়েছে। মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস শহরের 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7.8। ফিলিপিন্স কিছু উপকূল

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:03 হয়ে 12 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। আজকে তো 8th জুন, জ্যৈষ্ঠ 24। ট্রেনের কম্পার্টমেন্ট থেকে অফিসের ক্যান্টিন সব জায়গায় একটাই চর্চার বিষয়, বর্ষা কবে আসবে, ঝেঁপে বৃষ্টি কবে থেকে শুরু হবে, চলছে সেই নিয়ে খুব চর্চা। জ্যৈষ্ঠ শুরু থেকেই গরম পুরোপুরি একেবারে কাম ব্যাক করেছে, ব্যাক করেছি আমিও, ফিরেছি আমিও নিউজ হেডলাইন্সের পরে ঠিক 8:02। গরম এবছর সত্যি বড়ই দরাজ, সে তো তুমি আমি টের পাচ্ছি। জুনেই কিন্তু আসছে সেই সুপার এলনিনো, আর তাতেই কলকাতাতে ফিল হবে জয়সলমীরের মরশুম। উট উট ফিলিংটা পুরোপুরি কিন্তু তুমি আমি ফিল করতে পারবো, আর হিটওয়েভের পরিস্থিতি কিন্তু এখনও জেলায় জেলায়, তাই তো স্কুল শিফট চেঞ্জ হয়েছে। আর ওই হাওয়া অফিসে বলছে তো এটাও নাকি সবে শুরু, আভি তো বাকি হ্যায়, এখনও নাকি খেলা বাকি, বোঝো তাহলে কি অবস্থা। আর এই যে এত গরম গরম বলছি বলে প্লিজ ভেবো না আমি বুঝি গোনাগুনতি করছি না, কাউন্টিং আমি করছি, গুনে আমি চলেছি। এই 26 সালে বোধন হবে মা দুর্গা ফুল ফ্যামিলি কলকাতা এই আসবেন আর কি 131 দিন পরে। আর এদিকে আসছে তো তোমার কাছ থেকে সেই অভিনব মজাদার দমদার উপায়, গরমকে জয় করবার উপায়। তো এই গরমে তাপকে তুমি কীভাবে ইউটিলাইজ করছো সেটাও কিন্তু একটু ছোট্ট করে সেন্ড করতেই পারো। গরমকে কীভাবেই বা দেখাচ্ছ তুমি তোমার ফান্ডা, সেই সমস্ত কিছু কিন্তু ওয়েট করছে 9903653992 তে। সঙ্গে আসছে যেটা সেটা হচ্ছে বৃষ্টিকে ওয়েলকাম বানি, যার শুরুটা করে দিয়েছি আমি একটু ছড়া কাটিংয়ের স্লোগানে, পরের লাইনগুলো কিন্তু তুমি জুড়ছো কীভাবে, বৃষ্টি এসো তুমি তাড়াতাড়ি, এবছরে করছো তুমি বড্ড বাড়াবাড়ি, পরের লাইনগুলো জুড়ে তুমি পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি। আজ তো সোমবার, অলরেডি 8 বেজে গিয়েছে, আর এই গরম গরম করলে তো হবে না, গোটা দিনটাই তো ওয়েট করছে তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য, কারণ আজকে উইকের প্রথম দিন। আর আমিও শেয়ার করব গরম কাটানোর উপায় থেকে গরমকে ফান্ডা দেখানোর কথা, মানে ডান্ডা মেরে ফান্ডা দেখানোর কথা তোমাকে আমি বলবো। সঙ্গে থাকবে শহরের রীতিকথা, সঙ্গে হবে অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। তুমি ক্যাচি টাচি স্লোগানে বৃষ্টির কাছে কি করতে পারো, অবশ্যই অবশ্যই একটু ছোট্ট করে বায়নাও করতে পারো, আবদারও করতে পারো, বা তুমি একটু থ্রেটনিংয়ের হিসেবে, মানে থ্রেটনিংয়ের মতন করে সুর করে কিন্তু তাকে একটু থ্রেট করে জানিয়েই কিন্তু একদম তাকে ওই একটা স্লোগানে আসবার জন্য বলতেই পারো। তোমার যেটা মনে হচ্ছে সেটাই তুমি পাঠিয়ে দাও, আর বিশ্বাস করো তোমাদেরকে না ছেড়ে কিছুতেই থাকা যায় না, তাই উইকের একেবারে ফার্স্ট ডেতে চলে এসেছে, আবার উইকেন্ডেও মাঝে মাঝে চলে আসি তোমার কাছে, কারণ সত্যি তোমাদেরকে ছেড়ে থাকা ব্যাপারটা ভীষণ ভীষণ ভীষণভাবে কঠিন।

0: সত্যি সত্যি ভীষণ ভীষণ ভীষণভাবে কঠিন তোমাদের ছাড়া একটা দিনও থাকা। সেজন্যই তো গতকালের পর আজও চলে এসেছি। হ্যাঁ, গতকাল 107 FM রেনবো না এলেও গতকাল এসেছিলাম পাশের চ্যানেলেই। তো সেইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা দিনই কিন্তু চেষ্টা করি তোমাদের সঙ্গে সবাই নানাভাবে আর কি জুড়ে থাকতে। আর তুমি আমি এই মুহূর্তে নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর আসছে কিন্তু সুপার এল নিনো। 144 বছর পর কিন্তু রেকর্ড গরম পড়বে এবছর। বৃষ্টি হবে কম, গরম হবে এবারে সত্যি সত্যি বড় বেশি দরাজ। এই এখন এত গরম, আর এই গরম, এই এতটা গরমেও নাকি এই গরমটা নাকি ট্রায়াল দিচ্ছে, সব রেকর্ড চুচুর করে ভাঙচুর করে দেবে একদম সুপার এল নিনো। তাই গরমকে কিভাবে গরম দেখে মজাদার দমদার উপায়ে জয় করা যায় সেটাই কিন্তু তোমাকে আজকে জানাতে বলেছি। সঙ্গে এই তাপকে তুমি কিভাবে ইউটিলাইজ করছো সেটাও একটু ছোট্ট করে জানিয়ে দিতেই পারো। আর অবশ্যই বলছো এই গরমে তোমার ব্যাক প্যাকে বা ওই সাইড ব্যাগে কোন শরবতটা থাকছে, যেটাই চুমুক দিলেই বিলকুল কুল থাকছো এবং অবশ্যই তুমি এনার্জেটিক হয়ে উঠছো। আর এদিকে কিন্তু রেডি হচ্ছে ট্রাম, নতুনভাবে 7টা রুটে ট্রাম চলতে শুরু করবে, নতুন রুটে ফেরিও কিন্তু চলবে, তোড়জোড় চলছে সেটাও। আর কাশীপুর থেকে শ্রীরামপুর বা বাবুঘাট থেকে বেলুড় মঠে এমন অনেক জায়গায় কিন্তু তুমি যেতে পারবে গঙ্গায় ওয়াটার বাসে ভেসে। আর এখন যারা অফিসে যাচ্ছ, গাড়ি স্টিয়ারিং এ রয়েছো, আর যে মমিতাকে শুনছো আর ভাবছো শহর কলকাতার রাস্তাঘাটের কি পরিস্থিতি, সেটাই তো আমি শেয়ার করব, আপডেট জানাবো বলেই তো সোজা চলে যাচ্ছি কোথায়, অবশ্যই অবশ্যই সেই লালবাজারে। এই মুহূর্তে কিন্তু আমি সোজা চলে যাচ্ছি।
1: লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানাচ্ছি, এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক। সকাল থেকে সেরকম দুর্ঘটনার খবর নেই, আজকে মিটিং মিশিন প্রসেশন সেরকম রাস্তার উপর কিছু নেই, ছোটখাটো আছে, তার জন্য কোনো সমস্যা হবে না আশা করছি, সারা দিতে স্বাভাবিক থাকবে। একটা নাগাদ একটা ময়দান আছে, রামলীলা ময়দান থেকে যাবে হক স্ট্রিট, 100 থেকে 150 মতো কালেকশন, আর সেরকম বড় সড়ো কোনো পয়সানের খবর নেই, আশা করছি সারা দিতে স্বাভাবিক। নমস্কার।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে শহরের রাস্তার অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনলে মিটিং মিছিল কোথায় রয়েছে সেটাও তুমি জানলে। আর যারা টু হুইলারে আসা যাওয়া করো, হেলমেট পরো, কিন্তু এই গরম বলে ঘামছি আমি, ভীষণভাবে গরম লাগছে, আমার মাথার মধ্যে চুলকোচ্ছে না, এই সমস্ত বলে আমি হেলমেট পরো না, এমনটা কিন্তু প্লিজ করো না, কারণ জরিমানা দ্বিগুণ হয়েছে এখন। আর ফোর হুইলারে যারা যাতায়াত করো, পিইউসি প্লিজ রেখো, না নিয়ে বেরোলে কিন্তু 10,000 টাকা পর্যন্ত স্পট ফাইন গুনতে হবে তোমাকে। তবে তুমিও ফাইন করতে পারো বৃষ্টিকে, যদি সে এবারে না ভালোভাবে ঝেঁপে না আসে। প্যাম্পার তুমি তাকে করতেই পারো, ওয়েলকাম তুমি তাকে জানাতেই পারো, ক্যাচি ট্যাচি স্লোগানে সেন্ড করছো তো তুমি, সঙ্গে গরমকে ডান্ডা মেরে ফান্ডা দেখানোর কথাও কিন্তু আজকে সেন্ড করছো, সবই আমি বলবো জাস্ট এই 3 মিনিট 14 সেকেন্ডস পর। কারণ এই 3 মিনিট 14 সেকেন্ডস আমি তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছি এই কারণেই, 29th May রিলিজ হওয়া মুভি ফুল পিসি ও এডওয়ার্ডের গানটাই তো এখন আসছে তোমার জন্য। তো সেই গানের জন্যই কিন্তু এখন এই মুহূর্তে আমি জাস্ট 3 মিনিট 14 সেকেন্ডস তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছি।
2: FM Rainbow তে Rainbow New Tune।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: রেইনবো টাইম চেক,
2: রেইনবো টাইম চেক।
3: 8:17 হয়ে 30 সেকেন্ড, তুমি শুনছো 107 FM রেইনবো, আর যে মৌমিতার সঙ্গে সোমবারের নমস্কার কলকাতা। দেখো, জুন মাস থেকে কিন্তু কলকাতায় মিলবে ক্রুজ। আরে বাবা, ক্রুজ থেকে হাই স্পিড অত্যাধুনিক বোট। ক্রুজ আছে আমি জানি, গঙ্গাতে আছে, তুমি ভেসেছ সেটাও আমি জানি, তবে হাই স্পিড অত্যাধুনিক বোট কিন্তু এবার আসছে, যাতে করে পুরো ভেসে যেতে পারবে মাত্র 3 ঘন্টায় গঙ্গা থেকে গঙ্গাসাগর। সবই তো কিন্তু মিলছে, মিলবে কবে বলো তো, একটানা ঝিপে বৃষ্টি, এটা নিয়ে নিশ্চয়ই চলছে জোর চর্চা। কারণ সেদ্ধ থেকে তন্দুর দশা হচ্ছে তোমার আমার, গতকালও একটু বৃষ্টি হয়েছে, তার আগের দিনও একটু বৃষ্টি হয়েছে, কিন্তু তবুও বৃষ্টি হলেও সেদ্ধ থেকে তন্দুর দশা কিন্তু কিছুতেই কাটছে না, গরমটা কিছুতেই যাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখেছ, ফ্রাইং প্যানে উইদাউট আগুন, শুধুমাত্র খোলা আকাশের নিচে ছাদের কার্নিশে, আবার কখনো বা স্কুটির সিটে ডাইরেক্ট সূর্যের তাপেই কিন্তু ডিম থেকে ওমলেট, এমনকি ধোসার ব্যাটার দিয়ে ধোসা পর্যন্ত ভাজা হয়ে যাচ্ছে। সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো কেউ আবার গরমে স্কুটি সিটে যেমন আটাল লেচি বেলে দিয়ে দিচ্ছে, রুটি জাস্ট শেকে নিচ্ছে ওইভাবেও, আর সে ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। আর তুমি কী করছো সেটাও কিন্তু ছোট্ট করে একটু, কীভাবে এই তাপটাকে ইউটিলাইজ করছো সেটাও একটু ছোট্ট করে বলতেই পারো, সঙ্গে সেন্ড করছো গরমকে ফান্ডা দেখানোর কথা। অবশ্যই যেটা হবে দমদার এবং মজাদার, চেনা জানা ছকে বাঁধা গতে বাঁধা নিয়ম আমি শুনতে চাইছি না, জাস্ট ভেঙে চলে আসো, কারণ ওই সমালোচকদের মুখে আজকে জামাটা ঘষে দেওয়ার দায়িত্ব তোমাকে আর যে মৌমিতা দিয়েছে। সমালোচকরা যে বলেন বাঙালি মানেই গরমে গলে যায়, শীতে জমে যায়, তো এই ব্যাপারটাকে জাস্ট একটু ভ্যানিশ করে দাও তো, এমন দমদার মজাদার যে গরম কাটানোর উপায় বেশ বলে দাও তো, যাতে কিনা গরম চরম ভয় পায় তোমার এই উপায়গুলো, এই রেমেডিগুলো শুনলে জানলে। আর এমনটাও হতে পারে, মানে আমার যেমনটা আর কি মনে হচ্ছে, ধরো ফ্রিজের ডোরটা খুলে তুমি বলতেই পারো এই তো আমার পাহাড়ি ট্যুর, পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। আবার এমনটাও হতে পারে বরফের সঙ্গে সেলফি তুলে তুমি গরমকে তুচ্ছ মুড়ে জাস্ট জয় করছো, সেটাও তুমি আপডেট দিতে পারো। আরে বাবা, আমি চেক করবো তো 9903653992 তে, ক্যাচি ট্যাচি স্লোগানে সেই ছড়া কাটিংটাও কিন্তু দেখবো, বৃষ্টিকে পাঠানো তোমার ওয়েলকাম বাণী বা থ্রেটনিং বাণী সেটাও কিন্তু দেখতে চাইছি। 9903653992 একদম হাট করে কিন্তু খোলা রয়েছে 10টা পর্যন্ত তোমার জন্য। আর তার সঙ্গে সঙ্গে তুমি কোন সর্বত্রে চুমুক দিচ্ছ বলো তো, সেই যে সর্বত্র তোমাকে কিনা এনার্জেটিক করে তোলে, তোমার ব্যাকপ্যাকে বা তোমার সাইড ব্যাগে তুমি রাখছো সেই শরবতের কথাটাও বলো, কারণ আজকে আবার ওই শরবতে চুমুক দেওয়ার দিন কিনা, তো সেটাও কীভাবে সেলিব্রেট করা যায় সেটাও আমি শুনতে চাইছি আর কি তোমার কাছ থেকে। তো এরপরে আমি যাচ্ছি কোথায়, আমাকে মেসেজ করেছে শর্মিষ্ঠা হাওড়া থেকে। শর্মিষ্ঠা কি বলছে, যে শর্মিষ্ঠা যেটা বলছে, বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, খাওয়া ইলিশ মাছ ভাজা খাওয়াবো আর খিচুড়ি। বাহ, দারুণ ব্যাপার, শর্মিষ্ঠা কিন্তু বৃষ্টিকে অলরেডি ভালোবেসে কিন্তু খিচুড়ি ইলিশ মাছ ভাজা খাওয়াবে, সেটা কিন্তু বলেও তাড়াতাড়ি আসতে বলছে, এইভাবে ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম বাণী কিন্তু ও পাঠাচ্ছে বর্ষার কাছে। আর ঠান্ডা আমার যেটা, মানে ওর যেটা বলছে গরমের জন্য, স্লাইস ঠান্ডা লিচু খেতেও ভালো লাগে, আচ্ছা তো সেটাই ও খাবে, মানে যেটা শরবত করবে সেটা হচ্ছে লিচু থেকে ভালো করে একটা, এবং সেটাকে ছোট ছোট করে পিস করে টোরে এরকম আর কি একটা শরবতেও চুমুক দেয়, ও সেটা বলেছে। আর তার সঙ্গে সঙ্গে নুন এবং জাগারি পাউডার দিয়ে জল দিয়ে সেটা জলের বোতলের মধ্যে পুরে নিয়ে সেটা নিয়ে ও কিন্তু বেরিয়ে পড়ছে, এমনটাও কিন্তু বলছে আমাদের শর্মিষ্ঠা হাওড়া থেকে। এরপরে আমাকে কে বলছে, পাঠিয়েছে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। রজত কি বলছে, শরীর গরম হলে ঠান্ডা জল খাচ্ছি আর মন গরম হলে গান শুনছি, গরমকে বেশি গুরুত্ব দিলে জাস্ট ও পেয়ে বসবে, তাই ওকে ওর মতন থাকতে দাও তাহলে ও ঠিক দুর্বল হয়ে যাবে, এমনটাই কিন্তু আমাদের রজত বলছে। বাহ, দারুণ ব্যাপার, আর সমস্ত কাজের জন্য সকাল সন্ধে এটা বেছে নিচ্ছে, দুপুর দুপুরের মতোই তাকে থাকতে দিচ্ছে। বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, এবছর করছো তুমি বড্ড বাড়াবাড়ি, তোমাকে ছাড়া আমরা কি বেশি দিন থাকতে পারি। বাহ, দারুণ ব্যাপার, মানে একটু প্যাম্পার করা হয়ে গেল আর কি। আজ আমি আমের স্পেশাল শরবতে চুমুক দিতে চাই এবং সেটাই ব্যাকপ্যাকে বা সাইড ব্যাগে নিয়ে বেরিয়ে পড়তে চাই আমাদের রজত বানপুর থেকে। সোজা কোথায় যাবে সেটা তো আমি জানি না, কিন্তু এটা জানতে পারলাম, কিন্তু আরেকটু ছোট্ট করে যদি জানিয়ে দাও, এই যে এই গরম, এত সূর্যের তাপ, এই গরমটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করছো, তাপটাকে, সূর্যের তাপটাকে কিভাবে ইউটিলাইজ করছো, সে কথাটাও কিন্তু আজকে একটু ছোট্ট করে জানিয়ে দিতে পারো। যেমন ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সবাই কেউ ওই সূর্যের তাপকে কাজে লাগাচ্ছে, সোজা ছাদের কার্নিশে যাচ্ছে, সেখানে গিয়ে ডিম ফাটিয়ে দিচ্ছে, অমনি একটা অমলেট হয়ে যাচ্ছে। আবার কেউ স্কুটির সিটটাকে জাস্ট ওই ধোসা বানানোর জায়গা বানিয়ে ফেলছে, মানে ব্যাটারটাকে দিচ্ছে আর সেখানে ধোসা একদম পাতলা ফুরফুরে হয়ে উঠে চলে আসছে। এমন যদি তুমিও কোনো কিছু করে থাকো, সেটাও প্লিজ বলো না কিভাবে তুমি এই সূর্যের তাপটাকে ইউটিলাইজ করেছো বা করতে চাও, সেটাও কিন্তু আজকে ছোট্ট করে বলতেই পারো। আর এরপরে আমাকে দীপকদা কি বলছেন সেটা তোমাদের বলি। দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে বলছেন, দীপকদার বাগানে বড় বড় গাছ আছে, সেই গাছে পাটাতন করবেন আর ওপরে ছাউনিটা দেবেন প্লাস্টিক দিয়ে, তারপর টুলু পাম্প ফিট করা থাকবে, সবসময় টুলু পাম্পের জল ওই প্লাস্টিকে পড়বে আর নিচে পাটাতনে রাজার মতন বসে থাকবেন এবং গরমকে বাই বাই বলবেন আমাদের দীপকদা। হা, ভাবতে পারছি না দীপকদার কথা। দীপক কুমার তুং।

গ্রাম বেলপুকুর তুমপাড়া শ্যাম্পুর হাওড়া থেকে এই কথা বলছেন। আর দীপকদা আর কি বলছেন, সকালে খালি পেটে যেটা হচ্ছে কি পাতার একটা শরবতের কথা বলেছে, আমি পাতাটার নাম শুনিনি, সারাদিন যখনই পারবো নুন আর লেবুর চিনির শরবতটাই আমি খাবো আজকে এই শরবতটাতে। বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, এবছরে করছো তুমি বড্ড বাড়াবাড়ি, পাকা আম কাঁঠাল কালোজাম দেবো, ঝমঝমিয়ে আসবে তুমি, এলে না এলে দেবো আড়ি। আচ্ছা বুঝলাম, উনিও কিন্তু বেশ একটু মানে ওয়েলকাম করছেন আম কাঁঠাল কালোজাম এই সমস্ত কিছু দিয়ে, যেমন শর্মিষ্ঠা করেছে ইলিশ মাছ খিচুড়ি দিয়ে, তেমন কিন্তু দীপকদাও ওয়েলকাম করছেন। মানে হাওড়ার লোকজন মানুষজনকে ভালোবাসেন, বৃষ্টিকেও ভালোবাসেন, সেই জন্য তো এভাবে ওয়েলকাম করতে চাইছেন। সাঁকরাইল হাওড়া থেকে শর্মিষ্ঠাও বলছেন, আবার দীপকদাও বলছেন হাওড়া থেকে, বাদ বাকিও রয়েছে এখনও প্রচুর প্রচুর, কিন্তু একদম তোমাদের সেই গরমাগরম বার্তা আসছে 9903659292 তে অবশ্যই অবশ্যই শেয়ার করবো। আর দেখছি তো তোমার গরমকে গরম দেখিয়ে জয় করবার যে মজাদার দমদার উপায় সেটাও জানছি, যেমন দীপকদা আমাদের জানিয়েছেন, হেভি দারুণ লাগলো যে এই এই যে মানে টুলু পাম্প চালিয়ে কীভাবে প্লাস্টিকের ছাউনি থাকবে এবং একটা পাটাতন করবেন গাছের মধ্যে, সেই পাটাতনের রাজার মতন বসে থাকবেন আমাদের দীপকদা, সেটাও কিন্তু জানিয়েছেন। এইরকম ধরনের মজাদার দমদার আমি উপায় বা রেমেডি জানতে চাইছি যেটা কিনা গরম কাটানোর উপায় হবে। দেখছি তোমার গরমকে গরম দেখিয়ে জয় করবার মজাদার দমদার উপায়, জানছি সেই শরবতটার কথা যে কিনা তোমাকে এনার্জেটিক করে রাখে এই গরমে বাইরে বেরোলে। আর দেখছি তো খুব ইন্টারেস্টিং একটা প্রদর্শনী চলছে শহর কলকাতায় চারুকারুতে, হাত পাকার প্রদর্শনী, নানা সময়ের ওই রকমারি সব হাত পাখা নিয়ে চলছে এই প্রদর্শনী চারুকারুতে। আর ওদিকে চলছে তো 13 জুন পর্যন্ত সীমা আর্ট গ্যালারিতে অতীত বর্তমানের মিশেলে খণ্ড বিখণ্ড ঘটনা বা যেটা কিনা ছবি হয়ে ফুটে উঠেছে, তো সেইটার প্রদর্শনীও কিন্তু চলছে আমাদের এই মুহূর্তে শহরের সীমা আর্ট গ্যালারিতে। 13 জুন পর্যন্ত এই এক্সিবিশন বা এই প্রদর্শনীটা চলবে, অতীত বর্তমানের মিশেলে খণ্ড বিখণ্ড ঘটনা সেগুলো কিন্তু ছবি হয়ে রয়েছে। আজকে তোমার ডেস্টিনেশন হতেই পারে মায়া আর্ট গ্যালারি অথবা সীমা আর্ট গ্যালারি, চলছে সেখানে স্টিল ফটোগ্রাফি শো, তার সঙ্গে গ্লাস পেন্টিং এর প্রদর্শনীও কিন্তু চলছে এই মায়া আর্ট গ্যালারিতে। ডিসাইড করো তুমি কোথায় যাবে, আমি তো যাবো এখন গান ব্রেকে। আর সেই গান ব্রেকে আমি যাচ্ছি কিভাবে, আরে বাবা মন পাখির সঙ্গে উড়ান দিচ্ছি

উড়ান দিয়ে কিন্তু তুমি যেতে পারো, মানে আমার মতোই তুমি উড়ান দিতেই পারো পাখির সঙ্গে, এবং তুমি দেখতে যেতে পারো পাখিদেরকে। উড়ান দিয়ে একদম সোজা পাখিদের কাছে চলে যেতে পারো। আলিপুর জুতে কিন্তু চলছে গরমে তাদের অভিনব পরিষেবা। তো সেই পরিষেবাটা কিভাবে চলছে সেটা তো একবার দেখতে পারো, তো সেই দেখার ইচ্ছেটা নিয়ে কিন্তু আসতেই পারো তুমি আলিপুর জুতে। তো আরও 15টা কুলার মেশিন কিন্তু কিনেছে আলিপুর, 25টা স্প্রিংলারে পাখি পশুদের জল ছেটানো হচ্ছে, হাতিদের এনক্লোজারে এসেছে শাওয়ার, দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত কুলার এবং স্প্রিংলারের কাজ চলছে, মানে তাদের ভিজিয়ে ঠান্ডা করছে ঠান্ডা হাওয়া দিয়ে। ডায়েটে তাদের পরিবর্তন এনেছে।

0: কর্তৃপক্ষ শিম্পাঞ্জি পুরোপুরি একদম চোঁ করে লসিতে এবং ওয়ারেসে চুমুক দিচ্ছে। হাতি, খরগোশ, হরিণ, ভাল্লুক, জলহস্তিকে দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে তরমুজ আর শশা, আর বাঘ সিংহের মেনুতে গরু মহিষের মাংসের পরিমাণটা কমিয়ে তাকে বেশি বেশি করে দেওয়া হচ্ছে চিকেন। আর তোমার মেনুতে আজকে কি কি থাকবে সেটা তো জানতে গেলে অবশ্যই কি হবে বলো তো, যেতে হবে বাজারে। হ্যাঁ, তুমি যাবে বাজারমুখী, হবে অবশ্যই বাজারমুখী, আর আমি হব 9999 3065 999 2 মুখী। এই মুহূর্তে সোজা চলে যাচ্ছি কোথায়, এবারে সোজা আমি একদম চলে এলাম পূর্ব এই পশ্চিম বর্ধমান, আচ্ছা পশ্চিম বর্ধমান থেকে মানে রূপনারায়ণপুরে আমি এখন রয়েছি টুম্পা চক্রবর্তীর কাছে। টুম্পারা কী করে থাকে, একটা ছোট্ট আবাসনে থাকে গরমকাল, তো যেটা করে থাকে সেটা হচ্ছে এক একজন এক একটা শরবত তৈরি করে। আচ্ছা, যেমন আজকে টুম্পা করবে যেটা সেটা হচ্ছে জলে ছাতুর সঙ্গে জল জিরা মিশিয়ে তাতে একটু বিট নুন লেবু দিয়ে সঙ্গে পরিমাণ মতন চিনি দিয়ে তাতে বরফ কুচি দিয়ে মন ঠান্ডা করা শরবত বানাবে এবং সেটাই চুমুক দিয়ে জাস্ট এনার্জেটিক হয়ে উঠবে, নিজেকে করবে এনার্জেটিক। আর 11 থেকে 11টা থেকে 12টা ভরপুর আড্ডা, ব্যাস তারপরে গরম জাস্ট উধাও হয়ে যায়। আচ্ছা বুঝলাম, কিন্তু গরমে গরম কাটানোর আরেকটু কিছু মজাদার দমদার উপায় কিন্তু জানতে চাইছি যেটা একেবারেই অভিনব হবে। ওই ট্যালট্যালের ঝোলে আমি ডুব দেব, সুতির পোশাক পরবো, সানগ্লাস ইউজ করবো, ছাতা মাথায় দেবো, 3-4 বার আমি জলে স্নান করব, আমি নদীর এপার ওপার করবো, পুকুরে সাঁতরাবো, এমনটা নয় গো। সমালোচকরা আসলে বলেন বাঙালি মানেই গরমে গলে যায় আর শীতে জমে যায়, এই ব্যাপারটাকে জাস্ট ঝামা ঘষে দাও, সেটাই তো আমি জানতে চাইছি। এমন কিছু মজাদার উপায় বলো যেটাই সত্যি সত্যি গরম তোকে পুরোপুরি তুমি জয় করতে পারবে, গরম তোমাকে ভয় পাবে, এমনটাই তো বলতে বলছি আজকে সকালে একদম সেই কটা থেকে বলছি বলো তো, 7 সকাল থেকে তোমাকে এই কথাই বলে চলেছি। 10টার আগে প্লিজ প্লিজ প্লিজ সেন্ড করে দাও, আর অবশ্যই বৃষ্টিকে ক্যাচি ট্যাচি স্লোগানে কিভাবে তাকে আনা যায় সেটাও তুমি বলে দাও, যার দুটো লাইন আমি তো জুড়েই দিয়েছি, পরের লাইনগুলো জুড়ে তুমি পাঠিয়ে দাও 9999 3065 999 2 তে। আমি এখন কোথায় যাচ্ছি, বাজারে তুমি যাবে একটু বাদে, কিন্তু আমি এখন যাচ্ছি সোজা একটা কমার্শিয়াল ব্রেকে, তারপরেই আমি ফিরে আসছি তোমার কাছে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
3: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন, বিল কি তোর বাবা দেবে?
2: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় কোন ঠিক 8:34 হয়ে জাস্ট 25 সেকেন্ড। আজ উইকডে, আজকে সোমবার, আজকে নো ছুটি হবে, শুধুই ছোটো ছুটি, অফিসেও যেতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ছোটো ছুটি করার জন্য তোমাকে বাজারমুখীও হতে হবে, কারণ মুখে টুকে তো কিছু দিতে হবে না, পেটে কিছু দেওয়ার জন্য অবশ্যই তোমাকে বাজারে যেতে হবে। ঘড়ির সঙ্গে সময় মতো ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, আর সময় মতো খেতে হবে, আর খেতে গেলে ওই যে বললাম বাজারে তোমায় যেতেই হবে। তবে বাজারমুখী হওয়ার আগে বলে ফেলো না, সবজি মাছ এসবের দাম টাম কেমন যাচ্ছে সেটা জানা আছে কি? জানি গ্যাসের দামটা জানো, কারণ গতকালই বেড়েছে। তো সেই গ্যাসের দাম বাড়াবাড়ির সঙ্গে সঙ্গে কিন্তু সবজি টবজিরও কিন্তু দাম বাড়ছে। দেখো এতটা গরম পড়েছে, গরমে কিন্তু পারদ চড়ছে, বেড়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে একদম পাল্লা দিয়ে সবজি আনাজের দাম। অথচ গরমে কিন্তু এই বাজার সবজি বাজারের দামটা কিন্তু এতটা অগ্নিমূল্য হওয়ার কথা ছিল না, কিন্তু হয়েছে। এই দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে যেটা করতেই হবে সেটা হচ্ছে তোমাকে একবার করে 107 FM রেইনবো টিউন করতেই হবে, কারণ এখান থেকেই জানা যায় বাজারের পুরো সমস্ত বাজারের দরদামটা।
4: Price tag. Market e car dor koto dur. Price tag. Price tag.
3: আরে বাবা, গ্যাসের তো দাম বেড়েছে, তাতে কি হয়েছে? তুমি যেটু ফ্রায়েড কোনো আইটেম খাবে না, আমি জানি গরম পড়েছে বাবা, ফ্রায়েড আইটেম একদম না, একদম খাওয়া যেতেই পারে না, তো এই সমস্ত কিছু ভাবতেই পারো, কিন্তু ফ্রায়েড আইটেম খেতে পারো। সর্ষের তেলের দামটা আবার একেবারে হুড়মুড়িয়ে বেড়ে গেছে, মানে সর্ষের তেলেও তুমি যে হাত দেবে সংসারে হাতটা পিছলে যাচ্ছে, দাম এতটাই বেড়েছে। তার সঙ্গে সঙ্গে বেড়েছে মিনিকিট থেকে বাঁশকাঠি চালের দাম, গোবিন্দভোগ চালের দামও বেড়েছে, 180 টাকা রয়েছে। এক কথায় আলু ছাড়া কোনো সবজির মানে দাম আগের মতো নেই, 12 থেকে 22 টাকার মধ্যে বিভিন্ন প্রজাতির আলুটা এখনও মিলছে। জ্যোতি আলু 12 টাকা থেকে 13 টাকা এরকম ঘুরছে আর কি বাজারে, চন্দ্রমুখী 22 থেকে 23 এরকমই আছে, নৈনিতাল আছে 18 থেকে 20 মধ্যে, আর একটু ভালো জাতের পেঁয়াজ যদি নিতে চাও তাহলে কিন্তু 50 ছুঁই ছুঁই, তুলনায় কম দামের কিন্তু পেঁয়াজটা 25 থেকে 30 টাকা কেজি, আর আদা সে তো 250 ছুঁয়ে ফেলেছে। বাজারে সস্তা যেটা সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো, সেটা 30 টাকা মতন কেজি, আর তা বাদে লাউ চাল কুমড়ো সাইজ অনুযায়ী 40 থেকে 50, কোথাও 30 টাকা এরকম কেজিতেও কিন্তু মিলছে। গরমের প্রধান আনাজ যেগুলো সেটা হচ্ছে পটল, ঝিঙে, ঢ্যাঁড়স। দেখো ফ্রিজ খুললেই কিন্তু তুমি ফ্রিজে কিন্তু পেয়ে যাবে পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, এগুলো সমস্ত বাড়ির ফ্রিজেই কিন্তু আছে। তো এইগুলোর মোটামুটি দাম ওই 50-এর নিচেই রয়েছে, মানে হাফ সেঞ্চুরির মধ্যে ঘোরাঘুরি ঘোরাফেরা করছে। নানা রকম ডাঁটার ডাঁটে তো একদম বাজার রমরমিয়ে গমগমিয়ে রয়েছে, ডাঁটার গরমের বাজারে এখন মানে সমস্ত মানে অ্যাটেন্ডেন্সটা মিলছে। তো সেই ডাঁটার ডাঁটে পিলে কিন্তু চমকে যাচ্ছে, সজনে ডাঁটা এখন সেভাবে না পাওয়া গেলে নাজনে আছে, দেশি নাজনে 100-এর ওপরেও এখনও বিকোচ্ছে। বেঙ্গালুরু থেকে যে চালানি ডাঁটা রয়েছে সেগুলো মোটামুটি 200 থেকে বা 200 ছুঁই ছুঁই এরকমই রয়েছে বাজারে। লাল ডাঁটা আছে 40 থেকে 50-এর মধ্যে, বেগুন আবার আগুন। তুমি বেগুন পোড়া না খেলেও বেগুন ভাজা বা বেগুনি সন্ধেবেলায় বেশ ভালোই লাগে, একটু চায়ের পাশে টা হিসেবে বেগুনিটা জমে যায়। তো এইরকম বেগুনি যদি তুমি খেতে চাও, বা একটু যদি পাতলা করে যদি বেগুন আলু সমস্ত সবজি টবজি দিয়ে ঝোল টোল খেতে চাও, তাহলে বেগুনকে তুমি 2-1 টুকরোই রেখো, কারণ সেঞ্চুরি ছুঁয়ে রয়েছে বেগুন। এঁচোড়ও মিলছে বাজারে, কাঁঠালও মিলছে বাজারে, বলো কি দারুণ ব্যাপারটা। এঁচোড় রয়েছে এখন বাজারে 50 থেকে 60 টাকা কেজি, আর কাঁঠাল তুমি কোয়া হিসেবে কিনতে পারো, কোথাও ওই 5 টাকা পিস, কোথাও হচ্ছে আবার 7 টাকা পিস। তাল শাঁস কিন্তু বাজারে রয়েছে এখন প্রচুর, 5 থেকে 10 টাকা পিসের মধ্যে তাল শাঁস ঘোরাফেরা করছে। একটু বাজার বুঝে তুমি দরদাম করেই একটু কিনে নিও। আর আম, আম এখন সব মিলছে, কাঁচা আমের টকও খেতে পারো, সেই আমও রয়েছে, আবার পাকা আম তো রয়েছে, গোলাপ খাস থেকে ওই বোম্বাই, তারপরে তোমার মালদা, সব আমি কিন্তু এখন বাজারে চলে এসেছে, হিমসাগর, সবাই আছে, মোটামুটি সবার দামই একটু কম বেশি চলছে। লিচুও রয়েছে বাজারে, লিচু এখন 150 টাকা 180 টাকা এরকম কেজি রয়েছে। তার সঙ্গে সঙ্গে সব কিছু বলার পাশাপাশি ডাবের কথা না বললে হবে না, কারণ ডাবের জলে যে একটু গলাটা ভেজাবে সে উপায় কি আছে? পকেট থেকে খসবে 80 থেকে 90 টাকা, কোথাও কোথাও আবার 100 টাকার ওপরেও কিন্তু ডাব বিক্রি হচ্ছে। এবারে আমাকে ওইদিকে দেখো কীরকমভাবে ফিসফিস করে ডাকছে, ফিসফিসিয়ে, আরে ফিস বাজারের কথা বলছি, মাছ বাজারের কথা, আমাকে যেতেই হবে সেখানে, কারণ কাতলা রুই বাটা লোটে এখন সবাই বাজারে আছে বটে। পাবদা গলদা দামে বেড়েছে এক গাদা, পমফ্রেট এখন 800 টাকা কেজি, পার্শে রয়েছে 600 থেকে 700 টাকার মধ্যে, কাতলা 350 টাকা, বাটা 180 থেকে 200 টাকা কেজি, ইলিশ খুব মানে একটা মিলছে না এই মুহূর্তে, তবে ইলিশ মিলবে কারণ আর কদিন পরে ব্যান পিরিয়ড শেষে কিন্তু নৌকা সোজা ভাসিয়ে নিয়ে চলে যাবে ফিশারম্যানরা, আর তারপরে তো একদম টাটকা টাটকা ইলিশ ধরে নিয়ে তারা চলে আসবেন। তবে যেটা মিলছে সেটা এখন বাজারে সোনা দানার কথাটা বলতেই হবে। রূপালী শস্য সেভাবে মানে জলের রূপালী শস্য সেভাবে না মিললেও, ইলিশ সেভাবে না মিললেও কিন্তু সোনা মিলছে। আরে বাবা, সোনার দাম এমন, ফিয়ান্সেকে যে গিফট করবে সে উপায় নেই, কারণ এখনও কিন্তু 1,00,000 টাকার উপরেই রয়েছে 22 ক্যারেট সোনার দাম। তাহলে কি করবে বলো তো, প্রায় 1,50,000 ছুঁই ছুঁই। তাই জন্য তোমাকে আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে ওই ফিয়ান্সের মন পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই একটু এই ধরনের গানে লিপসিঙ্ক করতে হবে। আর এই ধরনের গানগুলো চর্চা করতে করতেই যদি তুমি চলে যাও মানে ফিয়ান্সের কাছে, তাহলে ডেফিনেটলি অন্তত কিছু সময়ের জন্য তার মনটা তুমি পাবে।

আরে বাবা, তুমি রোমান্টিক হও আর না হও তাতে কিছু যায় আসে না। সূর্য কিন্তু সে তার মতন কিন্তু একদম তাপ বাড়িয়েই চলেছে, সে ডিগ্রি বাড়াবেই বলে একেবারে পুরো পন করে চলেছে। এখন মেঘলা আকাশ থাকলেও তার গরমটা কিন্তু তুমি আমি টের পাচ্ছি, একদম তার আঁচটা যে কতটা সেটা আমরা বুঝতে পারছি। আর এদিকে কিন্তু উঠেছে সাংঘাতিকভাবে ঝড়। না, শহর কলকাতায় ঝড় হচ্ছে কিনা আমি জানি না, এই মুহূর্তে আমি স্টুডিও বন্দি, তবে যেটা জানি সৌর ঝড় উঠেছে সাংঘাতিকভাবে, সব কিছুই পুরো তছনছ করে দিচ্ছে সেই ঝড়। তার এফেক্ট কিন্তু প্রভাব পড়ছে দিন রাতের হিসেবে, আর সেই 24 ঘন্টা নয় গো। যে এবার বলবে তুমি যে হ্যাঁ আমি 24 ঘন্টায় পুরো মানে কি করবো জানিস না, বিশ্বাস কর এই কাজ, এত কাজের চাপ রয়েছে, আমি 24 ঘন্টার মধ্যে সেই কাজ শেষ করতে পারছি না, এই সমস্ত কথা যারা বলেছো না এতদিন ধরে, এই যে পা ছড়িয়ে যারা এই সমস্ত কথা বলে গেছো, একদম বসে বসে বায়না করেছো, তাদের জন্যই না এই দিন রাতের সময়টা একদম কিরম যেন ঘেঁটে ঘ করে দিয়েছে। 24 থেকে 25 ঘন্টায় দিন রাত হতে চলেছে। ওই দেখো শুনেই তুমি কি করছো, ঘড়ি নিয়ে সেটিংস অপশানে চলে যাচ্ছ এবং তুমি সঙ্গে সঙ্গে 24 ঘন্টা জায়গায় 25 ঘন্টা এই সমস্ত টাইম ফাইম তুমি সেটিংসে যাচ্ছ এবং করছো। প্লিজ করো না গো, মানে অপেক্ষা করো, তুমি আমি কেউ থাকবো না তখন, 1500 বছর পরে এমনটা হবে, আমি এখন ঘড়ির সময় দেখবো না, আমি যেটা দেখবো সেটা হচ্ছে ওই তোমার কথা, মানে গরম কথা, গরমা গরম চর্চা, সেটাই তো আমি এখন চেক করব। আমাকে কে কি পাঠিয়েছেন, কি বলছেন সেটা একটু দেখি, কি শরবতে চুমুক দিচ্ছেন, একটু না দেখলে কি করে হবে, আর বৃষ্টিকে কিভাবে বা স্লোগানে মানে ওয়েলকাম বাণী নাকি ওই থ্রেটনিং বাণী কি পাঠাচ্ছেন একটু দেখে নিই। বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, ঠান্ডা হোক পাড়া বাড়া বাড়ি, করোনা কিন্তু আর দেরি, তোমার ছোঁয়ায় কাটুক এবার মেঘলা দিনের ফেরি। আমি মানে কে পাঠিয়েছেন এটা, এটা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের যাদবেন্দ্র দা পাঠিয়েছেন এই কথাগুলো, এই আর কি পুরো মানে বৃষ্টিকে ওয়েলকাম বাণীটা কিন্তু তিনি এইভাবেই পাঠিয়েছেন। বাহ, বেশ ভালো লাগলো। এরপরে যাদবেন্দ্র দা যেটা বলছেন, এই প্রচণ্ড গরমে শরীর এবং পেট ঠান্ডা রাখতে ডাবের জল, লেবুর

শরবত, ছাতুর শরবত এবং তার সঙ্গে পান্তা ভাত, এইগুলো খেয়ে শরীর কিন্তু ঠান্ডা রাখছেন বুঝলাম। কিন্তু এইগুলো তো সবাই করে থাকে এমনটা নয়, এমন কিছু বলুন যে ফ্রিজের ডোরটা খুলে বসে আছেন, জাস্ট মনে হচ্ছে আপনি দার্জিলিংয়ে রয়েছেন, এমনভাবে আপনি গরমকে জয় করছেন। অথবা ধরুন এই বরফ রয়েছে, এক গাদা বরফ, সেই বরফের সঙ্গে নিজে একটু জাস্ট দাঁড়িয়ে একটা মুচকি হেসে সেলফি তুললেন, সেটাই পোস্ট করলেন, এইভাবেই গরমকে জয় করছেন। এমন ধরনের মজাদার কিছু কথা বলুন, আর ওই তাপকে কীভাবে ইউটিলাইজ করছেন সেটাও কিন্তু আজকে জানতে চেয়েছি, যেমনটা আর কি লোকজন করে ভাইরাল হয়েছে সেভাবেই আপনি একটু বলে ফেলুন না। মানে আপনিও এরকম ট্রাই করেছেন কি না, যে স্কুটির ওপরে, মানে যেটা দেখেছি কদিন আগে স্কুটির সিটের ওপরে জাস্ট একটা ওই মানে ধোসার ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছে, ব্যাস সেখানেই একদম ধোসা ফুরফুরে মুড়মুড়ে করে একদম মুচমুচে ধোসা তৈরি হয়ে গিয়েছে। এমনকি ডিমের ওমলেটের জন্য ফ্রাইং প্যান গ্যাস কিচ্ছু লাগেনি, জাস্ট কি করেছে ছাদে গেছে কার্নিশে ডিমটা ফাটিয়ে দিয়েছে, একটু নুন একটুখানি লঙ্কা কুচি ছিটিয়ে দেওয়ার পরেই কিন্তু সেটা জাস্ট ওমলেট হয়ে গেছে। এমন করেই কিন্তু সবাই ভাইরাল হয়েছে। আবার তো কেউ কেউ ফ্যান চালিয়ে ফুটো ফুটো বোতলে জল ছিটিয়ে পুরো নিজেকে, নিজের শরীরকে, নিজের খাটকে ভিজিয়ে ঠান্ডা থাকছেন। আপনিও কি এরকম কিছু করে থাকছেন বা তুমিও কি কিছু করে থাকছো, প্লিজ সেন্ড করে ফেলো 9903653992। এরপর যাদবেন্দ্র দা অ্যাজ ইউজুয়াল যেমনটা বলে থাকেন তেমনটাই বলেছেন, ঘোড়াইতে তাঁর খুব ভালো লেগেছে, সমুদ্র, জল, জলের ঠিকানা, অনেক কিছু তথ্য যেগুলো আজকে আমি বলেছি, কীভাবে ভারসাম্য আমাদের রক্ষা করতে হবে এই সমুদ্রের, না হলে সমুদ্র দিবস আজকে, যেহেতু আজকে মহাসাগর দিবস, তো সেইখানে যে কথাগুলো বলেছে ওনার ভালো লেগেছে সে কথা উনি বলেছেন, তার সঙ্গে সঙ্গে গান টান যা বাজিয়েছি সেগুলো ওনার খুব ভালো লেগেছে, এই কথাই মানে একটা সার্টিফিকেটের মাধ্যমে আমাদেরকে যেভাবে পাঠান সেভাবেই কিন্তু যাদবেন্দ্র দা আজও পাঠিয়ে দিয়েছেন। এবারে আমি কোথায় যাচ্ছি, একটা লম্বা মেসেজ রয়েছে পূর্ব মেদিনীপুর থেকে অমিতদার, অমিত সামন্ত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে কি বলছেন অমিতদা, এত গরম যে অপছন্দ করে করুন, মানে গরম অপছন্দ করে করুন, আমার কিন্তু গ্রীষ্মকালে খুব পছন্দ, কারণ এত রসালো রসালো ফল পাই, মা গো তাতে কি এত গরম ভালো লাগছে, আম জাম লিচু তরমুজ ঠিক আছে আমিও খেতে ওগুলো খুব ভালোবাসি, সেগুলো গরমেই মেলে ঠিক কথা, কিন্তু তাই বলে এত গরম, আমি এত গরম সহ্য করতে পারছি না। যাই হোক, এইসব ফলের টেস্ট আলাদা, যেটা সারা বছর পাওয়া যায় না, বিশেষ করে তাল শাঁস খুব খেতে ভালো লাগে আমাদের অমিতদা। তার সঙ্গে বলছেন গরম থেকে মুক্তি পাওয়ার উপায় হচ্ছে সারাদিনে তিনবার স্নান করো আর ডাবের জলে গ্লুকোজ মানে এই সমস্ত মিশিয়ে তুমি খাও, রাস্তায় বেরোলে ছাতা নুন চিনির জল ক্যারি করতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর যেরকমভাবে শীতকালে উপভোগ করা হয় সোয়েটার কম্বল এইসব গায়ে দিয়ে, সেরকম গরমকেও উপভোগ করব। আচ্ছা মানে সোয়েটার চাদর এগুলোকে গায়ে দিয়ে গরম নিশ্চয়ই পালাবে ভয়। তারপর কি জানো তো, গায়ে রোদ লাগা ভীষণ ভালো, এতে ভিটামিন ডি উৎপন্ন হয় বৃষ্টি, আচ্ছা এগুলো বুঝলাম, কিন্তু এমন কিছু না, এমন মজাদার দমদার কিন্তু আমি রেমেডি বা উপায় জানতে চাইছি, সেগুলোই কিন্তু তাহলে এরপরের থেকে শেয়ার করব, বাদ বাকি কিন্তু করব না। তাই বেশ একটু মজাদার দমদার রেমেডি প্লিজ প্লিজ প্লিজ সেন্ড করতে থাকো তোমরা 9903653992। এরপরে যেটা আমাদের অমিতদা বলছেন, বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, করছো অনেক দেরি, তুমি একদম কথা শুনছো না, কিন্তু এটা তোমার হচ্ছে অনেক বাড়াবাড়ি, বাহ গরমে মানুষ কষ্ট পাচ্ছে, চলে এসো তাড়াতাড়ি, দেরি করে যখন আসবে তুমি ছাড়বো না আমরা, কিন্তু তাড়াতাড়ি ছাড়বো না কিন্তু আমরা তাড়াতাড়ি, এমন করেই কিন্তু ওয়ার্নিং মেসেজ পাঠিয়ে দিচ্ছেন আমাদের বৃষ্টির কাছে, বর্ষার কাছে অমিতদা। আর এরপরে যেটা বলছেন, কাজ করবে তুমি বাহবা, না হলে আমাদের হাতে যদি ক্ষমতা আছে দেব তোমায় সাজা, আচ্ছা বেশ আরও আরও কয়েকটা লাইন এর সঙ্গে জুড়ে দিয়েছেন। এরপরে আমি যাব কার কার বার্তায়, হ্যাঁ বারাসাতে, বারাসাত থেকে শাওন কি বলছে, বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, এবছরে করছো তুমি বড্ড বাড়াবাড়ি, শুনছি নাকি আসবে সুপার এলনিনো, এবার দুইয়ে মিলে করবে আমাদের পাগল আর জেরওয়ার, একদমই তাই, সেটাই হতে চলেছে, মানে এখন নাকি এই গরমে ট্রায়াল চলছে, সুপার এলনিনোর ট্রায়াল চলছে, আরও নাকি গরম বাড়বে, এদিকে বৃষ্টি কবে আসবে সেটার দিকেও আমাদের সবার চোখ রয়েছে, সেই জন্যই তো বৃষ্টিকে এই স্লোগানটা তোমাকে পাঠাতে বলেছি, ওয়েলকাম বাণী বা থ্রেটনিং বাণী তুমি পাঠিয়ে তাকে জাস্ট একটু প্যাম্পারও করতে পারো, আবার তাকে ভয় দেখিয়ে নিয়েও চলে আসতে পারো। আর গরমকে পাত্তা না দিয়ে গরমের মধ্যে বেশি বেশি করে এক্সারসাইজ করছে আমাদের শাওন, এমনভাবে করছে যেন গরম দূর তোকে পাত্তাই দিই না, এরমভাবে ঘেমে নিয়ে স্নান করো, জাস্ট দেখো গরম ভয়ে পালাবে, শাওন কিন্তু এমনটাই বলছে। শাওন আর কি বলছে, দইয়ের সঙ্গে আম মিশিয়ে মিক্সচার, আচ্ছা মিক্সিতে ভালো করে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে তারপর তার সঙ্গে একটু গুড়ের গুঁড়ো দিয়ে তারপর সেই শরবতটা খেলেই কিন্তু একদম চাঙ্গা হয়ে ওঠা যাবে, শাওন কিন্তু এমনটাই বলছে, এমন শরবতে কিন্তু চুমুক দেওয়ার কথা বলছে। তুমি কি বলছো সেটা বলে ফেলো 9903653992। আমি আর কথা বলবো না গো, আপাতত আমি থামি, তারপর বাকি কথা হবে। তবে যেটা হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে

সূর্যের তাপ কিন্তু বাড়ছে মারাত্মকভাবে। এখন এই মুহূর্তে হয়তো সকালে ক্লাউডি স্কাই রয়েছে, কোথাও কোথাও হয়তো একটু ছোটোখাটো বৃষ্টির একটা মানে দেখতে পাচ্ছ, সেই বৃষ্টি হলেও কিন্তু এটা প্রাক বর্ষণ, এখনও কিন্তু বর্ষা আসেনি। তবে এই যে সূর্যের তাপ বাড়ছে, সেই তাপকে আবার কাজে লাগিয়ে সোলার সিস্টেমে লাইট অ্যান্ড সাউন্ড আসতে চলেছে আমাদের শহরে ভিক্টোরিয়াতে এবং আলিপুর জেল মিউজিয়ামে। আর এখন বলবো তোমাকে এই গরমে রোদের নিশানাটা একবার জাস্ট চেক করে নাও তো, জানলার পাশে কিছু আছে কি, দেখোছো কি?

তুমি কি রেখেছো বলতো তোমার ওই খোলা জানলার পাশে? খোলা জানলার পাশে যাই রাখো না কেন, 107 FM রেনবোটা কিন্তু টিউন করে কানেই রেখো, আর তার সঙ্গে সঙ্গে 9903659992 চোখের সামনে নিশ্চয়ই তোমার মোবাইল সেট রয়েছে, তো সেখান থেকে তুমি পাঠিয়ে দাও। গরমকে কিভাবে জয় করা যায়, চরম গরমকে ভয় দেখাতে তোমাকে হবে এবং সেই গরমকে ভয় দেখিয়ে তোমাকে জয় করতেই হবে। কারণ সমালোচকরা বলেন বাঙালি যেন ননির পুতুল, ঠান্ডাতে জমে যায়, গরমে গলে যায়, বারে বারে স্নান করে, শরবতে চুমুক দেয়, লাইট আইটেম ডায়েটে রাখে, গরম কাটানোর এইভাবে উপায় খোঁজে, গরমকে বাই বাই বলতে বা গরম কাটানোর গতে বাঁধা, এই যে চেনা ছক, এমনটা নয় গো। তুমি এমন কিছু উপায় আজকে বলে ফেলো 10টার আগে 9903659992 যেটা কিনা অ্যাপ্লাই করলে গরম ভয় পাবে কাছে ঘেঁষতে, জাস্ট পালিয়ে যাবে। গরমকে তুমি কিভাবে ফান্ডা দেখাতে পারো সেটাই তুমি আজকে বলে ফেলো, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই ক্যাচি টাচি স্লোগানে একটু ওয়েলকাম বাণী লিখতেই পারো বৃষ্টিকে। কারণ এই যে বৃষ্টি বড়ই তো চুজি মুড়ি, সে কিছুতেই সে আসে আসতে চায় না, কিন্তু সূর্য আবার ভীষণভাবে ডিগ্রি বাড়াতেই ব্যস্ত থাকছে, সে ডিগ্রিধারী হতে চায় আরও বেশি করে। তো সেটা হলো কিন্তু বৃষ্টিকে একটু প্যাম্পার করবার জন্য একটু মন্ত্র তোমাকে আমি পাঠাতে বলেছি, আবদার বাণী পাঠাতেই পারো তুমি বৃষ্টির কাছে, তোল্লাই একটু দিতেই পারো, প্যাম্পার একটু করতেই পারো, অথবা তুমি তাকে ভয় পাওয়াতে পারো। তো তোমাকে আমি সেই যেটা শুরু করে দিয়েছি পরের লাইনগুলো জুড়ে তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ, বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, এবছর করছো তুমি বড্ড বাড়াবাড়ি, পরের লাইনগুলো জুড়ে তুমি পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি। আর আমি আমি তো সেগুলো পড়বো বলেই তো এক্ষুনি স্টুডিও লিভ করছি না, কিছুতেই আমি 10টার আগে স্টুডিওটা লিভ করছি না, কারণ পরের ঘন্টায় থাকবেন আমাদের সঙ্গে ডক্টর। আজকে আবার একটা বিশেষ দিন, তো সেই দিনটা সম্পর্কে

0: আমরা শুনব, ডক্টরের কাছ থেকে সাজেশনস নেব, কারণ আমরা এমন একটা রোগ নিয়ে আজকে কথা বলবো যে রোগটা শুনলে বা সেটা হলে আমরা সত্যি সত্যি মৃত্যু ভয় আমাদের যেন পেয়ে বসে। তো সেইটা মানেই যে জীবন শেষ নয়, নাকি সত্যি সত্যি সেখানে ভয় আছে কি না, সেই কনফিউশনটা দূর করব আজকে আমরা হ্যালো ডক্টরে ডক্টরের সঙ্গে কথা বলে। তবে এই ঘন্টায় নয়, থাকবেন তিনি পরের ঘন্টায়। আপাতত আছো তুমি 9903653992 মেসেজ করছো এবং 107 FM রেনবো টিউন করে আছো, আর আমি তো আছি 9903653992 এর দিকে একেবারে তাকিয়ে। আপাতত যেটা হতে চলেছে, পরের ঘন্টায় আমি যাচ্ছি, পরের ঘন্টায় যাব, কিন্তু কিভাবে যাব, ওই যে যাচ্ছি আমি পরের ঘন্টায় বলছি না টাটা বাই বাই, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই, যাচ্ছি জাস্ট ইন্ডি পপ শুনতে শুনতে। এমন একটা গান, এমন একটা নাম্বার তোমার জন্য আসছে, যে গানটা শুনলে ডেফিনেটলি তুমি পা নাচাতে বাধ্য, স্টেপিংস মেলাতে বাধ্য। সেই গানে গানেই চলে যাচ্ছি পরের ঘন্টায়।
1: FM Rainbow Indie Pop Playlist. Indie Pop Playlist.

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপিএর ইন্ডিয়ান রিজিওনের তিন দিনের জোন টু সম্মেলনের উদ্বোধন করবেন। হরিয়ানা বিধানসভায় এই সম্মেলনের আয়োজন করছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি, বিধানসভা স্পিকার হরবিন্দর কল্যাণ, সারা দেশের ১৫টি বিধানসভার প্রিসাইডিং এবং ডেপুটি প্রিসাইডিং অফিসাররা পাশাপাশি বিধায়কেরাও উপস্থিত থাকবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাত বছরে প্রথম উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। নানা রকম অর্থনৈতিক এবং রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে উত্তর কোরিয়ার প্রথম উত্তর কোরিয়ার উপর চীনের বিশেষ প্রভাব আবার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই সফর বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। দুদিনের এই সফরে জিনপিং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন। বেজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য বিদেশি নেতাদের সঙ্গে সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার পর এটি হবে তাঁর প্রথম শীর্ষ বৈঠক। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আজ মিসাইল আঘাত করেছে। তেহরানে এবং দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ইস্ফাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েল ইরানের সংঘর্ষে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায়। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং ভোট কেন্দ্রে ব্যালট গণনার কাজ চলছে। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে যে প্রায় ১১০টি ভোট কেন্দ্রের প্রাথমিক তথ্য অনুযায়ী ২০০০এর বেশি ভোট কেন্দ্রে ১৯,৬৫৪ জন নাগরিক ভোটে অংশ নিয়েছেন। মোট ভোটারের সংখ্যা ছিল ২৪,৮০,০০০এরও বেশি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে স্থাপিত হোল্ডিং সেন্টার থেকে প্রায় ৪,৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিভিন্ন হোল্ডিং সেন্টারে এখনও ৮৩৬ জন রয়েছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্ত। পরের খবর সকাল ১০টায়।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,

জল ভরা মেঘও কিন্তু রেডি দক্ষিণবঙ্গে, প্রাক বর্ষণটা কিন্তু চলছে। কিন্তু কবে যে সে পুরো ওই নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে আসবে সেটা কিন্তু এখনও পুরোপুরি সেটা আমরা জানি না। তবে জানি যেটা, সেটা হচ্ছে 10টা পর্যন্ত লাইভ থাকবো আমি তোমার সঙ্গে। তোমাকে বলছি গো, ছাতা আর জলের বটলটা কিন্তু ক্যারি করো, ভুলো না সানগ্লাস ইউজ করতে। আর ডায়েটে অবশ্যই টক দই এবং তরমুজ শসা রেখো, ওআরএসে মাঝে মাঝে চুমুক দিও। আর স্পেশাল যে শরবতটা হয় তুমি যেটাই কিনা চুমুক দাও, যে আর কি মানে গরমকে গরম দেখানোর জন্য, গরমকে গরম দেখিয়ে তুমি কোন শরবতে চুমুক দিয়ে বিলকুল কুল রাখছো নিজেকে, সেন্ট করছো তো আজকে। আর বৃষ্টি, বৃষ্টি তো বড়ই চুজি আর মুড়ি, সে পড়তেই চায় না কিছুতে, কিন্তু সূর্য কিন্তু তার ডিগ্রি বাড়িয়েই চলেছে। গরম এবছর সত্যি বড়ই দরাজ, তো সেই গরমকেই গরম দেখিয়ে কিভাবে কুল থাকা যায় তার উপায় কিন্তু জানাতে বলেছি তোমাকে। 10টা পর্যন্ত আছি, সে জানাও তুমি উপায়গুলো, তবে সেই উপায়গুলো অবশ্যই গতে বাঁধা ছকে বাঁধা চেনা উপায় আমি শুনতে জানতে চাইছি না। আমি যেটা শুনতে চাইছি, জানতে চাইছি বেশ অভিনব দমদার মজাদার কোনো উপায়, সেটাই তুমি বলো। লোকে বলে বাঙালি ননির পুতুল, ও তো শীতে জমে যায় গরমে গলে যায়, তাই তো ছকে বাঁধা গতে বাঁধা উপায় নয়, এমন কিছু উপায় শেয়ার করো যাতে কিনা সত্যি হাসতে হাসতে নিজের ওই মানে ক্যারিশমাটা দেখিয়ে জয় করা যাবে গরমকে, বিলকুল কুল রাখবে নিজেকে। হতেই পারে ফ্রিজের সামনে ওই যে বললাম না ডোর, মানে চেয়ার পেতে তুমি জাস্ট ডোরটা খুলে রাখলে হিল স্টেশন বানিয়ে বসে পড়ছো, অথবা বড় ভর্তি বালতিতে পা ডুবিয়ে ভার্চুয়ালি মিটিং সারছো, এমন কিছু অভিনব আইডিয়াস প্লিজ বলে ফেলো, শুনতে চাইছি আজকে। সঙ্গে চাইছি দেখতে সেই ওয়েলকাম নোট যা দিয়ে বৃষ্টিকে ওয়েলকাম করবে তুমি, ক্যাচি টাচি স্লোগানে যার প্রথম দুটো লাইন দিয়েছি আমি, পরের লাইনগুলো জুড়ছো তুমি। বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, এবছরে করছো তুমি বড্ড বাড়াবাড়ি, পরের লাইন জুড়ে তুমি পাঠিয়ে দাও খুব তাড়াতাড়ি। আর এই ঘন্টাতে তো বলেই দিয়েছি একটু আগেই যে এই ঘন্টায় থাকবেন ডক্টর, আজকে কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে যা সত্যি সত্যি খুব বড় সমস্যা, মাথা ব্যথা। মাথা ব্যথা সঙ্গে বমি বমি ভাব, চোখে ঝাপসা দেখা, ব্যালেন্স হারিয়ে ফেলা হঠাৎ করে, বা ধরো এই সমস্ত যদি বেশি দিন ধরে চলতে থাকে তাহলে নাকি ব্রেন টিউমারের মতন শারীরিক সমস্যা হতে পারে। কখন আমরা এটা বুঝে ডক্টরের কাছে যাব, কেন হয় এই ব্রেন টিউমার, ট্রিটমেন্ট কী, সমস্ত কিছু শুনবো জানবো হ্যালো ডক্টরে বিশিষ্ট নিউরোলজিস্ট আজকে ডক্টর গৌতম গাঙ্গুলির কাছ থেকে আমরা শুনবো। আর এখন এখন আমি যেটা করব সেটা হচ্ছে সিন্ডারেল্লা মনে পরের ঘন্টায় তো চলে এসেছি, তো এখন আমি সিন্ডারেল্লা মনেই এই ঘন্টায় শুরুতেই সফর করবো।

এই সিন্ডারেল্লা ফিলিং নিয়েই তো নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় চলে এসেছি। আর আজকে তো উইকডে, নো ছুটি, সোমবার, তাই শুধুই হবে ছোট ছুটি। মে মাস তো শেষ হয়ে গিয়েছে, এক সপ্তাহ হয়ে গেল জুনে আমরা চলে এসেছি, কিন্তু এলো না সেভাবে বর্ষা। এখনো বর্ষা এসেছে বটে, ওই কেরালা এবং আন্দামানের মধ্যেই ঘুরঘুর করছে। আর যে বৃষ্টিগুলো তোমার আমার এখানে হচ্ছে সে তো ওই প্রাক বর্ষণ, ছোটোখাটো ছোট্ট ছোট্ট, কিন্তু আর কি আমরা দেখছি ইনিংসগুলো, কিন্তু আমাদের এখনও সেই বড় একটা লম্বা টেস্ট সিরিজের মতন কিন্তু এখনও ইনিংস শুরু হলো না, কারণ ওটা আসবে। তবে বৃষ্টি এলেই যে আমরা একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাব তাও নয়, কারণ সুপার এল নিনো এবার একেবারে খেলা দেখিয়ে কিন্তু ছাড়বে। মোটামুটি তুমি আমি চাতক পাখির রোল প্লে করতে শুরু করেছি এবং সেটাই আমাদেরকে করতে হবে। আর ভাবছি তো গরমকে কীভাবে ভয় দেখিয়ে জয় করবার বেশ কিছু উপায়, যা একেবারে একদম নতুন গতে বাঁধা ছকে বাঁধা নয়, সূর্যের বিরুদ্ধে জিডি করা যেতে পারে কিনা বলো। কারণ বিনা অনুমতিতে শরীরে ঘাম সরবরাহ করে পুরো নদী প্রকল্প চালু করে দেয় সে, তাই সূর্যর নামে অবশ্যই একটা জিডি করা যেতে পারে, যায় কিনা বলো। তাই এই চরম গরমে ঠান্ডা হতে এমন কিছু উপায় বলে ফেলো যা দেখেই ঠান্ডা হয়ে যাওয়া যাবে সত্যি সত্যি, এমন উপায়টা আমায় বলে ফেলো। উফ কি গরম, তাই তো ওই চলন্ত স্কুটারে এই বালতি মগ নিয়ে স্নান করেও লোকজন কিন্তু আর কি গরম তাড়াচ্ছে। এই এত গরমের তাপকে তুমি কিভাবে ইউটিলাইজ করছো প্লিজ সেন্ড করতে ভুলো না, আমিও কিন্তু ভুলছি না। এবারে চেক করব তোমার ওই গরমা গরম বার্তা। চলে যাচ্ছি সোজা 9903653992 তে। বহরু ঘোষপাড়া থেকে মাধাইদা কি বলছেন? মাধাইদা বলছেন গরম ওনার কাছে একেবারেই কাছাকাছি আসবে না, ঘেঁষবে না, বরঞ্চ আমাদের মাধাইদাকে দেখে জাস্ট লজ্জা পাবে। যখন সূর্যের মধ্যে মাধাইদা, গগনে মাঝ গগনে সূর্য, তখন গায়ে ফুল স্লিভ সোয়েটার, সেই ফুল স্লিভ সোয়েটার পরে, মাঙ্কি ক্যাপ পরে, কোদাল নিয়ে বাগানে যাবেন এবং বাগানে মাটি কোপাতে থাকবেন। লজ্জায় সূর্য তখন মাঝ আকাশ থেকে ঝুপ করে পশ্চিম আকাশে চলে যাবে এবং সূর্য ওই দুপুরবেলাতে দুটোর সময় হয়তো অস্ত চলে যাবে, কারণ লজ্জা পাবে। সত্যিই তাই, এমন কাণ্ড যদি কেউ করে ডেফিনেটলি সূর্য ভয়ে সে চলে যাবে, গরমকে জয় করা যাবে। দারুণ লাগলো মাধাইদা। মাধাইদা এর সঙ্গে কি বলছেন, কোথাও যেতে হলে যে শরবতটা সঙ্গে নেন উনি সেটা হচ্ছে পাতি লেবু আর বাতাসার সঙ্গে সামান্য লবণ দিয়ে শরবত তৈরি করে নিচ্ছেন। আর স্লোগান যেটা বৃষ্টিকে কি বলবেন, বৃষ্টি ঝেপে এসো তাড়াতাড়ি, এবছর করছো তুমি বড্ড বাড়াবাড়ি, তোমার বিহনে কাঁদছে বসুন্ধরা, কত ক্ষুদ্র উদ্ভিদ যাচ্ছে মারা, বৃষ্টি যদি না আসো তাড়াতাড়ি, তোমাকে জব্দ করতে বৃষ্টির দেশে গিয়ে তোমার কীর্তি কথা ফাঁস করে দেব হাটে ভেঙে হাঁড়ি। আচ্ছা বাও, দারুণ লাগলো কিন্তু সত্যি একদম। বৃষ্টিকে যদি এভাবে থ্রেটনিং বাণী যদি পাঠানো যায়, থ্রেট যদি করা যায়, তাহলে ডেফিনেটলি বৃষ্টির, বর্ষার বৃষ্টি কিন্তু একদম ঝেঁপে আসবেই আসবে। এমন কথা শুনলে যে কেউ ভয় তো পাবেই, বর্ষা সে তো কোন ছাড়, আসতে সে বাধ্য। রয়েছে আরও মেসেজ, অবশ্যই বলবো, সেগুলো 10টা পর্যন্ত আছি, চাইছি আরও তোমাদের কাছ থেকে গরমা গরম বার্তা শুনতে, জানতে, এমন কিছু রেমেডি শুনতে চাইছি, জানতে চাইছি যেটা অ্যাপ্লাই করলে ডেফিনেটলি গরম কাছে আসবে না। আর ওই চেনা জানা ছকে বাঁধা, আমি ওইরকম গরম কাটানোর কথা বলতে চাইছি না। দিনে আমি 3-4 বার স্নান করছি, আমি পুকুরের এপার ওপার সাঁতরে একদম পারাপার করে ফেলছি, বা নদীতে গিয়ে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ডুবের পর ডুব দিচ্ছি, এমনটা নয়। পাতলা যে কাতলা মাছের পাতলা ঝোলে গিয়ে আমি ডুব দিচ্ছি, না না না, এমন গতে বাঁধা ছকে বাঁধা নিয়ম আমি শুনতে চাইছি না। এমন কিছু অভিনব কথা বলো, যেমনটা আর কি এতক্ষণ আমি উদাহরণ দিচ্ছিলাম, তো সেরকম কিছু বলো তো, সেগুলোই আমি একটু শুনতে চাই, জানতে চাই, দেখতে চাই। আমি এই মুহূর্তে দেখছি যেটা চিত্তব্রত দা, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে কি বলছেন, এই গরমে দুপুরে আম দিয়ে ডাল আর টক দই দিয়ে ভাত খাওয়া বাধ্যতামূলক করেছেন? ও হো, এরকম নয়, আমি চাইছি যেটা একদম একটু অন্যরকম কিছু, যেটা শুনতে চাইছি, জানতে চাইছি আপনাদের কাছ থেকে, তোমাদের কাছ থেকে। শুনছি তো যে এই সামনের রবিবার, এই রবি নাকি যাবে ভ্যাকেশনে, কালকের মতন দুপুরের পরে যেমন হাফ ছুটি পেয়েছিল সেরকমটা না, মানে পুরোপুরি বেশ একটা লম্বা টানা ভ্যাকেশনে যাওয়ার একটা কথা রয়েছে। উইকেন্ডে ঝেঁপে ঝেঁপে বৃষ্টি হবে, গরমা গরম চর্চা করতে করতেই ওয়েদারে যে চেঞ্জ হবে সেই বার্তাটাও কিন্তু তোমাকে শেয়ার করে দিলাম। আর এবারে কথা হবে সেই বিশেষ রোগটা নিয়ে, ব্রেন টিউমার। নামটা শুনলেই আমরা ভাবি সব শেষ, সিমটমস বা উপসর্গ সেভাবে আমরা জানি না, ডিটেক্টটা হয় কিভাবে, ট্রিটমেন্ট কি, অপারেশন করলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় কিনা, বা ব্রেন টিউমার কি
বংশগতও হতে পারে? এই সমস্ত প্রশ্নের উত্তর শুনবো নেবো সাজেশনস বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর গৌতম গাঙ্গুলির কাছ থেকে। এই ঘন্টাতেই বলবো যে মানে রাত পোহালেই তো মঙ্গল, আর সেই মঙ্গলে পৌঁছবো তুমি আমি কয়েক ঘন্টা পরেই। ওদিকে মঙ্গল গ্রহে পৌঁছানো যাবে খুব সহজ একটা পথে, একটা করিডোর যেটা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, সেই করিডোরের কথা তোমাকে শেয়ার করব, সঙ্গে বলবো শহর কলকাতায় নতুন মেট্রো রুট জুড়বে কোন কোন এলাকায়। সব কিছু শুনতে হলে জানতে হলে অবশ্যই তোমাকে থাকতে হবে 10টা পর্যন্ত। আর যে মৌমিতার সঙ্গে ফিরছি আমি ঠিক 3 মিনিট মতন পরেই ডক্টরকে নিয়ে সঙ্গে করে, তাহলে চলো আপাতত শুনে নিই ঠিক ওই 3 মিনিটের মধ্যে যে গানটা তোমাকে আমি শোনাচ্ছি, শোনো।

মাথায় খুব ব্যথা, ঘুম হচ্ছে না, ঘুম কম হওয়া বা কাজের অতিরিক্ত চাপেও অনেক সময় ঘুম কম হয়, হঠাৎ করে হয়তো চোখে ঝাপসা দেখছি কিংবা কানে কম শুনছি, ব্যালেন্সটা ঠিক মতন পাচ্ছি না বা রাখতে পাচ্ছি না, হঠাৎ হঠাৎ করে বমি পাচ্ছি, সঙ্গে মাথা ব্যথা রয়েছে, এগুলো হঠাৎ হঠাৎ করে হয় যেমন তেমন যদি প্রায় হয় তাহলে ডক্টরের কাছে তখন আমরা কিন্তু যাই এবং কিছু পরীক্ষা করে তখন শোনা যায় যে ব্রেন টিউমার হয়েছে বা টিউমার মানে শরীরে অনেক জায়গা হলেও ব্রেন বা মাথায় যদি টিউমার হয় আমরা শুনি তাহলে আমরা পুরো দিশেহারা হয়ে যাই।

0: আজকে হচ্ছে ব্রেন টিউমার ডে। কেন হয় এই টিউমার, কী কী উপসর্গ দেখলে নেগলেক্ট না করে, ফেলে না রেখে আমরা ডক্টরের কাছে কখন যাব, কাদের ঝুঁকিটা বেশি, বা এই ব্রেন টিউমার কি সত্যি সারানো যায়, চিকিৎসা মানেই কি অপারেশন নাকি মেডিসিনেও এর কাজ হয়, কী ধরনের পরীক্ষাতে এই আর কি রোগটা ডিটেক্ট করা যায়, সেই সমস্ত কিছু শুনবো, সাজেশনস নেবো আজকে বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর গৌতম গাঙ্গুলির কাছ থেকে। আজকে আমরা এগুলো শুনবো।
1: হ্যালো ডক্টর,
0: আপনাকে ওয়েলকাম জানাই 107 এফএম রেইনবো তরফ থেকে।
2: নমস্কার, সুপ্রভাত, আপনাকে আজকের এই 8 জুন ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে তে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আজকের দিনটা আমরা পালন করি যাদের জন্য, যাদের ব্রেন টিউমারের সাথে যারা লড়াই করছেন, তাদের তাদের পরিবার, আর পালন করি সাধারণ মানুষের জন্য যারা এই রোগটার সম্বন্ধে কিছু জানে না।
0: একদমই তাই, সচেতন করবার জন্য
2: এবং এই রোগের সম্বন্ধে জানাটা সবাইকার উচিত। ব্রেন টিউমারটা আসলে হচ্ছে আমাদের মস্তিষ্কটা হচ্ছে আমাদের শরীরের কন্ট্রোল রুম, সেন্ট্রাল কন্ট্রোল রুম। আমাদের আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের হার্টবিট, প্রেশার, কথা বলছি, আপনি যে প্রশ্ন করলেন বা জানাচ্ছেন সবাইকে, আমি তার জন্য উত্তর দিচ্ছি, এইটা সমস্ত কন্ট্রোল কিন্তু আমাদের ব্যবহার, শারীরিক, মানসিক, বহিঃপ্রকাশ সবই ব্রেন করে। এই মস্তিষ্কের যে স্নায়ুকোষ গুলো রয়েছে, এই স্নায়ুকোষ গুলো যদি কিছু দু একটা সেল হঠাৎ করে অস্বাভাবিক বাড়তে থাকে, সেই অস্বাভাবিক বেড়ে গিয়ে যদি একটা ওরা প্রতিটা জায়গার গুরুত্ব আছে, গুরুত্বহীন কোন জায়গা নয়। আমাদের সমস্ত কাজগুলো প্রতিটা জায়গার সাথে প্রতিটা জায়গার সংযোগ আছে। সেই ব্রেনের জায়গাটার জন্য এই যদি টিউমারটা বাড়ে, সেল কোষ হয়ে গিয়ে একটা দেয়, সেটা প্রেসার এফেক্ট করতে পারে বা এটা ছড়িয়ে যেতে পারে। সাধারণত ব্রেন টিউমার দু ধরনের হয়।
0: আচ্ছা,
2: একটা হচ্ছে বিনাইন, যেটা ক্যান্সার নয়, আস্তে আস্তে বাড়ে, খুবই আস্তে আস্তে বাড়ে, এবং এটাকে অপারেশন করলে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।
0: আচ্ছা, কিন্তু এই যে বিনাইন, ধরুন আমি ম্যালিগন্যান্ট বা বিনাইনের কথা, বিনাইনেরটা আপনি বললেন, আর ম্যালিগন্যান্টে যাওয়ার আগে একটু জিজ্ঞেস করছি, আমরা কখন এই ডক্টরের কাছে যাব, মানে আমাদের হঠাৎ করে একটু মাথা যন্ত্রণা, এটা তো হতেই পারে, ঘুম কম সেটাও তো হতে পারে, যে কিন্তু উপসর্গটা কোনটা দেখলে যখনই আমরা যাব।
2: সম্বন্ধে এটা হচ্ছে, হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করছেন, এটার সম্বন্ধে হচ্ছে কতগুলো আমাদের রেড ফ্ল্যাগ সাইন থাকবে। যদি আমাদের মাথা ব্যথা খুব হয়, সকালবেলার দিকে বিশেষত মাথা ব্যথা হয়, এবং মাথা ব্যথা তার সাথে বমি, এবং আমাদের ট্যাবলেট খেয়েও কমে না, এখন বলবেন তো মাইগ্রেন আছে, তাহলে কি সব মাথা ব্যথা ব্রেন টিউমার সম্ভব? ব্রেন টিউমার নয়, যদি ব্রেন টিউমারে যদি মাথা ব্যথাটা অস্বাভাবিক হয়, যে ব্রেন মাথার যন্ত্রণা যা ছিল না হঠাৎ করে মাথার যন্ত্রণা হয়েছে, তার সাথে খিচুনি হয় বা আমরা খিচুনি হয় বা এপিলেপসির মতো অ্যাটাক করে, কম বয়সে, বড় বয়সে হতে পারে, হঠাৎ চোখে দেখতে যদি অসুবিধা হয় বা একটা জিনিসকে দুটো দেখছে আবার একদিকে দেখতে না পাওয়া, কথাটা জড়িয়ে যাচ্ছে বা চলতে গেলে ভারসাম্য হারিয়ে ফেলছে, টলে যাচ্ছে, বা সাধারণত হরমোনাল ডিস্টারবেন্সেস হয়, মহিলাদের ক্ষেত্রে একরকমের হরমোনাল ডিস্টারবেন্সেস হবে, আর পুরুষদের ক্ষেত্রেও এক নম্বর, পুরুষদের ক্ষেত্রে অনেক সময় হরমোনাল ডিস্টারবেন্স ব্রেস্ট বেড়ে যেতে পারে, আমরা গাইনোকোমাস্টিয়া বলি, সেই সমস্ত যখন থাকে তখন আমাদের সঙ্গে সঙ্গে, এবং সেই লক্ষণটা যদি দু তিন সপ্তাহ থাকে, এক সপ্তাহ থাকলেই আমরা সেই লক্ষণের জন্য আমরা স্নায়ু রোগ বিশেষজ্ঞ অথবা কাছের কোনো ফিজিশিয়ান, ডাক্তারের সাথে যোগাযোগ করে দেখাবো।
0: আচ্ছা, অবশ্যই সেই সময় এই সিমটমস গুলো বা এই উপসর্গগুলো দীর্ঘদিন ধরে থাকলে বা 7 দিন পর্যন্ত থাকলেও আমাদের আপনাদের কাছে অবশ্যই যেতে হবে। আচ্ছা, এই যে আপনি, হ্যাঁ হ্যাঁ, এই বললেন যেমন যে টিউমারটা ব্রেন টিউমার হয়েছে, আমরা যখন গেলাম, যাওয়ার পরে জাস্ট কি উপসর্গগুলো শুনেই আপনারা ডিটেক্ট করেন নাকি তার জন্য স্ক্যান, ব্রেন স্ক্যান করছেন, বা
2: উপসর্গগুলো দেখে

0: আমরা একটু উপসর্গ গুলো থাকলে যদি কোন প্যারালিসিস খুব ধীরে ধীরে হয়, আস্তে আস্তে মুখটা বেগুলো, তার কয়েকদিন মধ্যে হাত, তারপরে যদি প্যারালিসিস খুব ধীরে ধীরে হয় সেখানে আমাদের সন্দেহ থাকে, অথবা ব্রেন টিউমার যদি সন্দেহজনক হয়, যাদের কারোর কোন ম্যালিগন্যান্সি ছিল, হঠাৎ মাথা ব্যথা তার একদিকটা পড়তে শুরু করেছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে ব্রেন টিউমার প্রাইমারি বা সেকেন্ডারি ব্রেন টিউমার, মেটাস্টেটিক টিউমার, সেখানে থাকলে আমরা সন্দেহ করে তাকে প্রথমে সিটি স্ক্যান এবং সিটি স্ক্যানে কিছু না পেলেও পরে এমআরআই আমরা করে নিয়ে দেখব, এবং এইটাই পরীক্ষা করে নিয়ে এবং ইঞ্জেকশন দিয়ে এমআরআই করতে হবে, সেটা করে আমরা প্রমাণ করতে পারবো যে এটাকে ব্রেন টিউমার হয়েছে।
1: আচ্ছা, আর এই যে ব্রেন টিউমার যে হওয়ার পর মানে ডিটেক্টর পরে, এটা একমাত্র কি চিকিৎসা বলতে অপারেশনের কথাই বলছেন নাকি ওষুধও কিছু আর কি এই ট্রিটমেন্টের জন্য কাজে লাগতে পারে?
0: ব্রেন টিউমার যদি হয় তার পজিশন দেখে সেখানে প্রথম কথা হচ্ছে সেটাকে আমাদের মানে প্রথম হচ্ছে ব্রেন টিউমারের সার্জারি চিকিৎসা আছে, তাছাড়া আমরা যদি খারাপ ধরনের ম্যালিগনেন্ট এর কথা বলছিলাম, যেমন বিনাইন এক জায়গায় সীমাবদ্ধ থাকে, ম্যালিগনেন্ট হচ্ছে কেমোথেরাপি আছে, এবং চিকিৎসা শাস্ত্রের অনেক রকম উন্নতি হয়েছে, সেই উন্নতির জন্য ব্রেন টিউমারের আমরা চিকিৎসাটাকে খুব ভালোভাবে করে নিতে পারি। এবং ওষুধ দিতে গেলে যদি পিটুইটারি ব্রেনের মধ্যে পিটুইটারি যে আমাদের এন্ডোক্রিন অর্কেস্ট্রা গ্ল্যান্ড, তার টিউমার হলে সেটা যদি খুব ছোট হয় তাহলে এন্ডোক্রিন নিউরোসার্জারি ছাড়াও এন্ডোক্রিনোলজিস্ট দেখেন, হরমোনাল থেরাপি করে সেটা অনেকখানি কমে যাওয়ার কমে যায় আর কি, সেখানে আমরা সেই ওপিনিয়নটা নিতে পারি।
1: আচ্ছা, আর এই যে একটা জিনিস শুনেছি যে মোবাইল ফোন বেশি করে ইউজ করলে নাকি ব্রেন টিউমারের ঝুঁকি বাড়ে, এটা কি ঠিক? আচ্ছা, আর আমাদের জীবনযাত্রার মানে লাইফস্টাইলের কোন অভ্যাসগুলো ঝুঁকি বাড়াতে পারে বলে মনে হয়, এরকম কিছু কি আছে?
0: এটার জন্য যেটা হচ্ছে এটা আমাদের ঝুঁকি কোন রেডিয়েশন হ্যাজার্ডের জন্য হতে পারে।
1: আচ্ছা,
0: দুই একটা জিনিস আছে জেনেটিক, আর যে কোনো বয়সেরই এর একটা রিস্ক আছে, কিন্তু মোবাইল ল্যাপটপ মাইক্রোওয়েভ এগুলো হচ্ছে গুজব, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে কোন প্রমাণ পাওয়া যায়নি, সুতরাং এটার সম্বন্ধে অযথা ভয় খাওয়াটা উচিত নয়। আর এনভায়রনমেন্টের পলিউশন বা রেডিয়েশন এইগুলোর সম্বন্ধে আমাদের সজাগ থাকতে হবে, বিশেষত যারা রেডিওথেরাপিতে রেডিওলজি বা রেডিওথেরাপি নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে অনেক ভাবে সংযত থাকবে এবং প্রোটেকশন
1: নিয়ে করতে হবে,
0: উচিত সেটা নিতে হবে।
1: আর ধরুন যিনি এমনি অসুস্থ রয়েছেন, আমরা এই যে মাঝে মাঝে এক্স রে করছি বা আমরা ইউএসজি করতে যাচ্ছি, সেই তো রেডিয়েশনের ব্যাপারটা থাকছে, বা সেইগুলো
0: আল্ট্রাসাউন্ডে কোনো রেডিয়েশন নেই
1: না,
0: এক্স রে তে রেডিয়েশন যেটা আছে সেটাকে ডক্টরের মধ্যে আসে না, একটা একটা এক্স রে বা একটা সিটি স্ক্যানে কোনো রকম
1: এইভাবে সেটা
0: যাওয়ার আশা নেই, এটা নেই, ওটা নয়।
1: আচ্ছা আচ্ছা, আর এই যে ধরুন ব্রেন টিউমার কারোর অপারেশন হলো, অপারেশনের পর কি আবারও হতে পারে ব্রেন টিউমার নাকি এটা অপারেশন হয়ে যাওয়ার পরে না, তিনি একদম সুস্থ লাইফ
0: স্টাইল সুস্থ বিনা যে দেখতে হবে কি টাইপের টিউমার,
1: বিনাইন কিনা,
0: হ্যাঁ হলে আবার সেটা বেড়ে যেতে পারে, আবার ছড়িয়ে যেতে পারে অন্য জায়গায়। বিনাইন টিউমার সাধারণত পুরোপুরি অপারেশন করলে হয় না, অনেক সময় ডাক্তারের কাছে যাওয়া হয় নিউরোসার্জেনের কাছে, যখন অনেক বেড়ে গেছে সেখানে পুরো জিনিসটাকে বার করা বা টিপসিটাকে সম্ভব হয় না, তার মধ্যে একটু কিছু ট্যাগ থাকে, যেমন মেনিনজিয়া, কিন্তু সেটা খুব বাড়ে খুব কম, এত ধীরে ধীরে বাড়ে যে বয়স মানে অনেকখানি সুস্থ থাকতে যায়, এবং ডায়াগনোস নিউরোসার্জেনের সাথে যোগাযোগ করলে তারা ঠিক মতন ফলো আপ করেন, ফলো আপ এমআরআই করান, করিয়ে দেখেন বাচ্চা কিনা,
1: বাচ্চা কিনা, হ্যাঁ,
0: কিন্তু সাধারণত খুব কমই বাড়ে, যদি পুরোপুরি খুব বার করা যায় বাড়ার চান্স নেই।
1: আচ্ছা আচ্ছা, তার মানে একদমই বলতে গেলে যদি ঠিকঠাক হয় তাহলে এক স্বাভাবিক লাইফে তিনি ফিরে যেতে পারছেন, যেহেতু আমাদের
0: স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারে এবং সুস্থ স্বাভাবিক কর্মজীবন, পারিবারিক জীবন, কর্মজীবন, সামাজিক জীবনে থেকে যাওয়াটা কোনো ব্যাপার না, দেখবেন এখনকার 20 বছরের আগে নয় এখন অনেক উন্নতি হয়েছে,
1: সেইটাই
0: আমাদের ছোটবেলা আগেকার দিনের ধ্যান ধারণা আমাদের এখন ত্যাগ করতে

0: যেহেতু সময় আমাদের কম এবং আজকে যেহেতু ব্রেন টিউমার ডে দিবস, তো আপনি একটু আমাদের সাজেশনস দিন, গাইডলাইন, একটু টিপস আমাদের আর কি লিসনারদের দিন যে আমরা কিভাবে সচেতন হব, যে যে উপস, হ্যাঁ একটু বলুন।
1: আমি শ্রোতা মনদের কাছে আমি বলছি, মনে রাখবেন, ভয় খাবেন না, এই যে কথাগুলো বললাম, সচেতন হবেন। অহেতু গুগল দেখে ব্রেন মাথা ব্যথা হলে ব্রেন টিউমার ভাববেন না। যদি কিছু অদ্ভুত লক্ষণ থাকে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, ডাক্তারবাবু আপনাকে পথ প্রদর্শক হিসেবে কাজ করবেন, কি রোগ হয়েছে তিনি ডিটেক্ট করবেন। যদি ব্রেন টিউমার থাকে, অনেক সময় ব্রেন টিউমার হলে বললে তার মধ্যে মানসিক ভাবে একটা অবসাদ চলে আসে, চিন্তা চলেছে, অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে রোগীকে একা ছাড়বেন না, তার সাথে থাকবেন, তাকে আজকালকার চিকিৎসা ব্যবস্থা নতুনত্ব ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ফোনটাকে একটু তাকে, যদি আপনি ফোনে কথা বলেন, ভিডিও কল করেন, তার মনের জোরটাকে বাড়বে, মানসিক দিকটা তাকে উন্নতি করতে হবে। আর আমাদের যে কথাটা বলতে হবে যে তাকে বোঝাতে হবে, আজকালকার চিকিৎসা পাওয়া গেছে, এই চিকিৎসাতে অনেক সুস্থ সবল জীবনযাপন করে ভেঙে পড়বেন না। সরকারি হসপিটালও বিনা পয়সায় অনেক চিকিৎসা করার সুযোগ আছে, তাছাড়া তো আমাদের প্রাইভেট সেক্টরেও তো আমাদের শহরে বিরাট বড় নার্সিংহোমেও এই সুযোগ আছে। সুতরাং গরিব মানুষ তো ভেঙে পড়বেন না, সরকারি হসপিটাল গেলেও আপনি বিনামূল্যে খুব ভালোভাবে চিকিৎসা পেতে পারেন।
0: থ্যাংক ইউ সো মাচ, আপনি মানে আপনার এই ব্যস্ত শেডিউল থেকে গাড়িতে যেতে যেতেও যে আমাদের সঙ্গে কথা বললেন এবং এত সুন্দর করে আমাদের গাইডলাইন দিলেন, আজকে একটা বিশেষ দিন, তো সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আবার এরকম জটিল কঠিন বিষয় নিয়ে, রোগ নিয়ে।
1: আচ্ছা, নমস্কার, ধন্যবাদ।
2: হ্যালো ডক্টর,
0: আজকে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর গৌতম গাঙ্গুলি। আমরা আজকে ব্রেন টিউমার সচেতনতা দিবসে শুনলাম, জানলাম এই রোগটা নিয়ে উপসর্গ, কোন কোন উপসর্গ, কোন কোন সিমটমস দেখলে বা আমরা অবশ্যই অ্যাভয়েড করব না, ইগনোর করব না, যেমন তেমন ব্রেন টিউমার মানেই আতঙ্ক, ভয় একেবারেই নয় যে আমি শেষ হয়ে যাচ্ছি সেটা নয়, বা আমার মাথা ব্যথা হলো এই উপসর্গ আমি দেখছি আমার মধ্যে রয়েছে, ওই যেটা উনি বললেন যে আমরা উনি গুগল সার্চ করতে বসে পড়লাম, এইটা নয়। আমরা কেউ নিজেরা যে যার কর্মেই আমরা আছি, কাজে আছি, আমরা কেউ একেবারে ডাক্তার হয়ে যায়নি। হ্যাঁ, যারা ডাক্তার তারা তো আলাদা কথা, তারা এমনটা ভাববেন না, কিন্তু আমি তুমি আমরা সাধারণ মানুষ বড্ড বেশি এই সমস্ত ভেবে ফেলি, তাই ভাবনা চিন্তাগুলো দূরে সরিয়ে যদি এমন কোনো উপসর্গ দেখা যায় তাহলে অবশ্যই ফেলে না রেখে ডক্টরের কাছে যেতে হবে আমাদের। আর এদিকে শেষ তো নয় গরমের, এখনও টুকটাক বৃষ্টি হলেও এটা প্রাক বর্ষণ, এই ছিটে ফোটা মানে শান্তির জলের মতো। আর বর্ষা কিন্তু এখনও দক্ষিণবঙ্গে আসেনি, উত্তরবঙ্গে আসেনি, এসেছে যেটা সেটা হচ্ছে কেরলে। তবে বর্ষার বৃষ্টি যখন আসবে সেই দেখে কিন্তু নিশ্চিন্ত হলে হবে না, কারণ সুপার এল নিনো এবার গরম বাড়াবে আরও। তাই তোমাকে বলছি, গরম বড়ই দরাজ এবছর, সেজন্যই তো তোমার কাছে জানতে চেয়েছি যে গরমকে গরম দেখিয়ে জয় করবার উপায়, যা হতে হবে অবশ্যই অভিনব, অবশ্যই মজাদার, অবশ্যই দমদার। ওই চেনা জানা ছকে বাঁধা, এই আমি নুন চিনির জল খাচ্ছি, ঝপাঝপ আমি ঝাঁপ মারছি পুকুরে, আমি প্রচুর প্রচুর চান করছি, তিন চারবার করে স্নান করছি, এমনটা নয়। আমি এমন কিছু শুনতে চাইছি যেগুলো একদম মজাদার দমদার। সঙ্গে বলতে কিন্তু ভুলো না, গরমকে ইউটিলাইজ করছো কিভাবে তুমি, আর ওই রোদটা তুমি কিভাবে কাজে লাগাচ্ছ সেটাই আমি তোমার কাছে জানতে চাইছি। যেমনটা লোকজন করে করছে আর কি, তেমন কোনো মজার কোনো ঘটনা তোমার লাইফেও হয়েছে কিনা প্লিজ প্লিজ প্লিজ বলে ফেলো। আর এখন এখন কি করি বলো তো, ওই বৃষ্টিকে ওয়েলকাম নোটসটাও কিন্তু পাঠিও, সেটাও তো আমি দেখব। আপাতত আমি ফিরছি তোমার সমস্ত বার্তা নিয়ে, তোমার সমস্ত কথা নিয়ে ওই 3 মিনিট 51 সেকেন্ডস পর 9903659992 তে তুমি সেন্ড করতে থাকো, 3 মিনিট 51 সেকেন্ডস পরেই ফিরছি আমি তোমার বার্তা নিয়ে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নটা বেজে 36 মিনিট হয়ে 57 সেকেন্ড, তুমি শুনছো সোমবারের নমস্কার কলকাতা আর যে মৌমিতার সঙ্গে। দেখো এই যে বেলা বাড়ছে, বেলা বাড়লেই কিন্তু সূর্যও তার ডিগ্রি বাড়াচ্ছে, তেজ বাড়ছে। এরকম গরম জুন মাসে কেমন যেন একটা অচেনা অচেনা লাগছে। মে মাস থেকেই পড়ি কি মরি করে পারো চড়া শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে বটে, মানে গতকাল যেভাবে বৃষ্টি হলো বা তার আগেও যেটা গত উইকেও হলো, কিন্তু বৃষ্টি হলেও গরমটা কিন্তু মোটেই কাটছে না। সকাল থেকেই কিন্তু ঘেমে স্নান করতে হচ্ছে, কালকে বৃষ্টির মধ্যেও কিন্তু ফ্যান চালাতে হয়েছে, এসি চালাতে হয়েছে। তো সেই বৃষ্টি হলেও কিছুতেই কমছে না কিন্তু গরমের ভ্যাপসা ভাবটা। তবে এখন আবার মানে উইক জলভরা মেঘ জমাট বাঁধছে না সেভাবে, নতুনভাবে সিগনাল পায়নি সে, নতুন রুটে তবে আসবে যে সেই সিগনালটা এখনও পায়নি। বৃষ্টি যে হবে সেই সিগনালটা পেলেই কিন্তু সে বর্ষা চলে আসবে। আর এদিকে নতুন রুটে কিন্তু হতে পারে মঙ্গলে যাওয়া। হ্যাঁ, আজ বাদে কাল মঙ্গলবার আসছে, সেটা তো তুমি মোটামুটি কয়েক ঘন্টা কাজ করে, অকাজ করে, কুকাজ নয় অকাজ, আর এবং তার সঙ্গে সঙ্গে সুকাজ করে কিন্তু মঙ্গলবারে চলে যেতে পারবে। কিন্তু মঙ্গল গ্রহে যাওয়াটা বেশ টাফ আছে, কি করে যাবে মঙ্গল গ্রহে। তো এই মঙ্গল গ্রহে যাওয়ার জন্য একটা খুব সহজ রুট কিন্তু পেয়েছেন বিজ্ঞানীরা, কিভাবে যাওয়া যাবে। ওই যে একটা অ্যাস্ট্রোনটিকা যে নামে যে জার্নালটা রয়েছে, সেই জার্নালেই সেটা পাবলিশ হয়েছে। এমন একটা করিডোর পেয়েছেন গবেষকরা যে আন্তঃগ্রহ ভ্রমণ যেটা খুব সহজে কম সময়ে হবে, মানে পৃথিবী থেকে মঙ্গল এই ব্যাপারটা খুব কম সহজে সময়ে হয়ে যাবে। সাধারণত পৃথিবী থেকে মঙ্গলে যেতে সময় লাগে মোটামুটি 7 থেকে 10 মাস, আর নতুন করিডোরে ধরে মঙ্গলে যাওয়া যাবে মাত্র 153 দিনে থেকে 226 দিনের মতো। মানে 27 সালে সেই টার্গেটটা রয়েছে পৃথিবী থেকে মঙ্গলে যাওয়ার, নতুন করিডোরের মধ্যে দিয়ে মঙ্গলে যাওয়া যাবে। দেখা যাক কী হয়, দেখা যাবে তো, দেখবো তো। 9903655992 এখন এই মুহূর্তে চেক করবো, সঙ্গে দেখবো ক্যাচি টাচি স্লোগানে চুজি মুডি বৃষ্টিকে ওয়েলকাম করছো সেই আবদার বাণী সব কিছুই কিন্তু এখন দেখবো। তার সঙ্গে সঙ্গে আবদার বাণী রয়েছে নাকি শাসানির সুর রয়েছে সবই আমি দেখবো, আর গরমকে কিভাবে ইউটিলাইজ করছো মানে গরমের তাপকে সেটাও তো অবশ্যই অবশ্যই দেখবো। রয়েছে এখন প্রচুর মেসেজ কিন্তু এই মুহূর্তে রয়েছে। নিবেদিতা সেন শেয়ারফুলি থেকে কি লিখছেন, লিখছে প্রথমেই যেটা বৃষ্টিকে একটা ওয়েলকাম বাণী, যেটা বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, গাছ বসিয়েছি প্রচুর জল দিতে হবে তোমাকে, তাই এসো কারেন্ট পুড়িয়ে জল দেবো না তাই হয়, তুমি আসছো আর কারেন্ট বলে চল বলে চললাম বাড়ি, বৃষ্টি চলে গেলে আসবো তাড়াতাড়ি, গরমকে বলবো গুড বাই, আর আমের শরবত, এই শরবতটা খেলেই কিন্তু শরীর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের নিবেদিতা, সেটাই নিবেদিতা বলেছে। কিন্তু তাপকে কিভাবে ইউটিলাইজ করছে সেই একটা মজাদার কথা কিন্তু বলেনি এইবারে। এবারে তো সেই আবার চলে যাচ্ছে আমি একদম ছন্দে বাঁধা পুরো, গরমকে কিভাবে কুপকাত করা যায়, গরমকে কিভাবে গরম দেখিয়ে জয় করা যায়, বা ওই কোন শরবতে গলা ভেজানো যায়, সেই সমস্ত কথা কিন্তু এই মুহূর্তে ছন্দে বেঁধে চলে এসেছে SSD-র কাছ থেকে, শ্যাম সুন্দর দাস কাছ থেকে। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে। পারদ চড়েছে থার্মোমিটারে, ঘেমে ঘেমে হয়রান, মৌমিতার কথায় ভাবছি বসে ঠান্ডা রবে কেমনে প্রাণ, বিশৃঙ্খলার গরমে আবার মাথা ঘোরা হয় শুরু, এই বয়সে এত যাতনায় বুক করছে দুরু দুরু, সন্ধ্যাবেলা মায়ের মন্দিরে নির্জনে বসবো ধ্যানে, মুনি ঋষিরা বলে গেছেন ঠান্ডা থাকবে মনে, মনের সঙ্গে শরীরের যোগ সবাই তো তাই বলে, গরম কাটানোর ছোট্ট উপায় বললাম সুকৌশলে, কাঁচা আম খুব সস্তা বাজারে ঝুড়ি ঝুড়ি, আম পোড়া শরবত খেলে গরম যাবে ছাড়ি, বৃষ্টি এসো তাড়াতাড়ি, এ বছরে করছো বাড়াবাড়ি, কি করব বড্ড ভয় তোমাকে দিতে আড়ি। শ্যাম সুন্দর দা এত সুন্দর করে পুরো সব কথা কিন্তু পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে, একদম পুরো প্যাকেজটা ছন্দে বেঁধে। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে এই মেসেজ আমাদেরকে তিনি করেছেন। এরপরে আমাকে মেসেজ করেছেন মৃত্যুঞ্জয় দে লেক গার্ডেন থেকে, কি বলছেন, শুভ সকাল মৌমিতা, কাল, আচ্ছা গতকালকে অঙ্কিতার সঙ্গে সুরমহল দেখেছেন, সে কথা উনি জানিয়েছেন, আচ্ছা দেখেছেন এবং দারুণ লেগেছে, থ্যাংকস আ লর্ড দাদা আমাদের সঙ্গে থাকার জন্য। এইভাবেই জুড়ে জুড়ে থাকবেন, দুটো চ্যানেলই কিন্তু আপনাদের সঙ্গে রয়েছে, আমরা দুটো চ্যানেলেই 24 ঘন্টা করে কিন্তু আপনাদের সঙ্গে থাকি। আর আজকে তোমাকে পেয়ে না বলে থাকতে পারলাম না, হ্যাঁ সেটাই, তার জন্যই আজকে বলে ফেললেন গতকালকের কথা, আমিও তাই না পেরেই বলে ফেললাম সবার সঙ্গে সেই কথা। আর প্রিয় মৌমিতা, আজকের অনুষ্ঠানটাও খুব ভালো লাগছে, সঙ্গে আছি কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, আমি তো গরমে গরমের কথাও একটু জানতে চাইছিলাম যে কীভাবে ছকে বাঁধা গতে বাঁধা নিয়মে নয় গরমকে জয় করবার, একটু গরমকে ভয় দেখিয়ে জয় করবার একটু কথা শুনতে চাইছিলাম যে কীভাবে ফান্ডা দেখাচ্ছ তুমি, সেই কথাটাও কিন্তু আজকে শুনতে চাইছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে যে কোন শরবতে গলা ভেজানো যায় যে সর্বত্র একদম এনার্জেটিক করে তোলে, সেই কথাটাও কিন্তু আজকে ভীষণভাবে জানতে শুনতে ইচ্ছে করছিল। এখনও রয়েছে তো দুটো কিন্তু এখনও বার্তা রয়েছে, অবশ্যই অবশ্যই পড়ব, দুটো মেসেজ যেগুলো না পড়লে হবেই না রয়েছে, শুধু দুটো মেসেজ না, আছে আরও বেশ কিছু টেক্সট, অবশ্যই অবশ্যই শেয়ার করব। আছি তো একদম 10টা পর্যন্ত, আমি আর যে মৌমিতা, আপাতত 2 মিনিট 57 সেকেন্ডস আমি টাইম তোমাদের কাছ থেকে চাইছি। তবে এই যে চলছে তো টানা গরম, তো সেই গরমকে জয় করবার কিছু অভিনব উপায় জানাচ্ছ তুমি, আর যা অ্যাপ্লাই করলে বিলকুল কুল থাকা যাবে, ছকে বাঁধা গতে বাঁধা উপায় নয়, বেশ কিছুটা সময় আছি বলেই বলছি, আবারও কিন্তু পাঠিয়ে ফেলো, কারণ সমালোচকরা বলেন বাঙালির ননির পুতুল শীতে জমে যায় আর অল্প গরমেই গলে যায়, সেই জন্যই আজকে তুমি সেন্ড করছো এমন কিছু টেকনিক, এমন কিছু উপায় যা কিনা অ্যাপ্লাই করলে সমালোচকদের মুখে জাস্ট ঝামা ঘষে দেওয়া যাবে, 10 বার অন্তত ভাববেন এমন কথা বলার আগে, ভাবো না তুমি। এবারে এই কলকাতা স্টেশন থেকে দূরপাল্লা ট্রেন ধরতে তুমি সফর করবে কিসে, কলকাতা স্টেশন থেকে দূরপাল্লা ট্রেন তুমি ধরবে কিভাবে যাবে বলো তো, তুমি বলছো কেন, অ্যাপ ক্যাব রয়েছে, কিংবা বাসে যাব, কিংবা নিজের গাড়িতে চলে যাব, ব্যক্তিগত গাড়িতে। মনে রেখো, যানবাহনেই কিন্তু, যে কোনো যানবাহনে তুমি ট্রাভেল করো না কেন, দূরপাল্লা ট্রেন ধরবার জন্য চাপ থাকে কিন্তু, যদি রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে, কি ঠিক কি না বলো, কিন্তু আর টেনশন করো না, টেনশন নেই, কারণ নতুন রুটে জুড়ছে মেট্রো, কলকাতা স্টেশনও কিন্তু এবার জুড়বে, তাই হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরতে যেমন কোনো অসুবিধা হচ্ছে না আমাদের, মেট্রো জুড়ে দিয়েছে দুটো স্টেশনকেই, ঠিক সেরকমভাবেই কিন্তু আরও একটা স্টেশন জুড়তে চলেছে কলকাতা স্টেশন, তাই এইভাবেই কিন্তু কলকাতা স্টেশনটা জুড়বে করুণাময়ী থেকে। আপাতত আর কিছু বলছি না, চলো এখন সোজা উড়ান দিই, আর উড়ান দিয়ে সোজা তারপরেই ফিরে আসছি আমি তোমার কাছে, আপাতত ভালোবাসার পালে একটু হাওয়া লাগে সেভাবেই তো উড়ছি।

কোথায় আর যাওয়া, আছি তো আমি এখনও তোমার সঙ্গে, 14 মিনিট আছি। 9903652982 এর দিকে চোখ তো চলে যাচ্ছে, কারণ আমার এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সোজা সোমনাথদার কাছে, দমদম ক্যান্টনমেন্টে। জানি না এখনও সোমনাথদা বাড়িতে আছেন নাকি রাস্তায় আছেন, কারণ অন দ্য ওয়ে থাকারই কথা, অফিসে টাইম এটা। তো সোমনাথদা যেটা বলছেন যে আমার অনুষ্ঠান শুনলে অটোমেটিক চার্জড আপ হয়ে যান আমাদের সোমনাথদা, ও থ্যাংকস আ লর্ড দাদা। আর মায়ের হাতে তৈরি লেবু শরবত সঙ্গে রাখেন এবং গরম কম করবার জন্য বেশি টাকা সঙ্গে রাখেন না, পকেটটা গরম হওয়া মানেই হচ্ছে শরীরে গরম বেশি লাগা, তো সেই জন্যই টাকাটা একটু কম নিয়েই আমাদের বেরোন। এবং এইভাবে অভিনব স্টাইলেই কিন্তু গরমটাকে আমাদের সোমনাথদা জয় করছেন, থ্যাংকস আ লট, আমাদেরকেও আমাদের মনটাও কিন্তু জয় করে নিলেন আপনি এই রেমেডিটা বলে। আর স্লোগান স্লোগান লেখার সময় নেই, নিজে মুখে বলে দিয়েছেন, ফাঁকিবাজ, একদম ফাঁকিবাজ। অফিসে যাবেন বলে নাকি স্লোগান লেখার সময় নেই কেন? অফিসে যাওয়ার সময় টুকটুক টুকটুক করে ট্রেনে বাসে বসেও তো লিখে দেওয়া যায়, যায় না কি? তো এটাই একটা জাস্ট ফাঁকিবাজি করা, আর কি বলবো। এবার চলে যাচ্ছি সোজা একদম বাড়ার সাথে। বাড়ার সাথে কে আছেন? শঙ্করদা, মানে আমি বনগা সেকশন থেকে কিন্তু বেরোচ্ছি না, দমদম ক্যান্টনমেন্ট থেকে এবার সোজা বারাসাত। গলদঘর্ম হয়ে শরীর করুক না চিড়বিড়, আমি তখন মানুষ ভ্রমণে যাই চলে কাশ্মীর, ডাল লেকেতে নৌকা বিহার ঘুরছি।

0: পাইন বনে বরফে করছি স্কেটিং আমি আপন মনে, ইচ্ছে ডানার ভর করে যাও শীতের দেশে উড়ে, থাকবে ঠান্ডা কুলকুল সারা শরীর জুড়ে, তাপ আটকাতে পড়বো গায়ে তাপ নিরোধক জামা, যতই অগ্নি শর্মা হোক রাগি সূর্যি মামা, তাপটাকে ওই জামাতে স্টক করবার পরে রান্নার কাজে ব্যবহার করব রান্নাঘরে, উচ্ছের রস টক দইয়ে মিশিয়ে বিট নুন, ডাবের জলে করো শরবত দেখবে কেমন গুণ, এক চুমুকে সারা শরীর এনার্জি ভরপুর, শরীর ঠান্ডা কুল কুল গরম হবে দূর, বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি, এবছর করছো তুমি বড্ড বাড়াবাড়ি, তোমার জন্য এনেছি এনে রেখেছি গঙ্গার টাটকা ইলিশ, সবজি দেওয়া ভুনা খিচুড়ি করোনা তুমি মিস, লোভনীয় শরবত আর রেখেছি রকমারি টাটকা ফল কারি কারি, তবে আর দেরি কেন এসো তুমি তাড়াতাড়ি। ওহো শঙ্করদা, এই যে আপনি মেসেজ করেছেন, এই যে প্রত্যেকটা কথা যেভাবে আপনি লিখে পাঠিয়েছেন ছন্দে বেঁধে, এবং যেভাবে পুরো একটা কোনো যা জানতে চেয়েছি সব কিছু, ইভেন ওই যে তাপকে কীভাবে ইউটিলাইজ করছেন সে কথাটা পর্যন্ত, বিশ্বাস করুন ভীষণ ভালো লাগলো। আর সব থেকে তো ভালো লাগলো এনার্জেটিক হয়ে গেলাম আমি শরবতটাতে চুমুক দিয়ে গলা ভিজিয়ে, আর কি বলবো, থ্যাংকস আ লট, কুর্নিশ জানাই, স্যালিউট জানাই আপনাদেরকে এত সুন্দর করে ছন্দে বেঁধে এই আমাদের শ্যামল যেমন করেন শ্যামল, তার সঙ্গে সঙ্গে আপনি, মানে ভীষণ ভীষণ ভীষণ ভালো লাগলো। যাই হোক, এবারে কিন্তু আর কোনো কথা নয়, এবারে সোজা চলে যাচ্ছি পরপর তিনটে হিট হিট গান শুনবো বলে, কারণ গানের হ্যাট্রিক রয়েছে আমাদের জন্য, তিন এক কে তিন গানের হ্যাট্রিক শুনে ফিরছি সামান্য সময়ে।
1: FM রেনবোতে তিন এক।

হয়ে থাকে। 9:57 হয়ে 31 সেকেন্ড হয়ে গেছে, 3-1-3 গানের হ্যাট্রিক থেকে ফিরে এলাম। আর এবারে কিন্তু ফিরে এলাম মানে শুধু তাই বলবো না, এবার আমার যাওয়ার একদম সময় হয়ে গিয়েছে। ফিরে এলামের সঙ্গে বলবো এবার আমি ফিরে গেলাম। অফিস টাইম এগিয়ে আসছে, বাইরে বেরোলে কিন্তু ছাতাটা ক্যারি করো, আর হালকা পাতলা ডায়েটে লাঞ্চটা সেরে ওয়ারএসের চুমুক দিও, ডায়েটে টক দই, শশা, তরমুজ এগুলো প্লিজ অ্যাড করো। আর অবশ্যই ওই রবিবার সোমবারও মানে মমিতার সঙ্গে তো থাকলে, আর তার সঙ্গে সঙ্গে আবার বৃহস্পতিবারও কিন্তু থেকো। যেতে যেতে বলি সিটটা এবার ছাড়তে হবে, সময় তো আজকে শেষ। কথায় সুরে জার্নিটা কাটলো মজায় বেশ। আজকের মতো আর যে মমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই। 11th June বৃহস্পতিবারেও মমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রসাদ তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিদেশ মন্ত্রক জানিয়েছে ভারতের পূবে তাকাও নীতির অন্যতম প্রধান স্তম্ভ হল ইন্দোনেশিয়া। নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়ানো ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার সময় এই বিষয়টি উঠে আসে। বিদেশ মন্ত্রক জানিয়েছে গভীর সভ্যতার বন্ধনের উপর ভিত্তি করে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্ব উভয় ক্ষেত্রেই ক্রমাগত শক্তিশালী হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 7 বছরে এই প্রথম উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। নানা রকম অর্থনৈতিক ও রাজনৈতিক সুবিধা প্রদানের বিনিময়ে উত্তর কোরিয়ায় ওপর চীনের বিশেষ প্রভাব আবার প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই সফর বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। ইরান 8ই এপ্রিলে যুদ্ধবিরতির পর প্রথম ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাল। ইরানের হামলার প্রেক্ষিতে ইসরায়েল আজ ইরানের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেহরানে এবং দেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ইস্পাহান শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগেই জানানো হয়েছে সরকারি ও দলীয় কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়ুষ্মান ভারত সংক্রান্ত কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের বৈঠকে কর্মসূচি রয়েছে তার। রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্পের কাজ শুরু করা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজ্যজুড়ে আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় আবর্জনা ফেললে ও নিষিদ্ধ ক্যারি ব্যাগ ব্যবহার করলে জরিমানা করা হবে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। উত্তরকন্যায় গতকাল প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকে নিয়মটি চালু হবে। নিজের ভরাট দলকে ভরাডুবি থেকে বাঁচাতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটকে প্রয়োজন হচ্ছে বলে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টের তৃতীয় দিনে আফগানিস্তান ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে 451 রানে পিছিয়ে থেকে খেলা শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান 6 উইকেটে 123 রান করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দরিদ্রদের কল্যাণে বিজেপি সরকারের ১২ বছরের যাত্রাপথের কথা তুলে ধরেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারত বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে এবং এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে গরিব কল্যাণ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন। তিনি জানান, সরকার সর্বদা অন্তোদয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করেছে। দশকের পর দশক ধরে যারা উন্নয়নের মূল স্রোত থেকে পিছিয়ে ছিল তাদের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার জন্য নিরলস চেষ্টা চালিয়েছে সরকার। মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি মিজোরাম মায়ানমার সীমান্ত, ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত এবং পশ্চিমবঙ্গের চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে। এর আগে এনসিবির আগরতলা জোনাল ইউনিট 49 কেজিরও বেশি মেটামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধার করে। দক্ষিণ ফিলিপাইন্সের মিন্দানাও উপকূল অঞ্চলে আজ সকালে শক্তিশালী ভূমিকম্পে 5 জনের মৃত্যু হয়েছে, আহত 200 জনেরও বেশি। ভূমিকম্পের ফলে ফিলিপিন্স সহ বেশ কয়েকটি দেশে জারি হয়েছে সুনামি সতর্কতা। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে 7.8। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র অবিলম্বে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। বিভিন্ন রাজ্যের 27টি রাজ্যসভার আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেবার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। আর্মেনিয়ায় সংসদীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে, এখন ভোট কেন্দ্রে ব্যালট গণনার কাজ চলেছে। মোট ভোটারের সংখ্যা ছিল 24,80,000-এর বেশি। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ক্ষমতাসীন সিভিল কন্ট্রাক্ট পার্টি প্রায় 57% ভোটে এগিয়ে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এরাজ্যে আগামী 15-17 জুন জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন, আপনিও লাগিয়ে নিন। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

আপনি টিউন করেছেন 107 FM রেইনবো স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:03 হয়ে 30 সেকেন্ড। গান দরিয়া, সপ্তাহের শুরু আজ সম্পূর্ণ এনার্জি নিয়ে।

0: কিভাবে সেই নামগুলো হলো, আমরা কি একটু ভেবে দেখেছি মানিকতলা কেন হলো?
1: হ্যাঁ,
0: আমরা কি একটু ভেবে দেখেছি
1: কোথা থেকে এলো হেদুয়া?
0: এরকম নানান রকম রহস্যময় বিষয় ছোট্ট ছোট্ট করে আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, আর তার সঙ্গে আপনার পছন্দের বেশ কিছু গান কিন্তু
1: আসলে আরেকবার মনে করিয়ে দিই। স্বপ্না, স্বপ্না নীলাঞ্জনা প্রতি মাসেই আসে কলকাতা সিরিজ নিয়ে, কলকাতার গল্প, কলকাতার নানান ইতিহাস আপনাদের সাথে ভাগ করে নেয়। সেই কলকাতা সিরিজেই আজকে কিন্তু নাম মাহাত্ম্য।

0: এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা, হেঁটে দেখতে শিখুন, রাঘব চ্যাটার্জির গাওয়া এই গান শুনতে শুনতে এই লাইনটা মনে এলো নীলাঞ্জনা।
1: এবং এই লাইনটা আমরা প্রত্যেকদিন মনে করিয়ে দিই যে এই কলকাতার মধ্যে যে অন্য কলকাতা আছে সেটা যেন ঠিক একটা গল্পের আস্ত বই।
0: এই কলকাতার কত রং বলতো, সকালের কলকাতা একরকম, দুপুরের কলকাতা একরকম, সন্ধ্যের কলকাতা একরকম, রাতের কলকাতা একরকম, আর নিশি রাতের কলকাতা এক আলাদা রকম।
1: আবার যখন কলকাতায় সূর্য ওঠে সেই কলকাতা একটু একটু করে জেগে ওঠে কেমন করে, সেটা আমরা খানিকটা জানতে পারি যখন আমরা স্টুডিওতে আসি
0: একদম
1: সকালের অনুষ্ঠান করার জন্য। তখন ভাবি যে কিভাবে একটা একটা করে যেরকম পাপড়ি মেলে ফুল, এই তিলোত্তমা কল্লোলিনীও ঠিক তেমন করে পরতে পরতে জেগে ওঠে।
0: আর যখন এই স্টুডিও থেকে বেরোই, বেরিয়ে দেখি হাঁটু সমান জল, তখন সেই পাপড়িগুলো কিরকম ভিজে আছে, আর নীলাঞ্জনা কোমর জল সমান দিয়ে সব সব করতে করতে যাচ্ছে, কোনো বৃষ্টি মানছে না, কোনো ছাতাই, কোনো কাজ হচ্ছে না, তখন সে কলকাতার আবার আলাদা রকম,
1: আলাদা রকম।
0: তবে আজকে আমরা সেই প্রসঙ্গে যাব না, আমরা যাব আজকে যে কলকাতার বিভিন্ন নাম মাহাত্ম্য, যেটা নীলাঞ্জনা শুরুতেই বলেছে। তো আমরা আজকে শুরু করতে পারি রাজ্য পুলিশের অন্যতম সদর দপ্তরের নাম ভবানী ভবন হলো কেন।
1: এই বাড়িটির চেনেন না বা এই বাড়িটির নাম জানেন না এমন মানুষ বোধহয় কলকাতায় বিরল, কি বলে স্বপ্না?
0: একেবারেই তাই, ভবানী ভবন।
1: হ্যাঁ, বাসে করে যেতে গেলেও ভবানী ভবন স্টপেজ, যে কোনো কাউকে কিছু বোঝাতে গেলেও ল্যান্ডমার্ক সেই ভবানী
0: ভবন।
1: তো সেই এত পরিচিত নামটার কে তিনি,
0: কে এই ভবানী কে? আলিপুরের এই বাড়িতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অন্যতম সদর দপ্তর, এটা আপনারা সবাই জানেন। কিন্তু এই বাড়িটির নাম কেন ভবানী ভবন হলো সেইটা নিয়ে আমি আর নীলাঞ্জনা প্রচুর চুলোচুলি করে যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে এর নেপথ্যে রয়েছেন এক অসম সাহসী বাঙালি, ভবানী প্রসাদ ভট্টাচার্য। 1934 সালে বাংলার রাজ্যপাল অত্যাচারী ইংরেজ শাসক জন অ্যান্ডারসনকে হত্যার ষড়যন্ত্র করেন বাংলার বিপ্লবীরা, সেই দলেই ছিলেন এই বিপ্লবী। তাঁদের কাছে খবর আসে 8ই মে দার্জিলিংয়ে এক অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল। যথাসময়ে ঘোড়দৌড়ের মাঠে সাহেবী পোশাক পরে হাজির হন বিপ্লবীরা। বিপ্লবীরা তো হাজির হলেন, তারপর তারপর কি হলো?
1: অনুষ্ঠান শেষ হতেই রাজ্যপালের কাছাকাছি পৌঁছে গুলি চালালেন ভবানী, কিন্তু তার লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে গেলেন অ্যান্ডারসন, আর তার রক্ষীর পরপর গুলিতে লুটিয়ে পড়েন ভবানী। ধরা পড়ে গেলে তাকে জেলে পাঠানো হয়, পরে আদালত তাকে মৃত্যুদণ্ডও দেয়। 1935 সালের 3রা ফেব্রুয়ারি তৎকালীন রাজশাহীর কেন্দ্রীয় জেলে ফাঁসি দেওয়া হয় ভবানী প্রসাদকে। আর ওই ইংরেজ শাসকের নামেই কিন্তু আলিপুরে অ্যান্ডারসন হাউস গড়ে তুলেছিল ব্রিটিশরা, আজ যেখানে রাজ্য পুলিশের সদর দপ্তর। এই বাড়িটিরই আগে নাম ছিল অ্যান্ডারসন হাউস।
0: ঠিক, সে কথা মাথায় রেখে 1969 সালে অ্যান্ডারসন হাউসের নাম বদলে ভবানী প্রসাদ ভট্টাচার্যের স্মরণে হয়ে গেল ভবানী ভবন।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

তোমাকে দেখছি ল্যাম্প পোস্টের নিচে, তোমাকে দেখছি কালীঘাট ব্রিজে একা, ভবানী ভবন যাবার বাঁকের মুখে, আসলে কিন্তু সেই তোমাকেই দেখা। তোমাকে দেখছি ব্রেবন রোডের ভিড়ে, তোমাকে দেখছি চিনে পট্টির জুতো, এসপ্ল্যানেডের পাতাল স্টেশনে নেমে, আসলে কিন্তু তোমাকে দেখার ছুতো।

তোমাকে দেখছি পাছে মাথায় একাকার, মানুষের ভিড়ে রাস্তা গুলিয়ে গিয়ে আসলে কিন্তু তোমাকেই দরকার। তোমাকে দেখছি কফি হাউসের কাছে, তোমাকে দেখছি খুঁজছ পুরনো বই, পুরনো কিংবা নতুন মলাটে আমি আসলে কিন্তু তোমাকেই খুঁজবই।

খেলি ভেদ করে, আসলে কিন্তু তোমাকে দেখার ছল। তোমাকে দেখছি বালি উত্তর পাড়া, তোমাকে দেখছি ব্যারাকপুরের মোড়ে, শহরে আসছে ওই তো সোনারপুর, আসলে কিন্তু তোমার ট্রেনেই চড়ে। তোমাকে দেখছি সেন্ট পলসের চুড়ো, তোমাকে দেখছি হোচিমিন সরণিতে, নেলসন ম্যান্ডেলা উদ্যানে দেখি, আসলে কিন্তু তোমার।

0: কবি সুমনের এই গানে আমরা অনেকগুলো জায়গার নাম পেলাম, এসপ্ল্যানেড মানে ধর্মতলা, শিয়ালদা,
1: দমদম,
0: এই সমস্তগুলো জায়গার আমরা কিন্তু কারণ কি, কেন এরকম নামকরণ হলো সেটা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নেব। আচ্ছা, ধর্মতলা মানে আমরা যেখানে যে বাড়িতে বসে আজকে আপনাদের গান শোনাচ্ছি আমরা কারা, আর একবার বলে দিই, আপনি তো দেরিতে টিউন করে ফেললেন যে কারণে বুঝতেই পারছেন না যে কারা। স্বপ্না এবং নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে, পুরনো কলকাতার নানান দিক নিয়ে কথা। আজকে আমরা কথা বলছি এই বাড়িগুলোর বা এই রাস্তাগুলোর নাম এরকম হলো কেন। তো ধর্মতলার নাম ধর্মতলা হলো কেন, মনোহর পুকুরের সঙ্গে জড়িয়ে আছে কোন ইতিহাস, সেইটা একটু আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেবে স্বপ্না নীলাঞ্জনা। কালীঘাট যাওয়ার পথে যে জঙ্গলে আচ্ছন্ন পথ পার করতে হতো তার শুরু ছিল এই এলাকা। পুরনো নথি ঘেটে একটি এলাকার নাম কিন্তু পাওয়া যাচ্ছে, ব্রিটিশ শাসনের শুরুতে এবং তার আগে বর্তমান কলকাতা শহরের জায়গায় ছিল ঘন জঙ্গলে ঘেরা কয়েকটা গ্রাম। গ্রামের চারদিকে ঘিরে থাকা সেই জঙ্গলে বাঘ সহ অন্যান্য জন্তুর সঙ্গে ডাকাতেরও ভয় ছিল বাবু, তাই মানুষ খুব প্রয়োজন ছাড়া জঙ্গলে যাতায়াত করতো না। এবং বলা হয় যে জঙ্গলের পথে ঘুরে বেড়ানো সেই রকমই এক ডাকাত দলের সর্দার একদিন তার দলবল নিয়ে নিজের ডেরায় ফেরার পথে একটি অনাথ ছেলেকে খুঁজে পেল। শোনা যায় এই অনাথ ছেলেটির পরিবার বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছিল। জঙ্গলের মধ্যে খুঁজে পাওয়া সেই অনাথ ছেলেটিকে ডাকাত দলের সর্দার নিজের সঙ্গে নিয়ে এলো এবং আস্তে আস্তে এই ছেলেটির কারণেই সর্দারের মনের ভাব পাল্টাতে শুরু করল। শুনে মনে হতে পারে যে কোনো সিনেমার চিত্রনাট্য, তবে মনে রাখতে হবে যা রটে তার অনেকটাই আসলে ঘটে। ডাকাত সর্দার ছেলেটির নাম রেখেছিলেন হারাধন এবং ছেলেটিকে প্রথাগত শিক্ষায় শিক্ষিত করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনেন এই সর্দার। তারপর
1: তারপর কিন্তু গল্প আরও অনেক এগিয়ে যায়। যখন তিনি পার্থিব জগৎ ছেড়ে চলে যাবেন তার আগে এই ডাকাত দলের সর্দার তার এই পালিত সন্তানকে মানুষের ব্যবহারের জন্য একটি পুকুর খনন এবং একটি কালী মন্দির নির্মাণের আদেশ দিয়ে যান। হারাধন তার পালিত পিতার কথা অক্ষরে অক্ষরে পালন করেন এবং মানুষের ব্যবহারের জন্য একটি পুকুর এবং একটি কালী মাতার মন্দির তৈরি করেন। হারাধনের বাবা, ভাবতেই পারেন কে তিনি, তিনি মানে ওই ডাকাত দলের সর্দার, তার নাম ছিল মনোহর এবং তারই নাম অনুসারে যে পুকুরটি খনন করা হয়
0: মনোহর পুকুর,
1: একদম। এবং কালক্রমে সেই পুকুরের আশেপাশের এলাকার নাম পুকুরের নাম অনুযায়ী হয়ে যায় মনোহর পুকুর, যদিও বর্তমানে কিন্তু সেই পুকুরটির কোনো অস্তিত্ব নেই। তবে যা বইপত্র ঘেটে তথ্য বলছে বুঝলে যে দেশপ্রিয় পার্ক, যে বর্তমানে দেশপ্রিয় পার্ক এলাকা, তারই একেবারে আশেপাশে এই পুকুরটা ছিল। এবং অনেকে বলছে যে যেখানে দেশপ্রিয় পার্ক ঠিক সেখানেই হয়তো বা ছিল, যদিও সেই পুকুরটা আজ নেই কিন্তু কালী মন্দির রয়ে গেছে। এবং সাউথ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্ক খুব চেনা জায়গা, সেখানে যে মানুষ ডাকাত কালী মন্দির দর্শন করতে আসেন তথ্য বলছে সেটি হয়তো বা মনোহর ডাকাতের ছেলে হারাধনের তৈরি করা সেই কালীবাড়ি, যে কালীবাড়িটিকে কিন্তু মনোহর ডাকাতের কালী বলেই এখনো মানুষ চেনে।
0: এবং ভাবতে আশ্চর্য লাগে সেই কতকাল আগে এক ডাকাত সর্দার এবং এক অনাথ শিশুর যদি কোনোদিন দেখা না হতো তাহলে হয়তো কোনোদিনই সেই পুকুর অথবা এই মন্দির তৈরি হতো না। এবং কলকাতার পরতে পরতে রয়েছে ইতিহাসের গল্প, ইতিহাস সংরক্ষণের সদিচ্ছা এবং সময়ের অভাবে সেই অমূল্য গল্পগুলো বহু ক্ষেত্রে আমাদের অজানা থেকে যায়। কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার নামের উৎস তারই একটি উদাহরণ।
1: আমরা আসছি, কিন্তু গল্পের সাথে আরেকটা গল্পের যোগসূত্র কে রচনা করে স্বপ্না?
0: গান,
1: অবশ্যই। তাহলে মালা গাঁথতে গাঁথতে আমরা এগিয়ে যাই সুরে সুরে,
0: সুরে সুরে আর ফিরে আসবো ধর্মতলার নাম মাহাত্ম্য নিয়ে।

কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: নচিকেতার গলায় শুনছিলাম এই গান। আর আমরা যেখানে ছেড়ে গেছিলাম যে ধর্মতলার নাম কেন ধর্মতলা হলো এবং এই মনোহর পুকুরের সঙ্গে কি তার সম্পর্ক বা সংযোগ, আসলে
1: মনোহর পুকুরের সাথে ডাইরেক্ট কোনো সংযোগ নেই, কারণ ডিস্টেন্সটাও অনেকটা। মনোহর পুকুর একদম এক্সট্রিম সাউথে,
0: এক্সট্রিম সাউথ আর
1: ধর্মতলা সেন্ট্রাল
0: সেন্ট্রাল ক্যালকাটা। পশ্চিমবঙ্গের সংস্কৃতির লেখক বিনয় ঘোষ, বিনয় ঘোষের লেখা যেমন অথেন্টিক তেমন সুখপাঠ্য। বর্তমান ধর্মতলা এলাকার কাছেই ধর্মরাজ ঠাকুরের মন্দির থাকার কারণেই এলাকার নাম হয়েছে ধর্মতলা বলে তিনি উল্লেখ করছেন। এবং বলা হয় 17 শতকে এই এলাকায় প্রধানত ডোম এবং হরিজনদের বাস ছিল, তাদের আরাধ্য দেবতার নাম থেকেই ধর্মতলা নিজের নাম পেয়েছে। যদিও এই যুক্তির বিপক্ষেও অনেক যুক্তি রয়েছে, যেমন বিপক্ষের যুক্তি শুধু ধর্মরাজের মন্দির নয় বরং ধর্মরাজ মন্দির, মসজিদ এবং নিকটবর্তী বৌদ্ধদের ধর্মস্থান থাকায় একই এলাকায় বিভিন্ন ধর্মের সমন্বয় ঘটে এবং সেই কারণে লোকমুখে এই এলাকার নাম হয়ে যায় ধর্মতলা।
1: আবার অন্য আরেকটা তথ্য, মানে যেরকম সপক্ষে বিপক্ষে আরও অনেক তো থাকে, সেই তথ্য বলছে যে কালীঘাট যাওয়ার পথে যে জঙ্গলাকীর্ণ পথ পার করতে হতো তার শুরু ছিল এই এলাকা, এবং পুরনো নথিপত্র ঘেঁটে একটা এলাকার নাম পাওয়া যায়, সেই নামটা হলো ধর্মতলা যাওয়ার রাস্তা। তাই অনেকে ভাবেন যে ধর্মতলা বলতে আসলে কালীঘাটকে বোঝানো হয়েছে, কারণ ধর্মস্থান যাত্রার সূচনার এলাকা হিসেবে ওই এলাকার নাম হয়ে যায় ধর্মতলা। তাই ধর্মতলা নামের সাথে বহু মানুষ পরিচিত হলেও তার নামের সঠিক উৎস কিন্তু আজও অনেকের অজানা। আসলে কি বলো তো, ধর্মতলা মানেই দেখবে যে নানা ভাষা নানা মত
0: নানা মনি,
1: এবং সব সময় একটা জনস্রোত, সব সময় ধর্মতলা মুখরিত হয়ে থাকে, কখনো প্রতিবাদে, কখনো প্রতিরোধে, কখনো আনন্দে, কখনো বিষাদে, সব কিছুতেই আমাদের গন্তব্য কোথায় না,
0: ধর্মতলা।
1: তো সেই ধর্মতলা হয়েই বেঁচে আছে, আমরা কিন্তু তার অতলে তলিয়ে সবসময় আজও সন্ধান করে উঠতে পারিনি কেন সঠিক এই ধর্মতলা,
0: নামে কি এসে যায়। তবু তো নাম, সে নাম হোক মধুমতি, সে নাম হোক ধর্মতলা, যাই হোক না কেন, নাম তো নামই, তাই না?

0: হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় আমরা শুনছিলাম এই গান। স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:41 হয়ে 50 সেকেন্ড। নাম তার মোছা গেল না, কী করে মোছা যাবে বলুন তো? আমরা এবারে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা ধর্মতলাতে ছিলাম, ধর্মতলা থেকে এবার সরাসরি যদি একটা বাসে চেপে আমরা শিয়ালদা চলে যাই, তারপর শিয়ালদা থেকে ট্রেন ধরে না হয় কোথাও একটা যাব।
1: ঝালমুড়ি খাবে?
0: হ্যাঁ, ঝালমুড়ি নিশ্চয়ই। তবে এই মুহূর্তে ঝালমুড়ি, এই মুহূর্তে তুমি ঝালমুড়ি পাবে না স্টেশনে।
1: কেন পাবো না? ট্রেনে চড়বো তো,
0: ট্রেনে পেতে পারো।
1: দুই বন্ধু মিলে জমিয়ে ঝালমুড়ি আর কলকাতার সেই স্পেশাল ভাঁড়ের চা, কি ভালো লাগে বলতো, মাটির সোঁদা গন্ধ আর দুধ চা, এটা হচ্ছে কলকাতার একেবারে সিগনেচার টিউন।
0: একদম,
1: সেটা খেতে খেতে আজকে আমরা না হয় কলকাতা এক চক্কর ঘুরে নেব।
0: ঘুরে নেব, তাহলে চলো শিয়ালদা যাই।
1: হ্যাঁ,
0: শিয়ালদা, তারপর উল্টোডাঙা, তারপর দমদম।
1: বাহ, দারুণ দারুণ।
0: আপাতত ম্যাপটা এরকম রইল।
1: হ্যাঁ, এই রকম গাইড যদি আপনি চান তাহলেও কিন্তু আপনাকে 107 FM রেনবো
0: টিউন করতেই হবে,
1: কারণ স্বপ্না রয়েছে সেখানে, আর স্বপ্নার সাথে যথারীতি নীলাঞ্জনাও রয়েছে সেখানে।
0: তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে শিয়ালদা, এবং শিয়ালদার সঙ্গে লোক, মানে শিয়ালদা নামটা হলো কেন, সেখানে কি প্রচুর শিয়াল থাকতো?
1: থাকতো না, থাকে বলো?
0: থাকে। আসলে শোনা যায় যে আজকে শিয়ালদা এলাকায় একসময় এক হ্রদ আর ঝোপ জঙ্গল ছিল। হ্রদের পাশে সেই জঙ্গলে থাকা শিয়ালের দল সন্ধে হলে ডাকাডাকি শুরু করত, এবং শিয়ালের দল এবং হ্রদ থেকে প্রথমে জায়গাটার নাম হলো শিয়াল হ্রদ।
1: আচ্ছা,
0: বুঝেছো?
1: হ্যাঁ,
0: শিয়াল হ্রদ। এবং আস্তে আস্তে সেই নাম বদলাতে বদলাতে বদলাতে বদলাতে হয়ে গেল শিয়ালদা। এটা ব্যাপারটা কিরকম হয় জানো, মানে মানে লোকমুখ কথাটা একটা সাংঘাতিক কথা। ধরা যাক, খবর হলো যে বনগাতে একটা গরু মারা গেছে, সেই খবরটা পাল্টাতে পাল্টাতে পাল্টাতে পাল্টাতে যখন শিয়ালদা আসবে তখন সেই খবরটা হয়ে যাবে বনগাতে একটাও গরু নেই। ঠিক আছে, তো এই ব্যাপারটাও ঠিক সেরকম, শিয়াল হ্রদ আর শিয়ালদা

0: কি মিল আছে বলো?
1: কি কিছুই কিছুই মিল নেই আসলে। ওই দহ, দহ মানে হ্রদ বা বড় পুকুর,
0: মানে বর্ণ বিপর্যয় ঘটিয়ে আর কি,
1: সেটা আমরা ভাবতে পারি। দহ থেকে শিয়াল দহ, তারপরে শিয়ালদা, মানে আমরা তো ভীষণ স্লিক অ্যান্ড স্লিম পছন্দ করি, তাই আমরা ওটাকে আবার আরো ছোট করে নিয়েছি। আচ্ছা শিয়ালদা তুমি বললে, তারপর ওখান থেকে আমরা দমদম যাব,
0: উল্টোডাঙাটা হয়ে দমদম যাই,
1: উল্টোডাঙাটা হয়ে দমদম যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা উল্টোডাঙায় তুমি যে নামবে, জায়গাটা যদি উল্টোই হয় তাহলে নামবো কি করে?
0: এই দিয়ে তাহলে কি মাথা দিয়ে নামতে হবে?
1: বুঝতে পারছি,
0: মানে পা আকাশের দিকে, মাথা নিচে।
1: এই রে আজ মেয়ে উপর আসমান নিচে,
0: আসমান নিচে। সেটা দেখা যাক উল্টোডাঙা কেন উল্টে গেল, সে গল্পে আসবো। তবে তার আগে আপনাদের জন্য মনপসন্দ দুদুখানি গান রয়েছে।

0: মান্নাদের গলায় শুনছিলাম এই গান। দেখতে দেখতে কিন্তু আমাদের সংবাদ বিরতিতে যাওয়ার সময় এসেছে, কিন্তু না, আমি হঠাৎ একটা দৃশ্য দেখলাম জানেন তো, এই নীলাঞ্জনা হঠাৎ কিরম পাল্টে গেল, সে একেবারে মানে মাথা নিচুর দিক দিয়ে মানে শীর্ষাসন করতে করতে সে নামছে, আমি বুঝেই পেলাম না যে হঠাৎই পরিবর্তনের কারণ কি।
1: ওই যে ওই গানটা আমার খুব পছন্দ, ওই গানটা গাইছিলাম যে বলছিলাম না, খামোশি দ্য মিউজিক্যাল ছবি, কবিতা কৃষ্ণমূর্তি আর কুমার সানুর, আজ মে উপর আসমান নিচে,
0: আসমান নিচে, তো নিচে করতে করতে সে মানে উল্টো ডাঙ্গা নেমে গেছে, তার মধ্যে ঝালমুড়ির বায়না জুড়ে ছিল, সেটা তার সে বায়না আমি কিন্তু মিটিয়েছি।
1: কিন্তু আমি ওই ঝালমুড়ির ঠোঙা উল্টো করতে পারবো না, ওটা আমি প্রাণে ধরে পারবো না। তুমি যতই আমাকে প্রবচন দেখাও যে উল্টোডাঙা মানে সবকিছু উল্টো, এটা আমি পারবো না। আসলে কি জানো তো, উল্টোডাঙা সবকিছু কিন্তু সোজা, কারণ সেখানে
0: সেখানে মানুষগুলো সোজা সোজাই তো হাঁটছে, দেখছি
1: হাঁটছে, রেল খুব জমজমাট, রেল স্টেশন, মেট্রো স্টেশন সবকিছু। আসলে অনেকে এরকমটা বলেন যে খাল এবং নদীপথে যাতায়াতের জন্য যে ব্যবহৃত নৌকো, এই এলাকায় খালের পাশে মেরামত করা হতো,
0: আচ্ছা,
1: এবং সেই নৌকো বা ডিঙি সেটাকে ডাঙায় তুলে উল্টো করে রেখে মেরামত
0: করা। ও আচ্ছা, এইবারে বুঝলাম।
1: ধরো নৌকো ফুটো হয়ে গেছে কি ভেঙে গেছে, তখন তো তাকে উল্টো না করলে সেই জায়গাটাকে কি করে হবে, কি করে, সেই জন্য এই জায়গাটার নাম হয়তো বা উল্টোডাঙা হয়েছে। আবার অনেকে কিন্তু অন্য কথাও বলে, কি বলে বলো তো, এই মানে অন্য যে কথাটা,
0: এটাও শোনা যায় যে খালের উল্টো দিকে ডাঙা অথবা এলাকা বোঝাতে জায়গাটার নাম উল্টোডাঙা দেওয়া হয়। উল্টোডাঙার মতোই আরও অনেক গল্প আপনাদের জন্য কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, তবে এই মুহূর্তে পরপর দুখানা গান শুনব, শুনে চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব। উল্টোডাঙার পরের স্টেশন কি? দমদম। দমদম কেন হলো? দমদমাদম
1: দমদমাদম কেন হলো? বরিশা, বরিশায় যে আমরা যাই ঠাকুর দেখতে, সেই বরিশার নাম কেন বরিশা হলো সেইগুলোও তো শুনতে হবে।
0: একদম, মানিকতলা কেন মানিকতলা হলো, মানিক কে, এই সমস্ত আরও অনেক গল্প আপনাদের জন্য আছে। আপাতত পরপর দুখানা গান।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR খারিজ এবং কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জি জানিয়ে আদালতে দ্বারস্থ হন তার আইনজীবী। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, গ্রেপ্তারির আশঙ্কা থাকলে ক্রিমিনাল বেঞ্চে মামলা করা যেতে পারে, কিন্তু জরুরি ভিত্তিতে মামলা শুনানির অনুমতি দেওয়া সম্ভব নয়। ফলতা তৃণমূল নেতা ও বিধানসভা উপনির্বাচনের প্রার্থী জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। নেপাল সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নির্বাচনের পর থেকেই একাধিক অভিযোগ ও হিংসার ঘটনার জেরে তিনি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন বলে খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হওয়ার পর থেকে এখনও অবধি শৌচাগার, রান্নার গ্যাস ও পানীয় জলের সংযোগ সহ দেশজুড়ে 4 কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিগত 12 বছর দেশের কোটি কোটি বঞ্চিত দরিদ্র পরিবারের জীবনে মর্যাদা, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় শুরু করেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জলজীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মতো উদ্যোগগুলি প্রতিকূল পরিস্থিতিতে থাকা বহু পরিবারকে শক্তি যোগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিভিন্ন রাজ্যের 27টি রাজ্যসভার আসনে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 11 জুন। আগামী 18 জুন ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং 2 দিনের সরকারি সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। বিগত 7 বছরের মধ্যেই প্রথম জিনপিং পিয়ংইয়ংয়ে গেলেন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পর বেজিংও তাদের দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: 3টি অজগ্রাম, সুতানুটি, গোবিন্দপুর, কলিকাতা, এই নিয়েই আমাদের আজকের শহর কলকাতা।

0: কলকাতা তুমি এখন কার, সেটা এক কথায় উত্তর দেওয়া খুব কঠিন। কিন্তু আমরা যে শিয়ালদা, শিয়ালদা থেকে উল্টোডাঙা, উল্টোডাঙার পরে দমদম নামতে হবে। দমদমে নামাও যেমন কঠিন, ওঠাও তেমন কঠিন, ট্রেনে এমন ভিড় হয়। কিন্তু দমদম স্টেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টেশন, কারণ এবং এখন তো আরও বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে একটি ট্রেনে আপনি সোজা দমদম থেকে টালিগঞ্জ চলে আসতে পারেন, যোগসূত্র সেই মেট্রো।
1: একদম, এবং একটা সময় ছিল যখন আমরা খুব মজা করে বলতাম, চল ট্রেনে উঠে পড়ি, উঠে পড়ে ওদিকে দমদম চলে যাব, নামবো না, আবার এদিকে টালিগঞ্জ চলে আসব।
0: ঠিক, তো এই দমদম, এর নাম কেন দমদম হলো? আমরা সংবাদ বিরতিতে যাওয়ার আগে বলে গেছিলাম যে দমদমের নাম কেন দমদম হলো, সেটা আমরা একটুখানি বন্ধুদের বলবো। আশ্চর্য ঘটনা, দমদমের নামের সঙ্গে অস্ত্রের যোগাযোগ রয়েছে।
1: তাই? হ্যাঁ,
0: এরকম শোনা যায় যে খুব কাছেই প্যারেড গ্রাউন্ড থেকে কামান দাগা হতো।
1: আচ্ছা,
0: দম করে সেই গোলা দাগার আওয়াজ থেকেই এই এলাকার নাম প্রথমে হয় দমদমা, পরে ওই যেটা হয় মানুষের উচ্চারণ করতে জিভের অনেক পরিশ্রম লাগে, আকারটা বাদ দিয়ে দিল, হয়ে গেল দমদম। এবারে আমি যেটা বলছিলাম যে দমদম থেকে টালিগঞ্জ, যদিও এখন মহানায়ক উত্তম কুমার এবং সে আরও অনেক তার ডালপালা গজিয়েছে, কিন্তু যখন মেট্রো চালু হলো তখন দমদম থেকে টালিগঞ্জ, তখন টালিগঞ্জই ছিল, মহানায়ক উত্তম কুমার হয়নি। তা টালিগঞ্জ কেন হলো?
1: টালিগঞ্জ কেন হলো? এই ধরো
0: গঞ্জ মানে তো গাঁ।
1: হ্যাঁ, গাঁই তো।

0: এক গা, আর তুমি আমি তো এক গাই থাকি,
1: এক গাই থাকি, সেটাই আমাদের একমাত্র সুখ।
0: সেই জন্যই তো পরম সুখে আমরা কলকাতার গপ্প নিয়ে বন্ধুদের সাথে গপ্প করি।
1: একদম,
0: খুব বেশি যেতে হবে না জানো তো, 1775-76 নাগাদ, মানে বেশি তোমাকে পিছতে হচ্ছে না, খুব সামান্য 2026-এ বসে তুমি 1775-76 নাগাদ যাও। সেই সময় মেজর উইলিয়াম টলি, তিনি যাতায়াতের সুবিধার জন্য আদি গঙ্গা প্রশস্ত করার কাজ শুরু করেছিলেন এবং 1777 নাগাদ এই কাজটা শেষ হলো। আর তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি টলিকে এই জলপথ ব্যবহারকারীদের থেকে যাতায়াতের জন্য শুল্ক আদায় করার অনুমতি দেয়। এবং এই যে জলপথ, তার পাশে থাকা একটা বাজার ছিল, সেই বাজারের নাম সময়ের সঙ্গে সঙ্গে লোকমুখে হয়ে যায় টালিগঞ্জ, মানে টালিগঞ্জই ছিল বা টলিগঞ্জই ছিল, সেখান থেকে হয়ে যায় টলিগঞ্জ বা টালিগঞ্জ।
1: তুমি যখন এই রকম যাতায়াতের কথা বললে তখন আমার একটা ছোট্ট নদীর কথা মনে পড়ে গেল, শুনিনি। হ্যাঁ

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন।

0: নীলাঞ্জন, এই গানটা শুনতে শুনতে এই গানটার মধ্যে আছে যে বন্ধু চেনা খুব কঠিন, সবাই মুখোশ সরলে সব একই মানুষ, সাদা কালোর মুখোশ যেই সরে যায় সব একই মানুষ। গানটা শুনতে শুনতে কিরকম একটু আনমনা হয়ে গেছিলাম।
1: আসলে এই কারণেই তো আমরা গান শুনি না,
0: ঠিক
1: যে কথা আমরা বলতে পারি না বা যে কথা অনেক সময় আমাদের উপযুক্ত শব্দ চয়ন করে উঠতে পারি না গান বলে দেয়।
0: একদমই তাই। আচ্ছা, এইবার আমরা চলে যাব লাল দিঘি অথবা লাল বাজারের নামের সঙ্গে জড়িয়ে থাকা বাঙালির উৎসবে। লাল দিঘি, একটা দিঘি সে লাল হচ্ছে, কেউ কি তাতে লাল রং মিশিয়ে দিচ্ছে, ব্যাপারখানা কি?
1: হ্যাঁ, বা লাল বাজার,
0: লাল বাজার, বাজারটা লাল, মানে সেখানে সেখানে যা কিছু, যে সেই বাজারে সব লাল ছাড়া অন্য কিছু বিক্রি হয় না। আসলে গোবিন্দপুরের মুকুন্দরাম শেঠ এবং তার ছেলেরা এই দিঘি খনন করিয়েছিলেন। তো ইংরেজরা বাংলায় আসার আগে থেকেই প্রতি বছর এই দিঘির পারে মঞ্চ করে সাবর্ণ রায়চৌধুরীদের কাছারি বাড়ির দোল উৎসব পালন করা হতো এবং দিঘির জলে আবির গুলে রঙের খেলা হতো। সেই আবিরের রঙে লাল হয়ে যাওয়া দিঘি লোকের মুখে মুখে হয়ে গেল লাল দিঘি, এবং দোল উপলক্ষে বিক্রির জন্য দিঘির কাছে এক জায়গায় পাহাড় সমান আবির কুমকুম জমিয়ে রাখা হতো, সেই জন্য সেই জায়গার নাম হয়ে গেল লাল বাজার।
1: শুধু এখানেই কিন্তু শেষ নয়, দিঘির যে প্রান্তে রাধারানীর মঞ্চ তৈরি করা হতো সেই এলাকাটার নাম কি হলো বলতো? রাধা বাজার। রাধা বাজার এখনো আমরা জানি, এবং ঘড়ির মার্কেট যারা জানেন তারা জানেন যে রাধা বাজারও অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গা, কমন জায়গা। আরেকটা খুব চেনা জায়গা একটু আগে বলছিলাম, সেটার কথা বলছি, তুমি একটু আগে সাবর্ণ রায়চৌধুরীদের কথা বলছিলে,
0: হ্যাঁ দোল উৎসবের কথা।
1: এবার সেখানে একজন ছিলেন কেশবরাম, তিনি কলকাতার দক্ষিণ চাকলার রাজস্ব আদায় করতেন, এবং সব থেকে বেশি রাজস্ব তিনি আদায় করতেন, সেই কারণে যা লাভ হতো তার সব থেকে বড় ভাগ পেতেন তিনি। সেই বড় ভাগ বা বড়া হিস্সা সেখান থেকেই, সেই এলাকা যেখান থেকে তিনি সব থেকে বেশি লাভ করতেন সেই এলাকার নাম হয়ে গেল
0: বড় বাজার,
1: না বড়িশা।
0: ও বড়িশা, আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: মানে বড়া
0: হিস্সা বড়িশা,
1: মানে ওই আর কি লোকমুখে ছোট হতে হতে হতে হয়ে গেল
0: বড়িশা,
1: মানে বড়িশার সাথে বড়ির কিন্তু
0: কোনো সম্পর্ক নেই,
1: মানে বড়া, বড়ার ভাগ সেখান থেকে হয়ে গেল বড়িশা।
0: বেশ,
1: তো এরকম না,
0: আমরা অনেকগুলো গল্প বন্ধুদের শুনিয়ে দিলাম, এবার এবার আর গল্প নয়, এবার গান, সুর, প্রথমে চন্দ্রবিন্দু তারপরে ভূমি।

0: কলকাতায় আসবেন আর রসগোল্লা খাবেন না, কলকাতার রসগোল্লা এটা কিরকম ব্যাপার? একটা গল্প আছে জানো তো, একবার রাশিয়ান সার্কাস এসেছে কলকাতাতে। তো যারা সার্কাস বা ব্যালে ব্যালে ট্রিপ ট্রুপ ছিল সেটা, তাদের তো ভীষণ ফিজিক্যাল ফিটনেস তার রাখতে হয়, নইলে তারা তো ডান্সটা করতে পারবে না। রাশিয়ান ব্যালে ট্রুপ, আমি ভুল বলছি? তো এবার হঠাৎ দেখা গেল সেই মেয়েদের মানে দিন দশেকের মধ্যে প্রচুর ওজন বেড়ে গেল। ঠিক আছে, এবার ওদের যে ট্রেনার বা যে মাথার ছাতা আর কি ওই দলটার, তার তো মাথায় হাত বলে এটা কি করেছে। তারা করেছিল কি জানো, মানে কলকাতার মিষ্টির তো জগৎ বিখ্যাত নাম, কলকাতার মতো এত ভালো মিষ্টি পৃথিবীর অন্য কোথাও কি পাওয়া যায় আমার অন্তত জানা নেই। তারা রাবড়ি খেয়েছিল, রাবড়ি এবং রসগোল্লা, বুঝেছো? খেয়ে তারা মোটামুটি দিন দশেকের মধ্যে, এবং খেয়েছে বেশ অনেকটা পরিমাণ করে, কারণ এরকম মিষ্টি তারা এর আগে খায়নি, ফলে তাদের ওজন বেড়ে গেল। ফলে রসগোল্লা এবং কলকাতার মিষ্টি নিয়ে চর্চা শেষ নেই। কলকাতার মিষ্টি নিয়ে একবার একটা কিছু করলাম,
1: আমরা কিছুদিন আগে একবার করেছিলাম অনুষ্ঠান, কিন্তু মিষ্টি ব্যাপার নিয়ে মিষ্টি মিষ্টি কথা আরো বলাই যায়,
0: এবং মিষ্টি মিষ্টি গানও আমরা একটুখানি বাজাবো।
1: তাহলে ঠিক আছে, ওই কথাই রইল,
0: ওই কথাই থাকলো।
1: একদিন আমরা মিষ্টির আসর বসিয়ে দেবো এবং মিষ্টি মিষ্টি গান দড়িয়া
0: মিষ্টি খাবে আর আমি আপনাদের মিষ্টি গল্পগুলো শুনিয়ে দেবো,
1: মিষ্টি বন্ধুরা মিষ্টি গল্প শুনবে।
0: এখন যেটা বলার সেটা হচ্ছে, জোড়া বাগানে কার বাগান ছিল, বেলে ঘাটায় ঘাট নেই কেন, ক্রিক রোতে কোনো ডিঙি ভেঙেছিল বুঝি, কলকাতার বিভিন্ন জায়গার নামের সঙ্গে তাদের নামকরণের সব বিচিত্র বিচিত্র কারণ খুঁজছি আমরা, এবং সে গল্পগুলো যখন মানে আপনাদের সামনে আনছি, আপনারাও নিশ্চয়ই মজাই পাচ্ছেন। এই আপনারা না একটা কাজ করবেন, যারা প্রোগ্রাম শুনছেন একটু জানাবেন তো আমাদের স্বপ্না নীলাঞ্জনার এই পুরনো কলকাতার গল্প, এবং কলকাতা বেতারের পুরনো দিনের যে সমস্ত গল্প গাছে আমরা আপনাদের সঙ্গে করে থাকি, আপনাদের কেমন লাগছে সেটা,
1: আমরা একটু অনুষ্ঠানে কেমন লাগছে
0: একটু একটু জানাবেন।
1: আকাশবাণীর গল্প এবং পুরনো কলকাতার গল্প, আর তার সাথে যদি আপনাদের কোনো সাজেশনস থাকে, মানে আর কি কি শুনতে চান বা অন্য রকম কিছু হলে
0: কলকাতাকে ঘিরে,
1: হ্যাঁ
0: সেটাও জানাতে পারেন,
1: সেটা কিন্তু অবশ্যই জানাবেন।
0: কলকাতার প্রথম কালো জমিদার নামে পরিচিত ছিলেন গোবিন্দরাম মিত্র। ব্রিটিশ শাসনের শুরুর দিকে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। গোবিন্দরাম জমিদারি থেকে অনেক অনেক অনেক টাকা আয় করেছিলেন। তার কঠোর মনোভাবের কথা সেই সময়ের মানুষদের মুখে মুখে ঘুরত, এবং দোষীদের শাস্তি দেওয়ার জন্য তিনি বিভিন্ন অদ্ভুত এবং নৃশংস পদ্ধতি অবলম্বন করতেন। এই ধূর্ত জমিদারকে ব্রিটিশরা পর্যন্ত সমীহ করত।
1: এবং স্বাভাবিকভাবে এইসব কাজ করার জন্য তার

0: বিরুদ্ধে প্রচুর অভিযোগ হয়েছিল, কিন্তু তিনি নিজের বুদ্ধিমত্তা জোরে কোনো শাস্তি পাননি। তো গোবিন্দ রামের সমসাময়িক ছিলেন ব্যবসায়ী উমিচাঁদ, এবং তিনি প্রধানত নুন এবং নুনেরই তার প্রধানত ব্যবসা ছিল। তো ব্রিটিশ শাসনের শুরুতে ব্রিটিশদেরকে সাহায্য করার জন্য তার ধন সম্পত্তি কিন্তু ফুলে ফেঁপে উঠেছিল, যদিও পরবর্তীকালে ব্রিটিশরা তাকে আর অতটা ভালো চোখে দেখেনি। তো গোবিন্দ রাম এবং উমিচাঁদ এই দুজনেরই, দুজনেই খুব নাম করা ব্যবসাদার ছিলেন এবং দুজনেরই একই জায়গায় দুটো বাগান ছিল, আর সেই বিশাল এলাকা ঘিরে থাকা বাগান দুটো থেকেই
1: নাম হয়ে গেল জোড়া বাগান।

0: আমরা এই গানটার মধ্যে অনেকগুলো জায়গার নাম পেলাম, তার মধ্যে প্রথম যে নামটা পেলাম সেটা হচ্ছে হেদুয়া। এবং হেদুয়া যখন পেলাম তখন আমরা দুজনেই লাফিয়ে উঠলাম, হেদুয়া কেন হলো, এরকম একটা অদ্ভুত নামকরণ কেন হলো। তো সেইটা শুনতে শুনতে তখনই আমরা ভাবলাম যে, এবং নীলাঞ্জনা বলছিল যে নীলাঞ্জনার খুব প্রিয় জায়গা হচ্ছে হেদুয়া।
1: একদমই তাই, কারণ কলেজ জীবনে ওই বিধান সরণি দিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমরা চলে যেতাম, আমার কলেজ ছিল বিদ্যাসাগর কলেজ
0: উত্তর কলকাতা,
1: উত্তর কলকাতা একেবারে, এবং ওই হেদুয়ার ওখানটা আমরা বসে থাকতাম, একদিকে বেথুন কলেজ, উল্টো দিকে স্কটিশ চার্চ কলেজ, ওই জায়গাটার প্রতি একটা অদ্ভুত রকমের মায়া।
0: এবং উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতা না আকাশ পাতাল তফাৎ
1: সবকিছু।
0: উত্তর কলকাতা সেই পুরনো আমলের কলকাতার ভাবখানা কিন্তু এখনো ধরে রেখেছে। তো উত্তর কলকাতার একটা খুব পরিচিত জায়গাই হচ্ছে হেদুয়া, যেটা তুমি একটু আগে বলছিলে, এবং এই নামের কারণ হিসেবে রয়েছে শুধু জনশ্রুতি। কথিত রয়েছে যে এই এলাকার একটা বড় হ্রদ থেকে এটি নিজের নাম পেয়েছে। সাধারণ মানুষের উচ্চারণের ভুলের কারণেই হ্রদ শব্দটি বদলে হেদুয়া হয়ে যায়। একইভাবে এন্টালি নামের পেছনে রয়েছে দুটি জনশ্রুতি। কলকাতা শহর যে একসময় জঙ্গলে ভরা ছিল সেই কথা আমরা অনেকেই জানি। প্রথম জনশ্রুতি অনুসারে মধ্য কলকাতার একটি এলাকায় হেতাল গাছের জঙ্গল ছিল, যদিও বর্তমানে হেঁতাল গাছের কথা বললে আমাদের প্রথমেই সুন্দরবনের কথাই মনে পড়বে, কিন্তু 300 বছর আগে যে এলাকায় স্বয়ং বাঘমামা নির্ভয়ে ঘুরে বেড়াতেন সেখানে যে হেঁতাল গাছের জঙ্গল থাকতেই পারে সেই কথা বলা বাহুল্য। তো হেঁতাল গাছে পরিপূর্ণ এলাকার নাম লোকমুখে প্রথমে হেঁতালি এবং পরবর্তীকালে মানুষের উচ্চারণের কারণেই এই এলাকার নাম হয়ে গেল এন্টালি।
1: আর ওই তুমি যেটা বলছিলে হ্রদ, সেই হ্রদ থেকে মানে ইদু হ্রদ, এটা পুরনো একটা হ্রদ বা পুকুর, সে তার চারপাশে সবাই নোংরা ফেলছে, ফেলছে আবর্জনা ফেলছে, এদো এদো থেকে হেদো, হেদো থেকে হেদুয়া।
0: চিন্তা করো,
1: চিন্তা করা যায়,
0: তার মানে বর্ণ বিপর্যয় ঘটে ঘটে ঘটে ঘটে কোথা জল কোথায় এসে গড়ালো, কত কিছু বেরোচ্ছে।
1: এইভাবেই আমাদের শহর কলকাতার কত নাম হয়ে গেছে। এই যে আমরা লালবাজারের কথা বললাম, রাধাবাজারের কথা বললাম, এর আগে আমরা হাতিবাজার শ্যামবাজারের গল্প করেছি,
0: জোড়াদিঘির কথা একটু আগে বলেছি।
1: এখানে কিন্তু কোথাও সেই নামকরণে সাজুজ্য রেখে যদি আপনি খুঁজতে যান তাহলে কিন্তু অনেক সময়
0: অনেক গোলমাল হবে।
1: হ্যাঁ, মানে শুধু মানে কি বলবো আর কি, এইভাবে হয় না। যেমন ধরো বাঘমারি, দুটো বন্য জন্তুর নাম থেকে উত্তর কলকাতায় দুটো নাম হয়েছে। যেমন ব্রিটিশদের বাঘ শিকারের জন্য পছন্দের এলাকার নাম হয়ে যায়
0: বাঘমারি।
1: আবার অনেকে বলেন যে এখানে একটা বাঘ নাকি আহত হয়েছিল, অথবা কেউ বলেন যে সেই বাঘটাকে শিকারির গুলি লেগেছিল বলে মারা গিয়েছিল। তো প্রথমে নাম হয় বাঘমারি, কিন্তু
0: হ্যাঁ তারপরে বাঘমারি হয়ে গেল,
1: সেটা হয়ে গেল বাঘমারি, মানে বাঘমানি ছাড়পোকা মারি। যদিও কিন্তু সেরকম কোনো সাক্ষ্য বা প্রমাণ নেই এই নামের পেছনে, কারণ বেশিরভাগটাই জনশ্রুতি। আবার তুমি ভাবো একটা জায়গার নাম হচ্ছে বাদুর বাগান।
0: বাদুর বাগানের নামের দেখা যাক, যদি সময় পাই আসবো, তবে এই মুহূর্তে শুনবো পরপর দুখানা গান।

0: স্টুডিওর ঘড়ি চোখ রাঙাচ্ছে, যাওয়ার সময় হলো বিহঙ্গের। যেতে যেতে বলে যাই যে উত্তর কলকাতায়
1: কাউন্ট ড্রাকুলা থাকতো?
0: একদমই না।
1: তাহলে ভ্যাম্পায়াররা?
0: একেবারেই না।
1: ওই যে রডোডেন্ড্রন
0: গুচ্ছ, সেটা তো রবীন্দ্রনাথ বিখ্যাত করে গেছেন।
1: তাহলে তুমি কিসের গল্প?
0: জঙ্গল, এবং সেই জঙ্গলে প্রচুর বাদুড় থাকতো, এবং এই প্রচুর পরিমাণ বাদুড় থাকার কারণে লোকমুখে এই এলাকার নাম হয়ে গেল বাদুড় বাগান। এবং আরো অনেক গল্প বাকি থেকে গেল বন্ধুরা, কিন্তু আজকে যাবার সময় হয়েছে আমাদের। আমরা একটা অসাধারণ গান আপনাদের উপহার দিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু আমি স্বপ্না, আর আমার সঙ্গে আমার বন্ধু নীলাঞ্জনা। আমরা দুজন ফেরত আসবো দুপুরের নাটক নিয়ে। সুতরাং
1: বাকি রয়ে গেল অনেক গল্প, অনেক কথা, সেটা পরের আবার কোনো গান দরিয়ার কলকাতা সিরিজে অবশ্যই আপনাদের জন্য থাকবে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলএর ওপর ভীতি খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যাদবপুর স্টেশন এবং সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দোকান মালিকরা। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা। হকারদের পক্ষে আইনজীবী শামীম আহমেদ জানিয়েছেন, গ্রীষ্মকালীন ছুটির বিশেষ বেঞ্চে আগেই মামলা দায়ের করা হয়েছিল। এদিকে যাদবপুর স্টেশন লাগোয়া এলাকায় গতরাতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযান রুখতে বাম কংগ্রেস নেতাকর্মীরা সেখানে পৌঁছলে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি পশ্চিমবঙ্গ সহ মিজোরাম, মায়ানমার সীমান্ত, ত্রিপুরা, বাংলাদেশ সীমান্ত জুড়ে চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে। এনসিবি আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজির বেশি মেটামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতেই এই মামলা। রাঁচির বাদগাই এলাকায় একটি জমি সংক্রান্ত অর্থতছরূপের মামলা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ পিএমএলএ আদালত। আকাশবাণীর আজ 90 বছর পূর্তি। 1936 সালে আজকের দিনেই ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়। এই দিনটি দেশের সংস্কৃতি ও তথ্য সম্প্রচারের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হিসেবে চিরস্মরণীয়। ফিলিপিনস উপকূলে তীব্র ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ইবারাকি প্রিফেকচার থেকে শুরু করে ওকিনাওয়া পর্যন্ত সেদেশের বিস্তৃত উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। রাঁচির বাদগাই এলাকায় একটি জমি সংক্রান্ত অর্থ তছরূপের মামলা থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়েছে।

0: পিএমএলএ আদালত। দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অনস্ক্রিন মার্কিং পদ্ধতিতে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলায় প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইকে নোটিশ জারি করেছে। ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া NSUI দায়ের করা এই আবেদনের বিষয়ে দুই বিচারপতি নীনা বনসাল কৃষ্ণ এবং মধু জৈনের বেঞ্চ কেন্দ্র এবং সিবিএসইর কাছে জবাব চেয়েছে। ইসরায়েল ও ইরান উভয়ই নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে, এর ফলে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে এবং যুদ্ধবিরতি চুক্তি সংকটের মুখে। IRGC বায়ুসেনা বাহিনী জানিয়েছে, অপারেশন নাসের অভিযানে ইসরায়েলের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি নেভাতিম ও তেল নফের মূল এলাকাগুলিকে আক্রমণ করা হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা দ্রুত শুনানির প্রয়োজন নেই বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজ দ্রুত শুনানির আবেদন জানানো হলে তিনি বলেন, আবেদনকারী ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, সেক্ষেত্রে নিম্ন আদালতে জামিনের আবেদন জানানো যেতে পারে, মামলা শুনানি জুলাই মাসে হবে। সোনাপাপ্পু মামলায় ইডির তলবে একদিন আগেই আজ সিজিও কমপ্লেক্সে গেছেন শ্রেয়া পাণ্ডে। উল্লেখ্য, সোনাপাপ্পু মামলায় মোবাইল পরীক্ষা করে বিভিন্ন চ্যাটে শ্রেয়ার নাম উঠে আসায় তাকে ডেকে পাঠানো হয়। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন কিছু অংশ এবং সিকিমে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। অনুকূল বায়ু প্রবাহ এবং জলীয় বাষ্পের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: পার্সার্কাস করিয়ারোডের সংযোগে এক ছিল ঘূর্ণি গাছ। সেই ঘূর্ণি গাছের নিচে দেখা যেত অদ্ভুত দর্শন এক মানুষকে, কালো আল খাল্লার উপরে মোটা চামড়ার চওড়া বেল্ট, আর তার চোখে যে চশমাটা ছিল সেটা আরো অদ্ভুত। তার একটা কাঁচ সবুজ আর একটা নীল। ফ্রেম ভর্তি তারের আংটিতে চশমাটা হয়েছিল বেজায় ভারী। সেই মানুষের চারপাশে কত রকম মানুষের ভিড়। এই বন্ধু শহর কলকাতার বুকে এই ঘটনার সাক্ষী যারা, তাদের অনেকে আজ আর বেঁচে নেই। বেঁচে নেই সেই অদ্ভুত সাধক সুফি মোহাম্মদ হোসেন। আসুন তাকে নিয়ে আজকে নাটক শোনায়। মানুষ মানুষের জন্য, নাটক দেবু বসু, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি, নাটক মানুষ মানুষের জন্য।

0: வாகர சமவாத்தேவல்லாரது நாவல் அந்து
1: এই যে বেটা, সারাদিন আসমানের দিকে চেয়ে বসে থাকিস কেন? ওখানে কি খুঁজে বেড়াস?
0: এই প্রেমময় জগতের স্রষ্টা, সেই মহাশক্তির দর্শন লাভে আমার চিত্ত ব্যাকুল।
1: এই বয়সে কোথায় শাদী করে ঘর সংসার করবি তা নয়,
0: আমি যে প্রেমময় জীবনের অন্বেষণ করছি আব্বাজান।
1: প্রেমময় জীবন?
0: স্রষ্টা আর সৃষ্টির মাঝে মিলনের সেতুই হল প্রেম।
1: হকালে তোর মা চলে গেল, তার এতেকালের পর থেকে তোকে আমি বুকে করে লালন করেছি। তোর কষ্ট দেখলে আমি যে স্থির থাকতে পারি না বেটা।
0: আচ্ছা আব্বাজান, মানুষের এত কষ্ট

0: কেন?
1: গুনাহ করলে কষ্ট যে করতেই হবে বেটা, এটা যে আল্লাহর নির্দেশ।
0: ভুল আপাজান, ভুল। গুনাহ নিয়ে গুনাহগার জন্মায় না, চারপাশ তাকে গুনাহগার করে তোলে। হানাহানি, স্বার্থপরতা, ধর্মের গোঁড়ামি আল্লাহর নির্দেশ।

0: अब्बाजान, এগুলো উপলব্ধি।
1: মুসলমানের ছেলে হয়ে কোথায় নামাজ পড়বি, রোজা করবি?
0: হ্যাঁ, নামাজ রোজা, হ্যাঁ তারও মূল্য আছে নিশ্চয়। কিন্তু অন্য বর্তিকাও যে আছে, সেই বর্তিকার আলোকে আমি প্রিয়তমকে দেখি। সে আলো প্রেমের আলো, মানব সেবার আলো।
1: না, তোকে আর ঘরে ধরে রাখা যাবে না।
0: খোলা আসমানের নিচে যে যেতে চাই আত্মা অনুসন্ধানে, আমি সেই মহাশক্তিকে অন্বেষণ করে মানব সেবায় ব্রতী হতে চাই। আমার কাছে জাতপাত নেই, ধর্মাধর্ম নেই, আমির ফকির নেই। আমার চেতনায় বিকশিত হয়েছে মুগ্ধতা, যার নাম জীবন। জীবনের পরম লক্ষ্যে আমাকে পৌঁছতেই হবে।
2: হোসেন, হোসেন,
0: এসো রহিম ভাই। সালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম। আচ্ছা হোসেন, এ তোমার কিরকম বেয়াদবি?
0: অজান্তে যদি কিছু করে থাকি গুস্তাফি মাফ করে।
2: না না হোসেন, এ ভালো নয়।
0: মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অন্যায় করেছি। বান্দা হাজির, উপযুক্ত শাস্তি দাও।
2: না, ঠাট্টা নয়। আচ্ছা, রাত নেই, বিরেত নেই, শ্মশানে বসে কি আনন্দ পাও বলতে পারো?
0: কবরস্থানেও তো যাই।
2: আমি তো সেটাই জিজ্ঞেস করছি, ওসব জায়গায় তুমি যাও কেন? তাছাড়া হিন্দু মুসলমান ধর্মের যখন এত ফারাক।
0: শ্মশানে দেখি আত্মা পঞ্চভূতে লীন হয়ে যাচ্ছে, আর কবরস্থানে মাটির নিচে ধরিত্রীর কোলে আত্মার বিলুপ্তি করছে। লক্ষ্য এক, পথ ভিন্ন।
2: তাই বলে শ্মশানে? তুমি জানো কোনো হিন্দু কবরে আসে না।
0: তাই তো, আত্মার তো কোনো জাত নেই। ধর্ম আমাদের পৃথক করেছে বটে, কিন্তু আত্মা সে তো অবিনশ্বর। তাই আমি শ্মশান আর কবরের স্থানে অন্বেষণ করি সেই পরমেশ্বরের।
2: না না না হোসেন, তোমার এই হিন্দু প্রীতি এ মোটেও ভালো নয়। ওদের ধর্মে আমরা কাফের, সেখানে তুমি কিনা।
0: আচ্ছা রহিম ভাই, তোমার আর শুক্লালের রক্তের রং কি আলাদা? হ্যাঁ, বেদনায় ওর চোখ দিয়ে ঠিক তোমার মতোই পানি পড়ে, আঘাত পেলে তোমার মতোই ও কিন্তু যন্ত্রণায় কষ্ট পায়।
2: তুমি যাই বলো, হিন্দু হিন্দু আর মুসলমান মুসলমান।
0: কোরআন শরীফ কিন্তু সে কথা বলে না। প্রেমময় জগৎ এক মহাশক্তির দ্বারা পরিচালিত। হিন্দুরা একভাবে উপাসনা করে, আমরা অন্যভাবে। আসলে রাম রহিমে কোনো তফাত নেই, দুজনার হৃদয়েই প্রজ্বলিত হয়েছে ঐশী ভালোবাসার উজ্জ্বল আলো।
2: তোমার ভাবসাব বাবু কিছুই বুঝি না। আচ্ছা, যা যা জান, কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে, শাদী করে এ সংসারকে উজ্জ্বল করা কি ছেলে হয়ে তোমার কর্তব্য নয়? শাদী করে সংসারী হও, ওসব হিন্দু প্রতিবিধি ছাড়ো।
0: আমার যে আরো বড় কর্তব্য রয়েছে রহিম ভাই, জরাজীর্ণ পৃথিবীর মানুষ সামান্য একটু স্নেহের পরশ থেকে বঞ্চিত, সর্বত্র হানাহানি আর ধর্মের নামে গুণামি, ধ্বংসের তাণ্ডবে মেতে উঠেছে সবাই। সেই তাণ্ডবকে প্রেমের সুধা বর্ষণে প্লাবিত করে ভক্তি সাগরে নিমজ্জিত করাই যে আমার কর্তব্য।
2: এই তো, কোন এক ফকিরের কথায় হাত পা বেঁধে সাধনা করলে, ফল কি পেয়েছ? যত তো সব বুজরুকি।
0: কি ফল পেয়েছি জানি না, তবে দেহ মনের মধ্যে অস্বাভাবিক একটা কিছুর উপস্থিতি আমি উপলব্ধি করেছি। আর এবার পূর্ণ দৃষ্টি লাভের জন্য আমাকে পীর ঘাসি দাদার কাছে শিষ্যত্ব গ্রহণ করতে হবে।
2: হ্যাঁ, ফুলকি, সব সুখ ঐশ্বর্য ছেড়ে সামনে একজন পীরের কাছে?
0: কামনা বাসনার ঊর্ধ্বে থেকে পীর ফকিররাই তো দেখাতে পারেন আত্মদর্শনের পথ।
2: এই দেখো, মানুষ হয়ে জন্মেছ, কামনা বাসনা থাকবে না।
0: ভারতে যেসব সাধুর আবির্ভাব ঘটেছে, যেমন শ্রী চৈতন্য।

0: শ্রীরামকৃষ্ণ সুফি হাসিম শাহ ইসমাইল গাজী তারা সমস্ত কামনা বাসনাকে পরিত্যাগ করে মোক্ষ লাভের পথে সেই পরম শক্তি দেখা পেয়েছে
1: না? সংসার ধর্ম করেও কি সেসব করা যায় না?
0: সিন্ধু দেশের শাহ আব্দুল লতিফ কি বলেছেন জানো? মনে পোষণ করো না কোনো কামনা বাসনা, তাকে আগুনে ফেলে দাও ছুঁড়ে, কারণ এই মাথাই কামনা বাসনার কেন্দ্র। খাজাঞ্চির মতো দিন রাত লাভ লোকসানের হিসেব নিকেশ করে প্রবৃত্তিকে ঘিরে।
1: ও, তাহলে তুমি সত্যি সংসার ছাড়লে?
0: পরম মোক্ষ লাভের পথে পীর ঘাসিদাদার শিষ্যত্ব আমাকে গ্রহণ করতেই হবে। সংসার ত্যাগ করে সংসারের মানুষদের জন্যই আমার জীবনকে উৎসর্গ করতেই হবে।

0: পীর খাসি দাদা, আমি আপনার কাছে এসেছি, আপনার নির্দেশিত পথে আমাকে চালিত করুন।
1: আমি ফকির মানুষ, সদাই ঈশ্বরের সন্ধানে মশগুল, খোদার সন্ধানে মশগুল সদাই। তবে তোমার মধ্যে যে চোটি আমি দেখছি, তাতে বিশ্বকল্যাণ, মানব সেবা তোমার পক্ষে অসম্ভব নয়।
0: আমাকে দীক্ষা দিন, মানব সেবায় আমি যেন নিজেকে উজাড় করে দিতে পারি।
1: সব সময় মনে রাখবে, সাধকদের স্বভাব সাধারণ থেকে ভিন্ন। এদের একমাত্র উদ্দেশ্য বিশ্বকল্যাণ, মানব জাতির সেবা, সকলের সমান অধিকার।
0: আত্মিক উত্তরণের পথে আমি যে কোনো কোরবানি দিতে প্রস্তুত।
1: তোমার কোরবানিতে যদি একটা মানুষের জীবন পরিপূর্ণ হয়ে ওঠে, তাহলে বুঝবে সেখানে তোমার সার্থকতা।
0: মানুষের এই দুঃখ কষ্ট আমাকে ভাবায় কাঁদায়।
1: হৃদয়কে পবিত্র করো, শুদ্ধ করে তোলো। হৃদয়কে একবার ছুঁতে পারলে জীবনের সব ছবি সৌন্দর্য মহিমায় আলোকিত হয়ে উঠবে।
0: এ কেমন করে সম্ভব?
1: প্রেমের মধ্যে দিয়ে সব কিছু জয় করা যায়।
0: কিন্তু বস্তুবাদী জগতে আমরা ক্রমাগত জীবন যন্ত্রণায় জটিল ভাবে আসক্তির দাস হয়ে পড়ছি। নিরন্তর অভাববোধ আমাদের আয়োজনকে প্রতিনিয়ত বাড়িয়ে তুলছে। মানুষ ক্রমশ যন্ত্রের দাস হয়ে পড়ছে।
1: গভীর জীবনের সন্ধান লাভ করে জীবনের তলদেশ স্পর্শ করতে হবে। জগতের চঞ্চলতা থেকে মনকে অনেক উঁচুতে রাখতে হবে। আমি জানি হোসেন, তুমি ভেতরে ভেতরে একটা অভাবের তাড়নায় ভুগছ।
2: আর কতক্ষণ গঙ্গায় ভেসে বেড়াবে?
0: আচ্ছা মাঝি ভাই, ওই যে মন্দির দেখা যাচ্ছে, ওটাই তো দক্ষিণেশ্বরের মন্দির? হ্যাঁ
2: গো, রামকৃষ্ণ ঠাকুরের মন্দির।
0: কি অপূর্ব ওই সঙ্গীত সুধা, মনকে পেয়ে যায় এক ঘনাবে।
2: শুনেছি বড় বড় মনীষীরা ওখানে যায়। ঠাকুর নাকি যার ধর্ম মানে না, সবাইকে আপন করে নেয়।
0: হ্যাঁ, মহাসাধক উনি, তাই তো জাতি ধর্ম কিছু মানে না। আমি এখান থেকে প্রণাম জানাই ওই মহাসাধককে।
2: উনি মুসলমান হয়ে একজন হিন্দুকে?
0: আমরা সবাই তো এক পিতার সন্তান, আমরা সবাই তো মানুষ। মানুষ হিসেবেই তো আমাদের পরিচয়, ব্যথা বেদনা সুখ শান্তির তো গভীর নেই। কোথাও কেটে গেলে হিন্দু যেমন কষ্ট পায়, মুসলমানও তো পায়।
2: কিন্তু আমাদের আচার ব্যবহার তো ওদের মতো নয়।
0: হ্যাঁ, আমরা নামাজ পড়ি, ওরা সন্ধ্যা আরতি করে। দুটোর উদ্দেশ্য কিন্তু এক, সেই পরম শক্তিকে উপাসনা করা।

0: হ্যাঁ আমরা বলি পানি, ওরা বলে জল। কিন্তু যে বস্তুটি দুই নাম সেটা কিন্তু আমাদের দুজনারই তৃষা নিবারণ করে।
1: আমরা মুখ্য, তাই হিন্দু মুসলমানকে আলাদা করে দেখি।
0: ভগবত সাধনায় পথ ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য এক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।

0: హుసేన్ హుసేన్
1: కీ హలు రహీమ్ భాయ్, চুপ করে গেলে? কি দেখছো অমন করে? হ্যাঁ
2: দেখছি, এই কি আমাদের হোসেন? পরনে নোংরা পোশাক, মাথায় গেরুয়া পাগড়ি, হাতে লোহার বালা।
1: পোশাক তো মানুষের আসল পরিচয় নয় রহিম ভাই।
2: আজ বছরখানেক হলো তুমি পীর ঘাসিদাতার কাছ থেকে ফিরেছ, কিন্তু তোমার এ কি পরিবর্তন? অমন লম্বা সুন্দর চেহারা, এ কি হাল করেছ?
1: আমি কিন্তু তোমাদের সেই দিনহীন হোসেন।
2: আর নিজের অমন প্রাসাদের মতো বাড়ি থাকতে, এই মাটির ঘরে, এই খড়ের ছাউনির তলায়?
1: এটাই তো সাধনার উপযুক্ত জায়গা।
2: ও তা খাওয়া দাওয়া চলছে কোথেকে?
1: ভয় নেই, আল্লাহর রাজত্বে কেউ অভুক্ত থাকে না। জীব দিয়েছেন যিনি, আহার তিনি জোটাবেন।
2: তাহলে তোমার মনস্কামনা পূর্ণ হলো?
1: এখনো যে অনেক কাজ বাকি, আর তো মানুষদের সেবায় নিয়োজিত হতে হবে আমাকে।
2: ইতিমধ্যেই তো তোমার বেশ নাম ডাক হয়েছে হোসেন, সুফি বলে বেশ পরিচিতও হয়ে উঠেছ।
1: আমি আল্লাহর দিন সেবক মাত্র, তার নির্দেশিত পথেই আমার কর্মজীবন।
2: কিন্তু এই নোংরা পরিবেশে?
1: নোংরা কোথায় দেখলে?
2: কেন এইসব, এই ছেঁড়া কাগজ, ছেঁড়া ন্যাকড়া, ইঁটের টুকরো, এসব তো জঞ্জাল।
1: তুমি কি বলছো রহিম ভাই? এইসব নিয়েই তো আমার সংসার। তোমাদের সংসারে যেরকম দামি দামি আসবাব আছে, এগুলো আমার কাছে সেই রকম দামি দামি আসবাবের মতো।
2: মালিকুম পীর সাহেব। হিন্দু মুসলমান শিখ।
1: রহিম ভাই দাঁড়িয়ে রইলে কেন, বসো।
2: বসছি।
1: বলো তোমরা কেমন আছো?
3: বাবা এই আমগুলো তোমার চরণে নিবেদন করছি।
1: কেন মিছি মিছি পয়সা নষ্ট করলে বলো তো?
3: না বাবা, এগুলো আমার গাছের আম।
1: ও তাই নাকি? এক কাজ করো শুকলাল, এগুলো বরং সামনের বস্তিতে বাচ্চাদের দিয়ে এসো, এগুলো পেলে ওরা খুব আনন্দ করবে।
3: আপনার যা ইচ্ছে বাবা, তাহলে ওদের দিয়েই আসি।
1: এসো। তোমার কি খবর ফারুক, ছেলে ভালো আছে তো?
4: হ্যাঁ হ্যাঁ বাবা, তোমার দোয়ায় ছেলে আমার সুস্থ হয়ে উঠেছে।
1: ও কথা বলো না, সবই আল্লাহর দোয়া।
4: আস্তার চলি বাবা।
1: হ্যাঁ এসো।
4: খোদা হাফিজ।
1: খোদা হাফিজ। কি ব্যাপার সিংজি, চুপ করে বসে?
5: হ্যাঁ এক মহিনা হয়ে গেল, মুলুক সে কোই খবর নেই মিলা, না জানে ও লোক কাইসা হে।
1: ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে।
5: আপকো তো মালুম হয় অঙ্গ্রেজ লোক কিরকম জুলুম করছে। হমে মালুম হয় কি লাহোর, করাচি, অমৃতসর, শিয়ালকোট মে বহুত হঙ্গামা হচ্ছে।
1: আর তোমরা বীরের জাত, বাইরের শত্রুর আক্রমণ থেকে তোমরা বারবার ভারতবর্ষকে বাঁচিয়েছো, এত সহজে ভেঙে পড়লে চলবে?
5: আপনি জানেন না পীর সাহেব, ওই অঙ্গ্রেজ বহুত খতরনাক জাত আছে। আমার ডর হচ্ছে কি কই দঙ্গা না ফাঁস যায়।
1: দঙ্গা? না না না, এ অসম্ভব।
5: অঙ্গ্রেজ কো আপনি জানেন না, ও কমবখত হিন্দু মুসলমান কো আপস মে লড়ানে চাহতে।
1: তাহলে

0: ওরা নিজেরা নিজেদের কবর খুঁড়বে।
1: বহুত বেচায়ন হয় পীর সাহেব।
0: মন যখন অশান্ত হবে গ্রন্থ সাহেব পড়বে, গুরু নানকের নির্দেশিত পথে চলবে, দেখবে সব দুঃখ দূর হবে, মনের ভার লাঘব হবে।
1: তুমি চলতো।
0: হ্যাঁ,
1: সত্যি কাল
0: আল্লাহ তোমাদের মঙ্গল করুন। ও হ্যাঁ, ও রহিম ভাই, এই এতক্ষণ বসিয়ে রাখলুম, কিছু মনে করলে না তো?
2: হ্যাঁ মনে করব, আমি তো অবাক হয়ে দেখছি।
0: কেন, কি দেখছো?
2: তোমার এই সর্বধর্ম সমন্বয়ের ব্যাপার স্যাপার। না না হোসেন, মুসলমান হয়ে এসব তোমার উচিত নয়।
0: ধর্ম আমাদের উত্তরণের পথ দেখায়, স্বার্থপরতা হানাহানির কন্টকাকীর্ণ পথে বিচরণ করে না।
2: তবু মানুষ মারামারি আর ধর্মের গোঁড়ামিকে আঁকড়ে ধরে একে অপরের বুকে ছুরি বসিয়ে দেয়।
0: ঠিকই বলেছো তুমি রহিম ভাই, সমাজ বিধান নেই কোথাও, আছে পদে পদে ব্যভিচার আর আদিম সমাজের উল্লাস। সবলের নিষ্ঠুর রাজত্ব সর্বত্র।
2: দেশ জাতির এই চরম দুর্দিনে তুমি কি ঠিক পথের দিশা দিতে পারবে হোসেন?
0: সবই খুদাতালার মেহরবানি।
3: ও মা, বলিস কি রে মক্ষুদা? হ্যাঁ গো বৌদি, আমার নিজের চোখে দেখা, তোর দাদাবাবুকে বললে বিশ্বাস করবে তো? তা জানি নে বাপু, তবে পীর বাবা এমন সব কাণ্ড ঘটায় না, না দেখলে বিশ্বাস করা যায় না গো। কিন্তু মুসলমান সাধুর কাছে তোর দাদাবাবুকে নিয়ে যেতে রাজি হবে রে? আমরা হিন্দু মুসলমান বলে মরি, কিন্তু পীর বাবার কাছে ওসব কিছু নেই, যে আসে তারই উপকার করে বাবা। আমি বলছি একবার তুমি বাবার কাছে গিয়ে দাঁড়াও, দেখবে তোমার কোল ভর্তি হয়ে যাবে।
4: সকলের বাড়িতে বাচ্চা কাঁদে হাসে, আমি দেখি আর ভাবি কি এমন পাপ করেছিলাম যে ভগবান আমায় একটিও দিলেন না।
3: সত্যি তুমি এত ভালো, তোমার কোলের ছেলে পিলে এলো না, সারাটা দিন একলা থাকতে হয় রে, এমন কেউ নেই যার সঙ্গে দুটো কথা বলি। তুই যতক্ষণ থাকিস তোর সঙ্গে কথা বলে কিছুটা শান্তি পাই। ওই বোধহয় দাদাবাবু ফিরলেন, আমি যাই, তুমি আজই কথাটা পেরো বৌদি।
4: আচ্ছা।
5: মানে একটু রাত হয়ে গেল।
4: এ তো আর নতুন কথা নয়।
5: সারাদিন অফিসে যা খাটনি গেছে না মামা, জানো আসছে সপ্তাহে আবার পশ্চিমে যেতে হবে। এ কি চললে যে?
4: তোমার ওই অফিসের ইতিবৃত্তান্ত শোনার আগ্রহ আমার নেই, অফিসটাই তোমার কাছে সব, সংসারটা কিছু নয়।
5: এ কি হঠাৎ বেসুরো কথা বলছো যে?
4: তার ছিঁড়ে গেলে সেটা সুরে বাজে না গো, বেসুরোই বাজে।
5: এই দেখো হেয়ালি করছে, হেয়ালি না করে কি হয়েছে খুলে বলো।
4: শুনে আর কি করবে, সমস্যার সমাধান তো আর হবে না।
5: কেন, সমাধানের সূত্র বার করা যেতেও তো পারে।
4: সত্যি আমি আর পারছি না গো, একা একা আর থাকতে পারছি না।
5: কি করবো বলো, আজ 8 বছর বিয়ে হয়েছে অথচ সন্তানের মুখ দেখলে না, ছেলে পিলে থাকলে তবু যাই হোক সময়টা কেটে যেত, সবই ভগবানের হাত বুঝলে।
4: ওগো একটা কথা বলবো, রাগ করবে না বলো?
5: কি আশ্চর্য, রাগ করবো কেন, বলো না কি বলতে চাও।
4: মুখ্যদা, ওই যে গো আমাদের মুখ্যদা, ও বলছিল, ও বলছিল কে এক পীর বাবা আছেন তার কাছে গেলে।
5: পীর বাবা?
4: হ্যাঁ।
5: আচ্ছা শুনো না, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি?
4: না গো, শুনেছি পীর বাবার কাছে জাত পাতের ভেদাভেদ নেই, যে যা চাই তাই পায়।
5: তোমার পীর বাবা ম্যাজিক জানেন বুঝি?
4: ঠাট্টা করতে পারো, কিন্তু যা রটে তার তো কিছুটা সত্যি হয়।
5: তাহলে আমাকে এখন সেই পীর বাবার দ্বারস্থ হতে হবে, তাই তো?
6: বলছো কি নিয়া সাহেব, এখান থেকে এক চিমটি মাটি তুলে নিলেই বাবা ঠিক বুঝতে পারে?
7: হ্যাঁ, তাহলে কি এমনি এমনি সুফি হয়েছেন? কার মনের মধ্যে কি।

0: কি আছে পীর বাবা সব বুঝতে পারেন।
1: এ তো অলৌকিক কাণ্ড,
0: বিশ্বাস করছেন না তো?
1: না না, বিশ্বাস করব না কেন, তবে বিজ্ঞানের যুগে এসব ভাবাই যায় না।
0: সাধু সন্ত ফকিরদের উপর বিশ্বাস রাখলে ফল পাওয়া যায়, অন্তত আমি তো পেয়েছি।
1: এসব বিশ্বাস করা খুবই কঠিন।
0: দেখুন, এই মনের মধ্যে দ্বিধা থাকলে পীর বাবার কাছে আসবেন না, বাবার প্রতি বিশ্বাস থাকলেই তার আশীর্বাদ পাওয়া যায়। হয়তো হয়তো বাবা আসছেন। সালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম।
1: নমস্কার বাবা।
2: কি ব্যাপার কৃষ্ণদাস, তোমার মুখমণ্ডলে অপরাধ বোধের ছায়া দেখতে পাচ্ছি।
1: অপরাধ কই না তো?
2: কাল তুমি এমন একটা কাজ করেছো যার প্রতিফলন তোমার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে।
1: আমি আমি সজ্ঞানে কিছু করিনি বাবা।
2: পরীক্ষা করতে চেয়েছিলে তো?
1: মানে আমি ঠিক,
2: তুমি কিন্তু আমার লাখ টাকার সম্পত্তি চুরি করেছো বাবু।
1: আমি
2: অস্বীকার করতে পারো?
1: আমায় ক্ষমা করুন বাবা, আমি না বুঝে একটা
2: সামান্য দেশলাইকাটি পকেটে পুরেছিলে।
1: আমায় ক্ষমা করুন বাবা।
2: এই কি কৃষ্ণদাস, না না না, পাছাড়ো পাছাড়ো, আহা পাছাড়ো।
1: আপনি আমায় শাস্তি দিন বাবা।
2: শাস্তি তুমি পেয়ে গেছো কৃষ্ণদাস, নিজের দোষ স্বীকার করে তুমি অনুতপ্ত, এর থেকে বড় শাস্তি আর কি আছে? ডাক্তার কে এলো?
0: ঠিক আছে, আমি দেখছি আমি দেখছি।
1: আপনাকে পরীক্ষা করতে গিয়ে আমি অপরাধ করেছি বাবা।
2: মনের মধ্যে দ্বিধা ছিল বলেই তুমি এ কাজ করেছো, এখন তোমার মন পরিষ্কার হয়ে গেল।
0: আসুন আসুন বাবা। বাবা, এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চান।
2: ও বসো বসো, আমার কাছে এসে আমার এই কাজটিতে বসো। তোমার নামটি কি বাবু?
1: অক্ষয় মিত্র।
2: কতদিন বিয়ে করেছো?
1: তা 8 বছর হবে, আজ পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না। আপনি একটু ব্যবস্থা করে দিন বাবা।
2: আমি ব্যবস্থা করবার কি? যে স্ত্রী তোমায় দেবতাকে পুজো করে তাকে তুমি ঠকাচ্ছ, আর এই পাপেই তোমার সংসার এমন শ্রীহীন।
1: আমায় ক্ষমা করুন বাবা, আপনার পাছায় প্রতিজ্ঞা করছি আর কখন আমি বিচ্ছুত হব না বাবা।
2: তোমার কদজন বাচ্চা চাই?
1: বেশি নয় বাবা, বেশি নয়, আমার আমার একটাই যথেষ্ট বাবা।
2: তুমি বসো, আমি আসছি।
0: কি বুঝছেন গো কৃষ্ণদাস বাবু,
1: বাবার লীলা বুঝা মুশকিল।
2: এই যে বাবু, এটা ধরো। এবার বলো দেখি কি দেখছো।
1: জৌরির হার পরানো একটা ন্যাকার পুতুল বাবা।
2: হ্যাঁ, এগুলো ধরো।
1: এ তো কতগুলো গাছের শেকড়।
2: এগুলো বেটে দুধের সঙ্গে খাইয়ে দেবে, কি ভাবছো? আরে বাবা, এটা কোনো জাদু নয়, গাছগাছড়ার অনেক গুণ। এগুলো বাড়িতে নিয়ে যাও আর পুতুলটাকে যত্ন করে রেখো।
1: এটা এটা আপনি রাখুন বাবা।
2: টাকা? আমি তো বাবু তোমায় কিছু বিক্রি করিনি। হ্যাঁ, একটা ছেঁড়া রঙটা পুতুল দিয়েছি, তাও কুড়িয়ে পাওয়া, 2 পয়সাও দাম হবে না বোধ হয়।
1: না না বাবা, এই হলো প্রণামী বাবা।
2: প্রণামী দেবার আমি কে? ওটা ফিরিয়ে নিয়ে যাও। তবে হ্যাঁ, বাচ্চা হলে মিষ্টি খাইয়ে যেও কিন্তু, কেমন?
1: নিশ্চয় নিশ্চয় বাবা, মিষ্টি খাওয়াবো।
3: কি ব্যাপার বলো তো? হ্যাঁ, পীর বাবা 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছেন না, কারোর সঙ্গে দেখাও করছেন না।
1: যে বাবা এত হাসি খুশি, তার আজ এ কি হলো?
3: অসুখ বিসুখ করেনি তো?
4: বলা যায় না, বয়সও তো কম হচ্ছে না।
3: তাহলে তো হাকিম ডাকতে হয়।
4: আমার কিন্তু ভালো ঠেকছে না ফারুক মিয়া।
3: কি যে করি এখন,
5: ব্যাপার আপনারা সব বাইরে, পীর বাবা দর্শন দেননি?
3: আর আগে না রহিম সাহেব, পীর বাবা 2 দিন ধরে কারুর সঙ্গে দেখা করছেন না, 2 দিন কিচ্ছু মুখে দেননি।
5: তাই নাকি? ঠিক আছে, আপনারা।

0: জান, আমি দেখছি বলছিলাম কি রহিম সাহেব, যদি একটা হাকিম
1: আগে দেখতে দিন কি হয়েছে তারপর তো।
2: দীর্ঘদিন এখানে আসছে কিন্তু বাবার এমন অবস্থা কখনো দেখিনি।
3: ও রহিম ভাই, এসো এসো।
1: হোসেন, এ কি চেহারা হয়েছে তোমার? অসুখ বিসুখ করেনি তো?
3: সুখের সন্ধান পাই না বলেই তো আমরা অসুখে ভুগি।
1: শুনলাম তুমি আজ দুদিন কিছু খাওনি, কারোর সঙ্গে দেখা করনি।
3: মনটা আমার বড় অস্থির রহিম ভাই।
1: কিছু হয়েছে
3: বলতে পারো রহিম ভাই? আল্লাহর তৈরি এই সুন্দর পৃথিবীতে কেন এত অনাচার?
1: অনাচার কোথায় দেখলে? আবার
3: পরাধীনতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে নির্যাতিতদের আর্তনাদ দিয়ে আজ আকাশ বাতাস মুখরিত।
1: হ্যাঁ ঠিকই বলেছ, ইংরেজদের দমননীতি দিনের পর দিন বেড়েই চলেছে। তবু আশার আলো দেখিয়েছে ওই সিপাহী মঙ্গল পাণ্ডে। ব্যারাকপুর সেনাবাস থেকে তার আওয়াজ ছড়িয়ে পড়েছে দিল্লি, লখনৌ, কানপুর, বুন্দেলখণ্ড।
3: পাপ অধর্ম চিরকাল চলতে পারে না, ধর্মযুদ্ধে অধর্মের পরাজয় চিরকাল। মহাভারত সেই আদর্শের শিক্ষা দেয় আমাদের।
1: এর জন্য কুরবানি দিতে হবে হোসেন।
3: হযরত মুহাম্মদ, যীশু খ্রিস্ট, শ্রী চৈতন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানব সেবায়। তুমি দেখে নিও রহিম ভাই, এই কুরবানি বিফলে যাবে না। সেই সব মহাত্মার পবিত্র আত্মা আমাদের কল্যাণের জন্য আমাদের মধ্যেই বিরাজ করছে, জয় আমাদের হবেই।
1: তুমি জানো হিন্দুদের স্বার্থ রক্ষা করতে ইংরেজ আজ সক্রিয়?
3: এটাই তো ওদের রাজনীতির চাল, ধর্মান্ধতার বিষ ছড়িয়ে ওরা হিন্দু মুসলমানদের আলাদা করতে চায়। কিন্তু ওরা জানে না এক জাতি এক প্রাণ একতাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। আমরা বিভিন্ন ধর্মাবলম্বী হতে পারি কিন্তু আমাদের আত্মা এক অভিন্ন। এই সাত্ত্বিক জ্ঞান সর্বজনীন, গীতায় শ্রীকৃষ্ণ এই কথাই বলেছেন।
4: বীর বাবা, আজ কি খাবে গো?
5: আজ আর কিছু খাবো না রে জামাল, একবারটা রিক্সাওয়ালা চারখানা পরোটা খাইয়েছে।
4: একটা রিক্সাওয়ালার কাছে দিয়ে খেলে কেন, আমারই বলতে পারলে না?
5: আরে তুই তো রোজ খাওয়াস বেটা, খাইয়ে কি বললে জানিস?
4: যেই পয়সা পাইলো
5: না রে, শুধু বললো যে আমায় আশীর্বাদ করো, আমি যেন আজকে অনেক টাকা কামাতে পারি। বেটা ঘুষ দিয়ে টাকার ধান্দা করতে গেল।
4: থাক, রাত অনেক হয়েছে, এবার শোবে চল তো।
6: এই যে ফকির সেদিত, তুমি ফন্ড দত্ত, মুখ সামলে কথা বলবি?
7: তুমি নক্ষ কাও
6: তো বেজে।
5: এই জামাল, ও কি করছিস? ছাড় ছাড় ছাড়, ছেড় দে। তাহারে আজ তোর মোটেও রোজগার হয়নি তো, আমি জানতু।
4: তবে সকালবেলা বললে আজ আমার অনেক রোজগার হবে।
5: হলে কি ভালো হতো? যে কটা পয়সা কামিয়েছিলি সেটা গেছে, তা বেশি কামালে সেটাও যেত।
7: তুমি কি করে জানলে?
5: আমি সব বুঝতে পারি। ওরে কিছু চাইতে গেলে ধৈর্য ধরতে হয়, তুই আগেই চেয়ে ভুল করেছিস। আমি জানতাম যে তুই আজ পয়সা রাখতে পারবি না, তাই আল্লাহ আজ তোকে বেশি রোজগার দিলেন না। যাকে সারাদিন কিছু খাসনি নিশ্চয়?
4: কোথা থেকে খাবো? যা দুটো পয়সা কামালো তাও তোরে নিয়ে গেল।
5: আরে বেচারা। ও জামাল, ঘরে কিছু আছে?
4: ওই সকালবেলায় যে বাবুটির ছেলে হয়েছে বলে ফল মিষ্টি দিয়ে গেছেন, তার কিছু তা আছে?
5: ও দে দে দে বেচারাকে দে, আয় ঘরের মধ্যে ভেতরে।
3: কই গো, আমার নন্দরানী মা কই?
8: তুমি আবার এসেছ? সেদিন কি একটা পাথর দিয়ে বললে ওটা ধারণ করলে ওর অসুখ সেরে যাবে, নগদ পাঁচটা টাকাও নিয়ে গেলে। অসুখ তো সারলই না, তার উপর আবার পাঁচটা টাকা জলে গেল। আবার কি মতলবে এসেছ?
5: হে মা, তোমার জন্য যে দুটো জিনিস এনেছি মা।
8: আবার বুঝলো কি? এবার কিন্তু সুবিধে হবে না।
5: এই গাছের চারাটা ধরো, এই বড় মজার গাছ, উপরে নিচে পয়সা দিলে না ঘুরে। ঘুরনি মা, ঘুরনি গাছ, শ্বাসকষ্ট হলে এটা ধুয়ে জল খাইয়ে দিও। আর দাঁড়া, এই শিকড়টা ধরো।
8: এই তো দেখছি সাদা শিকড়, এ দিয়ে কি হবে?
5: যত্ন করে রেখে দিও তুমি, আজ চলি আমি পরে আসবো।
8: আজ পয়সা চাইলে না তো?
5: অন্য একদিন এসে সুদে আসলে উসুল করে নিয়ে যাব। ও হ্যাঁ, ভালো কথা, জলটা যখন খাওয়াবে তখন শ্রী রামকৃষ্ণের নাম স্মরণ করে খাওয়াবে।
8: ঠাকুর রামকৃষ্ণের নাম? আচ্ছা আচ্ছা, তুমি তুমি হিন্দু না মুসলমান?
5: তোমার কি মনে হয়?
8: সাধুদের মতন জটা, মাথায় গেরুয়া পাগড়ি, আবার ফকিরদের মতো কালো আলখাল্লা, গলায় পুঁথির মালা।
5: আমার কোনো জাত নেই, আমি কখনো সন্ন্যাসী, আবার কখনো বা মুশকিল আসান ফকির। আমি চলি।
8: আশ্চর্য, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে।
9: বৌঠান, বৌঠান,
2: এই যে বৌঠান।
8: কি ব্যাপার ঠাকুরপু, কবে ফিরলে?
2: কাল ফিরেছি বৌঠান, যাওয়ার সময় দাদাকে অসুস্থ দেখে গেলাম, তাই একটু খোঁজ নিতে এলাম। কেমন আছে দাদা?
8: আগের থেকে অনেক ভালো।
2: যাক, ওষুধটা কাজে লেগেছে তাহলে।
8: জানলে ঠাকুরপু, কিছুদিন আগে একজন সাধু একটা শেকড় আর একটা গাছ দিয়ে গিয়েছিল।
2: বলো কি?
8: হ্যাঁ, ওই গাছের জল ধোয়া খেয়েই না তোমার দাদা অনেক সুস্থ হয়ে
2: গেল। তাই নাকি?
8: হ্যাঁ ঠাকুরপু, ঠাকুরপু তুমি তুমি ফকিরের সন্ধান করতে পারো।
2: ওই ফকিরের সন্ধান কি হবে খুঁজে বার করে?
8: না না, মানে ওই সাধু শেকড় দেওয়া। জানো ঠাকুরপু, আমার মন বলছে, যে এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার। ঠাকুরপু তুমি তুমি একটু খোঁজ করে দেখো না ঠাকুরপু।
2: ওসব সাধু সন্তদের নিয়ে তো কোনোদিন ভাবিনি, তবে আমাদের পাড়ায় এক ফকির বাবা আছেন, শুনেছি ভারী অদ্ভুত মানুষ, বাকসিদ্ধ পুরুষ।
8: তুমি তুমি তাহলে একটু খোঁজ নিয়ে দেখো না ঠাকুরপু, একটু দেখো।
2: ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি।
1: জামাল
10: বলো,
1: যা তোকে যে বলেছিলাম কবরখানায় দুটো বাতি জেলে দিয়ে আসতে, দিয়েছিলি?
10: হ্যাঁ।
1: আর কবরখানার কল থেকে যে পানি আনতে বলেছিলাম এনেছিস?
10: হাই আল্লাহ, পানি কোথায় পাবো গো?
1: হ্যাঁ,
10: যতবারই কল খুলছি ততবারই পানির বদলে ফেনা বেরুতে, ওই ফেনা দিয়ে গামলা ভর্তি করে এনেছি।
1: দে দে দে, তাড়াতাড়ি দে।
10: এই তো এখানেই রয়েছে, এই নাও।
2: কি গো, ও কি করছো? সারা ঘরে ফেনা ছড়াচ্ছ কেন?
1: পৃথিবীতে শুভ আত্মার প্রয়োজন, পাপে গোটা পৃথিবীটা ভরে গেছে।
10: তা নাই হলো, কিন্তু কবরখানায় বাতি দিতে বললে কেন?
1: আর দু মাস তোদের সঙ্গে থাকবো, তারপর চলে যাব।
10: চলে যাবি কোথায়?
1: সেটা বলবো না, তবে যেতে আমাকে হবে। ওই দেখ তো কে এলো।
10: দেখছি, এই বাবুটি তোমার সঙ্গে।
1: আমি জানতাম তুমি আসবে, চলো ওই ঘুর্ণি গাছের তলায় বসা যাক।
2: আমার বৌঠান আমার সঙ্গে একবার দেখা করতে চান।
1: বেশ তো, নিয়ে এসো কোনো একদিন, তবে এই বর্ষাটা কেটে যাক।
2: এখানে এই বর্ষায় আপনার কষ্ট হয় না?
1: আমি বাবু
5: নিজে ডেরা ছেড়ে এক পাও নড়ব না।

0: এই ঘূর্ণি গাছের তলায় আমার সাধনার জায়গা, এইখানে শান্তিতে আল্লাহকে আমি ডাকতে পারি।
1: আচ্ছা তাহলে আসি,
0: এসো।

0: তখন হাজারবার বললো মানু, সাহেব এই ঘূর্ণি গাছের তলাটা মাতিয়ে দেবেন, খড়ের চাল ফেলে দিয়ে আকাশ হাত করে দেবেন বলেছেন। রাজি হয়ে যাও, শুনলে না তো, এখন বৃষ্টিতে ভিজে ঠান্ডা না গিয়ে অসুস্থ হয়ে পড়লে
1: কি হবে পাকা ছাদে? এই তো ভালো, খড়ের চালের মধ্যে দিয়ে সূর্যের আলো আসে, চাঁদের আলো ঘর ভাসিয়ে দেয়।
0: হ্যাঁ, বৃষ্টির দল পড়ে বিছানাও ভাসায়।
1: মানুষ বড় আত্মসুখলোভী। জানিস জামাল, এই অন্ধকার নিশীথের নিশ্চয় উপস্থিতি, কখন নীরবতা আমার মনে ব্যাপ্ত হয়ে প্রসারিত হয়, তখন মনে হয় অনন্তের উপলব্ধি আমি হাতের মুঠোয় পেয়েছি, অসীমকে সীমার মধ্যে আমি কল্পনা করতে পারি।
0: দেখুন রহিম ভাই, যে একটা খবর দিই, তুমি বারণ করলে, এখন বাড়াবাড়ি হলে আমি কি করবো বলো তো?
1: কি আর করবি, ঘূর্ণি গাছের তলায়।

0: অসীমকে সীমার মধ্যে আমি কল্পনা করতে পারি।
1: দেখুন রহিম ভাই, এটা একটা খবর, তুমি বারণ করলে, এখন বাড়াবাড়ি হলে আমি কি করবো বলো তো?
0: কি আর করবি, গাছের তলায় শুয়ে দিবি, অনন্ত আকাশের নিচে তারার মালা দেখব, তীরের চাঁদ দেখব, তারপর এক সময় নিদ্রা দিবি আমাকে কুলে করে। হ্যাঁ, আমার তার কুলে স্থান দেবে, ঠাঁই দেবে।
1: ওই কারা জানে এলো?
0: এসো গো নন্দরানী, ভেতরে এসো।
2: কি জটা জুটো দাঁড়ি, সারা ঘর থেকে এমন জ্যোতি বের হচ্ছে, আর ওই কাজল কালো চোখের মধ্যে কিসের আকর্ষণ!
0: কি আমাকে চেনা চেনা লাগে?
2: বাবা বাবা, এই ধূপকাঠি আর মোমবাতি,
0: ওই দুটো আমার খুব প্রিয়। ও জামাল জামাল, ধূপকাঠি আর মোমবাতি জ্বালা, দাঁড়িয়ে রইলি কেন? যা না তাড়াতাড়ি, আর তুমিও বসো, নন্দরানী বসো।
2: বাবা, আমি সংসারী মানুষ, না চিনে আমি অনেক অন্যায় করেছি, তোমাকে আমি আঘাত দিয়েছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করো বাবা।
0: গত জন্মে তুমি যে আমার মা ছিলে গো, মা কি কখনো ব্যাটার কাছে ক্ষমা চায়?
2: বাবা, কিন্তু কিন্তু তোমার কি একই শরীরের অবস্থা হয়েছে, তোমাকে তোমাকে যে বাঁচতে হবে বাবা, বাঁচতে হবে।
0: কেন, বেঁচে তো আছি
2: এইরকম ভাবে এই বৃষ্টিতে এই বেঁচে? না না না না, তোমার শরীর ভীষণ অসুস্থ, চলো চলো তোমাকে তোমাকে আমি আমি আমার বাড়িতে নিয়ে যাই, আমি তোমার সেবা করতে চাই বাবা, তোমার সেবা করতে চাই।
0: শোনো তাহলে একটা কাহিনী বলি। হঠাৎ একদিন শুরু হলো বর্ষার ক্ষণ ঘটা, পৃথিবী স্নাত হলো, নবীজি তার পবিত্র সুন্দর কায়ের চাদর খুলে আল্লাহর করুণাধারাকে সমস্ত দেহ মন দিয়ে উপভোগ করলেন, সর্বাঙ্গ তার ভিজে গেল বৃষ্টির জলে। তাই দেখে একজন ভক্ত বললেন, আপনি যে একেবারে ভিজে গেছেন। উত্তরে নবীজি বললেন, ও ঠিক বলেছ, এ মেঘ যে আল্লাহ সৃষ্টি, এর বর্ষণ যে তারই করুণাধারা, এতে সিক্ত হয়ে আমি ধন্য। তুমি রাম, তুমি রহিম, তুমি সুখ, তুমি বেদনা, ভক্তের হৃদয়ে তুমি যে সাগর, অপার করুণা।

0: নারায়ণ ঘোষ, ফারুক, পঙ্কজ চক্রবর্তী, সুখলাল, বিপ্রদাস মুখোপাধ্যায়, জামাল ও মোহন সিং, অমর ভট্টাচার্য, কৃষ্ণ দাস, সুরাজ মুখোপাধ্যায়, অক্ষয়, জগদীশ মুখোপাধ্যায়, রিক্সাওয়ালা, বিপ্লব চক্রবর্তী, বিমল, স্বপন সাঁই, সুরমা, কৃষ্ণা দেবনাথ, স্নেহলতা, বীথি গঙ্গোপাধ্যায়, মোক্ষদা, সুমিত্রা নাগ এবং সুফি মোহাম্মদ হোসেনের ভূমিকায় অরুণ মুখোপাধ্যায়, সম্পাদনা ইউসুফ বেগ, নাটকটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ মাইতি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: 107 মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন পরপর দুটি গান সুমন চট্টোপাধ্যায় এবং নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।
3: গড়িয়াহাটার মোড়,

মানুষ মানুষের জন্যে, নাটকটি এখানেই শেষ হল। রচনা দেবু বসু, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঘোষক, মিহির বন্দ্যোপাধ্যায়, বাবা সর্বাণীচরণ চট্টোপাধ্যায়, রহিম, সৌম্যদেব বসু, দাতা সুনীল দাশগুপ্ত, মাঝি সত্যনাথ।

চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা আধুনিক কিং খাব কিং সাইজ ভজনের শিবের গা

আকাশ, লালচে পুবের কোণে আসে আশ্বাস, আমাদের জন্যে মিষ্টি সকাল, নীলের গভীরে হাসে একা মহাকাল, আমাদের জন্যেই বৃষ্টি এসেছে, দারুণ প্রাণের টানে দুপুর।

উঠে আসা সুর, তোমাকে শুনিয়ে আমি যাব বহু দূর, ফিরেও আসবো আমি তোমার সুবাসে, থাকবো তোমার বুকে আর আশেপাশে, আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত যোজনার সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ দিল্লিতে কেন্দ্রের অধীনস্থ ন্যাশনাল হেলথ অথরিটি NHS এর সঙ্গে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে বলে জানা গেছে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডা। ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তাকে কলকাতায় আনা হচ্ছে বলে খবর। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্ত ধরে পালানোর চেষ্টা করছিল সে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে STF আধিকারিকরা সেখানে পৌঁছে তাকে পাকড়াও করে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্যপদ নয়, দলের প্রাথমিক সদস্যপদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত অর্থ পাচারের একটি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ED পশ্চিমবঙ্গ সহ মিজোরাম, মায়ানমার সীমান্ত, ত্রিপুরা, বাংলাদেশ সীমান্ত জুড়ে 4টি স্থানে তল্লাশি চালাচ্ছে। NCV আগরতলা জোনাল ইউনিটের বাজেয়াপ্ত করা 49 কেজি বেশি মেথামফেটামিন এবং 40 গ্রাম হেরোইন উদ্ধারের ভিত্তিতে এই মামলা। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং 2 দিনের সরকারি সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। বিগত 7 বছরের মধ্যেই প্রথম সি জিনপিং পিয়ংইয়ংয়ে গেলেন। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা বাড়ার পর বেজিংও তাদের দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী রাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করতে তৎপর। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন একটি মেট্রো করিডোরের জন্য প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ও ট্রাফিক সমীক্ষার অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। মেট্রো রেলের 2026-27 সালের সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্প। সমীক্ষার জন্য 8 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: কিনে।
1: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
0: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্য পদ নয়, দলের প্রাথমিক সদস্য পদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে জানিয়েছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 15 বছরের শাসনকালে বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় আজও সিআইডির তরফে হাজিরা দেননি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইএনডিআইএ জোটের বৈঠকে যোগ দিতে বর্তমানে দিল্লিতে রয়েছেন অভিষেক। চিঠি লিখে সিআইডির কাছে হাজিরার জন্য ফের সময় চেয়েছেন তিনি। নতুন দিল্লিতে আজ বিকেলে আইএনডিআইএ জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লা, এনসিপি এসপি নেত্রী সুপ্রিয়া সুলে, যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সংকটজনক পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেলের রান্নার এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ স্বাভাবিকই রয়েছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা জানান, সারাদেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল ও এলপিজি মজুত রয়েছে। দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের জন্য নতুন চালু হওয়া অনস্ক্রিন মার্কিন পদ্ধতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসইকে নোটিশ জারি করেছে। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া NSUI এর দায়ের করা এই আবেদনের বিষয়ে দুই বিচারপতি নীনা বানসাল কৃষ্ণ এবং মধু জৈনের বেঞ্চ কেন্দ্র ও সিবিএসইর কাছে জবাব চেয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
5: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
4: আর ইলেকট্রিক বিলের?
5: জিরো বিলে আবার টাকা দেব কি?
4: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
5: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

পরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পাশ তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাশ তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: সূর্য দেবতা যেভাবে তাকিয়ে আছে, মানে গতকালকে মনে হয়েছিল যে ওয়াও বর্ষা ঢুকে গেছে, কিন্তু নো ওয়াও, আজকে মানে পুরোপুরি ওয়াট লাগিয়ে দিয়ে গেছে, এত সুন্দর রোদ দিয়েছে। তারপরে সুইটহার্ট কাউকে বলতে ইচ্ছে করে না, তুমি যদি একলা পথ হাঁটছো এরকম হয়ে থাকে, ক্লান্ত হয়ে গেছে গরমে পারছো না, তাহলে তোমার সঙ্গে বকর বকর বকর বকর করতে ঠিক 6:30 অবধি ক্যাফে কলকাতা নিয়ে চলে এসেছে শ্রেয়া আর অঙ্কিতা।
2: শ্রেয়া আর অঙ্কিতা যখন এসেছে এই ক্যাফে কলকাতায়, তাহলে তোমার জন্য আজকে একটু একটু স্পাইসি ব্যাপার হয়ে যাক। দেখো, তোমাকে স্পয়লার টয়লার দেবো না, কোনোদিনই দিই না, কিন্তু আজকে যেটা বলে দিচ্ছি, আজকে না তোমাকে আমরা নাচিয়েই ছাড়বো, কারণ ওয়েদার আমাদের সঙ্গে যা করছে, আমাদের না সব কিছু একদম স্টেবল অবস্থায় থাকছে না, সব ঘুরপাক খাচ্ছে, সমস্ত কিছু ঘুরপাক খাচ্ছে। আজকে এটা ভাবছি, তারপরের দিন ভাবছি না না এটা হলে হবে না, অন্য কিছু, ঠিক যেমন করে ওয়েদার করছে আমাদের সঙ্গে, গতকালকে একেবারে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তবে হ্যাঁ আজকে তাপমাত্রা একটু কম মনে হচ্ছিল সকাল থেকে, তারপর যখন রাস্তায় বেরোলাম না, তারপর আর ভাবতে পারছি না। কিন্তু হ্যাঁ, বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তো রয়েছে, সম্ভাবনা যেমন থাকে, ওই কর্তার ইচ্ছায় কর্ম, আমাদের কিছু করার নেই, প্রকৃতির ইচ্ছায় যা হবে হবে, আমরা তো শুধু অ্যাকসেপ্ট করার জন্য বসে আছি।
1: না না, আমি একদম অ্যাকসেপ্ট করতে চাই না, আমি একদম বাইরে বেরোতে চাই না। আবার যখন আজকে আসছিলাম, শুধুমাত্র এই আনন্দে লাফাতে লাফাতে এসেছি, বহুদিন পর শ্রেয়ার সঙ্গে দেখা হবে, শ্রেয়ার সঙ্গে বহুদিন দেখা হয় না, অনেক দিনের অনেক গল্প জমে আছে, এবং তার সঙ্গে তোমার সঙ্গে তো গল্প জমে আছে,
2: বৃষ্টির জলের মতন করে জমে আছে।

একদম মানে ছরচর ছরচর করে পড়ে যাবে এরকম একটা ব্যাপার। যাই হোক, এই ধরনের কথা বলতে নেই, 9903653992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সটের অপেক্ষায় রইলাম। আর ততক্ষণের জন্য সূর্যদেব যেইভাবে আমাদেরকে ওয়াট লাগিয়েছে, এইভাবে অরিজিৎ সিং এরও গানে গানে ওয়াট লাগিয়েছেন, শুনে নিই। 5 মিনিট পর ফিরে আসছি তোমার কাছে, ওনলি অন ক্যাফে কলকাতায়।

0: কলকাতা
1: 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা,
0: ক্যাফে কলকাতা।
2: এই যখন ওয়াট লেগে যায় না তখন আর কিচ্ছু করা যায় না। হ্যাঁ, জানি যে তুমিও এই গানটা শুনতে শুনতে ব্যাকগ্রাউন্ডে কী ভাবছিলে। তোমার সাথে যদি আমার ভাবনাটা কানেক্ট করে যায়, এই জন্যেই তো ক্যাফে কলকাতায় আসে। শুনছো 107 FM রেইনবো ক্যাফে কলকাতা, আর তোমার সঙ্গে রয়েছি আমি আর জে শ্রেয়া এবং আর জে অঙ্কিতা। আর বহুদিন পর তোমার জন্য আমরা দুজন একসঙ্গে। আর এই যে কলকাতা শহরে যা কিছু চলছে, শুধু কলকাতা নয়, কলকাতার বাইরেও চলছে, বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে। মানে দেখাচ্ছে যে এরকমভাবে প্রকৃতি, যে এই যে বৃষ্টি দিচ্ছি, এই যে দিলাম, ব্যাস তোরা ভেসে যা, ভেসে তো গেলাম, তার পরের দিনকে সব শুকনো। কিন্তু এটা আমাদের সঙ্গে যদি চলতে থাকে, আমরা কি এটা অ্যাকসেপ্ট করতে পারবো? পারবো না। ঠিক যেমন ধরো, আমরা জানি শীতের সময় একটা সুন্দর কি সুন্দর বই মেলা হয়, খাদ্য মেলা হয়। আচ্ছা, খাদ্য মেলা ছেড়ে দিলাম, ওটা অনেক সময়তে বাড়িতেও হয়ে যায়। কিন্তু বইমেলা শীতের সময় হয়, একটু সারা বছর হলে ভালো লাগে না? কোথাও কোথাও কোনো কোনো জায়গায় একটু ছোটো ছোটো বেশ একটা ফেস্টিভ্যাল হবে আমাদের জন্য। এমন কিছু কিছু বলছি না যে অত বড় একটা মেলা হোক, অত বড় মাঠ জুড়ে হোক, আরে কোনো কোনো জায়গায় একটা ছোটো অডিটোরিয়ামে না হয় হলো, ভালো হতো না অঙ্কিতা?
3: আরে ছোটোখাটো করে হচ্ছে,
2: কোথায়
3: রাখছো না কেন? সোয়াজা সুতানুটিতে চলে যাও, ওখানে নবকৃষ্ণ স্ট্রিটে দেখতে পাবে যে বইমেলা বসেছে। নাহলে হ্যাঁ, জানুয়ারিতে বইমেলা হয়, এখন হয় না? না, এখন যে বইমেলাটা চলছে সেটা লিটল ম্যাগাজিন মেলা।
2: আচ্ছা,
3: হ্যাঁ, মানে যারাই ছোট ছোট প্রকাশনা তৈরি করে, মানে কলেজ লাইফ থেকে শুরু করে অনেক স্টুডেন্টরা করে, যে নিজেদের মতো করে এক একটা পত্রিকা ডিজাইন করে এবং সেটা বের করে, সেইভাবে 50টি প্রকাশনা এবার এই লিটল ম্যাগাজিন স্টল নিয়ে বসেছে এবং দুপুর 2 থেকে রাত 9 অবধি বসবে। ঠিক আছে, তো এই দুপুর 2 থেকে রাত 9 অবধি চলার যে সময়টা, গত শনিবার থেকে শুরু হয়েছে, 14 জুন অবধি চলবে। তো যদি তুমি না গিয়ে থাকো এখনো, চলে যেতে পারো পরাপর, আর 14 জুন অবধি সময় আছে। এবার কিন্তু 125তম জন্ম জয়ন্তী একজন বিখ্যাত মানুষের।
2: কার?
3: প্রমথনাথ ঋষি।
2: গ্যাস।
3: তো সেই উপলক্ষে 14 জুন একটা নাটক হবে এবং নাটকের মাধ্যমে তারা বইমেলাটাকে সমাপ্ত করবে, বলতে পারো ইতি ঘোষণা করবে।
2: তাহলে একসঙ্গে অনেক কিছু জিনিস পাওয়ার জন্য কিন্তু এই বইমেলাটাতে আমি অন্তত যাচ্ছি। মানে ধরো, আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু আমার তো মনে হয় বই। তাই আমাদের জীবনে যেমন অন্ধকার আসুক, আলো আসুক, তারপর আবার অন্ধকার, কিন্তু অন্ধকারের পর না যেটা হয়, আমাদের যতই কান্না পাক, বন্ধু কিন্তু ঠিক জুটে যায়। আর সেই সময় সেই বন্ধুত্বর হাত ধরে বা সেই বন্ধু একমাত্র হচ্ছে আমার কাছে তো বই, অঙ্কিতার কাছেও হয়তো তাই। আর সেই বইয়ের পাতা উল্টাতে উল্টাতে মনে হয় ইয়েস, পেয়ে গিয়েছি আমার বন্ধুকে। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

0: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
4: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 4:30:50। আর হ্যাঁ, ম্যারাথন দৌড়ের মতো করে দৌড়ে দৌড়ে আমাদের আকাশবাণীও পৌঁছে গেছে 90 বছর বয়সে। অফকোর্স আজকে আকাশবাণীর 90তম জন্মদিন, আর শ্রেয়া আর অঙ্কিতা নতুন করে আরও একবার জন্ম নিলেও বলতে পারো, কারণ আকাশবাণী না থাকলে আমরা কাহাসে থাকতাম, এরকম তো ব্যাপার আছে।
5: একদম ঠিক।
4: কিন্তু আজকে আর কী কী দিন আছে? তুমি আজকে তো আমাদের স্পেশাল ডে, ঝুড়ির ঝুড়ি ভর্তি আছে তাই তো?
5: প্রচুর,
4: বলো বলো।
5: ঝুড়ির মধ্যে, ঝুড়িটা যদি খুলি না, ধাপ করে বলে না ঝুড়ি খুললেই বিড়াল বেরিয়ে পড়বে, সেরকম একটা ব্যাপার। তাই আজকে আমাদের ঝুলিতে যেটা আছে, ওয়ার্ল্ড ওশনস ডে, মানে এই ওশন, সমুদ্র, সমুদ্র, সমুদ্র বললেই কেমন একটা পানি পানি পানি পানি একটা ফিল আসে।
4: হ্যাঁ, পানি পানি তো আসে, কিন্তু তার সঙ্গে
5: আরও ডে আছে।
4: হ্যাঁ, আরও ডে আছে, মানে কোনো দেশে কোথাও আজকে ওয়ার্ল্ড, মানে ন্যাশনাল বেস্ট ফ্রেন্ডস ডে, এটাও রয়েছে। তো বেস্টিজের
5: বন্ধুদের দিন সবই, আমরা আজকে দিনটা আমরা নয় নিয়েই নিলাম।
4: হ্যাঁ, ওটাই বলছি, সমুদ্র আর বন্ধু এই দুটো মিলে গেলে যাবে।
5: গোয়া, গোয়া, গোয়া,
4: গোয়া, আমাদের বাজেট গোয়াটাও অত্যন্ত বেশি আসলে। কিন্তু যাই হোক, গোয়ায় গিয়ে অ্যাটলিস্ট একটা সেলফি তুলে টে গিয়ে আমরা দুজন পাউট মার্কে ছবি দেবো।
5: সেলফি টেলফি পরের কথা, গোয়ায় গিয়ে সমুদ্রে স্নান করবো, তারপরে ওই ওই যে জলের মধ্যে যে ব্রেকফাস্টটা হয় আমরা সেটা করবো। কিন্তু
4: ও আচ্ছা, জলের মধ্যে ব্রেকফাস্ট করবে, আর বাকি বাকি কি পোশাক আশাক তুমি কল্পনা করতে থাকো, আমরা কল্পনা করছি না। কিন্তু আজকে তোমাকে যেটা বলবো আর কি, তুমি তোমার BFF, মানে যে জেন জি ভাষায় BFF, অবভিয়াসলি
5: এটা বহু বহু, এটা সেই বেবি বুমার্স এরও আগের থেকে এটা ভাষা।
4: ও আচ্ছা, আমি জানি না, আমি খুব মুখুসুখু মানুষ, তো বেস্ট ফ্রেন্ড ফরএভার, তার সঙ্গে তুমি কোন সমুদ্রের ধারে ঘুরতে যেতে চাও এবং তোমার বান্ধবী বা বন্ধুর নাম সহ এবং সেই সমুদ্রের ধারের জায়গাটার নাম সহ লিখে পাঠিয়ে দাও 9903659992 তে। ঠিক 5:30 অবধি আমরা এই সমুদ্রের ধারে কোন বন্ধুকে নিয়ে তুমি ছবি তুলতে চাও, ঘুরতে চাও, সেটা আমরা করব। তারপরে আমরা চলে যাবো তোমার জীবনের সাহিত্যে। যাই হোক, ততক্ষণের জন্য তুমি না হয় 9903659992 তে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে ভুলো না। আর শ্রেয়া, মানে যখন বলেই দিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড বলে দিয়েছে, তখন তো সানি সানিটা বাজাতেই হয়,
5: একদম পানি পানি পুরো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বলছি যে এই আকাশবাণীর জন্মদিন বলছিলাম তো, আকাশবাণীর জন্মদিনে আকাশবাণী না হলে হয় নাকি? ককটেল থেকে তোমার জন্য

0: 107FM রেইনবোতে ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে অঙ্কিতা। আর আর আর আর আমরা দুজন এতক্ষণ প্রচুর প্রচুর জিনিসপত্র নিয়ে সেলিব্রেট করছিলাম, সেলিব্রেশন চলতেই থাকে আমাদের, কারণ আমরা যখনই তোমাদের সঙ্গে জুড়ে যাই তখন সেলিব্রেশনই সেলিব্রেশন, জীবনটাই সেলিব্রেশন হয়ে যায়। হ্যাঁ জানি তার মধ্যেও জীবনে কিছু না কিছু সময়তে একটু খারাপ লাগা, একটু কষ্ট, অনেক কিছু থাকে, কিন্তু আমাদের এই কষ্টটা অনেকটা দূর হয় যখন ধরো আমরা কোথাও ট্রাভেল করি। যারা যারা ঘুরতে ভালোবাসো তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে বিষয়টা। আমরা যখন কোথাও ঘুরতে যাই ট্রেনে করে, একটা লম্বা জার্নি, আর সেই সময়তে দেখবে জীবনের অনেক কিছু নিয়ে আমরা ভাবি, এটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো না, এইটা করেছি ঠিক করিনি, বা ওইটা যদি করতে পারতাম। আর সঙ্গে যদি থাকে এমন কোনো মানুষ যার সঙ্গে তুমি শেয়ার করতে করতে যাচ্ছ, এবং সবথেকে অদ্ভুত ব্যাপার যেটা হয় যদি তোমার নিজের মানুষেরা থাকে, তখন আমরা আমাদের এই একে অপরের মধ্যে ধরো বেশ কিছু কনসেশনগুলো করতে পারি ট্রেনে বসে বসে। আমার তো বস দারুণ লাগে, তাই এই ট্রেনের জার্নিটা কিছু কিছু ক্ষেত্রে আমার খুব লং হয়ে গেলে ভালো লাগে না, একটু কমিয়ে এলে ভালো হয় না কোথাও?
1: না, আমি যাতায়াতটা করতে গেলে সবসময় একটু যতটা শর্টে পৌঁছানো যায়, কারণ ট্রেনের মধ্যে উঠে একটা ব্যাপার রয়েছে যে ধরো আমি বেশি পরিমাণ জল খেলাম বা হঠাৎ করে আমার মনে হলো নেচার কলিং চলে আসছে, তাহলে ব্যাপারটা মুশকিল হয়ে যায়। তো ওরকম চারপাশে ধাকার ধাকার করে একদম জার্নির মধ্যে দিয়ে ফট করে এই বাথরুমে যাওয়াটা খুব একটা স্বাভাবিক নয়। সেটা তো বাইরের প্রকৃতি সব দেখতে ভালোবাসি, ঠিক আছে, তবে এবার প্রকৃতি তুমি দেখতে পাবে কিনা সন্দেহ, কিন্তু খুব তাড়াতাড়ি দিল্লি থেকে একেবারে শিলিগুড়ি পৌঁছে যেতে পারো, তাই তো?
0: মানে তাড়াতাড়ি মানে কত ঘন্টা?
1: মা তুমি জানো না, মাত্র 6 ঘন্টা,
0: ইয়েস, সত্যি 6 ঘন্টা,
1: 6 ঘন্টায় তুমি পৌঁছে যেতে পারো। এবং যা বলা হচ্ছে যে ওই NJP স্টেশনটায় মাটির নিচ দিয়ে এবার সুড়ঙ্গ হচ্ছে, শুধুমাত্র মেট্রো রেলই হয় এরকম ব্যাপার নয়, শিলিগুড়ি উত্তরবঙ্গে একটা নতুন আমেজে ভাসবে। তো তুমি দিল্লি যেতে পারো, আবার যে কোনো জায়গায় যেতে পারো, আর কোথাও কোথাও যেতে চাও সেটা তুমি একটু লিস্ট করে ফেলো। দেখা যেতে পারে যে আগামী দিনে সব কটা জায়গাতেই বুলেট ট্রেন চালু হয়ে গেল, মোটের উপর 40টা ট্রেন চলে।
0: ওয়াও ওয়াও ওয়াও ট্রেন, ওটা শুধু বুলেট ট্রেন নয়, ওটা ওয়াও ট্রেন হবে আমার জন্য। যদি আমরা এত তাড়াতাড়ি পৌঁছতে পারি তাহলে তো কথাই নেই, 6 ঘন্টা জীবন থেকে কতগুলো ঘন্টা বেঁচে যাবে।
1: মানে তুমি বলতে চাইছো জীবন থেকে শুধু ঘন্টা বাঁচাতে যাও, মানে এতগুলো সময় বাঁচি তুমি কি করবে? পিজা খাবে?
0: না, ঘুরবো, যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে ঘুরবো, ঠিক আছে, কনফেশন হয়ে যাবে 6 ঘন্টায়, অসুবিধে নেই,
1: কনফেশন হয়ে যাবে,
0: গল্প বই পড়াও হয়ে যাবে, আড্ডাও হয়ে যাবে, সবই হয়ে যাবে।
1: পাহাড়ের কথা যখন বলছি আর কি, যদিও তোমাকে আজকে বলেছি সমুদ্র নিয়ে লিখতে, হ্যাঁ, টয় ট্রেনে চাপতে পারি, আর পাহাড়ের একটা আমেজ নিতে পারি, কারণ ওই গরমটা নেওয়া যাচ্ছে না। যতই সানি সানি বলে চিৎকার করি না কেন, কিন্তু সানিকে আমরা চাইছি না। আই ডোন্ট লাইক, আমি রেনকে ভালোবাসি, আমি পাহাড়কে ভালোবাসি, এই সমস্ত বলতে চাই। আর তুমি কিন্তু 9903653992 একদম হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে ভুলবে না, এই যে তোমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তুমি কোন সমুদ্রের ধারে ঘুরতে চাও আর একটা পাউট মার্কা সেলফি তুলতে চাও।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: রুইট ক্যাফে কলকাতায় যখন রয়েছি আমি শ্রেয়া এবং অঙ্কিতা, আর আমরা দুজন মিলে যেটা করব ক্যাফে কলকাতায়, তোমাদেরকে আজকে অনেকগুলো জায়গায় নিয়ে যাচ্ছি। প্রথমত তোমাদের বইমেলার গল্প বলে দিয়েছি, অনেক কিছু বলে দিয়েছি, কিন্তু দেখো এই যে আমাদের শহরটা, আমরা শহরে পায়ে হেঁটে ঘুরতে নো ডাউট খুব ভালো লাগে রোদ না থাকলে। হ্যাঁ, রোদ না থাকলে, তবেই আমার তো ভীষণ ভালো লাগে। এবার এর সঙ্গে সঙ্গে ধরো আমাদের যানবাহনগুলোকে যদি একটু পরিবর্তন করা যায়। দেখো কথায় কথায় আমরা সবসময় অ্যাপ দেখে ক্যাব বুক করে চপড়া হয়ে ওঠে না, এবং দ্বিতীয়ত হচ্ছে সবসময় অ্যাভেলেবেল হয় না সেগুলো। তুমি যেই জায়গায় আছো সেই জায়গাতে পৌঁছয় না, সবসময় ক্যান্সেল হয়ে যায়, অনেক ঝামেলা আছে। তো এইরকম হতে হতে আমাদের ইন্ডিয়াতে কিন্তু আরেকটা নতুন জিনিস আসছে, সেটা আর কিছুই না, সেটা হলো ইভি ট্যাক্সি, মানে ইলেকট্রিক ট্যাক্সি। যেই ট্যাক্সিটাতে তুমি ধরো এই এই জায়গা, যেমন করে আমরা পেট্রোল ডিজেল এসবে চলি, কিন্তু এটা
3: ব্যাপারটা ব্যাটারি দিয়ে চলবে,
2: চলবে চার্জ, ইয়েস ইয়েস, ব্যাটারি দিয়ে চলবে। তো সেই ট্যাক্সি করে তোমরা ঘুরে বেড়াতে পারো, এবং সেই ট্যাক্সিটার কালারটা না আমার ভীষণ ভালো লাগছে। সেই যে আমরা একটা গোয়া গোয়া ফিল পাচ্ছিলাম না, সমুদ্র সমুদ্র, ওই ট্যাক্সিটা দেখলে তোমার সিম্পলি মনে হবে যে আন্দামানের রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের সেই জায়গাটায় তুমি চলে এসেছো। হ্যাঁ, একটু পারলে গুগল করে ছবিগুলো দেখে নেবে, সেই আন্দামানের রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের ভেতর তুমি ঢুকে যাচ্ছ। ট্যাক্সির কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি বলবো না, আমি মুখে বলবো না।
3: অ্যাকচুয়ালি আজকে শ্রেয়া ট্যাক্সির কালার গায়ে মেখে চলে এসেছে, এত ভালো লেগেছে, এবং গোয়া যেতে চাই এটা মেখে চলে
2: এসেছে। অঙ্কিতা একদম ঠিক কথা বলেছে, আমার ড্রেসটাও সেই কালার।
3: আমি আপাতত তো গোয়া যেতে পারছি না, তাই দুঃখের সঙ্গে আমি কলকাতায় বসে একটু গঙ্গার ধারেই বসতে চাই। কিন্তু গঙ্গার ধার বলতে মনে পড়লো, কলকাতায় কিন্তু একটা নতুন ব্যাপার হতে চলেছে।
2: কলকাতাতে
3: এবার পুজোর মধ্যে সেজে উঠছে ওয়াটার মেট্রো। মানে এর আগে আমরা দেখেছি যে হাওড়ায় ওই গঙ্গার বক্ষের ভিতর দিয়ে মানে আমাদের মেট্রো চলে গেছে, তা আমি খুব আশা করেছিলাম দুপাশে আমি জল দেখতে পারবো।

0: দেখতে পাইনি, সে কোনো দুঃখ নেই। কিন্তু ওয়াটার মেট্রো যেটা, সেটা ওই জাহাজ বা আমরা যে ইয়েগুলো তো চড়ি বলো লঞ্চ, ঠিক আছে, সেরকমই কাইন্ড অফ দেখতে, এবং তার মধ্যে যথেষ্ট মানে কি বলবো একটা ই ভেসেল রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সেটা তুমি সেটাও গুগল করলেই দেখতে পেয়ে যাবে। মোদ্দা কথা, কলকাতা ভারতবর্ষ নতুন ভাবে সাজছে, দেখেছো ওয়াটার ওয়াটার করতে শুরু করেছে।
1: এবার আমার এবার গোয়া না, এবার আন্দামান যেতে ইচ্ছে করছে।
0: এই তুমি আপাতত কলকাতাতে থাকো,
1: আন্দামানের গ্লাস বোটের ফিলিংসটা পাবো তো ওয়াটার মেট্রোতে উঠলে।
0: এই মেয়েটাকে নিয়ে আমি আর কুল পাচ্ছি না, এই মেয়েটাকে নিয়ে আমি একটুখানি ঘুরে আসি, একটু অফ এয়ার বকবক করে আসি, ততক্ষণ
1: তো জায়গা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, গানটা চলতে চলতে না আমি বলছি,
0: হ্যাঁ মানে কলকাতায় যত রাজ্যের বিচিত্র ঘটনা করতে পারি সেটা আমরা করব।
1: বিচিত্রর মধ্যে একজন তো

0: FM Rainbow Day Indie Pop Playlist Indie Pop Playlist
1: করা আছে তো
0: Indie Pop Playlist Dum Dum Pichak Dum Pichak Dum Dum Pichak Dum Pichak Dum Dum Pichak Dum Pichak Dum Dum Pichak Dum
1: এই যে যে দুম দুম করে আমরা কিন্তু পরের ঘন্টায় যেতে চলেছি তাই Indie Popটা শোনো এবং তারপর একটা ছোট্ট নিউজ ব্রেক এরপরই ফিরছে শ্রেয়া আর অঙ্কিতা ক্যাফে কলকাতা নিয়ে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্য এবং কলকাতা পুলিশের 179 জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে।

0: রাজ্য সরকার। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারকে ডিআইজি এসটিএফ করা হয়েছে। আইপিএস মুরলীধর শর্মাকে পুলিশের গোয়েন্দা শাখার আইজি করা হয়েছে। কুনাল আগরওয়াল নিযুক্ত হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম পদে। আইজি, ডিআইজি, ডিসি এবং এসপি স্তরেও রদবদল হয়েছে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতার তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে পানি ট্যাঙ্কি হয়ে কলকাতায় আনা হচ্ছে। নির্বাচনের সময় অশান্তি ও হিংসা ছড়ানো, লুট, তোলাবাজি, বিএলওর ওপর প্রভাব খাটিয়ে মৃতদের নাম ভোটার তালিকায় তোলা, ভোটদাতাদের ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিল জাহাঙ্গীর। নেপাল সীমান্তে গা ঢাকা দিয়েছিল সে। 2021 সালে বিধানসভায় ভোট পরবর্তী হিংসা, 2024 সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপি কর্মী খুন সহ বিভিন্ন অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল আলিম আল রাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি মামলায় আজও সিআইডির তলবে হাজিরা দেননি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইএনডিআইএ জোটের বৈঠকে যোগ দিতে বর্তমানে দিল্লিতে রয়েছেন অভিষেক। চিঠি লিখে সিআইডির কাছে হাজিরার জন্য ফের সময় চেয়েছেন তিনি। এদিকে অভিষেকের বাড়িতে আজ ফের সিআইডির আধিকারিকরা হানা দিয়েছেন। নতুন দিল্লিতে আজ আইএনডিআইএ জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রীতায় উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লা, এনসিপি এসপি নেত্রী সুপ্রিয়া সুলে প্রমুখ উপস্থিত ছিলেন। ফিলিপিন্সের দক্ষিণাংশে 7.8 মাত্রার তীব্র ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16, আহত 200-এরও বেশি। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: প্রচুর ইনফো দেবো ঘুরতে যাওয়ার, খাওয়ার, অনেক কিছুর। এবং মোটামুটি আমরা এতক্ষণ ধরে যা যা দিয়েছি যে লিস্টটা লিখে আমাদের দাও দেখি, 9903652992 তে দেখি তো দিতে পারো কি।
2: লেকিন লেকিন উসসে পেহলে হামরে পাস এসএমএস আ গয়ে হ্যায়, মানে আমি বাংলায় ফিরছি, মানে আমাদের কাছে অনেক এসএমএস পৌঁছে গেছে এবং তার মধ্যে শাওন বারাসাত থেকে মিষ্টি গড়ের প্রথম লিখেছে। না, আমি
1: টপিকটা একবার বলবো, টপিকটা বলে দাও।
2: আর টপিকটা বলছি আগে, এসএমএসটা পড়ে গেলে মানুষ একটু ইন্টারেস্ট পেয়ে যাবে। লাক্ষাদ্বীপ যেতে চাই, বন্ধু বা বান্ধবী পেলে ভালো, না পেলে আরো ভালো, এটা লিখে বাড়িয়ে দিয়েছে শাওন। আমাদের টপিক ছিল
1: শাওন, আমি আছি তোমার সাথে এই মতামতে।
2: আচ্ছা, মতামতে আছো, এইটা বলো, বাকিটা মানে অন্য কিছু
1: পেলে ভালো, না পেলে আরো ভালো।
2: তোমাকে আমরা প্রশ্ন করেছি আজকে এটাই যে আজকে ওয়ার্ল্ড ওশেন ডে এবং কোথাও কোনো দেশের একটা জায়গায় মানে বেস্ট ফ্রেন্ড ডেও, তো তুমি তোমার বেস্ট ফ্রেন্ড নিয়ে কোনো সমুদ্রের ধারে ঘুরতে যেতে চাও এবং সেখানে গিয়ে একটা সেলফি তুলে পাউট মার্কা ছবি, মানে এটা তোমার একটা ড্রিম টাইপের ব্যাপার। তো তুমি
1: কি কাঁকড়া খাবে?
2: কাঁকড়ায় চলে গেছে, এই মন্দারমণি দীঘার থেকে বেরোচ্ছে
1: না। আমি গোয়ায় ছিলাম, গোয়া থেকে আন্দামান এসেছি, এখন দীঘা এসেছি, অনেক পরে।
2: ও ধীরে ধীরে ডিমোশন হচ্ছে ব্যাপারগুলো,
1: আবার উঠবে, দাঁড়াও।
2: আচ্ছা,
1: তারপর
2: পরের মেসেজ পাঠিয়েছে আমাদেরকে মাধাই দাস। প্রিয় শ্রেয়া দিদি ও অঙ্কিতা দিদি ভাই, তীব্র দহনে যদি পেতাম এক ঝলক ঠান্ডা বাতাস ও এক পশলা বৃষ্টি, পাঠিয়ে দিতাম শুভেচ্ছা সহ তোমাদের। আচ্ছা, তুমি পাওনি, আমি বুঝতে পেরেছি।
1: পাঠিয়েছো তো, আবার কি চাই, তুমি যা পাঠিয়েছো এটাই আমাদের কাছে অনেক।
2: এইবার বলছে, কিন্তু এখন তীব্র দহন জ্বালায় জ্বলছি নিজে, কিছু করার নেই। যাই হোক, এবারে বিষয়ে আসি। এই মুহূর্তে আমার বাড়ি থেকে সব থেকে কাছে বকখালি, আর সেখানেই যাব সপরিবারে, এটাই আমার ইচ্ছা। মাধাই দাস বহরু থেকে লিখে পাঠিয়েছে। বাহ, বকখালিতে এই মানে এই যে শ্রেয়া যে ফিরে এসেছিল সেই জায়গাটাতে ফিরে আসার চেষ্টা করছে, তুমি একবার বলে দাও নাকি যে সবাই যেন একটুখানি লিখে টিকে পাঠায়।
1: হ্যাঁ, একটু লিখে রেখে পাঠাও। মাধাই দাস যেমন লিখেছে, আরও অনেকেই লিখেছে, কিন্তু তাদেরগুলো আমরা পড়বো এক এক করে। আর তোমরা যত তাড়াতাড়ি লিখে পাঠাবে তত তাড়াতাড়ি আমরা ওই যে একটা টাইমিং আছে 5:30টার মধ্যে লিখতে বলছি, কারণ তারপরে আমাদের আরও তো টপিক আছে, তোমাদের জন্য আরও অনেক অনেক ম্যাজিক্যাল জিনিসপত্র আছে।
2: আর সেই ঘোরাঘুরি করতে করতে আয়ুষ্মান খুরানার কাছে চলে যাচ্ছি আপাতত। হ্যাঁ, তোমার কাছে সেই গানটা শোনাবো।

0: এই যে মনোবাঞ্ছা, এই যে আখিয়া জো হঞ্জো রোর দে বলতে বলতে আয়ুষ্মান খুরানা মানে কি বলবো একটা রোমান্টিক ওয়েদার তৈরি করলেন। আর তোমায় যেটা বলছিলাম আর কি, তুমি সমুদ্রের ধারে ঘুরতে যাও, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, আড্ডা দাও। আমি আর শ্রেয়া ঠিক করেছে গোয়ায় যাবো। গোয়ার বাজেটটাও হাইফাই, যদি অতটা না খুলে আমরা একটু মন্দারমণি গিয়ে ঘুরে চলে আসবো, কোনো চাপ নেই। কিন্তু হ্যাঁ, ঘোরার কথা যখন এতবার করে বলছি, তোমাকে একটা সুন্দর জায়গার কথা না বললে হয় নাকি? সেই জন্যই চলে এলাম আর কি। এই যে ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি, তুমি যদি ঘুরতে যেতে চাও তাহলে এই জায়গাটাকে কিন্তু খুব একটা বাদ দিতে পারবে না। কারণ লাল মাটি, একটা জঙ্গল এরিয়া, খুব সুন্দর জায়গা। তার মধ্যে কয়েক ঘন্টা দূরেই অবস্থিত কলকাতা থেকে কাঁকড়া ঝোড়, নামটা শুনে
1: কাঁকড়া দেখেছো, কাঁকড়া চলে এসছে।
0: ওইটাই আমি ভাবছিলাম, এই যে তুমি এতবার করে বলছো কাঁকড়ার কথা, কাঁকড়া দিয়ে মানে কোকড়াঝাড় শুনেছিলাম, এবার কাঁকড়া ঝোড় শুনলাম। তো এই সময় ওখানকার বর্ষাকালে যেটা হয় আর কি, ঘন সবুজ একটা আবরণ তৈরি হয়, খুব সুন্দর নদী, ঝড়, মানে ঝড় না ঝড় পড়ছে বুঝেছো, আতঙ্ক হয়ে গেছে, এই সমস্ত তুমি দেখতে পাবে প্রকৃতির কোলে। এবং সুন্দর একটা গ্রাম হলো কাঁকড়া ঝোড়, সেখানে তুমি ঘুরে প্রকৃতির সঙ্গে একটু সময় কাটিয়ে, মেনলি তো এটাই ইচ্ছে হয়। প্রায় এখানে 9,000 একর বিস্তৃত জঙ্গল এবং ময়ূর ঝর্ণা পাহাড়ের সৌন্দর্য। ঘাগড়া, আগের দিন বলছিলাম জলপ্রপাত, ঘাগড়া ও তারাফেনী নদীর নৈসর্গিক রূপও তুমি এখানে দেখতে পাবে। তো অবভিয়াসলি ছোটোখাটো যদি তোমার বাজেটটা কম থাকে আর কি। আর তুমি চিল্কিগড় রাজবাড়ি দেখতে পাবে, কনক দুর্গা মন্দির দেখতে পাবে, কেতকী লেক, এই সমস্ত আর কি পর্যটন কেন্দ্রের মধ্যে যেগুলো পড়ে, মানে ড্যামও রয়েছে, নদীও রয়েছে, ঝর্ণাও রয়েছে, মানে সবটা
1: ফুল প্যাকেজ, আয়ুষ্মান খুরানার মতো, তাই না? ভেবে দেখলাম আয়ুষ্মান খুরানা একজন অসাধারণ রেডিও জকি ছিল, আমরা জানি সেটা, এবং আয়ুষ্মান খুরানার অ্যাক্টিং নিয়ে কিছু বলার নেই, আবার গানও গায়, মানে যা যা অঙ্কিতা বললো পুরো মিলে গেল। আর হ্যাঁ, আর হ্যাঁ, এই গোটা পৃথিবীতে একটি পুরুষ যাকে আমার উইথ বিয়ার্ড দাড়ি সমেত ভালো লাগে, আমার এই দাড়ি ব্যাপারটা করে পছন্দ না, কিন্তু ওই ওই একজন আয়ুষ্মান খুরানা আমার, যাকে দেখলে এটা মনে হয় এই এই যে দাড়ি রাখাটা, মানে তাকে দেখলেই সার্থক বোধ হয়।
0: এই একটা পুরুষের প্রতি যে মানুষের যে ভালোবাসা, এটা থেকে আমার কোথাও কি মনে হচ্ছে তুমি কি তাকে বলতে চাও, তুই আমার হিরো, তুই আমার হিরো,
1: বলতে চাই, বলতে চাই, বলতে চাই,
0: তাহলে তুমি বলেই ফেলো। আর 9903655

ইন্টুতে হোয়াটসঅ্যাপ বা টেক্সট চলছে, আরও 12 মিনিট পর কিন্তু আমরা নতুন টপিকে চলে যাবো। এরপরে ফিরে এসে শ্রেয়া বলেছে তোমার টেক্সটগুলো পড়েই দেবে, পড়তে থাকুক। আর শ্রেয়ার আয়ুষ্মান খুরানাকে নিয়ে একটা ইমাজিনেশন ওয়ার্ল্ড যখন তৈরি হয়েইছে, সেটা আমরা ভেসে যাই কেমন।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যাঁ, মাত্র 84 টাকা নিয়ে স্বপ্ন দেখা যায়,

0: এবং সেই স্বপ্নটা সময়ের সঙ্গে সঙ্গে গভীর থেকে গভীরতর এবং গভীরতম হয়ে ফাইনালি সাকসেসফুল হয়ে ওঠে আমাদের আলম ভাই, যে ধুরন্ধরে যে আলম ভাই হয়েছিলেন, হ্যাঁ গৌরব গের কথা বলছি, সে একটা দুর্ধর্ষ লাইফ, স্ট্রাগলিং লাইফ আমাদের কাছে তুলে ধরেছেন। কারণ 1973 সালে তার জন্ম, তারপর বাবার সঙ্গে যেভাবে আর কি আমাদের ট্র্যাডিশনাল ফ্যামিলিতে হয় যে তুমি আইআইটি পড়ো বা আইটি সেক্টরে কাজ করো এরকম আর কি চাকরির কথা আসে, তারপর বাবার কথা অনুযায়ী ফ্যাশন ডিজাইনিং নিয়েও ভর্তি হয়ে যান। কিন্তু সেই ফ্যাশন ডিজাইনিং করতে করতে তার মনে হয়েছিল যে না, এটা করে আমার বিশাল খুব একটা লাভ হবে না, কারণ উনি হতে চেয়েছিলেন অভিনেতা। তো অভিনেতা হতে গেলে পরে তাকে যেই স্ট্রাগলটা করতে হতো সেখানে কিন্তু আবার বাবাই তাকে সাহায্য করেছিলেন, হয়তো খুব কম পকেট মানি দিতে পেরেছিলেন। যখন চাকরি ছেড়ে দিয়েছেন, কাজ নেই, মুম্বাইয়ে দীর্ঘ সময় থেকে সিরিয়াল বা ধারাবাহিকে চেষ্টা করেছেন, এবং তারপর 2004 সাল থেকে ধীরে ধীরে ধীরে ধীরে তার সিনেমার জগতে আসা শুরু, কিন্তু সব ওই ক্যামিও ক্যারেক্টার বা খুব স্বল্প দৈর্ঘ্যের চরিত্রের জন্য উনি ডাক পেয়েছিলেন। তো সেই সমস্ত কাজ করে ফাইনালি 2025 আমরা দেখতে পেলাম ধুরন্ধর রিলিজ করলো, আর ধুরন্ধরে একটা অসাধারণ সাকসেসফুল মানে ক্যারিয়ার উনি নিজেকে করতে পারলেন। 2000 টাকা পকেট মানি দিয়ে জীবন চালাতেন সেই সময় থেকে ধুরন্ধর। তো তার মাঝে যে 2004 সালে যখন ডেবিউ হয়েছিল কেউ হো গয়া না, এই সিনেমাটা দিয়ে উনি ডেবিউ করেছিলেন। তারপর নীলান নিকি, ও মাই গড, MP3, একের পর এক সিনেমায় কাজ করেছিলেন আগেইন। সো লেগে থাকলে পরে তোমারও হবে বস।
1: তাই আশা ছাড়তে নেই, এবং তুমিও আশা ছাড়ো না, কারণ 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজি শ্রেয়া এবং আরজি অঙ্কিতা। আর আর তুমি আমাদের সঙ্গে কিভাবে জুড়ে রয়েছো, 9903653992 এই নম্বরে তোমার কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম সমুদ্রের ধারে, স্পেসিফিক কোনো জায়গার কথা বলিনি, তোমার পছন্দের কোনো সমুদ্র ধার যেখানে তুমি তোমার পছন্দের মানুষ, বন্ধু বান্ধব, পরিবার, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যাকে ইচ্ছা, কার সঙ্গে তুমি ঘুরতে যেতে চাও এবং কী কী করবে আমরা জানতে চেয়েছিলাম। তুমি আমাদের বলেছ রূপকুমার হাওড়া থেকে, অনেকদিন পর তোমাদের একসঙ্গে পেলাম, ওয়েলকাম 107। ওকে, আমি দূরে কোথাও যেতে পারবো না এবং আমার বাড়ি থেকে 30 মিনিটের একটি দারুণ জায়গা আছে তালদিঘি, সবুজ ঘাসে বসে অনেক গল্প হবে, হাতে বাদাম ভাজা নিয়ে, সে শুধু তুমি। আচ্ছা, মানে তুমি তোমার তুমিকে এটা বোধ হয় বলেছো,
0: মানে এটার সঙ্গে নজরুল ইসলামের একটা কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু আপাতত একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, তারপরে শ্রেয়া আবার তোমার কাছে ফিরে আসছে অনেক অনেক টেক্সট পড়ার জন্য।
2: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। PM সূর্যঘর মোফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
4: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
7: শুনছো ক্যাফে কলকাতা,
8: ক্যাফে কলকাতা
7: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
8: ক্যাফে কলকাতা।
1: তোমার আরও যত রকমের কথা রয়েছে সেগুলো রয়েছে আমাদের ফোনের ভেতর বন্দী হয়ে, এবং আমরা আর সেগুলোকে বন্দী করে রাখতে চাই না, তোমার কাছে পৌঁছে দিচ্ছি। শুধু তোমার কাছে নয়, আমাদের সবার কাছে পৌঁছে দেবো। তুমি কি বলেছো, উত্তর বাঙালি থেকে সুভাষ চক্রবর্তী আমাদের রেগুলার লিসনার, তিনি বলছেন, অঙ্কিতা এবং শ্রেয়া গুড ইভিনিং, পুরীর সি বিচ আমার কাছে আজও ভীষণ পছন্দের, এই বিচে সপরিবারে সবান্ধবে বারবার যেতে চাই। ঠিক ঠিক, পুরীর সঙ্গে আমাদের ছোটোবেলার প্রচুর প্রচুর স্মৃতি বেশিরভাগ মানুষেরই থাকে, আমার তো ভীষণভাবেই আছে। এবং পুরীতে যে স্মৃতিটা আমার সবথেকে একটা এক্সেলেন্ট স্মৃতি, সেটা হচ্ছে যে ওই সবাই প্রসাদ খেয়েছেন, প্রসাদ যখন খাচ্ছে আমাকে অনেক বলেছে, আমি খাইনি, আমি তখন একদম ছোট্ট টডলার বলতে পারো, খেলাম না। তারপর যেটা হলো, সকেও আমায় খুঁজে পাচ্ছে না, তো আমাদের হোটেলে একটা টেবিল ছিল, হঠাৎ করে আমাকে খুঁজে পাওয়া যায়, ওই টেবিলের নিচে গিয়ে ওই হাঁড়িটা নিয়ে আমি প্রসাদ খাচ্ছি, মানে যা হাঁড়িতে লেগে আছে, এতবার বলা হয়েছে, খেলাম না, কিছুতেই মুখে দিইনি, কিন্তু ওই হাঁড়িটার ভেতরে হাত ঢুকিয়ে

0: প্রসাদ খাচ্ছে এবং সেই ছবিটা তুলে রাখা আছে আমার মামা বাড়িতে। ওকে চলো, ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর ঘুষি পাড়া থেকে তুমি বলছো সুমিত সেন, আমি যাব আন্দামানের রাধানগর সি বিচে। ইয়েস, ওটাও খুব সুন্দর জায়গা, আমি নিজেও গিয়েছি। ঠিক আছে, কিন্তু কার সঙ্গে যাবে এটা বললে না। গুড আফটারনুন দিদি, আমি চাই যে বেশি দূর না গিয়ে দীঘার সমুদ্রের ধারে ঘুরতে, পাশে বন্ধু বা বান্ধবী যেই থাকুক না কেন, সে যেন চুপচাপ না থেকে মন খুলে গল্প করবে আর ভালো ভালো ছবি তুলে দেবে। আচ্ছা রজত নদিয়া থেকে, ঠিক আছে ঠিক আছে রজত, তার মানে তুমি এমন একজনকে চাও যে শুধু বন্ধু নয় ফটোগ্রাফারও হতে হবে এবং ফটো তুলতে ভালোবাসবে, এরকম কেউ কাউকে চাও? মানে এরকম থাকে না গ্রুপের মধ্যে, এই তুই যা যে আমি তুলে দিচ্ছি ফটো, আমি তুলে দিচ্ছি, এই যে ব্যাপারটা থাকে, তো সেই রকম কাউকে চাও? আর অ্যান্ডি কী বলছে? অ্যান্ডি বলছে, অ্যান্ডি তো আকাশবাণীকে হ্যাপি বার্থডে জানিয়েছে এবং তার সঙ্গে আমাদেরকে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক পাঠিয়েছে ভার্চুয়ালি। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ সো মাচ। আর এর সঙ্গে আমরা আমাদের 5:30 অবধি যেই টপিকটা ছিল সেটাকে র‍্যাপ করছি এবং একটা ছোট্ট গানের ওপারে ফিরে এসে আমাদের সেকেন্ডারের টপিক দিয়ে দিচ্ছি। সেই টপিকের পর তোমার জন্য থাকবে আজকের 3 একে 3।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: ছড়া কাটিং,
2: ছড়া কাটিং,
0: ছড়া কাটিং।
3: ইয়েস ইয়েস ইয়েস, ফাইনালি বলেছিলাম যে তোমাকে সেকেন্ড আওয়ারে একটা দুর্ধর্ষ টপিক দেবো, মানে যেখানে তুমি তোমার সাহিত্য প্রতিভা সমস্ত কিছু নিয়ে, মানে আপনি কলা কা প্রদর্শন কর সকতে হো, এরকম একটা জায়গা, মানে কোট কোটকে ভরা হয় যেটা তোমার মনের ভেতর।

0: সেই কবিতা কি বলতে?
1: আমি বলছি, আমি বলছি, তোমার মনের ভেতরে যে সমস্ত কলা রয়েছে সেটাকে তুমি একেবারে এক্সপ্লোর করতে পারো, এইটাই অঙ্কিতা বলতে চাইছে।
0: হ্যাঁ, ওটাই বলছি, মানে মিক্সার মেশিনে বেটে বেটে না, ওটা ওরা বুঝতে আনতে হয় না, না ওটা টেনে টুনে আনতে গেলে ওরা বুঝতে পারছে, মানে আমার ভিতরেও তো ওই সেই উত্তেজনাটা কাজ করছে যে এর পরে আমার কাছে ঝুড়ি ঝুড়ি ঝুড়ি ঝুড়ি কবিতা আসবে আর সবাই কবি হয়ে উঠবে। এই যে এক ঘন্টায় তুমি রঙিনভাবে উঠবে, তার জন্য তোমাকে টপিকটা বলে দিই। সাগর তীরে মুখ তো আমি কুড়োইনি যে কখনো, মানে আজকের ছড়া কাটিং এর প্রথম লাইন, সাগর তীরে মুখ তো আমি কুড়োইনি যে কখনো, পরের লাইনগুলো তুমি লিখে বলো, দু লাইন বেশি নয়, 9903659992 এটাতেই হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করবে। আর আজকে শ্রেয়া এখন যেটুকু ভেবে আর কি একটু কড়া মুখে তাকিয়ে আছে, কতক্ষণ ধরে বলছি আজকের হ্যাট্রিকটা কখন দেব না, আমি বললাম ফাইনালি এখন আমরা চালাবো। তো তুমি শুনতে থাকো আজকের তিনেকে তিন হ্যাট্রিক, আমরা ফিরে আসবো ঠিক তিনটে গানের পর ব্যাক টু ব্যাক।
1: শুনতে শুনতে তুমি যেটা করবে, শুনতে শুনতে কিন্তু তোমাকে এই ছড়া কাটিং এর এই যে বাকিটুকু পুরোপুরি করতে হবে, যেটুকু অঙ্কিতা বলেছে তারপরের যে অংশটা সেটা তোমায় লিখে ফেলতে হবে ভেবে। এমনি এমনি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি?
0: আরেকবার কি তুমি বলে দেবে লাইনটা?
1: না তুমি বলো।
0: সাগর তীরে মুক্ত আমি কুড়োইনি যে কখনো, এর পরে বাকি দু লাইন তুমি লিখে পাঠাও। ততক্ষণের জন্য স্টে টিউন ওনলি অন 107 FM রেইনবো।
2: FM রেইনবোতে 3

0: Yes, এই ওমকারার সঙ্গে টাইটেল ট্র্যাক শুনতে শুনতে একটা খবর বা ঘোষণা দিতে চলে এলাম, সেটা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই সমস্ত জায়গায় 4:30 আশপাশ থেকে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হতে চলেছে। তাই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলার লোকজন একটু সাবধানে থেকো। আর এপাশে মুর্শিদাবাদ জেলাতেও প্রায় 40-50 কিলোমিটার পার আওয়ার বেগে 4:30 থেকে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলায় প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। সেইটার জন্য সেখানকার মানুষকেও খেয়াল রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যেখানে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা গেছে 5:20 থেকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায়। অতএব নিজের সেফটিটা সবার আগে, বারবার আরও একবার বলে দিই, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, আবার এইদিকে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার মানুষ একটু সাবধানে থেকো, ঝড় বৃষ্টির মধ্যে নিজেকে সেফ রেখো।
1: FM Rainbow তে 3 এ

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একটু পরেই আমি 57 হবো এরকম বলার চেষ্টা করছি, তার মধ্যে তোমাকে আরো একবার ছড়া কাটিংটা বলে দেবো এবং ছড়া কাটিংটা এবারে মিস শ্রেয়া বলবেন।
3: সাগর তীরে মুক্ত আমি কুড়োইনি যে কখনো, তারপরে তোমার কি হলো সেটাই জানতে চাইছিলাম।
2: আচ্ছা, আর এর মধ্যে একজন সুন্দর করে ডিজাইন করে সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখে পাঠিয়ে দিয়েছে, সাগর তীরে মুক্ত আমি কুড়োইনি যে কখনো, সাগরের অপরূপ রূপ দেখতে দেখতেই থেকেছি যে মগ্ন। ওরে বাহ,
3: তার সঙ্গে 9903652992 এই নম্বরে তুমি তোমার ছড়ার যে বাকি অংশটুকু, তোমার তৈরি করা অংশ

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: আকাশবাণী কলকাতা, এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কেন্দ্র রাজ্য সরকারকে সব ধরনের সহায়তা করবে। ইতিমধ্যে 527 কোটি টাকা রাজ্যের কাছে পৌঁছে গেছে। বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের জন্য সরকারি বা বেসরকারি জমি অধিগ্রহণ এবং ক্রয়ের ক্ষেত্রে জমির মূল্য নির্ধারণ প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ করতে রাজ্য সরকার নতুন অনলাইন ব্যবস্থা চালু করছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে কেন্দ্র, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং অন্যান্য প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমির মূল্যায়ন করতে পারবে। রাজ্য এবং কলকাতা পুলিশের 179 জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারকে ডিআইজি এসটিএফ করা হয়েছে। আইপিএস মুরলীধর শর্মাকে পুলিশের গোয়েন্দা শাখার আইজি করা হয়েছে। কুণাল আগরওয়াল নিযুক্ত হয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম পদে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পদত্যাগের কথা ঘোষণা করেছেন। শুধুমাত্র রাজ্যসভার সদস্যপদ নয়, দলের প্রাথমিক সদস্যপদও ছাড়ছেন তিনি। এক বিবৃতিতে তিনি দলের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন রুখতে এবং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, আইন শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলেছেন। পশ্চিম এশিয়া চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনেরও বেশি। দিন দুয়েকের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও আজ এবং আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে হেডলাইনস, আপাতত এটুকুই।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ছড়া কাটিং
1: 107 FM Rainbow The Cafe কলকাতায় তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং আরজে অঙ্কিতা। আর আর আর আর এই যে ছড়া কাটিং শুনে ফেলেছো, আর তোমরা কি কি ছড়া লিখে পাঠিয়েছো সেটা তো এবার আমরা পড়বই। তবে তার আগে একটু বলে দিই, তোমাদের মনে করিয়ে দিই আজকে আমাদের ছড়া কাটিংয়ের লাইনটা কী ছিল। সাগর তীরে মুক্ত আমি করইনি যে কখনো, তারপরে এখন কি হচ্ছে সেটাই আমরা দেখবো 9903652992 তে তোমার হোয়াটসঅ্যাপ অথবা SMS-এ।
2: একজন লিখে বেরিয়েছে, সে কোন প্রসঙ্গে লিখেছে বুঝতে পারছি না, ওই সমুদ্রের ধারের প্রসঙ্গে লিখেছিল কিনা। দিদিরা আমি রাজা, দিদি আমি সিকিম যেতে চাই, সাথে যদি একটা মেয়ে থাকে তো খুব ভালো হয়, আর না হলে একটা ছেলে নিয়েই চলে যাব। মানে ওর জীবনে বড়ই দুঃখ, ও বুঝতে পারছে না। যাই হোক, এই মেসেজটা আমাদের এখানে প্রাসঙ্গিক নয়।

0: লেনা তুমি এখনো, তোমার আবেশের হৃদয়ে আজ সোহাগ সিঁদুর মাখানো। বাস এই তো ইতি গজ, অসাধারণ অসাধারণ। পায়েল তার কবিত্বের ছড়া ছিটিয়ে দিয়েছে আমাদের গায়ে, এবং তারপরে সেই কবিত্বের ছড়া নিয়ে আমরা চলে যাচ্ছি দেবদাস মুখার্জির কাছে, বেহালা থেকে লিখেছে
1: দেবদাস মুখার্জি।
0: হ্যাঁ
1: মানে দেব বাবু,
0: পারোর জায়গা থেকে আমরা কবিতায় ফিরে আসি। সাগর তীরে মুখ তো আমি কুড়োই নি যে কখনো, তাই তো জনগণ বর্তমানে এই এই বুঝতে পারছি না এবার কি লিখেছে, তাপ প্রবাহকে জানাচ্ছে জনগণ মন। এই সেরেছে, এটা এটা কি হলো, এটা কি হলো, মানে কবিতা হলো না অন্য কিছু হয়ে গেল, বুঝতে পারলো না।
1: ঠিক ছিল কিন্তু না আর পারছি না,
0: না আর নেওয়া গেল না। এবার 9903653992 তে তুমি চটপট আরও কয়েকটা টেক্সট করে ফেলো, এবং আমাদের ঘড়িকাটা বলছে আর মাত্র আমাদের কাছে 21 সেকেন্ডেরও কম, 21 মিনিটেরও কম সময় পড়ে আছে।
1: আমি সেকেন্ড হয়ে গেছিলাম, অঙ্কিতা কি বলছে, অঙ্কিতার কি হলো। কিন্তু অঙ্কিতার যাই হোক না কেন, আমাদের এখন ইচ্ছেগুলো বড্ড টলমল করছে, তাই জন্য আমরা একটা গান শুনবো, আর শোনার পর ফিরে আসবো আরো আরো অনেক অনেক কিছু নিয়ে। আমাদের সঙ্গে থাকো।

0: এক্স্যাক্টলি, মানে এই যে কবিতা, এই যে কবিত্ব, এই সবের চাপে আমার মনটা কেমন উলঝা ফুলঝা টাইপেরই হয়ে গেছে। মানে উলঝা সুলঝা, আমি আর সুলঝা
1: দো কে,
0: হ্যাঁ সুলঝা দেনে কে লিয়ে তো কবিতায় হাম পড় রহে হ্যায়, ক্যা করে। গুড ইভিনিং সন্তু সুরেলা থেকে লিখেছে আর কি, সে বলতে চাইছে, সাগর তীরে মুক্ত আমি কুড়োইনি গো কখনোই, প্রথম গিয়েছিলাম ছোটবেলায় পুরী, ভালোবেসেছি সমুদ্রকে, নামতে গিয়ে কুড়ালাম অনেক ঝিনুক, শামুক কি, ও আচ্ছা শামুক ছিল না কোনো মণি রত্ন। আচ্ছা এই এই এই কবিতাটার কোনো মিল পেলাম না, অ্যান্ডি লিখেছে শেষ অবধি।
1: ওকে অ্যান্ডি, তুমি যে লিখেছো আমাদের ম্যাঙ্গো ফ্লেভারের কেক পাঠিয়েছো, এটাই বড়।
0: এই এইটাই অনেক বুঝতে পারছি, এবার পরের মেসেজে চলে যাই যাতে আমরা একটু তালিয়া তালিয়া করতে পারি, বাহ তাহাজ বাহ টাইপের একটা ব্যাপার হয়ে যেতে পারে আমাদের মনের মধ্যে, বাহ কবিতা বাহ এরকম করতে চাইবো আমরা। শুভ সন্ধ্যা দাদা ভাই ও দিদি ভাই, আজকে ছড়াকাটিং সাগর তীরে মুক্তগুলো আমি কুড়োইনি যে কখনো, মনের সুখে ঢেউয়ের সাথে খেলি যে রোজ তখনও, ঝিনুক থেকে মুক্ত খোসে বালির মধ্যে লুকিয়ে, পায়রা তেমন দানা খোঁজে মাঠের মধ্যে চুকিয়ে। আচ্ছা মানে চুকিয়েটা কেমন একটা হয়ে গেল, ঝুঁকিয়ে খুঁকিয়ে করতে
1: সব অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর
0: থেকে বঙ্কিম দাস লিখে পাঠিয়েছে, অ্যাকসেপ্ট করলাম কিন্তু মানে কবিতাটা না একটু আরেকটু হতো, মানে ফ্রাই হয়নি ঠিক
1: করে দিলাম, ছেড়ে দিলাম।
0: গুড আফটারনুন দুই দিদি ভাই, এখন ইভিনিং হয়ে গেছে। যাই হোক, আমি তিথি নস্কর সাউথ চব্বিশ পরগনা থেকে বলছি, আর তোমাদের অনুষ্ঠান খুব খুব খুব ভালো হচ্ছে। এবার আসি টপিকে, সাগর তীরে মুক্ত আমি কুড়োইনি যে কখনো, ঢেউ দেখতে যে আমি ছিলাম এত ব্যস্ত, মুক্ত আমার কাছে এসে কখন গেল হারিয়ে, আমি দেখতেও পাইনি
1: তখনও। আমি চলে দিলাম লাস্টের টা, তোমার
0: এবার বাকিগুলো তুমি পড়ো, আমার হার্টবিট বেড়ে গেছে, আমি আর এই কবিতা নিতে পারছি না।
1: আমি আছি, সাগর তীরে মুক্ত আমি কুড়োইনি যে কখনো।

0: অজান্তে দান করেছিলাম রামেশ্বরমে হাতের আঙুলে থাকা মণি মানিক্য শাওন বারাসাত থেকে। ঠিক আছে শাওন, অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সাগর তীরে মুক্ত আমি কুড়োইনি যে কখনো, এই বিকেল বেলা সমুদ্র তীরে থাকতে মন মানে না বাধা কোনো। রজত বিশ্বাস, থ্যাংক ইউ রজত। শুভ সন্ধ্যা, মনে হচ্ছে একটু পরে ঝড় উঠবে, বৃষ্টি নামলে নামতে পারে অপেক্ষারত। এবার ছড়া কাটিয়ে আসি। সাগর পারে মুক্ত আমি কুড়োইনি যে কখনো, মুক্তর চেয়েও দামি অপরূপা তুমি সাগরের ঢেউ, তোমাকে যায় না কখনো ভোলানো। মাথাই দাস বড় কোষপাড়া থেকে।
1: কঠিন কঠিন, মানে এত কঠিন আর সাহিত্য, মানে আমার কান মাথা দিয়ে এবার ধোঁয়া বেরোনোর জোগাড় হয়ে গেছে, বুঝে উঠতে পারছি না। তুমি কি এই করে ঠকাশ করে দেবো ওই কারণে? তুমি মুঠো ফোনটা রেখে দেবে
0: আর দিতে পারবে না, ফোনটা আমাদের জন্য থাকতে চাইছে না।
1: হার্টবিটটা ভীষণ বেড়ে গেছে।
0: বলছি কি, তুমি একটা লাইন জুড়ে দেবে।
1: সাগর তীরে মুক্ত আমি কুড়োইনি যে কখনো, এরপরে আমি চাই প্রচন্ড জোর বৃষ্টি আসুক,
0: বাড়ছে ঠিকই তবু বেঁচে আছি এখনো,
1: শ্রাবণ নেমে আসুক সঘন। এর থেকে বেশি আর ছড়া মেলাতে পারছি না। এই ছড়ার পর আমার কাছে আর ছড়া আসছে না। নাহি, তোমরা এইভাবে মান সম্মান ডুবিয়ে দেবে এটাই আমি ভাবতেও পারিনি। যাই হোক, তুমি সাগর তীরে কথা বলছিলে, তোমাকে একটা খাবার দাবারের কথা বড় জোর বলতে পারি একটুখানি। তুমি একটু খাবার দাবার,
0: সাগর তীরের খাবার,
1: আচ্ছা এই শোনো, সাগর তীরে না একটা দারুণ গল্প আছে।
0: আজকে ছেড়ে দিচ্ছি আমি,
1: আজকে ঠিক রাতের বেলা আকাশে রঙের খেলা চলবে, মানে ভারত দেখা যাবে মেরু জ্যোতি, যেটা তুমি বলতে পারো পৃথিবীর বুকে আছড়ে পড়বে সৌরশিখা। আর সেই কারণেই আকাশটা পুরো একটা অদ্ভুত লালচে রঙে ছেয়ে যাবে। এইটা আজকে আমাদের বিরল দৃশ্যটা।
0: রাত্রেবেলা আকাশ যখন লাল রঙে ছেয়ে যায় তখন কি হয়?
1: মানে অ্যাকচুয়ালি এই দৃশ্য দেখা যাচ্ছে সূর্যের বুকে নাকি তীব্র বিস্ফোরণ ঘটেছে। তোমার বুকে তো ঘটেনি, আমার বুকে ঘটে গেছে আজকে কবিতাগুলো পড়ে, আমার বুকে বিস্ফোরণ ঘটে গেছে। শ্রেয়ারও বুকে এরকম অবস্থা যে এখন আমরা পেসমেকার নিয়ে চলবো কিনা বুঝতে পারছি না, কিন্তু গড়ির কাটা যা বলছে যে সময় আমাদের শেষ হয়ে এসছে, তাই তো?
0: সময় তো শেষ হয়েই এসছে, তাই শেষ সময়তে একেবারে শেষ বেলায় যেতে যেতে শ্রেয়া আর অঙ্কিতা তোমায় যেটা বলবে বাই বাই আর ক্যাফে কলকাতায় আবারও আবারও কখনো তোমরা চাইলে নিশ্চয়ই আমরা আবারও আসবো এবং এসে তোমাদের সঙ্গে এই রকম করে আড্ডা দেবো। আর
1: মানে তোমরা চাইলে বলে না, তোমরা তো চাইবেই। শ্রেয়া আর অঙ্কিতা আরও একদিন চলে আসবে, পরের মাসেই চলে আসবে, কোনো চাপ নেই। আপাতত শ্রেয়া কাল পরশু আবার আসবে, আমিও পরশু দিন আসবো, দেখা যাক তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ চলবে, ক্যাফে কলকাতা চলবে, আড্ডা চলবে, কোনো চাপ নেই। সেই আড্ডার পর আবারও বলবো টাটা বাই বাই। রবীন্দ্রনাথের দিব্যি, গীতবিতানের দিব্যি, তোমাকে চাই, তোমাকে ভালোবাসি
0: ভীষণ ভীষণ চাই। আজকের মতো বাই।

0: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। নতুন দিল্লিতে আজ বিকেলে ইন্ডি জোটের বৈঠক বসে। বিভিন্ন বিরোধী দলের নেতানেত্রীরা বৈঠকে যোগ দেন। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, দলের নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেস সহনেত্রী মমতা ব্যানার্জি, ন্যাশনাল কনফারেন্সের প্রবীণ নেতা ওমর আবদুল্লা, এনসিপি এসপি নেত্রী সুপ্রিয়া সুলে। যদিও আম আদমি পার্টি এবং দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম সহ বেশ কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে এই বৈঠকে দূরত্ব বজায় রাখা হয়েছিল। ফিলিপিন্সের দক্ষিণে আজ সকালে 7.8 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন প্রাণ হারিয়েছেন, আহত 200 জনেরও বেশি। জেনারেল সান্তোস শহরে বেশ কয়েকটি আবাসন ভেঙে পড়ে সুনামির জেরে ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী গ্রামগুলিও। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এই ব্যাপারে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের অধীন কেন্দ্র রাজ্য সরকারকে স্বাস্থ্যকেন্দ্রে সব ধরনের সহায়তা করবে। দিন দুয়েকের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আজ এবং আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দমকা হাওয়া বয়ে যাবে 50-60 কিলোমিটার গতিবেগে। আবহবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে বলেন, 10 এবং 11 তারিখ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে ভারত 1 ইনিংস এবং 300 রানে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। 5 উইকেটে 113 রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির আগে 152 রানে পাকিস্তান আফগানিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। ভারতের মানব সুথার 6 উইকেট নেন। এরপর ভারত আফগানিস্তানকে ফলো অন করালে আফগানিস্তান দ্বিতীয় ইনিংস চাপানের বিরতির পর 112 রানে শেষ হয়ে যায়। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।

0: টেলিলয়ের অ্যাপ, ওয়েবসাইট www.tele-law.in অথবা টোল ফ্রি নাম্বার 14454 এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা লাভ করা সম্ভব।
1: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা

0: যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে।
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
3: पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला, आप सुन रहे हैं छायालोक, छायालोक 107 FM रेनबो पर। पुराने दिनों का सफर, पुराने गीतों का सिलसिला, छायालोक, छायालोक।
4: सुरों की महफिल,

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। পশ্চিম এশিয়ায় চলতি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও দেশে অপরিশোধিত তেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থিতিশীল বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ খানুজা জানান, দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। দেশের মধ্যে 36তম রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা চালু হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়। রাজ্য এবং কলকাতা পুলিশের 179 জন আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমারকে ডিআইজি এসটিএফ করা হয়েছে। আইপিএস মুরলীধর শর্মাকে পুলিশের গোয়েন্দা শাখার আইজি করা হয়েছে। রাজ্যে কেন্দ্রীয় সরকারি সংস্থা বা কর্মী আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আর রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী বা সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে গেলে আর রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন নেই। মেয়রের পদত্যাগের পর এবার কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। দিন দুয়েকের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গেও আজ এবং আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

नागिन से बल खाके।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সশস্ত্র সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত পুলিশ কর্মীদের শৌর্য পুরস্কার প্রদান করেছেন। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মান প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। লেফটেন্যান্ট কমান্ডার সুরজ বারাসার, লেফটেন্যান্ট কর্নেল নীতিশ ভারতী শুক্লা, মেজর আদিত্য প্রতাপ সিং, ইন্সপেক্টর লক্ষণ কেওয়াত এবং রামেশ্বর দুর্গা দেশমুখকে শৌর্য চক্রে সম্মানিত করা হয়েছে। দেশের 100টি শিল্প পার্কের উন্নয়নের লক্ষ্যে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ ভাবিয়া পোর্টালের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে এ সংক্রান্ত এক অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, মাল্টি মোডাল যোগাযোগ, বিশ্বাসযোগ্য ব্যবহারিক ব্যবস্থাপনা, ডিজিটাল প্রশাসনিক কার্যকারিতা, শ্রমিক অনুকূল পরিবেশ এবং সুসংহত উন্নয়ন সহ একাধিক নিবিড় শিল্প পরিকাঠামো গড়ে তোলাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য। কোন রকম হতাহত ছাড়াই আরব সাগরে উদ্ভূত সামুদ্রিক জরুরি অবস্থার অবসান ঘটেছে। ওমান উপকূলের কাছে পালাউয়ের পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে আজ হামলা চালানো হয়। ট্যাঙ্কারটির সমস্ত ক্রু সদস্য ভারতীয়। আজ স্থানীয় সময় দুপুর 1:30 এমটি মারিফেক্স নামে ট্যাঙ্কারটির ইঞ্জিনরুমে বিস্ফোরণ হলে সাহায্যের জন্য বার্তা পাঠানো হয়। বিশাখাপত্তনমে স্টিল প্লান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 6 জন। 2 নম্বর স্টিল মেল্টিং শপের সিসিটিভি বিভাগে গলিত ধাতু বহনকারী বালতি একটি মই থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। নেপাল সীমান্ত থেকে ধৃত ফলতা তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে ট্রানজিট রিমান্ডে প্যানিট্যাঙ্কি হয়ে কলকাতা নিয়ে আসা হচ্ছে, আজ রাতেই তার পৌঁছানোর কথা। আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত 102টি সোনাসহ 114টি পদক জিতে শীর্ষস্থানে শেষ করেছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর। বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
2: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো। রেইনবো টপ 20, রেইনবো

0: যিনি তার ডান্স মুভসের মধ্যে দিয়ে আমাদের যে কোনো সময় শাট আপ করিয়ে দিতে পারেন, এবং যাকে এখনো পর্যন্ত মানে সেই নাইনটিজের সময় থেকে এখনো পর্যন্ত যতবারই দেখি না কেন ততবারই মনে হয় যে এই ভদ্রমহিলা কি সত্যি সত্যি বুড়ি হবেন না, হতে হবে না, কিছুকে নজর না লাগে। আমরা বলছি শিল্পা শেট্টির কথা, তারই সাউন্ড ট্র্যাক শুনিয়ে শুরু করলাম আজকের রেইনবো টপ 20। সঙ্গে আমি সৌমি আর অমরজিৎ।
1: এক্স্যাক্টলি তাই, তোমরা জানো ঠিক এই সময়টা মানে যখন 9:08 হয়ে 1 সেকেন্ড হয়ে গেছে, এক্স্যাক্টলি তোমরা ঠিক টাইমেই একদম টিউন করেছো 9:02 থেকে, কিন্তু আজকে সোমবারের রাতটা মানেই কিন্তু রেইনবো টপ 20 রাত। অর্থাৎ যে সমস্ত গানগুলো এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে প্রায় ভাইরাল হওয়ার জায়গাটা ছুঁয়ে ফেলেছে, মানে এখন তো গান ভাইরাল
0: ভাইরাল ভাইরাল ভাইরাল
1: এখন তো গান ভাইরাল হয়, এখন গান পপুলার হয় না, এখন গান ভাইরাল হয়।
0: ভাইরাল হয়েছে, এবং যে গানটা তুমি ভীষণ রকম শুনছো ভালোবাসছো আজকে প্লেলিস্ট জুড়ে রয়েছে। একটা কথাই বলতে পারি, এই মুহূর্তে যত ভালো ভালো ডান্স নাম্বারস রয়েছে, যত ভালো ভালো গান তুমি শুনছো, হয়তো সেগুলোতে তুমি নাচছো পার্টি করছো, সেই গান আজকের প্লেলিস্ট একেবারে ফ্লাডেড সেই সমস্ত গানে। তবে শুরু যেহেতু করেছে শিল্পা শেট্টিকে দিয়ে, কারণ তো একটা আছে, আর সেই কারণটা হলো
2: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
0: চূড়াকে দিল অমরজিৎ কা, শিল্পা শেট্টি তো চলি, কোথায় আর যাবে? তাই না,
1: একদমই তাই, মানে সেটা নিয়ে তো আর কোনো মানে প্রশ্নাতীত, কিন্তু বিষয়টা হচ্ছে ওই সেলিং লাইক হট কেকস বলে একটা কথা আছে না, মানে এতক্ষণে মনে হয় কেক কাটিং সম্পূর্ণ হয়ে গেছে,
0: সম্পূর্ণ হয়ে গেছে,
1: একদমই একদমই। কেক কাটিং এই সমস্ত বিষয়ে তো মোটামুটি সন্ধ্যেবেলা সকালবেলা থেকে সারা দিনই হয়, কিন্তু বিষয়টা হচ্ছে 90s এর একজন অভিনেত্রী আজকেও ঠিক একই রকম ভাবে

0: আদর পাচ্ছেন, এটা কিন্তু জাস্ট মানে অসাধারণ একটা বিষয়।
1: সেই জন্যই শুলে সাউন্ডট্র্যাকটা যখনই শুনি, যখনই দেখি, তখনই মনে হয় যে এই গানটা ইজ ইকুয়াল টু শিল্পা শেট্টি। মানে ইউপি, বিহার, পাঞ্জাব পেরিয়ে যদি ওয়েস্ট বেঙ্গলেরও হৃদয়ে ধড়কনের কথা বলা হয়, বা বলা হয় যে তার ঠুমকা দিয়ে পুরো ভারতবর্ষকে তিনি এক জায়গায় এনেছিলেন, তাহলে সেই নামটা ডেফিনেটলি শিল্পা শেট্টি। আর তোমার জন্যে এখন যেটা, সেটা হচ্ছে রেইনবো।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow Top 20.
1: Well, তোমরা যেটার জন্য ওয়েট করছো যে তাহলে আলটিমেটলি আমরা ফ্ল্যাশ ব্যাক থেকে ব্যাক করে এইবারে কাউন্টডাউন শুরু করবো কিনা, ইয়েস একদম ঠিক ধরেছো, যখন 9:14 হয়ে 3 সেকেন্ড হয়ে গেছে 107 FM রেইনবোতে অমরজিত এবং সৌমির সঙ্গে তুমি শুনছো আজকের Yes, Rainbow Top 20. আর এই টপ 20 তে একদম 20 নম্বর গান দিয়ে যেটা দিয়ে আমরা শুরু করব আজকের কাউন্টডাউন, সেখানে কিন্তু একটা দারুণ গান আমরা রেখেছি। Yes, দুই সিস্টার অর্থাৎ নন্দি সিস্টার্স বলে আমরা যাদেরকে চিনি, সেই নন্দি সিস্টারের একটা গান, এবং যে গানটার সঙ্গে কিন্তু মিল রয়েছে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই গানের সুর।
2: আমার তো বাংলা পেরিয়ে একটা ইন্টারন্যাশনাল টাচও পাচ্ছি গানটার মধ্যে, যেটা আমরা অ্যারোবিক টিউনস বলে থাকি না, যেরকম মানে যদি হিন্দিতে একটুখানি যাই তাহলে মাশাল্লাহ মাশাল্লাহ যে ধরনের গান, বা ধরো এখানেও আমরা পেয়েছি যখন সলিল চৌধুরী কম্পোজ করছেন হায় হায় প্রাণ যায়, মানে একটা অদ্ভুত অ্যারোবিক টিউনস, সেখানে বেলি ডান্সের একটা ভূমিকা রয়েছে, সেরকম একটা বানজারা আউটফিট রয়েছে, তো সেই বিষয়টা কিন্তু এই গানটার মধ্যে রয়েছে, যেটা নন্দি সিস্টার যে নতুন রিলিজ হওয়া একটা গান এই উইকে সং নাম্বার 20 তে, একেবারে ব্র্যান্ড নিউ এন্ট্রি, লাস্ট উইকে সং নাম্বার 20 তে আমরা শুনেছি ফুলপিশি এবং এডওয়ার্ড ফিল্ম, ফুলপিশি ও এডওয়ার্ড ফিল্ম মনের চাবি রে। কিন্তু এই উইকে রয়েছে ধীরে ধীরে নন্দি সিস্টার্সের গাওয়া একটা মিউজিক ভিডিওর গান,

0: এবং এই গানটা কিন্তু রিলিজ করেছিল আমার যে 29th of May, যেটা আমি দেখতে পাচ্ছি। আর গানটার মধ্যে একটা আধ্যাত্মিকতার, মানে লিরিক্সটার মধ্যে একটা অদ্ভুত আধ্যাত্মিকতার ভাবও কিন্তু রয়েছে।
1: একদমই তাই। যারা যারা মোটামুটি এপার বাংলা এবং ওপার বাংলা থেকে শুনেছেন, অনেকেই কিন্তু বলেছেন যে সাধারণত সিলেটি গানের অনেক সুরও কিন্তু এইরকম ভাবে পাওয়া গেছে। সুতরাং তোমরাই কিন্তু আলটিমেটলি শুনে বিচার করতে পারো যে গানটার আলটিমেটলি ইন্সপিরেশন কি হতে পারে না হতে পারে। আপাতত রেনবো টপ 20 এই মুহূর্তে কাউন্টডাউনে, সং নাম্বার 20 তোমার জন্য নন্দী সিস্টার্স এর গাওয়া গান।
2: টপ 20, সং নাম্বার 20, সং নাম্বার 20।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: ভালো লাগে অমরজিৎ, ভীষণ ভীষণ ভালো লাগে যখন দেখি নতুন কোনো গান রিলিজ করে, সেই গানটার মধ্যে একটা নতুনত্ব থাকে, লিরিক্সে বলো কিংবা তার রিদমে বলো, মিউজিকে বলো, মানে ওভারঅল কম্পোজিশনটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে লিরিক্সটার সঙ্গে নিয়ে। এবং সেই গানটা একটা নন ফিল্ম গান হয়েও 6 লাখের ওপর ভিউজ পেয়ে এই মুহূর্তে কিন্তু বাংলা গানের দিক থেকে একটা ট্রেন্ডিং লিস্টে রয়েছে।
2: এটা একটা সবথেকে বড় পয়েন্ট যে বাংলা গান এবং সেটা

0: কিন্তু একটা মৌলিক গান, মানে প্রচুর লোকজন কিন্তু এই মুহূর্তে শুনছেন বাংলা মৌলিক গান, সেটা কিন্তু এই মুহূর্ত থেকে বোঝা যাচ্ছে না। মানে তুমি বলতে পারো যে অরিজিৎ সিং অনেক দিন আগেই তিনি ডিক্লেয়ার করে দিয়েছেন যে তিনি প্লেব্যাক থেকে সরে আসবেন এবং মৌলিক গান নিয়ে চর্চা করবেন। অলরেডি সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই ট্রেন্ডে কিন্তু গা ভাসিয়েছে আমাদের এই বাঙালিরাও।
1: একদম
0: 9:20 হয়ে 41 সেকেন্ড যখন হয়ে গেছে, তখন একটা জাস্ট রান আউট করে দেওয়া জুটির কথা কিন্তু বলতে পারি,
1: বলতে হবে না?
0: একদম
1: ডেফিনেটলি একটা নতুন, আরো একটা নতুন গান আমাদের আজকের কাউন্টডাউন লিস্টে, সং নাম্বার 19, একটা ফিল্ম যার নাম ভারত ভাগ্য বিধাতা। এই ফিল্মটা সামনের সপ্তাহে রিলিজ করতে চলেছে, মানে এই যে আপকামিং শুক্রবারটা আসছে 12 তারিখে রিলিজ করবে ভারত ভাগ্য বিধাতা। এবং এখানে আমরা অনেকদিন পর আবার কঙ্গনা রানাওয়াতকে দেখতে পাচ্ছি এবং লিড রোলে দেখতে পাচ্ছি, যখনই তিনি মহিলা হিসেবে কোন একটা উইমেন সেন্ট্রিক ক্যারেক্টার একদম লিড রোলে চলে আসেন, তখন কিন্তু দর্শকের ইন্টারেস্টটা একটু বেশি হয়ে যায়। মানে হ্যাঁ, দেখতেই হবে, কঙ্গনা সবাইকেই রান আউট করবে।
0: এবং যদি আমরা কোট আনকোট একটা কথা বলি, তাহলে বলতে হবে কঙ্গনা এবং শ্রেয়া, মানে এই জুটিটা জাস্ট ভাবা যাচ্ছে না আর কি, মানে খুব সুন্দর একটা ইয়ার সুদিং যাকে বলে। এবং সেক্ষেত্রে স্ক্রিন অ্যাপিয়ারেন্স খুব ভালো হবে, অলরেডি যে গানটা রিলিজ করে গেছে এবং এই মুহূর্তে ট্রেন্ডিং এ রয়েছে সেই গানটাই কিন্তু এই মুহূর্তে তোমার জন্য সং নাম্বার 19।
1: ভীষণ সুইট একটা গান কম্পোজ করেছেন আমন পন্ত, লিরিক্স লিখেছেন মনোজ তপাড়িয়া এবং গানটা জাস্ট 4th of June রিলিজ করেছে। ফিল্মের নাম তো বলেইছি ভারত ভাগ্য বিধাতা, গানটার নাম নব্জ নব্জ। এই উইকেন্ড নিউ এন্ট্রি, লাস্ট উইক সং নাম্বার 19 এ শুনেছো ক্যা কমা হ্যায় মে বাপস আউঙ্গা সাউন্ডট্র্যাক। এই উইকে এই গানটা কিন্তু আমাদের লিস্টে নেই, মানে কঙ্গনা এসে সবকিছু রান আউট করে দিয়েছে। যাই হোক, 4.1 মিলিয়ন ভিউজ রয়েছে এই মুহূর্তে তোমার জন্য রইল সং নাম্বার 19 এ ভারত ভাগ্য বিধাতা থেকে যে গানটা, সেই গানটা হচ্ছে নব্স নব্স।
2: টপ 20 সং নাম্বার 19

0: Rainbow Top 20. Only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20. আর এই টপ টোয়েন্টি শুনতে শুনতে যখন ঘড়ি বলছে যে 9:25 হয়ে 32 সেকেন্ড হয়ে গেছে এবং তুমিও তোমার ফোনটা নিয়ে একদম রেডি আমাদেরকে মেসেজ করবে বলে জাস্ট একটু আগে থেকে টিউন করে শুনছো আমাদেরকে এবং ভাবছো যে কতক্ষণে অমরজিৎ এবং সৌমি তোমাকে সেই টপিকটা দেবে যে বিষয়ে তুমি কথা বলতে পারো। অবভিয়াসলি আজকে কিন্তু আমাদের অর্থাৎ আমাদেরই আকাশবাণীর একটা গ্লোরিয়াস ডে বলতে পারো। আমরা কিন্তু
1: আকাশবাণী কলকাতা নয়, মানে আকাশবাণী
0: একদমই তাই, আকাশবাণীর মানে আমরা 99 করে 90টা বছর পেরিয়ে গেছি। ক্যান ইউ ইমাজিন?
1: আর 10 বছর পেরোলেই শতবর্ষ,
0: শতবর্ষ উদযাপন। এবং যারা যারা তোমরা আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করো অলরেডি জানো যে আমরা তার জন্য
1: লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে,
0: একদমই তাই, তাদের জন্য কিন্তু আমরা অনেক কিছু সাজিয়ে রাখি এবং স্পেশালি তোমাদের মনের কথাগুলো আমাদের এই পেজ দিয়ে এবং এই মিডিয়া দিয়ে আমরা অনেক রকমভাবে তোমাদের কাছে পৌঁছে দিই। এবং স্পেশালি এই 90টা গ্লোরিয়াস ইয়ার সেলিব্রেট করার জন্য আমরা অনেক লাফালাফি দৌড়ঝাঁপ অলরেডি করে ফেলেছি গতকাল, সেটাও কিন্তু অনেকে জানো।
1: আমাদের রেডিও, আমাদের আকাশবাণী আর FM রেইনবো স্পেসিফিক্যালি এই মুহূর্তে তুমি টিউন করে আছো 107 FM রেইনবো, যেখানে চলছে রেইনবো টপ 20। বাংলা এবং হিন্দি গানের নতুন নতুন গান তো তোমাকে শোনাচ্ছি, যে গান অলরেডি তুমি শুনছো সেই গানই আবার সুন্দর করে লিস্ট করে তোমার কাছে পৌঁছে দিচ্ছি, তোমাকে শোনাচ্ছি। কিন্তু এর ফাঁকে এই সেলিব্রেশনটা, মানে এই যে 90 বছরের একটা উদযাপন, সেটা না করলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে।
0: একদমই তাই, মানে যে যে মাধ্যমটা দিয়ে তোমাদের সঙ্গে আমরা সব থেকে বেশি কানেক্টেড সেই মাধ্যমটা আজকে 90টা বছর পার করে গেছে, এটা কিন্তু নট আ ম্যাটার অফ জোক।
1: তাহলে আমরা লিসনার হিসেবে টপ 20 মোমেন্টস তো জানতে পারি না, টপ 2 বা 3 মোমেন্টস তো জানতে পারি।
0: একদমই তাই, তোমার নস্টালজিয়া, তোমার সেই মোমেন্ট, মানে তোমার আকাশবাণী নিয়ে তোমার সেই গ্লোরিয়াস মোমেন্ট তুমি যদি আমাদের সঙ্গে শেয়ার করো,
1: সেরকম যদি কোনো কিছু থাকে হিসেবে তোমার শোনার এক্সপেরিয়েন্স,
0: একদমই তাই, সেটা কিন্তু তুমি আমাদেরকে জানিয়ে দিতে পারো। আর আমাদের সেই চেনা নাম্বার 9903653992 তো অবভিয়াসলি তোমরা জানো। এবং তার সঙ্গে যেটা হয়েছে, আমরা কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে অনেক অনেক বেশি আপডেট করে ফেলেছি, সেই কারণের জন্যই আমাদের একটা সোশ্যাল মিডিয়াতে ইনস্টা হ্যান্ডেলও কিন্তু আমরা অলরেডি রেডি করে ফেলেছি, দ্যাট ইজ 107 FM রেইনবো কলকাতা। সেখানে যাও এবং আমাদেরকে কিন্তু চটপট ফলো করে ফেলো।
1: ঠিক কথা, তো 9903653992 নাম্বারটা খোলা রয়েছে তোমার জন্য, হোয়াটসঅ্যাপ করতে পারো, SMS করতে পারো, নিজের নাম শর্ট লোকেশনটা অবশ্যই সেখানে লিখবে। আর ওই যে বললাম আকাশবাণী নিয়ে, FM রেইনবো নিয়ে তোমার টপ 3 বা টপ 2 মোমেন্টস, যেটা শুনতে শুনতে তুমি ফিল করেছো, তোমার ভালো লাগার জায়গাটা আজকে আমরা দুজন, মানে সৌমি আর অমর জি, জানতে চাইছি তোমার থেকে। রেডি আছো তো তুমি? আমি জানি তুমি রেডিও নিয়ে ভীষণ রকমভাবে রেডি আছো, আর আমরাও এই মুহূর্তে রেডি আছি সং নম্বর 18 নিয়ে, যে গানটা ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি একটা গান, লিখেছেন সৃজাত বন্দ্যোপাধ্যায়, সুর করেছেন জয় সরকার, ফিল্মের নাম ফুলপিশি ও এডওয়ার্ড।
0: একদমই তাই, এটার মধ্যে কোনটাকে, মানে ফুলপিশি এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিল আর এই মুহূর্তে এডওয়ার্ড, অর্থাৎ লুকোচুরির এমন খেলা কোথায় তুমি পাবে? এটা কি শুধুমাত্রই একটা ত্রিকোণ প্রেমের লুকোচুরি, নাকি এই সম্পর্কের গোলক ধাঁধায় লুকিয়ে রয়েছে আরো অন্য কিছু রহস্য?
1: বাহ, ক্যা ফিলোসফি হ্যায়,
0: ক্যা ফিলোসফি হ্যায়, এডওয়ার্ড সবসময় এরকমই বলে থাকে
1: তাই না? বাই দ্য ওয়ে এডওয়ার্ড কিন্তু এই ফিল্মে একটা বিড়ালের নাম। পরিচালক জুটি, তাদের এই ফিল্ম ফুলপিশি ও এডওয়ার্ড লাস্ট উইকের আগে রিলিজ করেছিল, প্রায় 10 দিন হয়ে গেছে এই ফিল্মটা রিলিজ করেছে।
0: একদম,
1: এবং এটা রিলিজ করার সঙ্গে সঙ্গে যেটা এই মুহূর্তে খুব প্রচারের জায়গাতেও রয়েছে, যে 10 দিনে নাকি এটা 1 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে, মানে 1 লক্ষ মানুষ বা তার থেকেও বেশি মানুষ এটা দেখেছেন, তো সেই রকমই একটা ভিউজ, মানে বলা যেতে পারে যে সিনেমাটা এই মুহূর্তে সুপারহিটের জায়গায় রয়েছে। এবং গানটা প্রথম এই ফিল্মের যে গানটা রিলিজ করে সেটাই হচ্ছে মনের চাবিরে, যেটা আজকে সং নম্বর 18 রয়েছে, লাস্ট উইকে ছিল সং নম্বর 20 তোমার জন্য ফুলপিশি ও এডওয়ার্ড। গানটা ভারী মিষ্টি একটা সং, নতুন করে কি আর বলি, এটাও কিন্তু 1,02,81,353 ভিউজ এখনো পর্যন্ত, 22 এপ্রিল, মেশ অনেক দিন হয়েছে গানটা রিলিজ করেছিল। এবং গানটা গেয়েছেন সুতীর্থ চক্রবর্তীর সঙ্গে বনি বাসু, তো এই গানটা তোমার জন্য মানে মনের চাবিরে রইল আজকের এই উইকে।

0: নম্বর 18 রেইনবো টপ 20 তে।
1: টপ 20, টপ 20, সং নম্বর 18, সং নম্বর 18।

0: কোথায় পাবি রে মাতাল পাগল রাঙা আগুন মেশায় আবির।
1: না না না, আমারও একটুখানি ওই লাস্টে ইটা করতে ইচ্ছে করছিল, তার কারণ ফুলপিশি ও এডওয়ার্ড ফোমের মনে চাবিরে শুনছিলে রেনবো টপ টোয়েন্টিতে। সঙ্গে আছি সৌমিয়ার অমরজিৎ, বলবো ওনাকে ফুলপিশি ও এডওয়ার্ড বলবো বুঝতে পারছি না, কারণ সিনেমার নাম ফুলপিশি ও এডওয়ার্ড, রহস্য রোমাঞ্চের সিনেমা। লাস্টে ফুলপিশি আবার এডওয়ার্ডকে খুঁজতে খুঁজতে নাকি রহস্য সমাধান করছেন। তো এখানে বসে বসে এই গানের রহস্যটা তো এই ফুলপিশি সৌমি আর এডওয়ার্ড অমরজিৎ আমরা সলিউশন করেই থাকি, তাই না?
2: একদমই তাই। মানে এটা না আমাদের শো এর স্পেশালিটি, সেটা হচ্ছে যে মানে এটা আই সোয়ার, মানে এটা
1: আই সোয়ার,
2: একদমই তাই, মানে এটা কেউ পড়বে না, সেটা হচ্ছে অমরজিৎ এবং সৌমি যখন এই জুটি হট সিটে বসে তখন না মানে
1: আমাদের বেরিয়ে আসে,
2: একদমই তাই, মানে একটা বিষয় চলে
1: যে একটা গান বেরিয়ে আসে
2: যে এটা ইন্সপিরেশন টেকেন ফ্রম অমুক জায়গা, আচ্ছা অমুক জায়গা, তমুক জায়গা, এই করতে করতে করতে করতে।
1: আরে আরে, তাহলে শোনো, তাহলে এত কিছু না বলে এইখানে যেটা ছিল তাকালে তুই তারারা তারা তারা তা, বলো বলো
2: কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখনই মোটামুটি হট সিটে বসি তখনই এই এটা কি
1: অটোমেটিক হতে হয়,
2: একদমই তাই, মানে এটা কি হতে পারে বলতো? আচ্ছা এটা তার মানে বুঝতে পেরেছিস ব্যাপারটা এইরকম আর কি?
1: না আজকে এই যে গানটার সঙ্গে কিসের যেন একটা মিল আছে, রহস্য নিয়ে আমি এতগুলো দিন ছিলাম, সেই সমাধানটা আজকে সত্যি সত্যি অমরজিৎ করেছে। তো আমরা শুনছিলাম সং নাম্বার 18 এ মনের চাবিরে ফুলপি।

0: ক্রিশিও এডওয়ার্ড থেকে যে গানটার সঙ্গে কেমন বোকা মন্টারের একটা অদ্ভুত মিল আমরা অন্তত একটু একটু হালকা হালকা খুঁজে বার করেছি। এবারে কে কার দ্বারা ইন্সপায়ার এসব কথা আমরা যাই না,
1: একদমই তাই,
0: কিন্তু আমরা যাই 9903659292 এই নাম্বারে, যেখানে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করতে পারো তুমি। আর অবশ্যই আজকে 8ই জুন, আজকে আমরা কিন্তু সেলিব্রেট করছি আকাশবাণীর 90 বছর, তো সেই বিষয়টাকে তুমি তোমার ইমোশনের জায়গা থেকে কিভাবে দেখো, তোমার ওই টপ 20 না হলেও টপ 2 বা 3 মোমেন্টস দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে, আমি তখন থেকে দর্শক বলে যাচ্ছি,
1: একদমই তাই, মানে ক্যামেরা শেষ করে করে এমন ব্যাপারটা হয়ে গেছে আর কি, সবসময় দর্শক শ্রোতা, দর্শক শ্রোতা ব্যাপারটা এরকম হয়ে যায়,
0: সত্যি নয়, এখন এফএম গোল্ড বলো বা এফএম রেইনবো বলো,
1: এক্স্যাক্টলি তাই,
0: আমরা
1: এখন আমাদের দেখা যায়, সবসময় দেখা
0: যায়, যেমন শোনা যায় তেমন দেখাও যায়, সেই কারণে এখন দর্শক শ্রোতা দুটোই একসাথে বলতে হবে,
1: একদমই তাই, মানে দর্শক এবং শ্রোতা একই সঙ্গে,
0: হ্যাঁ, তো সেই দিক থেকে তোমার ইমোশনের জায়গাটা টপ 2 বা 3 মোমেন্টস রেডিও শোনার ক্ষেত্রেই বেসিক্যালি জিজ্ঞেস করছি, সেটা কেমন আছে নাকি কোনো মেসেজ?
1: একদমই তাই, হয়েছে অলরেডি। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছেন যে, অমরজিৎ এন্ড সৌমি, আজও রেইনবো টপ 20 শো শুনছি, আমি এক টানা 6 দশকেরও বেশি সময় ধরে রেডিওর সঙ্গে নিবিড় সম্পর্কে রয়েছি। ওয়াও, জাস্ট এটা আমাদের কাছে কিন্তু অনেক অনেক বড় পাওয়া, তার কারণ 6 দশকের বেশি সময় কিন্তু নট এ ম্যাটার অফ জোক, অনেক দিন ধরে আপনি আমাদের সঙ্গে রয়েছেন এবং এইভাবেই থাকবেন, এটাই কিন্তু আমরা আশা করব। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সঙ্গে এইভাবেই থাকুন, কানেক্টেড হয়ে,
0: ঠিক কথা। তো তুমিও মেসেজ করে দাও, দেরি কিসের বলো, 9903659292 এসএমএস করো, হোয়াটসঅ্যাপ করো। আর আমরা সং নাম্বার 17 এ যাব, এটাও এই সপ্তাহের একটা নতুন এন্ট্রি রয়েছে, ফিল্মের নাম হন্টেড 3D। লাস্ট উইকে এই ফুলপিশিও এডওয়ার্ড ফিল্মেরই আম পাতা জাম পাতা তুমি শুনেছো সং নাম্বার 17 এ, কিন্তু তোমাকে এবার আম পাতা জাম পাতা থেকে জন্ম জনমে নিয়ে যাব,
1: একদমই তাই, এবং সেখানে না ইকোস অফ দ্য পাস্ট বলে একটা কথা আছে, আচ্ছা হ্যাঁ,
0: ভূতের তো
1: একদমই তাই, ভূত এবং ভবিষ্যৎ মানে একটা পাস্ট এবং একটা ফিউচার, মাঝখানে আমরা বসে রয়েছি আর কি পার্গেটোরিয়র মধ্যে, কিন্তু বিষয়টা হচ্ছে 9903659292 কিন্তু আজকে তোমার জন্য খোলা রয়েছে, কারণ দিস গ্লোরিয়াস ডে আমরা কিন্তু অলরেডি 90টা বছর কমপ্লিট করে ফেলেছি তোমার নস্টালজিয়া জানি,
0: এভাবেই জন্ম জনম তোমার সঙ্গে আকাশবাণী থাকবে। আর এই জন্ম জনম গানটা যেটা আজকে সং নাম্বার 17 এ রয়েছে তোমার জন্য, 2,02,19,902 ভিউজ আপাতত, 13ই মে গানটা রিলিজ করেছিল, গেয়েছেন ভীষণ আমাদের সবার ফেভারিট মোহিত চৌহান, কম্পোজার প্রতীক ওয়ালিয়া, লিরিসিস্ট বিক্রম ভট্ট, হ্যাঁ বোঝাই যাচ্ছে হন্টেড মানেই তো এখানে ভট্ট লেগেসি রয়েছে, তোমার জন্য সং নাম্বার 17।
2: Top 20. Top 20. Song number 17. Song number 17.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো, রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
1: কোনো কোনো গান এমন থাকে যে গানের টিউনটা এত পরিচিত হয় যে হয়তো দেখবে সেই গানের সেই সুরটা আরো অনেকগুলো গান থেকে হয়তো ইন্সপায়ার্ড, কোনো একটা গান লোকেট করা যে হ্যাঁ এই সুরটার সঙ্গে ওই আরেকটা গানের সুরের মিল আছে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়।
2: বিশেষ করে যতটুকু গানের ডিউরেশন ছিল তার মধ্যে আমরা অনেক চেষ্টা করেছি, হয়তো রাত 12:00-1:00 আমরা বার করে ফেলতে পারবো।
1: দেখো আমরা তো সত্যি সত্যি ফুলপিশি এডওয়ার্ড নই, আমাদেরও মাঝে মাঝে পেটে আসে মুখে আসে না,
2: একদমই তাই।
1: তো সেরকমই অবস্থা, যাই হোক, সৌমি অমরজিতের সাথে শুনছো আজকে রেইনবো টপ 20, মানে 20টা গানের কাউন্টডাউন লিস্ট, যেখানে বাংলা এবং হিন্দি পপুলার সাউন্ডট্র্যাক নিয়েই কিন্তু আমরা আছি। আর তুমি আছো 9903653992 তে, যেখানে তোমার FM রেইনবো, মেইনলি FM রেইনবোই ধরে নিচ্ছি, শোনার যে এক্সপিরিয়েন্স শ্রোতা হিসেবে সেটাতে তোমার দুটো তিনটে ভালো মুহূর্ত যদি শেয়ার করো আমাদের সঙ্গে। কারণ আজ আকাশবাণীর 90 বছরের একটা সেলিব্রেশন, সেই সেলিব্রেশন করতে করতে অলরেডি ভূতের গান শুনিয়ে দিয়েছি, মানে ভূতের রোমান্টিক গান শুনিয়ে দিয়েছি হন্টেড 3D ফিল্ম থেকে।
2: অসাধারণ একটা ব্যাপার,
1: কেন গো, ভূতেদের কি প্রেম পেতে নেই?
2: একদম, সেটা তো আমরা অলরেডি মানে ভূতের ভবিষ্যতে আমরা দেখেও নিয়েছি।
1: হ্যাঁ,
2: সেখানেও কিন্তু এরকম হয় আর কি, এবং সেখানেও কিন্তু মানে আমরা টলিউড থেকে যে সিনেমাটা রিলিজ করেছিল সেখানেও দেখেছি, বেশ মজার অনেক কিছু ছিল, এবং আরো অনেক সিনেমাতেও কিন্তু আমরা এরকম দেখেছি। কিন্তু যেটা দেখিনি, ব্যাপারটা হচ্ছে কি, ছোটবেলা থেকে অনেকবার শুনেছি যে ভালো করে পড়াশোনা কর নাহলে কিন্তু এইটা হতে হবে, মানে বন্দর। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি, সং নাম্বার 17 শুনতে শুনতে যখন আমরা সং নাম্বার 16 এর দিকে এগোচ্ছি তখন কিন্তু আবারও সে আসিছে ফিরিয়ে, অর্থাৎ ববি দেওলের কথা বলছি।
1: লর্ড ববি যখন ফিরে আসে না, এক একটা কামব্যাক করে না অমরজিৎ, সত্যি বলছি দিল মে লাড্ডু ফুটতা হে। কারণ 90s কিড হিসেবে আমরা ববি দেওলকে একরকম ভাবে দেখেছি, মানে দেখে চমকে গেছি, এবং আমার ভীষণ ভালো লাগতো কিন্তু সেই সোলজারের ববি দেওল বা বাদলের ববি দেওল বা আজনবীর ববি দেওল, তার একটা আরো ধরো গুপ্তের ববি দেওল, তার একটা আলাদা ব্যাপার ছিল, ওই যে কালো চশমা কালো জ্যাকেট, তার সঙ্গে একটা লম্বা লম্বা চুল,
2: বড় বড় চুল ছিল, একদমই তাই।
1: ববি কিন্তু ববকাট ছিল না, লম্বা লম্বা চুল ছিল,
2: এক্স্যাক্টলি তাই।
1: তো সেই ববি দেওল পরপর অনেক ভালো ভালো কাজ করছেন, তার মধ্যে এই রিসেন্ট OTT রিলিজটা যার নাম হচ্ছে বন্দর, এবং এই গানটা যেটা আজকে আমাদের কাউন্টডাউন লিস্টে একদম ফ্রেশ এন্ট্রি হিসেবে রয়েছে, গানটার নাম পেঞ্জরা। ভীষণ সুন্দর একটা রিদমিক সং যেটা গিয়েছেন অমিত ত্রিবেদী, লিরিক্স লিখেছেন সুদীপ শর্মা, এবং অমিত ত্রিবেদী শুধু গিয়েছেন তাই নয়, গানটার সুরও অমিত ত্রিবেদী নিজেরই করা।
2: একদমই তাই, এখানে ববি দেওল ছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সানিয়া মালহোত্রাকে, তার সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন, তার সঙ্গে জিতেন্দ্র যোশী রয়েছেন, এবং আরও অনেকে কিন্তু রয়েছেন যেখানে কিন্তু ডিরেকশন দিয়েছেন ইয়েস আমাদের সবার ফেভারিট অনুরাগ কাশ্যপ। তো এই মুহূর্তে সং নম্বর 16 কিন্তু তোমার জন্য রেইনবো টপ 20 এর কাউন্টডাউনে সেই গান রইল।
0: Top 20. Top 20. Song number 16. Song number 16.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow.
1: আর অলরেডি কিন্তু আমাদের কাছে মেসেজ চলে এসছে তোমার 9903653992 তে। ঘড়ি যখন অলরেডি এগোচ্ছে 10টার দিকে, তোমার মেসেজের পাল্লাও কিন্তু ভারী হতে শুরু করেছে।
2: আচ্ছা, যে মেসেজটা পেয়েছি সেই মেসেজটা কৃষ্ণা লিখে পাঠিয়েছে, যদিও নামটা দেয়নি, আমি নামটা ডিসকভার করে নিলাম ওর আইডি থেকে।
1: আমাদের কত ক্যারিশমা, আমরা শুধু সেইটা ভাবি
2: করে নিতে হয়। যাই হোক, নিজের নাম আর শর্ট লোকেশনটা লিখো অবশ্যই, না হলে কে যে মেসেজটা করছো সেটা তো বলতে পারবো না নামটা পড়ার সময় বা মেসেজটা পড়ার সময়। ফার্স্ট অফ অল, হ্যাপি 90th অ্যানিভার্সারি টু আকাশবাণী। ডিউরিং স্টাডিজ আই ওয়াজ লিসেনিং আকাশবাণী, মানে ও পড়াশোনার সময় আকাশবাণী শুনতে শুনতেই পড়াশোনা করেছে, এবং বলছে আকাশবাণী সব থেকে সেরা এবং চিরকাল এটা সবার সেরা হয়েই থাকবে। একটা ভীষণ আমাদের লেজেন্ডারি শো এর কথা মনে করিয়ে দিয়েছে।
1: আচ্ছা,
2: সেই শোটা হচ্ছে বিনা কাট অফ, মানে যে কাউন্টডাউনটা হতো বিনা কাট অফ 10 ইফ আই এম নট রং। তো আর যে আমিন সায়ানি, তার করা, মানে এটা লেজেন্ডারি একটা শো এবং লেজেন্ডারি একজন মানুষ, তার কথা মনে করিয়ে দিয়েছে, সত্যি
1: অসাধারণ।
2: আচ্ছা, মেসেজটা কে পাঠিয়েছেন? পাঠিয়েছেন গুজরাট বদোদরা থেকে হরে কৃষ্ণ কাশ্যপ।
1: আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অত দূর থেকে আমাদেরকে শুনছেন, এবং এইভাবেই কিন্তু কানেক্টেড থাকার জন্যই কিন্তু আমরা পায়ে পায়ে 90 বছর অতিক্রম করে ফেলেছি অলরেডি আজকের দিনেই, অর্থাৎ এই 8th of June।
2: ঠিক কথা। গোপাল সিনহা বসুনগর মধ্যমগ্রাম থেকে আর একটা মেসেজ, আমি আকাশবাণীর দর্শক শ্রোতা, এটা বলতে পারি, আমার খুব ভালো লাগে কারণ রেডিও মনের মতো অনুষ্ঠানগুলি মানুষ চক্ষু দিয়ে দেখি আর মন দিয়ে শুনি। আকাশবাণীর 90 বছর উদযাপন, এটি তো দারুণ বিষয়। আর আকাশবাণীর সঙ্গে আমার এই নিবিড় ভালোবাসার সম্পর্ক আমার সেই ছোটবেলা থেকেই, আর এই ভালোবাসা পুরো মাত্রায় অটুট আছে ও থাকবে। গোপাল সিনহার মেসেজ।
1: থ্যাংক ইউ সো মাচ। এরকম অনেকগুলো মেসেজ কিন্তু আমাদের কাছে জমা হয়ে গেছে, সুতরাং তো তাড়াতাড়ি নয়, বরঞ্চ আমরা রাত 12টা পর্যন্ত তোমার মেসেজ ধীরে সুস্থে পড়তে পড়তে যাব। নস্টালজিয়া, নস্টালজিয়া মানে আরেকটু বেশি তোমার মনের মধ্যে নস্টালজিয়াকে উস্কে দেওয়ার জন্যই কিন্তু আজকে ফুল পিসে এডওয়ার্ড অমরজিৎ এবং সৌমি তোমার সঙ্গে রয়েছে রেইনবো টপ 20 নিয়ে। সং নম্বর 16 শুনছিলাম, এবারে কিন্তু সং নম্বর 15 দিকে চলে এসেছি, এবং আস্তে আস্তে যেটা দেখছি 15 আর মাত্র 10 মিনিট সময় আছে কিন্তু 10টার দিকে ঘড়ির কাঁটা যেতে।
2: একেবারেই তাই, 10টার দিকে ঘড়ির কাঁটা যাওয়ার আগে আমরা যেটা করতে চলেছি, সং নম্বর 15 মিউজিক ভিডিও, এটা একটা নতুন এন্ট্রি রয়েছে জুবিন নটিয়ালের গাওয়া একটা গান। লাস্ট উইকে সং নম্বর 15 যে গানটা তুমি শুনেছো সেই গানটা হচ্ছে আদর, এটা অভিমান ফিল্মের গান। অভিমানও নতুন একটা রিলিজ হব করছে, এরকম একটা ফিল্ম যেখানে আবার শুভশ্রী রয়েছে। যাই হোক, এসব কথা আমরা পরে বলবো, কারণ এই গানটা আমাদের লিস্টে আজকে অন্য একটা নাম্বারে রয়েছে। কিন্তু যে গানটা আজকে সং নম্বর 15 জুবিন নটিয়ালের গাওয়া, বেশ অনেকদিন আগে রিলিজ করেছে, April 22 রিলিজ করেছে, এবং যা দেখতে পাচ্ছি মোটামুটি 9.3 মিলিয়ন ভিউজ তো রয়েছে।
1: এক্স্যাক্টলি তাই, 9.3 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, এবং মিউজিক করেছেন আমাদের প্রত্যেকের খুব ফেভারিট এই মুহূর্তের, মানে ট্রেন্ডিং
2: Top 20 Song number 15

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes rainbow top 20 তে অলরেডি তোমার মেসেজ আসছে আর সং নাম্বার 15 আমরা শুনে নিয়েছি আর এই মুহূর্তে কিন্তু সং নাম্বার 14 এর দিকে আমরা চলে গেছি গত সপ্তাহে কিন্তু দিলওয়ালে চোর ছিল পতি পত্নী আর ও দো থেকে আর খুব কোইনসিডেন্টালি এই সপ্তাহেও কিন্তু পতি পত্নী আর ও দো থেকেই কিন্তু yes হামনে ওহি লাগায়া দিল কোথায় সেটা আমরা জানি
2: না এই যে

0: হৃদয়ের ব্যাপার স্যাপার, পতি পত্নী আর ও দো যখন ফিল্মের নাম হয় তখন বোঝাই যাচ্ছে যেখানে হৃদয় ভাঙার অনেক গল্প আছে। আর এই গানটা না, এই গানটা যখন এমনি একটা রিমেক সং বলা যেতে পারে, ইনফ্যাক্ট পতি পত্নী আর ও দো সমস্ত গান রিমেক সং, মানে সমস্ত গান কোথাও না কোথাও থেকে নেওয়া হয়েছে এবং সেই গানটাকে একটু এদিক ওদিক করে একটা নতুন গান তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই গানটা হচ্ছে সেরকমই একটা। আমরা জানি যারা ইনস্টাগ্রামে আমরা রিলস স্ক্রোল করতে করতে আমাদের হাত ব্যথা হয়ে যায়, যাদের তারা হামনে ওয়াহি লাগায়া দিল গানটা তো আগে বহুবার শুনেছি। এবং এই গানটা যখন পতি পত্নী আর ও দোতে ইউজ হয়েছে সেটাও কিন্তু একদম অন্য রকমভাবে আরেকটু এদিক ওদিক করে ইউজ করা হয়েছে। কম্পোজার বাদশাহ অ্যান্ড হিতেন, এবং একটা ছোট র্যাপ পোর্শন আছে সেটা কম্পোজ করেছেন বাদশাহ, মিউজিক অ্যারেঞ্জ বাই বাদশাহ, সিঙ্গার্স আর বাদশাহ, কৃষ মণ্ডল, কিশোর মণ্ডল, ইপ্সিতা, অনেকে মিলে আছে। এবং এটা মিউজিক অরিজিনাল যেটা ছিল সেই অরিজিনালটা মিউজিক করেছেন দেব সাধনা, সিঙ্গার হচ্ছেন কৃষ মণ্ডল, কিশোর মণ্ডল।
1: একদমই তাই, মানে কৃষ থেকে কিশোর, মানে ব্যাপারটা
0: না দুজনেই আছে, কৃষ থেকে কিশোর,
1: কি রকম একটা জার্নি
0: ব্রাদার্স।
1: একদমই তাই, ন্যাচারালি এই মুহূর্তে যখন ঘড়ি বলছে 9:56 হয়ে 30 সেকেন্ডে, তোমার জন্য কিন্তু সং নাম্বার 14 এ রইল সেই গান।
0: তোমার জন্য সং নাম্বার 14 এ রইল সেই গান, যে গানটা অ্যাকচুয়ালি ভিউজটা একটুখানি হালকা করে বলে দিই, ভিউজটা 15 মিলিয়ন ভিউজ নিয়ে আজকে
1: প্রচুর লোকজন কিন্তু গানটা শুনে নিয়েছে।
0: একদম একদম, হামনে ওয়াহি লাগায়া দিল মানুষের হৃদয়ও জয় করে নিয়েছে, 15 মিলিয়ন ভিউজ নিয়ে রইল আজকে সং নাম্বার 14 হামনে ওয়াহি লাগায়া দিল।
2: টপ 20 সং নাম্বার 14

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107

0: FM Rainbow, Rainbow Top 20, Rainbow Top 20. আর এই টপ টোয়েন্টিতেই কিন্তু এই মুহূর্তে একটা নতুন ঘন্টা অর্থাৎ দশটা বেজে এই মুহূর্তে 30 সেকেন্ড কিন্তু হয়ে গেছে, আর তোমার মেসেজ কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আকাশবাণীর 90 ইয়ার্স, ইয়েস গ্লোরিয়াস 90 ইয়ার্স কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এবং সেই নিয়ে,
1: হ্যাঁ, এবং আমরা কি এটাকে দুটো টার্মে বলতে পারি অমরজিৎ? একটা হচ্ছে ননস্টপ 90,
0: একদম,
1: একটা হচ্ছে নট আউট 90, ব্যাস দুটো টার্ম।
0: ওয়াও, আমি ভাবলাম হয়তো 45-45
1: ভাগ করে দেবে। না সত্যি, মানে ননস্টপ তো আমরা আছি, এবং আমাদের আউট করা কিন্তু এত সহজ নয়।
0: 90s এর উপর আমাদের আলাদাই, আমরা ফ্যাসিনেটেড,
1: 90 সংখ্যাটাই ম্যাজিক্যাল, বুঝেছো তো?
0: হ্যাঁ,
1: সেই জন্য আকাশবাণীর আজকে 90 বছরের যে সেলিব্রেশন সেটা চলছে 9903659992 নম্বরে। তুমিও দর্শক এবং শ্রোতা দুটো হিসেবেই তোমার আকাশবাণী শোনার যে এক্সপিরিয়েন্স, এবং এখন তো দেখাও যায় আমাদের সবকিছু নিয়ে কিছু মুহূর্ত যদি শেয়ার করো, কিছু মোমেন্টস যদি শেয়ার করো, তোমার মনে পড়ে ভীষণ রকম, তোমাকে ছুঁয়ে গেছে ভীষণ রকম, বা তোমার মনের খুব কাছাকাছি রয়ে গেছে একজন শ্রোতা হিসেবে সেই মুহূর্তটা, ডেফিনেটলি পড়বো তো 9903659992 নাম্বার পড়ার জন্য। স্টুডিও এন্ডে সৌমি আর অমরজিৎ।
0: এক্স্যাক্টলি, তাই আমাদের মোটামুটি নট আউট 90, মানে এই যে 90 বছরের জার্নি, এই নিয়ে কিন্তু তোমার মেসেজ আমাদের হাতে। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি, জেনে খুবই খুশি হলাম আজ আকাশবাণীর 90তম জন্মদিন। আমি মূলত তোমাদের শো লাভ জাংশন এবং চুপ কথার শ্রোতা, বাকি শোগুলো অল্প বিস্তর শুনি। আমি আজ থেকে 2 বছর আগে তোমাদের শোনা শুরু করেছিলাম, তোমরা বললে বিশেষ কোনো মুহূর্তের কথা শেয়ার করতে। সত্যি বলতে তোমাদের গলার স্বর কানে আসার প্রতিটা মুহূর্তই আমার কাছে বিশেষ। সত্যি বলতে তোমাদের শোনার আগে আমার মনেও এমন একটা ধারণা ছিল যে রেডিও মানেই বোরিং হতে পারে সব শো। 2 বছর আগে আমি যেদিন প্রথম শুনি আমার সেই ভুল ধারণা ভেঙে যায়। তবে এটুকু বলতে আমার কোনো দ্বিধা নেই যে আমার জীবনের গতিপথে রেডিওর ভূমিকা সব থেকে বড়। থ্যাঙ্ক ইউ সো মাচ, এত সুন্দর একটা মেসেজ করার
1: জন্য। জ্যোতির মেসেজ মোটামুটি সত্যি সত্যি, যেহেতু চুপ কথায় আমি নিজে খুব একটা আসি না, তো লাভ জাংশনে দীপজ্যোতি মোটামুটি রেগুলার ভাবেই ও আমাদের সঙ্গে কানেক্টেড থাকে, মেসেজ করে। আজকে মনে হচ্ছে টপ 20-তে প্রথমবার আমি ওর মেসেজ পেয়েছি, খুব ভালো লাগলো যে ও এত সুন্দর করে ওর ইমোশনটাকে শেয়ার করলো। ঠিক এরকমই মেসেজ তোমার থেকেও চাইছি আকাশবাণী শোনার, এফএম রেইনবো শোনার, তোমার যে এক্সপিরিয়েন্স, তোমার যে ভালো লাগার মুহূর্তগুলো, একটা দুটো মুহূর্ত যদি শেয়ার করো আমাদের সাথে, মানে একটুখানি স্মৃতির পাতে ডুব দাও আর কি, তাহলে আমরাও সেখান থেকে খানিকটা সংগ্রহ করতে পারি।
0: একজন কিন্তু একদম ছোট্ট কথায় বলে দিয়েছে, আকাশবাণী কলকাতা লাভ ইউ, মনোজ আমাদেরকে মেসেজ করেছে।
1: ভেরি গুড, 9903659992 নাম্বার রয়েছে তোমার জন্য, নামটা অবশ্যই লিখবে নিজের মেসেজে, আর সেখানে কোথা থেকে লিখছো সেটাও পাঠাতে ভুলো না। একটা শর্ট ব্রেক তোমার জন্য।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সব কিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
5: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM Rainbow,
5: Rainbow Top 20, Rainbow Top 20.
0: FM Rainbow তে ইন্ডি পপ প্লেলিস্ট,
5: ইন্ডি পপ প্লেলিস্ট।

0: FM Rainbow T Indie Pop Playlist Indie Pop Playlist Indie Pop Playlist তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো Rainbow Top 20 Only on 107 FM Rainbow Rainbow Top 20 Rainbow Top 20
1: রেনবো টপ টোয়েন্টিতে জাস্ট শুনছিলে ইন্ডিপপ প্লেলিস্টে আজকে শানের গাওয়া হার তরফ আর সৌমি অমরজিৎ আছি টপ টোয়েন্টি কাউন্টডাউন নিয়ে যেখানে সং নম্বর ফোরটিন পর্যন্ত তুমি কিন্তু শুনে ফেলেছো সং নম্বর ফোরটিনে ছিল হামনে ওয়াহি লাগায়া দিল পতি পত্নী ওর বো দোস্ত সাউন্ড ট্র্যাক থেকে যে গানটা 15 মিলিয়ন্স ভিউজ নিয়েছিল আর লাস্ট উইকে সং নম্বর ফোরটিনে এই ফিল্মেরই মানে পতি পত্নী ওর বো দোস্ত এই ফিল্মেরই যে গানটা ছিল সে গানটা দিলওয়ালে চোর কিন্তু এই গানটা আমাদের আজকের কাউন্টডাউন লিস্টে নেই তো পতি পত্নী ওর বো দোস্ত যেখানে আয়ুষ্মান খুরানা তার সাথে আমরা কাকে কাকে দেখলাম যেন রকুলপ্রীত সিং তার সাথে আমরা দেখলাম ভূমিকা গব্বি তার সঙ্গে ছিল সারা আলী খান মানে তিনজন নায়িকা একজন নায়ক ভালোই টানাটানি হয়েছে আর কি তো এখান থেকে আমরা একেবারে কোনোরকম টানাটানি না করে সং নাম্বার থার্টিনের দিকে যাব ফিল্মের নাম গিনি ভেজ সানি টু এইটা কিন্তু এই সপ্তাহে একদম ব্র্যান্ড নিউ এন্ট্রি একটা রয়েছে
2: একদমই তাই অলরেডি যে গানটার কথা বলছি আমরা সেই গানটা কিন্তু মার্চের প্রথম সপ্তাহে রিলিজ করে গেছে এবং মার্চের প্রথম সপ্তাহ থেকে এপ্রিল মে এই জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত 10 মিলিয়ন ভিউজ অলরেডি হয়ে গেছে যেখানে কিন্তু এই গানটায় একটা ট্রেডিশনাল লিরিক রয়েছে এবং সেটাও কিন্তু লিখে ফেলেছিলেন একসময় বহু বহু বহু দিন বহু বছর আগে বহু যুগ আগে আমির খসরু
1: একদম মানে আমি যদি এক্ষুনি গানটা প্লে করি আমি জানি সবাই তোমরা এই মুহূর্তে গানটা শুনেছো শুনেছো বলেই গানটা 10 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে গানটার তো সেই যে

തിലക്. ടോപ് 20, ടോപ് 20, സോങ് നമ്പർ 13, സോങ് നമ്പർ 13.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেনবো টপ 20-তে সং নম্বর 13 তুমি শুনে নিয়েছ, এবার কিন্তু সং নম্বর 12 শুনে নেওয়ার পালা। আর এই সং নম্বর 12 বলতে গেলে বলতে হয় ম্যাং ওয়াপাস আউঙ্গা, এক্স্যাক্টলি তাই, আবারও আসিব ফিরে, মানে যেটা একটু আগেই বলছিলাম। এবং এই কথাটা মানে কোট আনকোট এই কথাটা বললেই যেন কোথাও একটা দেশের প্রতি ভালোবাসা, একটা আর্মি ভাইব নিজেদের মনের মধ্যে কিন্তু কাজ করে। এখানে যদি আমরা কোট আনকোট একটা কথা বলি, ক্যান লাভ রিয়েলি বি লস্ট, ক্যান হোম রিয়েলি বি ফাউন্ড, তাহলে আলটিমেটলি কোন দিকে যাবে এই নিয়েই কিন্তু ছবির গল্প তৈরি হয়েছে।

0: হচ্ছে।
1: এবং কার পরিচালনা সেটা তো বলতেই হয়, ইমতিয়াজ আলীর ফিল্ম। বহুদিন পর আবার ইমতিয়াজ আলীর একটা ফিল্ম। আমার লাস্ট যেটা দেখা সেটা ছিল হচ্ছে অমর সিং চমকিলা, এবং সেখানেও দিলজিৎ দোসাঞ্জকে পেয়েছি। এই ফিল্মেও মানে মে বাপস আউঙ্গাতেও কিন্তু দিলজিৎ দোসাঞ্জ রয়েছেন, এবং বেদাং রায়নার যে মানে বড় জেনারেশনটা আর কি, মানে তিনি যখন বড় হয়ে যাচ্ছেন, এজড হয়ে যাচ্ছেন, সেই ক্যারেক্টারটা প্লে করছেন কিন্তু দিলজিৎ দোসাঞ্জ। এবং তার সঙ্গে আমরা এখানে শরবরি বাকেও কিন্তু এই ফিল্মে দেখছি।
0: একদমই তাই, তার সঙ্গে নাসিরউদ্দিন শাহও রয়েছেন। এবং সব থেকে বড় কথা, এই গান মানে এই ছবির জন্য গান যিনি কম্পোজ করেছেন এবং প্রোডিউস করেছেন, তিনি আমাদের প্রত্যেকের ভালো লাগার ইয়েস রহমান জি, এ আর রহমান।
1: আচ্ছা তুমি একটা কথা বলো অমরজিৎ, এমন কি কোনো ইমতিয়াজ আলীর ফিল্ম আছে যেখানে সুর করেননি এ আর রহমান?
0: একদমই তাই,
1: এটা সত্যি, এটা তো কেউ ভাঙতে পারবে না।
0: একদমই তাই, এবং লিরিক্সের কথা অবভিয়াসলি বলতে হয়, সেখানেও কিন্তু রয়েছেন ইরশাদ কামিল।
1: একদম, ইরশাদ কামিলের লেখা এবং তার সঙ্গে এ আর রহমানের সুর, এবং সেই ফিল্মের পরিচালনা করবেন ইমতিয়াজ আলী। এটা দেখে আমরা অভ্যস্ত, এটা শুনে আমরা অভ্যস্ত, এবং এই ট্রেডিশনটা চলতে থাকুক আর চলতে থাকুক। তোমার মেসেজ আসা, একটা মেসেজ পড়ে দিই। আকাশবাণী 90 years এর সেলিব্রেশন, তোমার আকাশবাণী শোনা বা FM রেইনবো শোনার মুহূর্ত তোমার থেকে জানতে চেয়েছি। তো লিখছো, হাই দাদা অ্যান্ড দিদি, আমি 12 বছর থেকে আকাশবাণীর, মানে ওর যখন 12 বছর সেই সময় থেকে আকাশবাণীর সঙ্গে আছি। এখন আমার বয়স 41, আর যতদিন বাঁচবো সঙ্গে থাকবো। আপনারা ভালো থাকবেন।
0: থ্যাংক ইউ।
1: আমার বাড়ি হাওড়া বাঁকড়া, কাজের সূত্রে এখন আছি কাতারে।
0: আচ্ছা, ওয়াও, মানে মিডল ইস্ট।
1: সেখান থেকে কিন্তু আমাদের শো তিনি শুনছেন এবং মেসেজ করছেন, দারুণ লাগে না?
0: একদমই তাই,
1: থ্রিলিং লাগে।
0: একদমই তাই, মানে সারা পৃথিবীতে আমাদেরকে শোনা যাচ্ছে এটা ভেবে আর কি অমরজিৎ এবং সৌমির বেশ ভালো লাগছে।
1: অ্যান্ডির একটা মেসেজ আছে, পড়ে ফেলি। সং নাম্বার 12 তো তোমায় নিশ্চয়ই শোনাবো, রেডি হয়ে আছি মে বাপস আউঙ্গার বো নেহি গানটা দিয়ে। কিন্তু অ্যান্ডির মেসেজ কলকাতা 61 থেকে বলছে, সৌমি চুপ কথাও অ্যাটেন্ড করো, বড্ড কষ্ট হয় মাঝরাতে জাগতে। যাই হোক, নিশ্চয়ই কখনো না কখনো তো আসবই। আবার এবার টপিকে এলাম, আমার এই আকাশবাণীর আগে FM, আচ্ছা ও FM গোল্ড, FM গোল্ডও বেশি শুনতো, এখন FM রেইনবোতে একটু বেশি শুনছে। আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি যখন একলা হয়ে পড়েছিলাম, যখন আমি মাকে হারালাম, একদিন ফোন FM এ রেডিওতে, মানে ছোট্ট ফোনটাতে আর কি, ও লাভ জাংশন, এরপরে চুপ কথা শোনা শুরু করে। এরপর থেকে ওর একলা, মানে ও বলছে ওর আকেলাপন আর লাগে না, মানে একলা যে ফিল করতো সেটা আর ওর হয় না,
0: মানে আমরা ওর সঙ্গে কানেক্টেড হয়ে গেছি।
1: একেবারে তাই, এখন তো ডেইলি লিসেনার হয়ে গেছি। যখন আমার টেক্সটটা পড়ো না একটু, ও আচ্ছা, যখন আমার টেক্সটটা পড়ো না খুব প্রাউড লাগে, আজ আমি হ্যাপি ভীষণ।
0: একদমই তাই, অ্যান্ডি আমাদের কিন্তু রেগুলার লিসনার, এবং ও কিন্তু খুব প্রচুর আমাদেরকে মেসেজ করে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমাদেরকে মেসেজ করো এবং আমাদের সঙ্গে কানেক্টেড থাকো। আর 10:18 হয়ে, এই জাস্ট 10:19 হয়ে 1 সেকেন্ড হয়ে গেছে ও নেহি সং নাম্বার 12 এই মুহূর্তের রেইনবো কাউন্টডাউনে।
2: টপ 20 সং নাম্বার 12

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: এই রেইনবো টপ 20 এর সং নাম্বার 12 ও নেহি ফ্রম দ্য ফিল্ম মে ওয়াপাস আউঙ্গা। শুনতে শুনতে একজনের না থাকা বড্ড ফিল করছিলাম, মানে যখনই আমরা হিন্দিতে এই ধরনের গান শুনেছি এই যে ওঠা নামা সুরের মাইনর থেকে মেজরে যাচ্ছে, মেজর থেকে মাইনরে আসছে সুরের যে এই যে অদ্ভুত চলন, এরকম গান আমার একটা গান মনে পড়েছে, অমরজিতের আরেকটা গান মনে পড়েছে, কিন্তু দুজনেরই একজন মানুষের কথা মনে পড়েছে, অ্যান্ড হি ইজ কেকে স্যার।
2: এক্স্যাক্টলি তাই, হি ইজ নান আদার দ্যান কেকে। এবং আমরা যেমন নাইনটিজ নিয়ে কথা বলতে একটু বেশি পছন্দ করি, ভালোবাসি নাইনটিজ কিড হওয়ার সুবাদে, নাইনটিজটা কিন্তু যারা যারা আমাদের রঙিন করে রেখেছেন আজকের রেনবো স্টুডিওতে বসে, আমরা এই কথাটা কিন্তু একদম অকপট স্বীকার করতে পারি, তাদের মধ্যে কিন্তু কে কে অন্যতম ছিল।
1: বাট নাইনটিজ বা তার পরবর্তী
2: কিছুটা শেষের দিকে,
1: লেট নাইনটিজ এবং টোয়েন্টিজটা পুরো জুড়েই বলতে পারো,
2: একদমই তাই।
1: কে কে স্যারকে আমরা যেভাবে পেয়েছি, একটা গানের কথা ভীষণ মনে পড়ছিল এই গানটা শুনতে শুনতে, ও নেহি এই গানটা শুনতে শুনতে, দ্যাট ইজ রোগ ফিল্মের ম্যায়নে দিল সে কাহা ঢুন্ড লেনা খুশি।
2: একদমই,
1: মানে আমার মনে হয় যে যদি সত্যি সত্যি এখনো কেকে বেঁচে থাকতেন তাহলে হয়তো আজকের এই গানটা, মে ওয়াপাস আউঙ্গার এই গানটাও এআর রহমান স্যার হয়তো তাকে দিয়ে গাওয়াতো,
2: হতেই পারত।
1: আর তোমারও তো একটা গানের কথা মনে পড়ছে,
2: একদমই তাই, অভি গানটা যখন শুনবে তুমি দেখবে অনেক
1: টাইম তো হারে,
2: এক্স্যাক্টলি
1: হাম তো হারে,
2: একদমই তাই, মানে কোথাও একটা জানো মানে সেই অ্যাম্বিয়েন্সটা, মানে একদম শুরুর অ্যাম্বিয়েন্সটা, মানে প্রিলিউড মিউজিকের পরে যে অ্যাম্বিয়েন্স রয়েছে সেই অ্যাম্বিয়েন্স, মানে যেখানে অনলি ভোকাল রয়েছে শুনেছি আমরা, সেই জায়গাতে কিন্তু অনেকটা একই রকম প্রায় শুনতে লাগছিল, যেন মনে হচ্ছিল যে হ্যাঁ এইখানেই মনে হয় কে কে নামটার সার্থকতা। ইয়েস, কৃষ্ণকুমার কন্যাথ, আমরা তাকে হারিয়েছি, কিন্তু কতটা যে আমরা লস করেছি সেটা হয়তো আজকে বসে

0: মূল্যায়ন করতে পারবো না
1: ঠিক। তাই যে গানগুলো উনি গেয়ে গেছেন সেটাই শুনবো, সেটা শুনেই আমরা তাকে মনে রাখবো। কিন্তু হ্যাঁ, একটুখানি আবার মুডটাকে চেঞ্জ করা দরকার এমন একটা গান আছে, এবং যে মানুষটির গাওয়া এই গানটা আবারও নস্টালজিয়া আমাদের তার জন্য প্রচুর।
0: একদমই তাই, মানে কেকের কথা যেমন আমরা বললাম তার কথা তো আমরা অবভিয়াসলি এই মুহূর্তেই বলবো। তার আগে না আমি সৌমিকে একটা ছোট্ট প্রশ্ন করব।
1: এই রে কি হলো?
0: একটা ছোট্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, লিপস্টিক এইটা মানে এইরকম মেকআপ ফেকআপ তোমরা সমস্ত কিছু ধরো একদিকে ছেড়ে দিলাম, লিপস্টিক দিলে কি কনফিডেন্স লেভেল বেড়ে যায়?
1: গানে তো বলছে লিপস্টিক পড়লে নাকি নজর লাগে না, মানে নজর লাগে না, এরকমটা গানে বলা হচ্ছে। এবং গানটা গেয়েছেন কিন্তু আদনান সামি,
0: এবং সেখানে কিন্তু একটা অন্যরকম লুক করে তিনি গানটা গেয়েছেন।
1: আদনান সামিকে তো আমি এত বিটের গান, হ্যাঁ ডেফিনেটলি লিফট করা দে শুনেছি, বাট সে তো কোন যুগে, 90s এ,
0: একদমই।
1: বাট এখনকার আদনান সামি তাকে দেখতেও চেঞ্জ হয়ে গেছে, তিনি গাইছেনও অন্য ধরনের গান, ভাবা যাচ্ছে না, জাস্ট
0: মানে জাস্ট অসাধারণ। মানে এরকম চোখের তলায় তাকে দেখতে পাচ্ছি আমরা, এরকম কাজলের মতো ব্ল্যাক শেড একটা তৈরি করেছেন, এবং এমনভাবেই তিনি গানটা গাইছেন এবং এমন একটা অ্যাটিটিউড নিয়ে গানটা গাইছেন যেটা দেখে কিন্তু আমাদের সত্যি মনে হচ্ছে আচ্ছা ইনি আদনান সামি, মানে এইরকম এতটা মেকওভার করেছেন।
1: একদমই তাই, এটা ব্র্যান্ড নিউ এন্ট্রি এই সপ্তাহে, সং নাম্বার 11 এ রয়েছে তোমার জন্য লিপস্টিক, যেটা গিয়েছেন আদনান সামি। এবং যেটা আমি স্পেসিফিক্যালি বলতে চাই সেটা হচ্ছে 13 মিলিয়ন ভিউজ কিন্তু এই গানটার।
0: এক্স্যাক্টলি, মানে 13 মিলিয়ন, মানে ইমাজিন করার জাস্ট, মানে আমাদের না মানে ইমাজিনেশনের লেভেল একদম অন্য দিকে চলে গেছে। তার আগে কিন্তু বলবো 9903653992 কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি সেই 90 গ্লোরিয়াস ইয়ার্স আমরা কিন্তু অলরেডি অতিক্রম করে ফেলেছি আমাদের এই আকাশবাণী।
1: মেসেজ রয়েছে, নিশ্চয়ই পড়বো, তবে তার আগে তোমাকে শুনিয়ে দিচ্ছি আদনান সামির গাওয়া সং নাম্বার 11, আজকের ব্র্যান্ড নিউ এন্ট্রি লিপস্টিক।
2: টপ 20 সং নাম্বার 11, সং নাম্বার 11।

0: Rainbow Top 20. Rainbow Top 20.
1: রেইনবো টপ টোয়েন্টিতে আজকে তো সং নাম্বার ইলেভেনে তোমার জন্য আদনান সামির লিপস্টিক গানটা ছিল, কিন্তু লাস্ট উইকে গিনি উইথ সানি টুর সাউন্ড ট্র্যাক তুম পে হি প্যার আ গয়া তুমি শুনেছিলে। এই সপ্তাহে কিন্তু এই গানটা আমাদের কাউন্টডাউন লিস্টে নেই, তার বদলে তুমি অলরেডি ছাপ তিলক শুনেছ সং নাম্বার 13 গিনি উইথ সানি টু এই ফিল্ম থেকে। আর সং নাম্বার 11 শুনতে শুনতে এবার আমরা যাব সং নাম্বার 10, ফিল্মের নাম ককটেল 2। তবে তার আগে অমরজিৎ,
2: আমাদের মেসেজ রয়েছে, একদমই তাই। আমাদের মেসেজ রয়েছে,
1: আমরা যেটা করছি তোমার মেসেজ পড়ছি 9903659992 তে, যেখানে আজকে আকাশবাণীর 90 বছরের উদযাপন আমরা তোমার সাথেই করছি, কারণ তোমরা ছাড়া আমরা তো কিছুই নয়।
2: একদমই তাই, সেই কারণের জন্যই তো আমরা গতকাল প্রচন্ড হাঁটাহাঁটি,
1: কালকে একটা ম্যারাথন হয়েছে, সেই সব দেখতে গেলেও তোমাকে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল কিন্তু ফলো করে রাখতে হবে। আচ্ছা, মেসেজটা পড়ি। আকাশবাণী শুনতে শুনতে 90টা বছর করে ফেললো পার, আরো হাজারো লাখ 90 বছর করুক পার। আমি 2000 সাল থেকে একভাবে শুনছি, আজ রাতে দারুণ লাগতো। আর ও লিখছে শুভ টপ 20। হ্যাঁ ভাই, আমাদের তো টপ 20 জন্য কি সুন্দর,
2: এটা আমাদের না এইরকম শুভেচ্ছাই তোমরা পাঠাতে থাকো আমাদেরকে, যাতে আমরা আরো অনেকটা অনেকটা মাইলস্টোন কিন্তু পেরিয়ে যেতে পারি। আর সং নাম্বার 11 শুনতে শুনতে সং নাম্বার 10 এর দিকে কিন্তু আমরা চলে এসেছি, মানে আমরা আস্তে আস্তে সং নাম্বার 1 এর দিকে এগোচ্ছি,
1: মানে আমরা টপ 10 এ এবার ঢুকে পড়ছি।
2: এক্স্যাক্টলি তাই, মানে 1 থেকে 10 এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি,
1: চলে এলাম। আর ফিল্মের নাম ককটেল 2, প্রত্যেকটা গান সুপারহিট হবে নাই বা কেন, কম্পোজ করেছেন তো দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রীতম দা। ঠিক যেভাবে আগের ককটেলের সমস্ত গান আমরা প্রীতম দার কম্পোজিশনে শুনেছি, সেইভাবেই কিন্তু এই যে ককটেল 2, তার গানগুলোর মিউজিকও কিন্তু প্রীতম দা করেছেন, লিরিক্স লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। বাঙালি বাঙালি কানেকশন আরও একটা রয়েছে, সেটা হচ্ছে অরিজিৎ সিং গেয়েছেন গানটা, তার সঙ্গে আকাশা, তার সঙ্গে আরও একটা বাঙালি কানেকশন রয়েছে মধুবন্তী বাগচি।
2: আর এখানে একটা বাঙালি কানেকশন থেকে এবার একটু বেরিয়ে গিয়ে অন্য কানেকশন খোঁজার চেষ্টা করব, সেটা হচ্ছে আমার ফেভারিট রশ্মিকা বন্দনা কিন্তু রয়েছে।
1: আচ্ছা,
2: এটা তুমি একবারও বললে না,
1: কৃতির কোনো কৃতিত্ব নেই, সমস্ত কিছুই বন্দনা বন্দনা।
2: একদমই তাই,
1: অমরজিৎ করছে বন্দনা।
2: এবং তার সঙ্গে কৃতি সেনন রয়েছেন, আমার পছন্দের অবভিয়াসলি রশ্মিকা মন্দানার কথা তো বলেই দিয়েছি। সং নাম্বার 10 কিন্তু এই মুহূর্তে তোমার জন্য, 10:34:12 রেইনবো টপ 20 তুমি শুনছো এই মুহূর্তে সং নাম্বার 10
1: জব তালাক।
0: টপ 20 সং নাম্বার 10

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: টপ 20 তো আমরা শুনছি এই মুহূর্তে। আমাদের মেসেজ চলে এসেছে সমীর শেখ থিওরখালি নবদ্বীপ নদিয়া থেকে। আকাশবাণী আমার কাছে খুব প্রিয় অনুষ্ঠানের জায়গা, এতে অনেক কিছু জানতে পারি। যখন অনুষ্ঠান শুনি তখন মনে হয় বিভিন্ন বিষয়ে অনেক কিছু শিখতে পারি এবং মনের কথা বলতে পারি। আকাশবাণীকে আমার অসংখ্য ধন্যবাদ, যত প্রেজেন্টার আসে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে চুপ কথায় দেবের তুলনা,
2: আমাদের দেবাদি দেব দ্য গ্রেট আর্য দেব নিশ্চয়ই
1: দেবাদি দেব, হ্যাঁ আহা মহাদেব, ব্যাপারটা এরকম হয়ে গেছে
2: কাজের মাধ্যমে তিনি সত্যি সত্যি এখন মহাদেব,
1: মানে আদি অনন্ত একই ব্যাপারটা হয়ে গেছে।
2: না না, দেবদার সঙ্গে আমার শো করার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে এবং চুপ কথা বলো, লাভ জাংশন বলো, এখন আমাদের ব্লকবাস্টার বুধবার বলো, যাই বলো, দেবদার সাথে অনেক শো করেছি এবং দেবদা সত্যি দেবদা এবং সেটা নতুন করে কিছু বলার নেই।
1: একদমই তাই,
2: আমি চেষ্টা করবো এই মেসেজটা নিশ্চয়ই দেবদাকে কনভে করার,
1: যে আনপ্যারালাল্ড দেব,
2: আনপ্যারালাল্ড দেবদা এই মেসেজটা কনভে করার, এটা বলে যে দেখো টপ 20 চলছে কিন্তু চুপ কথায় তোমার প্রশংসা আসছে।
1: একদমই তাই, তোমার মেসেজ রয়েছে সেই মেসেজটা কিন্তু পড়বো। সেই কবেকার কথা, 1998 সাল হবে মনে হয়, মামার বাড়ি আমি থাকতাম, মামার ছিল ব্যাটারি আর সেটা হলো রেডিও। আচ্ছা, ব্যাটারি দেওয়া রেডিও, মামা যখন থাকতো না ওটা নিয়ে লুকিয়ে লুকিয়ে আমি গান শুনতাম, মামা দোষারোপ করতো। তো ব্যাটারি কোম্পানিগুলোর যেরকম কোয়ালিটি খারাপ মামা জানতো না, আমি তো শুনে শুনে শেষ করে দিতাম ব্যাটারি, তখন ভয় পেত। এখন ভেবে হাসি পায়, আমরা সেলাইয়ের কাজ করি তাই সব সময় কানের কাছে রেডিও সেট থাকে। মোল্লা মহেশতলা থেকে আমাদেরকে মেসেজ,
2: দুর্দান্ত মেসেজ। আমি জানি এইভাবে মানুষের প্রত্যেকটা মানুষের ঘরে প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে যাচ্ছে FM রেইনবো বলো, FM গোল্ড বলো, সমগ্র আকাশবাণী। তো এভাবেই চলতে থাকুক আমাদের উদযাপন রাত 12টা পর্যন্ত। আর 9903655992 9903655992 নম্বরে হোয়াটসঅ্যাপ এবং SMS তুমি নিশ্চয়ই করতে পারো। নিজের নাম আর শর্ট লোকেশনটা লিখতে কিন্তু ভুলো না।
1: একদমই, একটা খুব সুন্দর মেসেজ আছে যে মেসেজটা কিন্তু ছন্দের অন্তমিল রয়েছে, সেই মেসেজটা কিন্তু এই মুহূর্তে পড়ে দেব। খুব সুন্দর মেসেজটা কিন্তু রয়েছে, এরিয়াল টাঙানো ঢাউস রেডিও চলতো বিজুলিতে, এরিয়াল টাঙানো ঢাউস রেডিও চলতো বিজুলিতে, লাইসেন্স ফ্রি 10 টাকা বছরে হতো দিতে, জ্ঞান হবার পর থেকে তাকে ফেলেছি ভালোবেসে, সেই প্রেম এখনো অটুট মাঝ বয়সে এসে। আকাশবাণীকে ঘিরে হাজারো স্মৃতি, কতই না ইতিহাস, ভালোবাসা থাকুক অটুট যতক্ষণ মোর শ্বাস, বর্তমানে দেখছি শুনছি অংশগ্রহণ বারবার, 3 বার আকাশবাণীতে দিয়েছি সাক্ষাৎকার, তাই আমাদের আকাশবাণী অল ইন্ডিয়ার রেডিও, জিও যুগ যুগ জিও, তুমি যুগ যুগ জিও, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে।
2: থ্যাংক ইউ সো মাচ, এই আবেগের কথাগুলোই তো শুনতে চাইছি আজকে, যেহেতু জন্মদিনের একটা সেলিব্রেশন চলছে। তো 9903655992 আরও একবার নাম্বারটা তোমার সাথে শেয়ার করে নেওয়া, যাতে তুমি তোমার মনের কথাগুলো আকাশবাণী শোনার, যে তোমার ভালো লাগার জায়গাগুলো 2-3টে মুহূর্ত যদি শেয়ার করো আরও ভালো হয়, শুধু ভালোবাসার কথার সঙ্গে কোনো বিশেষ মুহূর্ত, যেমন এখানে সাক্ষাৎকার দেওয়ার একটা মুহূর্ত ছিল।
1: এক্স্যাক্টলি তাই, তো এরকম তোমার প্রথম আসা এখানে, কোনো প্রথম গান করা, কবিতা বলার অভিজ্ঞতা, আমাদের কোনো অনুষ্ঠানে যদি তোমরা আসো সেই রকম কোনো একটা অভিজ্ঞতা,
2: কোনো বিশেষ মুহূর্ত যদি শেয়ার করো তুমি শ্রোতা হিসেবে দর্শক হিসেবে তোমার ভালো লাগার জায়গা থেকে, সেটাই নিশ্চয়ই করতে পারো টপ 20-তে। এখন যে গানটা শোনাবো, সং নম্বর 9-এ রয়েছে চাঁদ মেরা দিল ফিল্মের টাইটেল ট্র্যাক, লাস্ট উইকে শুনেছিলে হামনে ওয়াহি লাগায়া দিল পতি পত্নী ওর বো দো থেকে। এই গানটা কিন্তু অনেক আগেই আমরা শুনে ফেলেছি সং নম্বর 14-এ, আজকে ছিল হামনে ওয়াহি লাগায়া দিল, কিন্তু সং নম্বর 10-এ একটু আগে শুনছিলে ককটেল 2 থেকে জব তলক, আর সং নম্বর 9-এ তোমার জন্য এখন চাঁদ মেরা দিল টাইটেল ট্র্যাক, যেটা 22 মিলিয়ন ভিউজ নিয়ে সাংঘাতিক রকম একটা হিট লেভেলে এই মুহূর্তে রয়েছে। লাকশা এবং অনন্যা একসাথে এই ফিল্মে কাজ করেছেন প্রথমবারের জন্য, গানটা গেয়েছেন ফাহিম আব্দুল্লাহ, গানটা লিখেছে অমিতাভ ভট্টাচার্য, গানটা মিউজিক করেছে সচিন জিগার।
1: আমার মাঝে মধ্যে মনে হয় আমি তুমি ব্লগ বানাই, অন্তত 1 মিলিয়ন ভিউ হোক, মানে মনে হয় হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা
2: হবে।

0: चांद मेरा दिल और चांदनी हूँ मैं।
1: टॉप 20, टॉप 20, सॉन्ग नंबर 9, सॉन्ग नंबर 9।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20.
1: আর এই মুহূর্তে টপ 20 আছে, টপ 20 তেই কিন্তু আমরা কাউন্ট

0: ব্রেকডাউন থেকে একটু বেরিয়ে গিয়ে একদম যাকে বলে পরপর তিনটে ছক্কা, পরপর তিনটে ছয় হাঁকাবো, তার কারণ এই মুহূর্তে কিন্তু তিনেককে তিন গানের হ্যাট্রিক। পরপর তিনটে গান তোমার জন্য আসছে সেকেন্ড হ্যান্ড জোমানি সুরিয়েলি আকিও বলে, এবং তার পাশাপাশি চিনতে পারলি না, চিনতে পারবে তো এই পরপর তিনটে গান শুনে এসে 107 FM রেইনবোতে আজকে সোমবারের রাতে কিন্তু অমরজিৎ এবং সৌমি নিয়ে রয়েছে রেইনবো টপ 20 তে। আপাতত তিনেকে তিন গানের হ্যাট্রিকে যে তিনটে গান বললাম এই মুহূর্তে তোমার জন্য।
1: FM Rainbow Tea, Tine.

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: yes rainbow top 20 চলছে আর দেখতে দেখতে কিন্তু আরো একটা নতুন ঘন্টা এবং শেষ ঘন্টায় কিন্তু আমরা রয়েছি অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ঘন্টা বলছে 11টা বেজে 1 মিনিট হয়ে 26 সেকেন্ড অলরেডি হয়ে গেছে আর আমরা তিনেকে তিন গানের হ্যাট্রিক শুনতে শুনতে কিন্তু আবারও ফিরে এসেছি আমরা যেখানে ছিলাম আটকে ছিলাম অর্থাৎ কাউন্টডাউনে সেখানে কিন্তু সং নাম্বার 9 পর্যন্ত আমরা শুনে নিয়েছি এবার কিন্তু সং নাম্বার 8 আমরা শুনব এবং সং নাম্বার 8 এ যে গানটা রয়েছে সেই গানটা কিন্তু রিলিজ করে গেছে ইয়েস এপ্রিলের শেষের দিকে অর্থাৎ 22 এপ্রিল কিন্তু রিলিজ করে গেছে আর দেখতে দেখতে মাত্র মে মাস গেছে আর এই জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে জাস্ট এই কদিনেই কিন্তু গানটার ভিউ হয়ে গেছে 25 মিলিয়ন ইয়েস আমি কিন্তু আবারও বলছি পতি পত্নী অর ও দো এই ছবির গান
2: তানিষ্ক বাগচির মিউজিক মানে বোঝাই যাচ্ছে যে সেখানে একটা রিমিক্সের গল্প তো থাকবেই অমরজিৎ
1: একদমই তাই
2: তো সেরকমই একটা রিমিক্সের গল্প এখানেও আছে খুব পপুলার একটা পাঞ্জাবি কওয়ালি বা পাঞ্জাবি লাইন্স বলতে বড় কালী তেরি চোটি হ্যা পর রাঁধা তেরা লালনি ও রুটি ও রানী তো পর রাঁধে কো সম্ভালনি
1: আমার মনে হয় যে এই গানটার ব্যাকগ্রাউন্ডে যদি একবার আমাদেরকে অ্যাড করে দেওয়া যায় বিশ্বাস করো খুব খারাপ লাগবে
2: চলো যাই তুমি বল্লে বল্লে বল্লে বল্লে করো আমি এটা কিছু নিচে দেব
1: একদমই তাই একদমই তাই এটাই কিন্তু এই মুহূর্তে তোমার জন্য রাখলাম অর্থাৎ সং নাম্বার 8 এ কিন্তু এইবার আমরা অলরেডি চলে এসেছি কাউন্টডাউনে আর আস্তে আস্তে যেটা হচ্ছে আমরা সং নাম্বার 10 থেকে 9 হয়ে 8 অর্থাৎ আমরা কিন্তু সং নাম্বার 1 এর দিকে আস্তে আস্তে এগোচ্ছি আর তার সঙ্গে তোমার সঙ্গে কথা হচ্ছে 9903653992 তে আকাশবাণী নিয়ে তোমার নস্টালজিয়া তোমার ভালোবাসা তোমার আবেগ উচ্ছ্বাস এই সব কিছুই কারণ আমরা 90টা গ্লোরিয়াস ইয়ার অলরেডি পার করে ফেলেছি
2: সং নাম্বার 8 তোমার জন্য পতি পত্নী আর ও দো সাউন্ডট্র্যাক রূপ দে রানী
0: টপ 20 টপ 20 সং নাম্বার 8 সং নাম্বার 8

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: রেইনবো টপ 20 তে জাস্ট শুনছিলে তুমি সং নাম্বার 8 রূপদি রানী পতি পত্নী ওর বো দো এই ফিল্ম থেকে, যেটা কিন্তু লাস্ট উইকেও আমাদের লিস্টে ছিল আর এই উইকেও রয়েছে লাস্ট উইকে। তবে লাস্ট উইকে সং নাম্বার 8 এ ছিল, এই উইকে সং নাম্বার 9 এর গানটা মানে চাঁদ মেরা দিল ফিল্মের টাইটেল ট্র্যাক ফাহিম আবদুল্লার গাওয়া, সেটা তুমি অলরেডি শুনে ফেলেছ। আর এবার আমরা সং নাম্বার 7 এ যাব, যেখানে একটা নিউ এন্ট্রি রয়েছে। তবে সেই গানটায় যাওয়ার আগে 9903653992 তে রয়েছে তোমার পাঠানো মেসেজ অমরজিৎ রেডি।
2: একদমই তাই, নস্টালজিয়ার কথা বলেছিলাম, নস্টালজিয়ার মেসেজ কিন্তু আমাদের হাতে চলে এসেছে। যে মেসেজটা পড়ে সত্যি আমারও কোথাও একটা নস্টালজিক লাগছে। হাই, আমি মোনালি মণ্ডল, 10 বাগা থেকে আমি মেসেজ করছি। আমি লাস্ট 2 ইয়ার আকাশবাণী শুনছি এবং রেডিওতে আমার দিদা ফার্স্ট টাইম এটা এনেছিল আমাদের বাড়িতে, সেই টাইম থেকেই আমার আকাশবাণী শোনা স্টার্ট হয়। কিন্তু আজ আমার দিদা আর আমাদের কাছে নেই, কিন্তু আজও রেডিও শুনলে আমার দিদার কথা মনে পড়ে। এখন আমি টপ 20 শুনছি, আমার খুব ভালো লাগছে। ও থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লিখেছো
1: মোনালি।
2: একদমই তাই, মোনালি আমাদেরকে মেসেজ করেছো। আচ্ছা, রনিক মাঝি রুদ্রপুর ডোমজুর হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে বলছো, আমি আগে জানতাম না যে আকাশবাণীতে এত ভালো ভালো অনুষ্ঠান হয়। খুঁটির বাজারে কাজে এসে, আচ্ছা কোনো একটা দোকানে কথা বলছি,
1: জায়গার নাম বলছি আমার মনে হয় বাইপাসের,
2: হ্যাঁ একদমই তাই, বাইপাসের একটি দোকানে রেডিও শুনে ভীষণভাবে সমৃদ্ধ হই। সত্যি খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পারছি, আকাশবাণী আমাকে অনেক কিছু শিখিয়েছে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ,
1: থ্যাংক ইউ। মানে এই মেসেজগুলো তোমার মনের কথা, যেখানে তুমি অকপটে আজকে আমাদের সাথে ভাগ করে নিচ্ছ। যেহেতু আকাশবাণী 90টা বছরে আমরা এসে দাঁড়িয়ে আছি, 90 বছর মানে সত্যি মুখের কথা নয়, আর 90 সংখ্যাটার সঙ্গে 90s কিডদের একটা ভালোবাসা তো আছে,
2: একদমই
1: তাই। সেই 90 দশক মানে 90 বছর যখন পেরিয়ে যায়, তখন তার সঙ্গে কত স্মৃতি, কত ভালো লাগা, কত কত কত মুহূর্ত তৈরি হয়ে আছে। কেউ হয়তো 40 বছর শুনছেন, কেউ 20 বছর, কেউ হয়তো মাত্র 1-2 মাস শোনা শুরু করেছো। কিন্তু যাই হয়ে থাকুক না কেন, শ্রোতা হিসেবে এবং এখন অবশ্যই দর্শক হিসেবে শোনার তোমার যে অনুভূতি রয়েছে সেটা আমাদের সঙ্গে শেয়ার করছো 9903653992 এই নাম্বারে। তোমার নাম, শর্ট লোকেশন, সেই মেসেজে কিন্তু অবশ্যই লিখো। আর আমরা বাংলা ও হিন্দি গানের পপুলার গান শোনাতে শোনাতে এখন তো আমরা টপ 10 এ ঢুকেই পড়েছি এবং সং নাম্বার 7 শুনবো এবারে। তো সং নাম্বার 7 শোনার আগে আরও একবার বলে দিই একটা কথা, সেটা হচ্ছে 9903653992 তে শুধু যে আকাশবাণী নিয়ে তোমার ইমোশন শেয়ার করবে অমরজিৎ, আমরা কিন্তু এগোচ্ছি সং নাম্বার 1 এর দিকে।
2: একদমই তাই, ন্যাচারালি আস্তে আস্তে গেস তো করতেই হবে যে সং নাম্বার 1 কি হতে পারে। তোমার অবভিয়াসলি ইমোশন, তোমার নস্টালজিয়া, এই সব কিছু তো জানবো, এবং তার পাশাপাশি এখন থেকেই কিন্তু ওই যে বলছিলাম আমরা ব্যাক অফ দ্য মাইন্ড, তুমি কিন্তু গেস করতে থাকো যে সং নাম্বার 1 কি হতে পারে। এখন যে গান আমরা শুনতে চলেছি, অর্থাৎ সং নাম্বার 7 আমরা শুনতে চলেছি, সেই গানটা কিন্তু রিলিজ করে গিয়েছিল April 17th।
1: হ্যাঁ, ফিল্মের নাম হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়, ডেভিড ধাওয়ানের ফিল্ম এবং এখানে তার ছেলে বরুণ ধাওয়ান আছেন, তার সঙ্গে দুজন নায়িকা রয়েছে, একটা মৃণাল ঠাকুর এবং আর একজন কে আছে বলতো, সব বলছি ডেফিনেটলি বলছি। তবে তার আগে তোমার, তোমাকে এখন যেটা শোনাবো সেটা হচ্ছে রয়েছে একটা শর্ট কমার্শিয়াল ব্রেক।
3: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি, মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি, মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107

0: ধাওয়ান, মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে রয়েছেন। যেমন আগেই বললাম, ডেভিড ধাওয়ানের ফিল্ম, তো সেখানকার যে গানটা রয়েছে ব্র্যান্ড নিউ এন্ট্রি ভিয়া করবা দো জি, লাস্ট উইকে কিন্তু এই গানটা আমাদের কাউন্টডাউন লিস্টে ছিল না, 27 মিলিয়ন ভিউজ নিয়ে আজকে সং নম্বর 7 হে জওয়ানি তো ইশক হোনা হ্যায় থেকে ভিয়া করবা দো জি।
1: টপ 20 সং নম্বর 7

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: আমি শুনলাম অমরজিৎ নাকি মাকে বলছে, মানে অমরজিৎ অমরজিতের মাকে বলছে বিয়ে করবা দাও, আমাকে বিয়ে করবা দাও, বিয়া করবা দাও, বিয়া করবা দাও। আর ওর মা ওকে বলছে কুড়ি মিলাদো মিলাদো মিলাদো মিলাদো মিলাদো মিলাদো।
2: এটা নিয়ে না একটা মানে হুল্লোড় হতে পারে আর কি। হ্যাঁ, হুলারে হুলারে হুলা এটা হতে পারে।
1: আর তুমি বলো এই রিদমটা শুনতে শুনতে তোমার কামারিয়া হিলাদে হিলাদে মনে পড়েনি,
2: মানে কোথাও যেন একটা, ওই যে বলছিলাম যে আমাদের মনের মধ্যে কিন্তু এরকম একটা কানেকশন, মানে আমরা এটাকে কিসমত কানেকশন বলতে পারি, সং কানেকশন এটা কিন্তু আমরা বলতে পারি আর কি। হ্যাঁ, আমরা এরকম ভাবে একটু সং এর সঙ্গে সং কানেক্ট করার চেষ্টা করি, ঠিক
1: যেমন আমরা এখানে সং শেয়ার করছি। আসলে
2: একদমই তাই, শেয়ার বস্তুটা বোঝাই হচ্ছে আসল কথা,
1: একদম কথা,
2: যেমন তোমরা বুঝেছো। এবং খুব সুন্দর একটা মেসেজ আমাদের হাতে এই মুহূর্তে চলে এসেছে। আমি আকাশবাণী কলকাতার 90তম জন্মদিনে তোমাদের ওরফে আকাশবাণী সব প্রেজেন্টারদের লাইটে ভরা ওয়েতে এগোনোর উইশ করছি,
1: মানে আলো,
2: একদমই তাই, আলোর পথে যাওয়ার উইশ করছি।
1: দেশ আমরা সবাই আলোর পথযাত্রী, তো নেক্সট কি বলছেন?
2: আমি আকাশবাণীর দুটি শো এর কথা বলার পূর্বে আমি বলি, যবে থেকে আমি আকাশবাণীর জন্মদিনের কথাটা জানি তখন থেকে মনটা ভরপুর আনন্দে ভরে যায়, জাস্ট ভরে যায়। কেন, তার কারণ আছে। কারণ এখানে কিন্তু উনি দুটো দারুণ পয়েন্ট এখানে হাইলাইট করেছেন। উনি বলছেন যে দুটো শো এর কথা বলবো, এক নম্বর হচ্ছে লাভ শর্টস এর কথা উনি বলেছেন,
1: মানে লাভ জাংশনে লাভ শর্টস।

0: একদমই তাই। আমি এই বিভাগ থেকে লাভের অনেক দিক জানতে পারি, যেমন অপ্রকাশিত সমীকরণ, এই বিষয়গুলো আমি জানতে পারি। এবং সেকেন্ড হচ্ছে উনি বলছেন যে কথায় কাহিনী, এই বিভাগে আমি কৌশিক সেনের গল্প পাঠ আমার খুব ভালো লেগেছে। এছাড়া কুইজওয়ালাতে অড ওয়ান আউট এবং কমেডি অফ এরার্স রাউন্ড দুটি আমার পছন্দের। অ্যান্ড এই শোতে আমার খুব ভালো লাগে শুনতে, আবারও আমরা এই শো শুনতে চাই। এছাড়া ছড়া কাটিং আমার খুব ভালো লাগে। তোমরা ভালো থেকো আকাশবাণীর সব প্রেজেন্টারগণ। আজ ববির জন্মদিন, ববি ফিল্মের ববির জন্মদিন, ইয়াস একদমই তাই, সেটাও কিন্তু ঠিক। টেক আ লং লাইফ উইশ দিলাম। আচ্ছা, আশিস জানা আমাদেরকে মেসেজ করেছেন বারুইপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই কিন্তু আমাদের সঙ্গে থাকুন কানেক্টেড।
1: নিশ্চয়ই, আর এইরকমভাবে মেসেজ করতে থাকো 9903653992 তে। আমরা সং নাম্বার 6 এ যাবো, কারণ সময় এগোচ্ছে। আর সং নাম্বার 6 এ এমন একটা গান রয়েছে যেটা সৃজিত মুখার্জির নিজের লেখা এবং সৃজিত মুখার্জির নিজের সুর করা গান। এই ফিল্মের নাম অভিমান, রিলিজ করবে খুব তাড়াতাড়ি। আমরা গানটাতেই মোটামুটি বুঝতে পারছি যে এখানে একটা অসমবয়সী প্রেম মনে হয় রয়েছে। মুখ্য চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার সঙ্গে শুভশ্রী এবং অবশ্যই যীশু সেনগুপ্ত। এটা প্রোডাকশনেও যীশু সেনগুপ্তের একটা বিশাল ভূমিকা রয়েছে। গানটা শুনবো, গানটা আগের সপ্তাহেও আমাদের কাউন্টডাউন লিস্টে ছিল। ফিল্মের পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, তার থেকে এর আগে অনেক ভালো ভালো সিনেমা আমরা পেয়েছি। তো আরও একবার ইন্দ্রদীপ দাশগুপ্তর মানে পরিচালনায় আমরা একটা ফিল্ম পেতে চলেছি যার নাম অভিমান। তো কমার্শিয়াল ব্রেক, আর তারপরে তোমার জন্য থাকবে গান অভিমান ফিল্ম থেকে আজকে সং নাম্বার 6 এ আদর। তবে তার আগে কমার্শিয়াল ব্রেক।
2: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
2: লিসেন না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
5: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20, only on 107 FM Rainbow. Rainbow Top 20. Rainbow Top 20. Top 20. Top 20. Song number 6. Song number 6.

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: song number 6 আমরা অলরেডি শুনছিলাম এবং যেখানে কিন্তু খুব সুন্দর একটা পিকচারাইজেশন আমরা দেখেছি সেই song number 6 শুনতে শুনতে এইবারে কিন্তু আমরা একদম ওই বলে না 1 থেকে 5 এর মধ্যে
2: টপ 5 এ ঢুকবো তবে ছোট করে বলে দিই song number 5 এ শুনছিলে অভিমান ফিল্ম থেকে আদর সুতীর্থ চক্রবর্তীর গাওয়া এবং সৃজিত মুখার্জির কথায় সুরে তো ফিল্মটা রিলিজ করবে তার জন্য আমরা ওয়েট করব সম্ভবত প্রথমবার যদি খুব ভুল না করে থাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শুভশ্রী একসাথে কাজ করছেন সেইভাবে দেখতে গেলে তো ইয়েস লাস্ট উইকে সং নম্বর 6 এ শুনেছিলে মে বাপ সাঙ্গার সাউন্ড ট্র্যাক ভো নহি যেটা এই উইকে কিন্তু অনেক আগেই তোমাকে শুনিয়েছি সং নম্বর 12 এ শুনিয়েছি মানে ওই 6×12 কেস হয়েছে
1: একদমই তাই আর এইভাবে মেলাতে মেলাতেই না আমরা মিলিয়ে ফেলেছি মানে একটা জায়গায় এসে আমরা পুরোপুরি মিলে গেছি মানে যেখানে না দুটো ট্রেন একে অপরকে ক্রস করছে আর
2: কি
1: একদমই তাই মানে গত সপ্তাহ এবং এই সপ্তাহের সং নম্বর 5 কোনো না কোনো ভাবে যেন এটা মিলে গেছে আর কি
2: ঠিক লাস্ট উইকে সং নম্বর 5 এ এরকমই একটা সোলফুল ট্র্যাক ছিল তোমার জন্য অরিজিৎ সিং এর গাওয়া ফিল্মের নাম ককটেল 2 আর এই সপ্তাহেও কিন্তু সেই গানটাই রয়েছে সং নম্বর 5 এ মানে তুজকো এই গানটা নিজের যে পজিশন সেটাকে সপ্তাহের পর সপ্তাহ মানে সেই পজিশন হোল্ড করে রাখছে
1: একদমই তাই মে মাসের শেষ সপ্তাহে গানটা রিলিজ করেছে মে মাসের 25 এবং দেখতে দেখতে কিন্তু জাস্ট দুটো সপ্তাহের মধ্যে গানটার ভিউ হয়ে গেছে 17 মিলিয়ন
2: সাংঘাতিক এবং যারাই বলছেন যে ককটেল 2 সমস্ত গান জানিস সমস্ত গান প্রীতম দার সুর করা তো সবকটা গানের মধ্যে যে একটা অদ্ভুত পেপিনেস রয়েছে একটা ডান্স মুড রয়েছে গ্রুভিনেস রয়েছে তার মধ্যে এক্সেপশন হচ্ছে অরিজিৎ সিং এর গাওয়া এই গানটা যেখানে সুনিধি চৌহানের ভয়েসও আমরা পাচ্ছি এবং পিকচারাইজেশন দেখে তো বুঝতেই পারছি এই গানটা শাহিদ কাপুর আর রশ্মিকা মন্দানার যে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল রয়েছে এই ফিল্মে রোম্যান্টিক ট্র্যাক আসছে সেখানে ইউজ হচ্ছে তুজকো মে 25 রিলিজ হওয়া গানটা অরিজিৎ সিং নাকি রিটায়ার করবেন মানে আমার মনে হয় যতগুলো গান উনি রেকর্ড অলরেডি করে দিয়েছেন সেগুলো রিলিজ হতে হতে হতে হতে আমাদের এক যুগ কেটে যাবে
1: একদমই তাই এখনো পর্যন্ত অনেকটা সময় বাকি রয়েছে মানে আমাদের কথা বলছি না অরিজিৎ সিং এর কথা বলছি একদমই তো সেই গান এই মুহূর্তে তোমার জন্য সং নাম্বার 5 রেইনবো কাউন্টডাউনে
2: সং নাম্বার 5 এ তুজকো ককটেল 2 থেকে
0: টপ 20 টপ 20 Song number 5.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ।

0: ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
1: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20, only on 107 FM রেইনবো। রেইনবো টপ 20, রেইনবো টপ 20।
4: 2332 অর্থাৎ 11টা বেজে 32 মিনিট হয়ে 38 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। ফুলপিশি আমাকে গোপনে জানিয়ে দিয়েছে যে প্রচন্ড নাকি টায়ার্ড লাগছে।
5: ইয়েস, আমি হচ্ছি সেই ফুলপিশি, কিন্তু ইয়েস, সৌমি অমরজিৎ রয়েছে তোমার সাথে। তুমি শুনছো 107 FM রেইনবোতে রেইনবো টপ 20। কাউন্টডাউন করতে করতে যখন টপ 5 এ ঢুকে যাই না, তখন গেসিং গেমে যদি কেউ এরকম মেসেজ করে বলে যে বুঝতে পারছি না, তাহলে আমার কিছু বলার থাকে না। এরকম একটা মেসেজ একজনের দেখলাম, তখন আমার একটু ক্লু দিতেও ইচ্ছে করে অমরজিৎ।
4: ক্লু? আচ্ছা, ক্লু যদি দিই অনেকে আবার ধরেও ফেলতে পারে। যাই হোক, তুমি ক্লু
5: দাও। ধরে ফেলুক না, এখনো পর্যন্ত আমি কোনো সঠিক উত্তর পাইনি। সেই জন্য আজকে সং নম্বর 1 কোন গানটা হতে চলেছে বা কোন গানটা হবে সেটা তোমার থেকে তো জানতে চেয়েছি 9903653992 তে। এখনো পর্যন্ত কেউ সেই গানের নামটা আমাদের লিখে পাঠাওনি। একজন লিখেছে বুঝতে পারছি না, কিন্তু সেটা তো গানের নাম নয়। গানের যে নাম সেটা আমি এইটুকু ক্লু দিতে পারি যে এই ফিল্মের একটা গান অলরেডি আজকে তোমায় শুনিয়েছি। আচ্ছা, সেকেন্ড গান হচ্ছে যে এই গানটা, সেকেন্ড ক্লু হচ্ছে যে এই গানটা লাস্ট উইকেও কাউন্টডাউন লিস্টে ছিল, নাম্বার 1 এ ছিল না কিন্তু অন্য নাম্বারে ছিল।
4: একদমই তাই।
5: আর ক্লু নাম্বার 3 হচ্ছে, মানে আমি পুরো তোমায় পড়েছি মনের মতো ক্লু দিচ্ছি, ব্লকবাস্টার বুধবারে।
4: মানে তুমি বলেছিলে যে আমি একটা ক্লু দিতে পারি।
5: আমি তিনটে ক্লুই দেব।
4: কেন বলনি যে আমি তিনটে ক্লু দিতে পারি?
5: এবং তিন নম্বর ক্লুটা হচ্ছে এই গানটা একটা 90s এর ভীষণ পপুলার সালমান খানের গানের রিমেক। আর আমি কিছু বলবো না,
4: আর কিছু প্লিজ বলা যাবে না। এইবার তুমি মিলিয়ে নিতে পারো যে গত সপ্তাহে কোন গান এরকম ছিল যেটা আমরা এই সপ্তাহে সং নাম্বার 1 হিসেবে রেখেছি। আর এখন যে গানটা আমরা শুনবো, অর্থাৎ সং নাম্বার 4 যেটা আমরা শুনবো, সেইটা না আমরা ছোটবেলায় ওই মোটামুটি ব্রতচারীর মতো করে আবৃত্তি করতাম আর কি।
5: এই আঙুলগুলো পাতো, আম পাতা, জাম পাতা, চামে কাটা, মজুমদার, শুনে আমরা একই মিকে দুটো মিলিয়ে দিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। ছোটবেলা তো অনেক দূরের ঘটনা আর কি।
4: পারমুটেশন কম্বিনেশন, বুঝতে পাচ্ছি না কেন, মানে কোথা থেকে তোমার উপরে যে এই বিষয়টা ভর করেছে।
5: জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া,
4: এটা ছিল। আর
5: কিন্তু
4: আলাদা করে ওটা
5: ইকির্মিকের চাম চিকির চামে কাটা মজুমদার,
4: মানে কিভাবে হলো আর কি।
5: না, আমরা সেটাতে যাব না, কিন্তু এখানে আবার আম পাতার সঙ্গে ইকির্মিকের নেই, এখানে আম পাতার সাথে জাম পাতা আছে।
4: একদমই তাই।
5: তো এটাই হচ্ছে ফুলপিশি এবং এডওয়ার্ড ফিল্মের গান, যে গানটা লাস্ট উইকে কিন্তু আমরা শুনেছি। লাস্ট উইকে এই গানটা শুনেছি হচ্ছে সং নাম্বার 17 এ। এবার এত বেশি তোমরা শুনে ফেলছো গানটা, যে গানটা আমাদের উঠিয়ে নিয়ে আসতে হয়েছে কাউন্টডাউনে টপ 5 এর মধ্যে। টপ 4 এ রয়েছে আজকে এই গানটা। যেমন অমরজিৎ বলছিল আর কি, ফুলপিশি ও এডওয়ার্ড এই ফিল্মের গান লাস্ট উইকে সং নাম্বার 4 এ আমরা শুনেছিলাম ককটেল 2 থেকে, কিসমিসি ইয়ারা লাই মাসকারা।
4: এক্স্যাক্টলি তাই। আর এই সপ্তাহে সং নাম্বার 4 এ কিন্তু এই গানটা রয়েছে। অলরেডি দুটো সপ্তাহ চলে গেছে, বাংলা গান হিসেবে 234,978টা ভিউ হয়ে গেছে। ন্যাচারালি খুব একটা খারাপ কিন্তু নয়,
5: খুব ভালো।
4: একদমই তাই। তো এই মুহূর্তে সং নাম্বার 4 এ কিন্তু তোমার জন্য আম পাতা জাম পাতা।
2: টপ 20, টপ 20, সং নাম্বার 4, সং নাম্বার 4।

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: লাস্ট উইকের সং নাম্বার 4 কিন্তু এই উইকের সং নাম্বার 3 সেই ভাইরাল গানটা আমাদের মে ওয়াপস আউঙ্গার যেটাতে সবাই রিল বানাচ্ছে ইনফ্যাক্ট আলিয়া ভাট পর্যন্ত এই গানটাতে রিল বানিয়েছেন গানটার নাম মাস্কারা এবং শরবরি বাকে আমরা একদম অন্যরকম একটা অবতারে দেখতে পাচ্ছি ভিউজ নিয়ে সত্যি কিছু বলার নেই কত কোটিতে কোটিতে মিলিয়ন্স মিলিয়ন্স ভিউজ হচ্ছে তোমার জন্য সং নাম্বার 3 ডাইরেক্ট রইল মাস্কারা মে ওয়াপস আউঙ্গার সাউন্ড ট্র্যাক
0: Top 20. Top 20. Song number 3.

0: শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: সং নাম্বার টু তে প্রায় চলেই এলাম, আর সং নাম্বার টু তে আসতে আসতে অনেকজনের কিন্তু রাইট আনসার পেয়ে গেছে অমরজিৎ। আজকে সং নাম্বার ওয়ান কোন গান হতে চলেছে?
2: কিভাবে হলো ব্যাপারটা, মানে এটা এটা কিভাবে সম্ভব হচ্ছে?
1: তিন গানের ক্লু।
2: ইয়েস, একদমই তাই, তুমি তিনটে ক্লু দিয়েছো, মানে আমার তোমার উপরে সবথেকে বেশি রাগ হচ্ছে যে তুমি তিনটে ক্লু কেন দিয়েছো।
1: তার কারণ হচ্ছে
2: এত সোজা ক্লু হয়ে গেছে।
1: না না, তার কারণ হচ্ছে যে কেউ কেউ এরকম করে মেসেজে লিখছো যে দিদি বুঝতে পারছি না কোন গানটা, তো এটা শুনে আমার মনে হলো না একটা ক্লু দেওয়া যেতেই পারে। কিন্তু সং নাম্বার টু যে গানটা, সেই গানটা নিয়ে ক্লু দেওয়ার কিছু নেই। কৃতি সানন্দকে অসাধারণ লেগেছে এই গানটা, এবং একদম আমার তো মনে হয় যে এনরিকে ইগলেসিয়াস যদি হিন্দি গান গাইতো তাহলে এই গানটাই বোধ হয় গাইতো, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি।
2: তুলনা করে দিলে তুমি, এনরিকে ইগলেসিয়াস মানে ভাবাই যাচ্ছে না।
1: এটা বাইলামোস ভাইব আছে গানটার মধ্যে।
2: ইয়েস, একদমই তাই। আরেকবার ভালো করে শুনতে হবে তাহলে।
1: রাইট,
2: আরেকবার ভালো করে শুনবো। কিন্তু না, এখানে এনরিকে ইগলেসিয়াসের কথা আমরা বললাম, বাট মিউজিক করেছেন প্রীতম এবং লিরিক্স লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, যেখানে কিন্তু গান গেয়েছেন মামুদ, রাঘব, চৈতন্যা এবং রুয়া কে।
1: আমরা কোন গানের কথা বলছি? বলছি মা মা মা শুকা, এই গানটার কথা, ককটেল
2: একদমই তাই। এবং এখানে কিন্তু একটা ইটালিয়ান পার্ট রয়েছে, যে পার্টটাই কিন্তু মেইনলি লিখেছেন এবং কম্পোজ করেছেন মামুদ।
1: একদমই তাই, গানটায় 28 মিলিয়ন ভিউ নিয়ে রয়েছে। ফিল্মটা রিলিজ করবে 19 জুন, সেই দিকে তো আমরা নিশ্চয়ই তাকিয়ে থাকবো, কারণ ককটেল যেমন সুপারহিট ছিল সেরকমই ককটেল টু কেমন হবে দেখার জন্য শাহিদ কাপুর, কৃতি স্যানন এবং অবশ্যই রশ্মিকা মন্দানার এই ট্রায়ো কেমন হতে চলেছে সেটা দেখার আগে তোমার জন্য সং নাম্বার টু তে রইলে রইল মাশুকা।
0: টপ 20 song number 2

0: তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেইনবো টপ 20 only on 107 FM rainbow rainbow top 20 rainbow top 20
1: অনেকে এমন গানের কথা লিখে পাঠাচ্ছ সং নাম্বার 1 হতে পারে যেটা কিন্তু অলরেডি আমাদের আজকের লিস্টে ছিল আগেই এবং আমরা শুনিয়ে দিয়েছি তার মানে বোঝা যাচ্ছে টপ 20 টা একটু ভুলে ভুলে গেছো যে 20 থেকে 2 পর্যন্ত কোন কোন গান ছিল তাই তোমার জন্য এই মুহূর্তে রইল একটা ভেরি শর্ট রিক্যাপ
0: রেইনবো টপ 20 তে এখন কাউন্টডাউন রিক্যাপ
1: এই সপ্তাহে সং নাম্বার 20 তে শুনেছো নন্দী সিস্টার্স এর গাওয়া নতুন গান ধীরে ধীরে

0: সং নম্বর 19 এ ছিল ভারত ভাগিয়া বিধাতার নতুন গান নব্জ নব্জ।
1: নব্জ চলতি হাদো মে ঢলতি হল পল হি সংবরতি হিন্দগি।
0: সং নম্বর 18 ফুলপিশি ও এডওয়ার্ড ফিল্মের মনির চাবিরে।

0: নাম্বার 16 বন্দর ফিল্ম থেকে আ ব্র্যান্ড নিউ এন্ট্রি পিঞ্জরা
1: দম পিঞ্জরা দম পিঞ্জরা বেল বনকে কর রহা ও কাম পিঞ্জরা
0: সং নাম্বার 15 এ আরো একটা নতুন এন্ট্রি এই উইকের মিউজিক ভিডিও মেরে হাম নওয়া জুবিন নটিয়ালের

0: রেনবো টপ টোয়েন্টি তে এখন কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ, কাউন্টডাউন রিক্যাপ। তুমি শুনছো বাংলা ও হিন্দি গানের কাউন্টডাউন শো রেনবো টপ টোয়েন্টি, অনলি অন 107 এফএম রেনবো, রেনবো টপ টোয়েন্টি, রেনবো টপ টোয়েন্টি।
1: আর এই মুহূর্তে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের হাতে একটা বড় লিস্ট তৈরি হয়ে গেছে, যেখানে কিন্তু প্রায় অলমোস্ট সবাই সঠিক উত্তর দিয়ে দিয়েছে।
2: না, খুব বড় না হলেও মোটামুটি একটা লিস্ট রয়েছে, এবং সেখানে দেখতে পাচ্ছি যাদের যাদের নাম। ঝাড়গ্রাম থেকে শিবশঙ্কর, বেলতলা রোড থেকে রমা দত্ত, ভবানীপুর থেকে তন্ময়, ভদোদরা গুজরাট থেকে হরে কৃষ্ণা,

0: কাশ্যপ, সিঙ্গুর থেকে তপন আদক এবং কালীঘাট থেকে সোনালি, সবাই কিন্তু সং নম্বর ওয়ানটা একদম ঠিকঠাক গেস করেছ।
1: এক্স্যাক্টলি তাই। আর একদম শেষ মুহূর্তে যখন আমরা চলে এসেছি, সং নম্বর ওয়ানের কথা কিন্তু এইবার তোমাকে বলে দিতেই হবে। ইয়েস, সং নম্বর ওয়ানের ক্ষেত্রে আমরা বলতে পারি লেটস গো,
0: কারণ সলমান খানের সেই যে আইকনিক গান চুনার চুনার বিবি নম্বর ওয়ান থেকে সেটাকেই নতুন করে বানানো হয়েছে ফিল্মের নাম হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়। এবং বিবি নম্বর ওয়ান হ্যায় জওয়ানি তো দুটোই ডেভিড ধাওয়ান পরিচালিত ফিল্ম। এবং এখানে আমরা সেই লাভ ট্রায়াঙ্গেল যেটা বিবি নাম্বার ওয়ানে ছিল এখানেও দেখতে পাচ্ছি। আজকে সং নাম্বার ওয়ান চুনার চুনার, যেটা কিন্তু 42 মিলিয়ন ভিউজ নিয়ে রয়েছে।
1: এক্স্যাক্টলি তাই, মাত্র 13 দিনে। সুতরাং যারা যারা গেস করেছেন এবং সঠিক উত্তর দিয়েছেন, বা যারা যারা গেস করেছেন সঠিক উত্তর দিতে পারেননি, প্রত্যেককে আমাদের অনেক অনেক থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস টু ইউ অল। এবং এইভাবেই কিন্তু আমাদের 107 FM রেইনবোর সঙ্গে কানেক্টেড থাকতে হবে। আর যেটা বলেছিলাম 9903653992 তে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন এবং যারা যারা আজকের দিনের জন্য বলেছেন,
0: আজকের এই যে 90 বছরের সেলিব্রেশন, সেখানে লাস্ট একটা মেসেজ পড়ে শেষ করবো, শোনাবো সং নম্বর ওয়ান। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছো, আকাশবাণী আছে আবেগ অনুভূতি জুড়ে, হৃদয় মরিয়ে দাও তোমরা গানের সুরে সুরে। সবাই খুব ভালো থেকো, শুনতে থাকো 107 FM রেইনবো। সঙ্গে ছিলাম সৌমিয়া আর অমরজিৎ।
2: টপ 20 সং নাম্বার 1

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 12টা বেজে 5 মিনিট হয়ে 55 সেকেন্ড, আর আমি সৌম আবার তোমাদের সঙ্গে তোমাদের পছন্দের গান শুনতে চলে এলাম। শুরু করলাম পরশ পাথরের এই গানটি দিয়ে, আর অনুষ্ঠান

শুরু হতে হতেই প্রতিদিন যেমনটা ঘটে, 9903659902 এই নম্বরে SMS আর WhatsApp মেসেজের বন্যা বয়ে যায়, যেমন আজকেও তার অন্যথা হয়নি। বেশ অনেক অনেকগুলো গানের রিকোয়েস্ট পেয়েছি, সব শোনাবো এক এক করে। প্রথম যে তিনটি গান পরপর শোনাবো, মিঠু গাঙ্গুলি কাঁসাড়িপাড়া থেকে শুনতে চেয়েছে শুধু তোমারই জন্য, ছবির সাউন্ড ট্র্যাক থেকে একটি গান। তার পরের গানটি শোনাবো রাকেশের অনুরোধে, রাকেশ আমাদের শুনছে উলুবেড়িয়া থেকে, তার পছন্দের ছবি চ্যাম্প, সেই গানটিও গেয়েছেন অরিজিৎ সিং। এবং তারপর ফাইনালি ভালোবাসা, ছবির সাউন্ড ট্র্যাক থেকে গান শুনতে চেয়েছে ঢাকুরিয়া থেকে সৌভিক, মধুমন্তী বাগচির কণ্ঠে এই গান। আমরা পরপর তিনটি গান দিয়ে আমাদের যাত্রা শুরু করি, কেমন? প্রথম গানটি অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

এরপর যে গানটির রিকোয়েস্ট পেয়েছি, রিকোয়েস্টটি এসেছে কসবা থেকে। অনুরোধ জানিয়েছেন মলয় দাস, শুনতে চেয়েছেন ত্রয়ী ছবি থেকে আশা ভোঁসলে এবং কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।

0: এরপর আবার পরপর দুটো গান শুনি কেমন। কবির সুমনের গান শুনতে চেয়েছেন নিউ আলিপুর থেকে রিন্টু, এবং তারপর আর একটি গান শুনতে চেয়েছেন কৃষ্ণেন্দু হালদার কুলপি থেকে, তার পছন্দের শিল্পী নির্মলা মিশ্র। এই দুটি গান পরপর শুনে আবার ফিরছি।
1: গড়িয়াহাটার মোড়,

বাবার চিত্রাঙ্গদা আর শ্যামসাপ মোচনের অশ্রু মোচন আমাদের জন্য। গজলের ছয়লা বাঁধনে কিং খাব কিং সাইজ ভজনের শিবের গাজন।

গান মাসের পয়লা, আমার জীবন থেকে উঠে আসা সুর, তোমাকে শুনিয়ে আমি যাব বহুদূর, ফিরেও আসবো আমি তোমার সুবাসে, থাকবো তোমার বুকে আর আশেপাশে, আমাকে পড়লে মনে খুঁজে এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবনের মানে, আমাকে পড়লে মনে খুঁজো এইখানে, এখানে খুঁজছি আমি জীবন।

এরপর যে গানটি শোনাবো সেই গানটির ছবির নাম জিসম। মহেশতলা থেকে রাজকুমার দত্ত শুনতে চেয়েছেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গানটি।

এরপর যে গানটি শোনাবো সেই গানটির ছবির নাম কিলবিল সোসাইটি, অনুপম রায়ের কণ্ঠে। এই গানটি শুনতে চেয়েছেন রমা দত্ত বেলতলা রোড থেকে।

বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে লিখেছেন বৃষ্টিমুখর রাতের অনুরোধ, আমিও একাকি তুমিও একাকি, বন্ধুয়া নিদ নাহি আঁকি পাতে। অতুলপ্রসাদ সেনের গান শুনতে চেয়েছেন, মান্না দে কিংবা অন্য যে কোনো শিল্পীর কণ্ঠে। আমি আপনাকে এই গানটাই পাহাড়ি সান্যালের কণ্ঠে শোনাই, কেমন? শুনুন গানটা, তারপর লিখে জানাবেন কেমন লাগলো। আর সেই সঙ্গে মান্নাদের কণ্ঠে শোনাব নজরুলের একটি গান। এই গানটি শুনতে চেয়েছেন ঢাকুরিয়া থেকে মৌলী।

স্টুডিওর ঘড়ি বলছে আর মাত্র একটাই গান আমরা শুনতে পারবো। ঢাকুরিয়া থেকে সৌভিকের অনুরোধে জগজিৎ সিংয়ের কণ্ঠে একটি গজল শুনব এবং এই গজলটি শুনতে শুনতে আমরা প্রবেশ করব সুর ও রঞ্জনীর দুনিয়ায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সুররঞ্জনীর আসরে আজ প্রথমে শুনবেন রাগ বসন্ত, তারপর রাগ কাফি, এবং তারপর শুনবেন রাগ কেদার। বসন্ত এবং কাফিতে খেয়াল পরিবেশন করবেন বিদুষী অঞ্জনা নাথ, এবং তারপর রাগ কেদারে একটি ধামার শোনাবেন শিল্পী তৃষা সর্বাধিকারী।

ইচ্ছা ছবির গান, যে গান বহুকাল আগে শোনা হলেও বারবার ফিরে ফিরে শুনতে ইচ্ছে করে, তেমন কিছু গান পরপর সাজিয়ে রেখেছি আজ আপনাদের জন্য।

এতক্ষণ ধরে এই গানগুলো শুনতে শুনতে নিশ্চয়ই আপনাদের কারোর না কারোর মনে হয়েছে এই গানগুলোর একটা যোগসূত্র আছে, একই সুতোয় অনেকটা বাঁধা। হ্যাঁ, এই গানগুলো সব কটাই বিশাল দাদলানির কলম থেকে বেরিয়েছে। সেই সিরিজের শেষ গান এই গানটি, এবং তারপর একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরব জিৎ গাঙ্গুলির কম্পোজ করা গানে।

এরপর সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল, তারপর কিকির সঙ্গে শ্রেয়া ঘোষালের কণ্ঠ পাবো আমরা একটি গানে, এবং শেষ করব অরিজিৎ সিং এবং পলক মুছালের একটি গান দিয়ে। সেই গানের ওপারে আপনাদের সঙ্গে থাকবেন তপুজা মিত্র।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে আপনারা শুনছেন আপকে লিয়ে। আর আপকে লিয়ে দ্বিতীয় তথা শেষ অর্থে রয়েছে আপনাদের সঙ্গে তপূজা, তপূজা মিত্র। আমরা প্রথম যে গানটা শুনলাম ধুরন্দর ছবি থেকে, মধুমন্তী বাগচি এবং জাসমিন সরদেশ। এর পরের গান ফারহান আখতার, ঋত্বিক রোশন এবং অভয় দেওয়ালের কণ্ঠে, জিন্দেগি না মিলেগি দোবারা।

আপকে লিয়ে, আমাদের অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান এবং প্রিয় অনুষ্ঠান। হিন্দি ছবির গান আমরা শুনতে ভালোবাসি, শোনাতে ভালোবাসি। কেবলমাত্র যে এগুলো আমার পছন্দের গান তা নয়, এগুলো কিন্তু আমার মনে হয় যে

শুনতে শুনতে কোথাও আপনাদেরও ভালো লাগা এবং আপনারাও তো মনে মনে ভাবছিলেন যে এই গানটা তো এরপরেই আসবে, আর ঠিক তাই তাই হলো। এটা খুব প্রিয় একটা গান, সেনোরিটা অনেকেরই প্রিয় গান এবং এটা বারবারই শুনতে ইচ্ছে করে, শোনাতেও ইচ্ছে করে। ঠিক তেমনভাবে এবারের গানটাও কিন্তু আরও আরও অনেক বেশি প্রিয়, সাজন ছবি থেকে কুমার শানু এবং আলকা ইয়াগনিক।

আমরা শুনলাম গানটা রং দে বসন্তি থেকে। শিল্পীরা ছিলেন লতা মঙ্গেশকর এবং এয়ার রহমান। আমরা শুনছি আপকে লিয়ে হিন্দি ছবির গান 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর প্যার কা মৌসম থেকে কিশোর কুমার।

ছবির নাম ছিল ওম শান্তি ওম। শিল্পীরা ছিলেন শ্রেয়া ঘোষাল এবং অভিজিৎ। এরপর নয়া দৌড় থেকে আশা ভোঁসলে, মোহাম্মদ রফি।

ছবির নাম ছিল নয়া জামানা, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। আমরা শুনছি আপকে লিয়ে, এর পরের গান আশিকি টু থেকে অরিজিৎ সিং।

আজকের আপকে লিয়ে শেষ গান রোম্যান্স ছবি থেকে অমিত কুমার এবং লতা মঙ্গেশকর। এই গানটির সঙ্গে শেষ হবে আপকে লিয়ে এবং তারপর আমরা চলে যাব প্রভাতিতে, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা আজকে শুনব শানাই এবং খেয়াল। এখন রোম্যান্স থেকে অমিত কুমার ও লতা মঙ্গেশকর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী, আমরা প্রথম পর্বে শুনব শানাই, শিল্পী তপন নাট্টা, রাগ জৌনপুরী।

আমরা শুনলাম শানাই, শিল্পী ছিলেন তপন নাট্টা, রাগ জৌনপুরী। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী স্বপ্না ঘোষ, রাগ দেবগিরি ভিলাওয়াল।

আমরা শুনছি খেয়াল, এতক্ষণ ধরে সেটাই শুনলাম। শিল্পী ছিলেন স্বপ্না ঘোষ, রাগ দেবগিরি বিলাওয়াল। এই সঙ্গে শেষ হল প্রভাতী, আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে আপনারা শুনছেন আনন্দধ্বনি। শাকনিকের পর রমা মণ্ডল।

আমার প্রাণের মাঝে সুধা আছে যাও কি। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে শুনলাম গানটি। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর অদিতি মহসিন।

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, রূপঙ্কর মনোময় মনোজ, তিন শিল্পীর কণ্ঠে শুনলাম এই গানটি। এরপর সদা থাকো আনন্দে, মনোজ মুরলী নায়ার।